0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

আজ শনিবার 21শে ভাদ্র 1948 শকাব্দ, 12ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 25শে ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:14 হয়ে 16 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:41 হয়ে 36 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ সংলগ্ন উপকূলীয় উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে বাতাসের গতি ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের এ কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: পরিপূর্ণ বর্ষার শোভা অনেকদিন দেখা হয়নি। এবার এই ব্যারাকপুরে থাকব বলে গিয়েছিলাম।

0: ইছামতির জল ঘোলা হয়ে এসেছে। দুদিনই বাঁওড়ের তীরে বটতলার পথে সকালবেলা বেড়াতে গেলুম, দুদিনই ঘোলা গাঙে খুকুদের সঙ্গে স্নান করলুম। রৌদ্রে নতুন ওঠা কচি ঘাসের ওপর খানিকটা করে শুয়ে ঘাসের সাদা সাদা দুটো ফুল লক্ষ্য করলুম। বটগাছের তলায় গাছের গুঁড়ি ঠেস দিয়ে আজই সকালে কতক্ষণ বসে রইলুম। বিশেষ করে শনিবার বিকেলে নদীদের কাছে নতুন বইখানার প্রথম দিকের গোটা কতক অধ্যায় শুনিয়ে যখন ইন্দু মাছ ধরতে বসেছিল তাই দেখতে গেলুম, তখন যেন একটা নতুন দৃশ্য দেখলুম। নকুলের নৌকোতে বেলেডাঙার মাঠে নতুন জায়গায় নেমে নীল আকাশের কোলে রঙিন মেঘস্তূপ দেখে মনে হলো, এমন দৃশ্য ফেলে কেন কলকাতায় পড়ে থাকি। রানাঘাট হয়ে কলকাতা ফিরলুম বিকেলে। বেশ লাগছে শ্রাবণ মাসে দেশে গিয়ে, অনেকদিন যায়নি এ সময়। কাল দুপুরের পরে নদীদিদের দালানে বসে যখন পুষ্পের কথা পড়ে শোনালুম নতুন বই থেকে, খুকু খুবই খুশি। ওদের উঠোনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত প্রশংসা করল, বললে, সব বইতে কেবল তুমি আর আমি, ওই নিয়েই গল্প, এটা নতুন ধরনের হয়েছে। নকুলের নৌকোয় যখন যাচ্ছি নদীর ধারে এক জায়গায় প্রকাণ্ড একটা বাবলা গাছ থেকে কত কি বন্য লতা ঝুলছে, ডাইনে রঙিন মেঘস্তূপ, আবার একটা জায়গায় আধভাঙা একটা রামধনু। বেলেডাঙার মাঠে নেমে সবুজ ঘাসের একধারে বড় সুন্দর একটা ঝোপ, এদিকটা কখনো আসেনি। কতক্ষণ মাঠের মধ্যে ঘাসের ওপর শুয়ে রইলুম। মটর লতা তো যেখানে সেখানে, নতুন পাতা সম্ভার নিয়ে দুলছে প্রতি ঝোপের মাথা থেকে। আমার কি জানি কেন ভারী আনন্দ হয় নতুন কচি মটর লতা দেখলে, ওর সঙ্গে যেন কিসের যোগ আছে আমার। আজ সকালে যোগ আর গুটকে যখন কুঠির মাছের গাছটাতে পেয়ারা পারছে, আমি একটা মটর লতা ঝোপের তলায় বসলুম, নতুন এক ধরনের চওড়া পাতা নরম ঘাসের ওপরে। সে এক অপূর্ব অনুভূতি, তার বর্ণনা দেওয়া যায় না, মনের আনন্দই তার চরম প্রকাশ। আমি ডায়েরিতে অনেকবারই লিখি, এ আনন্দের তুলনা নেই। হয়তো একঘেয়ে হয়ে যায় কথাটা, কিন্তু আনন্দটা যে একঘেয়ে হয় না, যে আনন্দ মনকে ভরিয়ে দেয় তা সবসময়ে সর্বকালে এক। যখনই পাই তখনই মনে হয় এ বুঝি নতুন, এমনটা আর কখনো বুঝি হয়নি। সেই নিত্য নূতন চির অক্ষয় আনন্দ তার কিভাবে বর্ণনা দেব, একমাত্র ওই কথা ছাড়া যে এর আর তুলনা নেই। জীবন যে বহু আনন্দ মুহূর্তের সমষ্টি, তাদের পৃথক বর্ণনা নেই, তারা চির নবীন শাশ্বত অক্ষয় অব্যয়, কাজেই তাদের তুলনা নেই। সত্যি তো, তাদের তুলনা আর কিসের সঙ্গে দিতে পারি, অন্য অন্য দিনের আনন্দের সঙ্গে? কিন্তু তারা তো তখন ক্ষীণ স্মৃতিতে পর্যবসিত, বর্তমানে যা পাচ্ছি তাই তখন বড়।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

এখন সঙ্গীতাঞ্জলি, প্রথমে শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য এবং পরে সুমিত্রা সেনের কণ্ঠে।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য এবং পরে সুমিত্রা সেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

এখন জানিয়ে দেবো আকাশবাণী কলকাতার আগামী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরে 6:30 শুনবেন আজকের চাষবাস। কথিকা, দুধের উৎপাদন বাড়াতে হলে বলবেন ডক্টর লালমোহন মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসের তাৎপর্য, নিরাপদ ও সুস্থ জীবনযাপন বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত দেবীপ্রসাদ রায়চৌধুরী কণ্ঠে। 8:00 জানাও জানা কথিকা, দক্ষিণ ভারতে গণিতের প্রসার, তৃতীয় পর্ব বলবেন ডক্টর তপেন্দ্র কুমার পাল। 8:05 তুবরি পদাঙ্ক অনুসরণ, রচনা শিবরাম চক্রবর্তী, বেতার নাট্যরূপ গদাধর রানা, প্রযোজনা শুভেন্দু বাগ। 8:20 নজরুলগীতি মৌমিতা রায়ের কণ্ঠে। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার স্নেহেশ নাগেরকর পরিবেশনায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন সজল কান্তি মাইতি। 9:30 গানে গানের শেষ অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান, গানের ভেলায় শুনবেন রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 12:00 বাংলার মুখ অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:33 আধুনিক গান, 1:00 রম্যগীতি, 1:45 মহিলা মহল, 1 কলমে 2 নারী, উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান প্রাথমিক চিকিৎসা, এ বিষয়ে ডাক্তার পরাণ মান্ডির সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শাম্ব বাঁক। 5:30 সাঁওতালি নাটক, রচনা খেরোয়াল সরেন, প্রযোজনা পরিমল হেমব্রম। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। এরপর প্রাথমিক চিকিৎসা বিষয়ক সাধারণ তথ্য বিষয়ে বলবেন পঞ্চমী মুর্মু। 6:38 কিষাণ বাণী, 7:10 কৃষক ও তার পরিবার, নাক ডাকে কেন, ডাক্তার তমজিৎ সাউয়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিনের অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য মজুমদার। 9:00 রজনীকান্তের গানে দেবীপ্রসাদ রায়চৌধুরী। 9:20 নজরুলগীতি মৌমিতা রায়ের কণ্ঠে। 9:30 মুখোমুখি বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন বামা প্রসাদ মুখোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান, রাত 11:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মিত্র। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:35 শুনবেন রামচরিত মানুষ। 6:45 অতুল প্রসাদী গান দেবীপ্রসাদ রায়চৌধুরীর কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 8:30 নজরুলগীতি মৌমিতা রায়ের কণ্ঠে। 8:45 লোকগীতি স্মরণ কুমার মজুমদারের কণ্ঠে। 9:10 রাজধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায়। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সম্পর্কে।

0: এখন বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হতে চলেছে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন, এর জন্য সব প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি ব্রিক্সের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। শীর্ষ সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী গতকাল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখেন। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। পুরুষ দল ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু তে চলেছে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনে মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। সম্মেলনের প্রথম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধতার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তারা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজনে হবে নৈশভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আগামীকাল প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের অংশীদার দেশগুলির নেতা এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে এই সম্মেলনে যোগ দিতে একাধিক দেশের রাষ্ট্রনেতারা ভারতে এসেছেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো গত রাতে জাতীয় রাজধানীতে পৌঁছন। কয়লা ও খনি প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিত্ব করতে বুরুন্ডির রাষ্ট্রপতি এভারিস্তে ডেইসিমিয়ে নতুন দিল্লি পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান ভারী শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা। দক্ষিণী বিশ্বের বিভিন্ন অগ্রাধিকারকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যেই তাঁর এই সফর। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্ড মার্কোস জুনিয়রকে স্বাগত জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছন। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তাদের বিমানবন্দরে স্বাগত জানান। বিদেশ মন্ত্রক জানিয়েছে আবুধাবির যুবরাজের এই সফর অভিন্ন অগ্রগতির লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করবে। ভারত ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের সম্পর্ক এই সফরের কারণে আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। এদিকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভেচুকো গতকাল জাতীয় রাজধানীতে পৌঁছন। সকালেই ভারতে আসেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানো। বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই সফর ভারত ও ইরানের মধ্যে থাকা সভ্যতাগত বন্ধন সাংস্কৃতিক ও মানুষে মানুষের জনসংযোগকে সূচিত করে। গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আল সিসি এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবেই আহমেদ আলী। একই সঙ্গে নতুন দিল্লি এসেছেন নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি কাসিম শেট্টিমা। উল্লেখ্য, ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহীকে নিয়ে গঠিত হয়েছে ব্রিক্স। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে শ্রী মোদী দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষের মানুষের যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন। বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলে সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। গত সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ফের জোর দিয়ে বলেছেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। শ্রী মোদী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্যের অধিকার সুরক্ষিত রাখা এবং নাবিকদের স্বার্থে নৌচলাচলের স্বাধীনতার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তাদের মধ্যেও নিরাপদ সমুদ্র পরিবহন, চলতি আন্তর্জাতিক সংঘাত, সুসংহত উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বিশ্বখাদ্য নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলাপ আলোচনা হয়। বহুপাক্ষিকতা এবং রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের ওপর বৈঠকে জোর দেওয়া হয়েছে।

0: প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ব্রিক্সের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গত সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলি বিশ্বের প্রায় 50% জনসংখ্যা নিয়ে বসবাস করে। আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যে 25%-এরও বেশি অবদান ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির।
1: ब्रिक्स के देश विश्व की 50% पॉपुलेशन, 40% जीडीपी और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल जीडीपी करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड जीडीपी करीब 4.5 गुना हुई है।
0: অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে আজ দিল্লি জাতীয় রাজধানী ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি ঢোকা বন্ধ করা, গাড়ি ঘুরিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করা হবে। সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। অন্যদিকে দিল্লি মেট্রো আজ সমস্ত লাইনে সকাল 6:00 থেকে পরিষেবা চালু করেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বরাদ্দ নজরদারি কমিটির নবম বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। পৌরহিত করেন আবাসন ও শহরাঞ্চলীয় মন্ত্রকের নগর উন্নয়ন দপ্তরের সচিব সত্যেন্দ্র সিং। এই সিদ্ধান্তের ফলে শহরাঞ্চলে সকলের জন্য আবাসন প্রকল্প রূপায়ণের পথ আরও এক ধাপ প্রশস্ত হল। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। 2019 সালে আজকের দিনে অর্থাৎ 12 সেপ্টেম্বর এই সূচনা হয়। দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এই পেনশন প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় যাদের জমি আছে এমন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের 60 বছর বয়স থেকে মাসে ন্যূনতম 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। এইচপিভি সংক্রমণ এবং এ সংক্রান্ত ক্যান্সার প্রতিরোধে 80 লক্ষ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা দিয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরে এইচপিভি টিকাকরণ কর্মসূচি চালু হয়। ইতিমধ্যে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মিজোরামে 100% টিকাকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। আফ্রিকার দেশ কঙ্গোয় ইবোলা 7টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 6,942 জনের এই রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 3,349 জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছে, এই রোগের প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এবারের সংক্রমণ 2014-16 সালে পশ্চিম আফ্রিকার ইবোলা সংক্রমণকেও ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ বর্তমান চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দলের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। চীনের মকিতে ভারতীয় সময় সকাল 9:15 খেলা শুরু। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে 19-0 গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ভারত। গ্রুপ পর্বে 3 জয় ও 1 ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল তারা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আয়োজক দেশ চীন ও জাপান। এদিকে পুরুষদের ভারতীয় জুনিয়র হকি দল গতকাল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছয়। এশিয়া কাপ মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে আগামীকাল দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গত রাতে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হতে চলেছে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন, এজন্য সব প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি ব্রিক্সের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা আজ 7 বছর পূর্ণ করেছে। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 7:25 মিনিটে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুরু হচ্ছে আজকের চাষবাস।

গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন দুধের উৎপাদন বাড়াতে হলে। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর লালমোহন মণ্ডল।

দেখুন, দুধের যে প্রয়োজন সে বিষয়ে তো আমাদের আর কোনো সন্দেহই নেই। আমরা দেখেছি অসুস্থ রুগী, ছোট শিশু, গর্ভবতী মায়েরা, এমনকি যারা স্কুল পড়ুয়া, তাদের প্রত্যেকেরই মানে মানুষের জীবনে দুধের প্রয়োজন অনস্বীকার্য, এবং এটা একটি সুষম খাদ্য। এখন আমাদের দেশে এবছর 2024-25-এর 247.87 মিলিয়ন টন দুধ উৎপাদন হয়েছে, এবং সেখানে আমাদের দেখা যাচ্ছে যে ICMR-এর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের যে রেকমেন্ডেশন, সেটা হচ্ছে ডেইলি প্রায় 300 গ্রামের মতো দুধ খাওয়ার কথা। এবং আমরা যে এখন যে দুধ আমাদের উৎপাদন হচ্ছে, আমরা কিন্তু প্রায় 400 গ্রামের বেশি আমরা দুধ আমাদের প্রত্যেকের দৈনিক কপালে জুটছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের দুধের দাম কমছে না। দুধের যে মানে প্রয়োজনীয়টা আমরা বলছি, দুধের যে অনেক আমাদের শ্রমজীবী মানুষ আছেন যারা আর্থিক দিক দিয়ে একটু দুর্বল, তারা কিন্তু দুধের যে দাম সেই দামটা দিয়ে কিন্তু কিনে খেতে পারছেন না। কাজে আমাদের কিন্তু দুধের যোগান বেড়েছে, এই নিয়ে আত্মসন্তুষ্টিতে ভুগলে কিন্তু হবে না, আমাদেরকে যোগান আরও বাড়াতে হবে। এবং খাবারের যে মানে দুধের যে মানে গরুর যে খাবার, সেই খাবারের দামটা কমাবার চেষ্টা করতে হবে, কারণ গরুর খাবারের যে পিছনে খরচা সেটা হচ্ছে টোটাল খরচা প্রায় 70 ভাগ। এই 70 ভাগ খরচাকে যদি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই দুধের উৎপাদন বাড়াতে পারবো। কীভাবে কমাবো? আমরা জানি যে আমাদের এখন যে স্কুলগুলি আছে সেখানে সব জায়গাতে কিন্তু এখন মিড ডে মিলের প্রচলন আছে। এই মিড ডে মিলের প্রচলন হওয়ার ফলে হচ্ছে কি, বেশিরভাগ দিনই তাদেরকে ভাত খাওয়ানো হয় বা আরও তরি তরকারি, সবজি, ডিম, এই সমস্ত খাওয়ানো হচ্ছে। ভাতের যে ফ্যানটা, সেই ফ্যানটা কিন্তু আমরা সমস্তটাই নষ্ট করে দিচ্ছি, ফেলে দিচ্ছি। অথচ আমাদের গ্রামগঞ্জের মা মাসিরা জানেন যে এই ফ্যানটা কত উপকারী, তারা ছোট বাচ্চা বাছুর, ছাগল, ভেড়া, এদের কিন্তু একটু নুন মিশিয়ে ওই ফ্যানটা খাওয়ান। কাজে সেই ফ্যানটা কিন্তু স্টার্চে ভরপুর, এবং এটার থেকে কিন্তু শক্তি জাতীয় খাদ্যটা কিন্তু পুষ্টিটা অনেকটাই আমাদের গরু, বাছুর, ছাগল, ভেড়া এরা পেতে পারে। ডেলি যে আমরা ফ্যানটা ওখান থেকে পাবো, সেই ফ্যানটা যদি আমরা গরু বাছুরকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু আমাদের দুধের যে খাদ্যর যে উৎপাদনের জন্য যে খাদ্যর যে দামটা, সেটা অন্তত কিছুটা হলেও আমরা কমাতে পারি। তারপর ধরুন তরি তরকারি খোসা, যে খোসাগুলো ওখান থেকে পাওয়া যায়, সেগুলোকেও আমরা ফেলে না দিয়ে তার সাথে কিছুটা সরষের খোল, কিছুটা বাদামের খোল, কিছুটা তিলের খোল, কিছুটা তিসির খোল, যেটা আমি আগে বলছিলাম, সেটা যদি কিছুটা করে মিশিয়ে সেটাকে যদি আরও আমরা পুষ্টিকর করতে পারি, তাহলে তার থেকেও কিন্তু কিছু পুষ্টিকর উপাদান আমাদের এই শঙ্কর জাতীয় গরু বা আমাদের অন্যান্য গরুরা তারা কিন্তু পেতে পারে। কাজে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে খাবারের যে দাম সেইটা যতটা পরিমাণ আমাদের কমাতে হবে। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো যতটা সম্ভব ব্যবহার করতে হবে। তারপরে বলি কি, ঘাসের চাষ করতে হবে, কারণ দানা জাতীয় খাবার খাওয়াতে গেলে দানা জাতীয় খাবারের দাম স্বাভাবিকভাবেই বেশি। মানুষের মধ্যে যেমন আমাদের মাছ, মাংস, ডিম, এগুলোর দাম বেশি প্রোটিন খাদ্যের, তেমনি কিন্তু সরষের খোল, বাদামের খোল, তিলের খোল আমি বললেই তো আর হবে না, সেগুলোর দাম কিন্তু বেশি। কাজে সেগুলোকে যদি আমার পরিবর্তে খাবার খাওয়াতে হয়, তাহলে কিন্তু কাঁচা ঘাসের চাষ করতে হবে। কাঁচা ঘাসটা আমি যদি এখন বলি যে ধান গমের খড়ের চাষ বাদ দিয়ে আপনি কাঁচা ঘাসের চাষ করুন, তার তো চাষি ভাইরা সেটা মানবেন না। কাজে আমরা বলবো যে যখন জমিটা পতিত থাকছে, সে পতিত জমিতে যখন যেরকম মার পাওয়া যায়, ভুট্টার চাষ, তারপরে জোয়ারের চাষ, গিরি ঘাসের চাষ, এই সমস্ত চাষ করা যেতে পারে। শীতের দিনে বারসিম, লুসার, সোয়াবিন, বরবটি, এই সমস্ত জিনিসের চাষ করা যেতে পারে। তারপরে আমাদের কি বলে ওই যে সুয়াবুল জাতের ঘাস, যেখানে রাস্তার ধারে উঁচু যে জায়গাগুলো, রেল লাইনের ধার, সেখানে আমরা চাষ করতে পারি, এবং সেগুলোকে দিয়ে আমরা পাতাগুলো কিন্তু গরুকে খাওয়াতে পারি। তারপরে আমাদের যেগুলো স্যাঁতস্যাঁতে ভেজা অঞ্চল, নদীর ধারে বা পুকুরের ধারে, সেখানে আমরা প্যারা জাতীয় ঘাসের চাষ করতে পারি। সেরকম প্যারা জাতীয় ঘাস চাষ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা সারা বছর ধরে একটা কাঁচা ঘাসের যোগান দিতে পারি। মনে রাখতে হবে, 10 কেজি কাঁচা ঘাস খাওয়ালে 1 কেজি দানা জাতীয় খাবারের দাম আমরা বাঁচাতে পারবো। সেখানে কিন্তু আমাদের আর্থিক দিক দিয়ে অনেকটাই কিন্তু আমাদের সহজ সরল যাবে। তারপর হচ্ছে একটু চান করানোর ব্যাপারটা, যেটা বলেছিলাম, গ্রামের দিকে গরুগুলোকে সাধারণভাবে মাঠে ছেড়ে দেওয়া হয়, চরিয়ে নিয়ে আসা হয়, তারপরে কিন্তু তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। কিন্তু আমরা যদি গরমের দিনে 2-4 বালতি জল দিয়ে যেটা পরিষ্কার করে দিই, তাদেরকে চান করিয়ে দিই, শীতের দিনে যদি অন্তত সপ্তাহে একদিনও চান করাই, বা যদি একটা ড্যান্ডি ব্রাশ, যাতে তাদের মানে গায়ের রক্ত সঞ্চালনটা ভালো হয়, একটু যদি ঝাড়পোছ করে দিই গায়ের উপর দিয়ে দিয়ে, তাহলে কিন্তু তাদের রক্ত সঞ্চালনটা ভালো হবে এবং দুধ উৎপাদনটাও কিন্তু বাড়তে হবে। তো আমাদের যে আমি যে কথাগুলো বললাম যে ভাতের ফ্যান বা তরকারির খোসা একদিন খাওয়ালেই কিন্তু আপনার দুধ বেড়ে যাবে না, এটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। 1 মাস, 1.5 মাস, 2 মাস বাদে দেখবেন, তখন কিন্তু আপনার খাবারের যে খরচাটা, সেই খাবারের পরিমাণটা কমছে, দামটা কমছে, এবং আপনার দুধের পরিমাণটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কাজেই এইভাবে যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের গরু পালন বা এই করানোর যে খরচাটা, সেই খরচাটা আমরা অনেকটাই সাশ্রয় করতে পারি। স্বাভাবিকভাবেই গরুর দাম অনেক বেশি, আমি

0: একটা কথা বলে দিতে চাই, খড়ের মধ্যে ইউরিয়া মিশিয়ে যদি খাওয়ান বা ঝোলা গুড় সেটা যদি মিশিয়ে খাওয়ান, যে 100 কেজি খড়ের মধ্যে আপনার 10 কেজি ঝোলা গুড়, 10 কেজি জল, 2 কেজি ইউরিয়া, 2 কেজি খনিজ পদার্থের মিশ্রণ, প্লাস 1 কেজি আপনার কি বলে এমনি লবণ, সাধারণ লবণ মিশিয়ে একটা দ্রবণ করে যদি ভালো করে মিশিয়ে রোদ্দুরে যদি শুকিয়ে না হয়, তারপর বস্তায় ভরে যদি আমরা রাখি এবং সেটাকে যদি আমরা পিক পিরিয়ডে খাওয়াই, যখন আমরা পাচ্ছি না লিন পিরিয়ডে, তাহলে কিন্তু সেটা একটা উপকার হয়। আর কাঁচা ঘাস যখন বর্ষার দিনে বেশি পাবেন, সেটাকে যেটুকু সম্ভব পলিথিনের বস্তায়, কম কম করে পলিথিনের বস্তায় 8-10টা বস্তায় ভরে রাখবেন, এবং সেটাও কিন্তু একটা সাইলেজ হিসাবে, কাঁচা ঘাসের বিকল্প হিসাবে সুন্দরভাবে খাওয়ানো যেতে পারে। কাজে এই কথাগুলি যদি আপনারা মনে রাখতে পারেন, আপনাদের যদি কোনো কাজে লাগে, তাহলেই ভাববো যে আজকের আলোচনা থেকে আমরা সবাই উপকৃত হলাম।
1: এতক্ষণ শুনলেন দুধের উৎপাদন বাড়াতে হলে, এই বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর লালমোহন মণ্ডল।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির অনেক জায়গায়। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার 2-1টি জায়গায় 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায়। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাঠানো কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আর এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস, এই উপলক্ষে একটি কথিকা শুনবেন যা তুলে ধরবে এই দিনের তাৎপর্য। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই।
3: আজ বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস, মানে ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার এই দিনটি সারা বিশ্ব জুড়ে পালিত হয়। আচ্ছা, এই দিনটার কী তাৎপর্য? অনেক মানুষ কিন্তু বা অনেক রোগী আমাদের জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু, হাসপাতাল আছে, ডাক্তারের চেম্বার আছে, বড় বড় মেডিকেল কলেজ আছে, তাহলে এই প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে জেনে আমাদের কী দরকার? আসলে আপনাদের সামনে হঠাৎ করে

রাস্তার মধ্যে কেউ কোনো দুর্ঘটনায় পড়লে বা কারো কোথাও হাত পা কেটে গেলে বা হঠাৎ করে কোনো ছোট শিশুর গলায় বা শ্বাসনালীতে কোনো খাবার বা কোনো ফরেন বডি আটকে গেলে তখন কিন্তু হঠাৎ করে একটা এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না ডাক্তার বা অ্যাম্বুলেন্স পৌঁছচ্ছে বা যতক্ষণ না আপনি হাসপাতালে পৌঁছচ্ছেন, এমার্জেন্সিতে পৌঁছচ্ছেন, তা

0: কিন্তু কিছু দায়িত্ব থেকে যায়, বা আপনি যদি সেই সময় কিছু চিকিৎসা দিতে পারেন তাহলে কিন্তু সেই মানুষটি বা রোগী স্বাভাবিকভাবে বেঁচে যেতে পারেন। একে আমরা বলি গোল্ডেন আওয়ার। তো সেই গোল্ডেন আওয়ারের মধ্যে আমাদের কিছু চিকিৎসা করতে হয় এবং কিছু চিকিৎসা দিতে হয়, তাতে কিন্তু পরবর্তীকালে ডাক্তারের ক্ষেত্রেও মানুষকে বাঁচিয়ে রাখাটা সম্ভব। তো সাধারণত আমরা কী কী জিনিস নিয়ে ভাবি? প্রথম কথা হলো বাড়িতে আমাদের কিন্তু কিছু কিছু সরঞ্জাম রেখে দিতে হবে, যেমন তুলো বা কটন, যেমন বড় ব্যান্ডেজ, হয়তো কেটে গেলে আমরা সেখানে রক্তপাত বন্ধ করার জন্য ব্যবহার করতে পারি, বা বাড়িতে রাখতে হবে কাঁচি বা ছুরি, যেগুলোতে স্টেরাইল আমরা কাঁচি বলি যেগুলোকে, যেগুলো দিয়ে ব্যান্ডেজ কাটা বা অন্য কিছু কাটা, কোনো কিছু ফুটে গেলে কোনো চিমটি দিয়ে তোলা ইত্যাদি আমাদের হাতের সামনে রাখতে হবে। কোনো অ্যান্টিসেপটিক লোশন বা মলম রাখতে হবে। আমাদের কাছে খুব বহুল ব্যবহৃত অনেক রকম অ্যান্টিসেপটিক লোশন বাজারে পাওয়া যায়, সেগুলো আমরা রাখবো। এবং প্যারাসিটামল এবং ওআরএস, হঠাৎ করে জ্বর এলে প্যারাসিটামল, এবং ওআরএস হচ্ছে পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে আমরা এগুলো দিই। সুতরাং এইগুলো আমরা নিয়ে আমাদের ফার্স্ট এড কিট বা বক্স বাড়িতে হোক বা আমরা যেখানে কাজ করি হোক সেই অফিসে, সেখানে কিন্তু আমরা রাখব। এবং প্রাথমিক চিকিৎসার মূল জিনিসই হলো আমরা কিন্তু রোগীকে চিকিৎসা দেওয়ার আগে ভালো করে সাবান দিয়ে নিজের হাতটা ধুয়ে নেব, যাতে আমার মাধ্যমে কোনো রকম জীবাণু তার মধ্যে রোগীর মধ্যে না নতুন করে ছড়িয়ে পড়ে। তাই আসুন এই বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসে আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা বেসিক কিছু ফার্স্ট এড, যেমন সিপিআর, যেমন যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, সেগুলো নিয়ে আমরা ভাববো, আমরা সেগুলো শিখবো এবং এগুলো যথাযথ স্থানে প্রয়োগ করব।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসের তাৎপর্য এই নিয়ে একটি কথিকা শুনলেন। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার অনির্বাণ দলুই। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, edu.catian.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

বিপদে পরিবার ভয়েই লোকে ভয় পায়, কিন্তু বিপদের মধ্যে পড়িলে তখন আর সে ভয় থাকে না, বলছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার নানান লেখার মধ্যে চাঁদের পাহাড়ে আমরা যেমন প্রকৃতিকে দেখি, মানুষকে দেখি, একইভাবে জীবন দর্শনের কথাও বলে যান পরতে পরতে। ঠিক যেমন বলছেন

0: বিপদে পরিবার লোকে ভয়ে লোকে আর এগোতে পারে না। সত্যি তাই কি না বলুন? পাছে কিছু গোল বাঁধে সেই ভয়ে আমরা আর এগোই না, কিন্তু টু রিচ দ্য গোল আমাদের কিন্তু গোলে পড়ার ভয়টুকু একটু এড়িয়েই চলতে হবে। পথে নামলে তবেই তো পৌঁছতে পারবো লক্ষ্যে। এমন সুন্দর কথা মাত্র দুটি বাক্যের মধ্যে লিখে ফেলতে পারেন যিনি, তিনি আমাদের প্রণম্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারই জন্মদিন আজ, স্মরণ করব শুরুতেই তাকে। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের প্রাত্যহিকের দরবারে।
1: আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাব এমন একজন মানুষকে যিনি সমস্ত বাঙালি পাঠকের হৃদয় জুড়ে আজও বিরাজিত, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। খ্যাতনামা এই সাহিত্যিকের জন্ম হয় 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর আজকের দিনে। বাল্যকাল এবং কৈশোর কেটেছে দারিদ্র, অভাব এবং অনটনকে সঙ্গী করে। 1918 খ্রিস্টাব্দে ডিস্টিংশন নিয়ে বিএ পাশ করে এমএ এবং লতে ভর্তি হন, কিন্তু মাঝপথে পড়া থামিয়ে প্রথমে জাঙ্গিপাড়ার স্কুলে ও পরে সোনারপুর হরিনাভি গ্রামে শিক্ষকতা করেন। অবশ্য মাঝে কিছুদিন প্রথমে গোরক্ষিণী সভার প্রচারক ও পরে খেলাত ঘোষের বাড়িতে সেক্রেটারি, গৃহশিক্ষক এবং এস্টেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ভাগলপুর সার্কেলে কাজ করেছেন। এরপর আমৃত্যু তিনি শিক্ষকতাই করেন। শিশুকাল থেকেই পল্লী প্রকৃতির সৌন্দর্য বিভূতিভূষণকে মুগ্ধ করত। তার প্রথম প্রকাশিত গল্প উপেক্ষিতা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। ভাগলপুরে থাকার সময় তিনি লেখেন তার কালজয়ী রচনা পথের পাঁচাতি। মাত্র 21 বছরের সাহিত্য জীবনে বিভূতিভূষণ রচনা করলেন অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, ইছামতি, দেবযান, আদর্শ হিন্দু হোটেল। কিশোরদের জন্য রচনা করলেন চাঁদের পাহাড়, বনে পাহাড়ে, হীরামানিক জলে ইত্যাদি। পথের পাঁচালি ইংরেজি এবং ফরাসি ভাষায় অনুবাদ করা হয় বিভূতিভূষণের মৃত্যুর পর 1951 খ্রিস্টাব্দে। ইছামতি উপন্যাসের জন্য তাকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। আজ জন্মদিনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে জানাই প্রণাম।

আজ 12 সেপ্টেম্বর স্মরণ করব সেই মানুষটিকে, মাত্র 23 বছর বয়সে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন যিনি, নিমাই সাধন বসু। তিনি ডিলিটও হয়েছিলেন, পরবর্তীকালে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন ইতিহাস গবেষণায়। ইংল্যান্ডের মোহ ত্যাগ করে অধ্যাপনা শুরু করেছিলেন হাওড়া গার্লস কলেজে, সেন্ট পলস কলেজ এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দক্ষিণ ক্যালিফোর্নিয়া, হার্ভার্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করেছিলেন 1984 থেকে 1989 সাল। বহু গবেষণা গ্রন্থের প্রণেতা, বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এই মানুষটির জন্ম 1931 সালে 12 সেপ্টেম্বর, আজকের দিনে হাওড়ার রামকৃষ্ণপুরে। প্রণাম জানাই দেশমায়ের এমন সকল গুণী সন্তানদের প্রতি, প্রণাম জানাই দেশমায়ের প্রতি প্রাত্যহিক দেশবন্দনায়।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা।
1: এবার জানিয়ে দেব কিছু অনুষ্ঠানের খবর সম্পর্কে। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহায়তায় শিল্পী মন উৎসব বোলপুর শান্তিনিকেতনের শিল্পী মন মঞ্চে আজ ও আগামীকাল বেলা 2:30 থেকে 37তম বার্ষিক যোগাসন প্রতিযোগিতা উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে বেলা 3:00 থেকে। আয়োজনে ইছাপুর যোগাশ্রী কেয়ার কন্টিনিউয়াম এর সহযোগিতায় ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টসের নিবেদন সরকল্যাল

0: সর কল্লোল সন্ধ্যা, আইসিসিআর এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে সন্ধ্যা 5:30। এরপর থাকছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত উৎসব, আজ ও আগামীকাল বেহালা চৌরাস্তার নিকটে মঙ্গলম পার্কে বিকেল 4:30 থেকে, আয়োজনে শকুন্তলা পার্ক ছায়া কালচারাল সোসাইটি। ফিফল্ট আয়োজিত লিটল ম্যাগাজিন উৎসব 2026 আজ ও আগামীকাল রাজা বসন্ত রায় রোড, কলকাতা 29-এর P534 নম্বর ঠিকানায় দুপুর 3:00 থেকে রাত 8:00 পর্যন্ত। জানিয়ে দিলাম অনেকগুলি অনুষ্ঠানের খবর সম্পর্কে।
1: আর জানিয়ে দিই একই সঙ্গে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভুল বদল। রুমাল থেকে বিড়াল হয়ে যাওয়ার কথা সুকুমার রায় বলে গিয়েছেন কবেই, গা ঘিনঘিনে শুঁয়োপোকা থেকে ক্রমে রহস্যাবৃত গুটি পোকা এবং অবশেষে ঝলমলে অপরূপ প্রজাপতি দেখে বিস্ময়ের উদ্রেক হওয়াই স্বাভাবিক। তবে শুধু কল্পনায় বা প্রাকৃতিক অনিবার্য জীবনচক্রে নয়, মানুষের মধ্যেও এই আমূল পরিবর্তন বিরল নয় কিছু। সেই ভুল বদল কখনো ইতিবাচক, কখনো বা অনভিপ্রেত। আপনার অভিজ্ঞতা কি বলে লিখুন প্রাত্যহিকেতে। ভুল বদল, এই হলো বিষয়। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপে @gmail.com, chirjhanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় প্রাত্যহিকে, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষ প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভুল বদল।
0: একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় বিশেষ অনুষ্ঠান আকাশবাণীর সংগ্রহশালা থেকে। ঘোষণাটি শেষ হল।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: সকাল থেকে রাত, চূড়ান্ত কর্মব্যস্ততা, মানুষ ছুটছে ছুটছে ছুটছে, তারই মাঝে হঠাৎ ছুটির যদি কিছু পল আমরা করিয়ে নিতে পারি, কি করব বা কি করেছি। কিছু নস্টালজিয়ার কথা, কিছু স্বপ্নের কথা আমরা জানতে পারছি প্রাত্যহিকীর এই পক্ষকাল জুড়ে হঠাৎ ছুটি। খোলা যাক চিঠির ঝাঁপি। আজকের প্রথম চিঠি লিখছেন চৈতালি মুখোপাধ্যায়, সাঁতরাগাছি, হাওড়া থেকে। কাঁধে শান্তিনিকেতনে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়েছি, পথে অরুণাদির সঙ্গে দেখা, আমার কলিগ সিনিয়র শিক্ষিকা। বললাম, দিদি একটা সিএল নিয়েছি, একটু কাজ আছে আজ। ব্যক্তিগত বুঝি? হেসে বলি, আরে না না। আমায় অবাক করে বলেন, তাহলে সঙ্গে যাই? যাবেন, কিন্তু আপনার তো একটা ছুটি চলে যাবে দিদি। তা যাক, তুমি সঙ্গে নেবে কিনা বলো? অগত্যা বললাম, চলুন। দুজনে এসে পৌঁছলাম অনাথ আশ্রমের একটা বড় ঘরে। সাতটা বিছানা পরপর সাজানো, সাতটা সদ্য ফোটা ফুল, আপন কাজে ব্যস্ত, কেউ খেলছে, কারো হাতে বাঁশি, কারো হাতে বই। আমাদের দেখেই ছোট্ট মিমি বলে উঠল, আমার পুতুলটা এনেছো তো? ব্যাগ থেকে পুতুল বের করতেই আকাশ দৌড়ে এসে হাত পাতল, আর আমার নাড়ু? সকলের আবদার মিটিয়ে মলিনা মাসিকে বললাম, দিদি এখানেই থাকুক, আমি একটু আসছি। ফিরে এসে দেখি অরুণাদি ওদের রামায়ণের গল্প শোনাচ্ছেন। আমি আর মলিনা মাসি ছোট্ট টেবিলটায় কেক সাজালাম, বাতি জ্বালালাম, হ্যাপি বার্থডের গানে গানে ওরা ভরিয়ে তুলল সারা ঘর। প্রত্যেকের হাতে বেঁধে দিলাম ফুলের রাখি। আনন্দে মজায় সারাটা দিন কেটে গেল। সন্ধ্যা নামছে, ঘরে ফেরার পালা। চোখের কোণ চিকচিক করে উঠছে, কেউ গলা জড়িয়ে আছে, কারো হাতে আমার আঁচল জড়ানো। ছোট্ট আকাশ ফিসফিস করে বলল, আবার কবে আসবে আন্টি? চোখের জল লুকোতে লুকোতে বললাম, দাঁড়া, হঠাৎ ছুটি পেলেই চলে আসব। রাস্তায় পা বাড়ালাম, সারাদিনের ব্যস্ততায় অরুণাদের সঙ্গে কথাই হয়নি। বললাম, দেখলেন তো দিদি, একটা দিন আপনার কেমন নষ্ট হয়ে গেল। অরুণাদি আমার হাত দুটো চেপে অনুরোধ করলেন, আমাকে তোমার পথের পথিক করে নাও, একদিনের হঠাৎ ছুটি আমাকে জীবনের উত্তরণের পথ দেখিয়েছে, আমাকে একটা সুযোগ দাও। এখন আমাদের দুজনের হঠাৎ ছুটির ঠিকানা, কখনো বৃদ্ধাশ্রম, কখনো জেলে বস্তি, কখনো বা পথ শিশুদের কোঁড়ে ঘর। চৈতালি মুখোপাধ্যায়, সাঁতরাগাছি, হাওড়া থেকে। এক অন্য রকম ছুটির দিনের গল্প শোনালেন।
0: হঠাৎ ছুটি নিয়ে এবারে চিঠি। ঝন্টু দাস লিখছেন, মেনকাপুর, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। মশাই, বড় লোকের ছুটির সঙ্গে আমাদের মতো গরিবদের ছুটির আকাশ পাতাল তফাত। ওদের কাছে যা আনন্দ, আমাদের কাছে তা পেটের ওপর টান। এটি কোনো আনন্দের বার্তা বয়ে আনে না, নিয়ে আসে এক রাশ উৎকণ্ঠা ও অনিশ্চয়তা। একজন দিনমজুর, রিক্সা চালক বা হকার দৈনন্দিন উপার্জনের উপর ভিত্তি করে সংসার চালান। সকালে কাজে বেরিয়ে সন্ধ্যার উপার্জনে তাঁদের হাঁড়ি চড়ে। এমন মানুষের জীবনে যখন হঠাৎ করে ছুটি নেমে আসে, কখনো কারখানা বন্ধের কারণে, কখনো রাজনৈতিক ধর্মঘটে, কিংবা প্রবল বন্যায়, তখন তাঁর চিন্তা হয়, আজকের ভাত জোগাড় হবে তো? কাজের জায়গায় পৌঁছানোর পরই যখন জানা যায় আজ কাজ নেই, তখনকার শূন্যতা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই দিনটায় তাঁরা ছুটির আনন্দ বা বিশ্রাম পান না, পান কেবল মানসিক যন্ত্রণা। সহকর্মীদের সঙ্গে মলিন মুখে কিছুক্ষণ বসে থেকে বাড়ি ফিরতে হয় খালি হাতে। ঘরে ফিরে স্ত্রী, সন্তান, বাবা মায়ের সামনে দাঁড়াতে নিজেকে অপরাধী মনে হয়। শিশুটি হয়তো ছুটির আনন্দের চেয়ে খাবারের আশাটা বেশি করে, কিন্তু খালি হাতে বাবাকে ফিরতে দেখে চুপ হয়ে যায়। বাজারের থলিটা শূন্যই থাকে, চাল ডালের ধারের খাতাটা আরো এক ধাপ দীর্ঘ হয়। বিত্তবানদের ছুটির দিনে বিলাসবহুল উপহার থাকে, আর গরিবের হঠাৎ ছুটির উপহার হল হাঁড়িতে জল না ফোটার

0: নীরব কান্না। এই সমাজ যাকে ছুটি বলে, দিন এনে দিন খাওয়া মানুষের কাছে তা আসলে এক অনাহারে থাকার দিন। পরিশেষে বলি, হঠাৎ ছুটি মানসিক শান্তির এক চমৎকার সুযোগ হলেও সামাজিক ও অর্থনৈতিক বিচারে এটি সবার জন্য সমান আনন্দদায়ক নয়। এটি একদিকে যেমন জীবনের গতি ধীর করে মানসিক স্বস্তি দেয়, অন্যদিকে নির্দিষ্ট কিছু মানুষের জন্য ডেকে আনে দুশ্চিন্তা। লিখলেন ঝন্টু দাস, গ্রাম পোস্ট, মেনকাপুর, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।
1: হুগলির চিঠি পড়ব। শিপ্রা ভৌমিক চন্দননগর হুগলি থেকে লিখছেন এবারের চিঠি। বেশ কয়েক বছর আগের কথা, রোজকার মতোই অফিসে গিয়েছি। একটা অস্বস্তি ভাব ছিলই, হঠাৎ নজরে গেল গালে ও কপালে কয়েকটা জল ভরা সন্দেশ নয় তবে মিহিদানা উঁকি মারছে, সঙ্গে গায়ে ব্যথা, জর্জর ভাব। হেড অফিসের বড়বাবু নয় ডাক্তারবাবুর শরণাপন্ন হলাম। তার মাথায় ব্যায়ামও ছিল না, লিখলেন চিকেন পক্স। ওষুধ লিখলেন না, শুধু একটা লোশন ও দু সপ্তাহের বিশ্রাম লিখে বাড়ি পাঠিয়ে দিলেন। ভেরিজেলা ভাইরাসকে ধন্যবাদ দিতে দিতে নাচতে নাচতে বাড়ি ফিরছিলাম। অসুখ যে এমন সুখ আনতে পারে জানা ছিল না। যে অফিসে পাওনা ছুটি নিতে গেলেও নানা কৈফিয়ত দিতে হয় সেই অফিস যে ছুটি দিয়ে দিল। বাড়ি ফিরে একটা ঘরে বন্দি করে ফেললাম নিজেকে। বাড়ির দৈনন্দিন কাজগুলোও আর করতে হচ্ছিল না। কাজ না করার জন্য কেউ বকাবকিও করছে না, উল্টে বাড়তি সেবা যত্নও জুটছিল। শীত কিভাবে বসন্তে আসে বুঝলাম, অথবা উল্টোটা, বসন্ত কিভাবে শীতে আসে বুঝলাম। অবশ্য এ বসন্তের মাথায় জলের মুকুট, জল বসন্ত। জল বসন্ত জীবন আসলে এক অচেনা ও অজানা শরীরের সঙ্গে পরিচয়, ত্বকের রূপের বিবর্তন দেখার সৌভাগ্য হল। মানুষের সঙ্গবিহীন ছুটি কিংবা কায়িক শ্রমহীন ছুটিকে কিভাবে কার্যকরী করে তোলা যায় সে উপায় খুঁজছিলাম, পেয়েও গেলাম। বেশ কিছু না পড়া বই ও পত্রিকাগুলোর পাতা উল্টাতে উল্টাতে চলে যেতাম এক অন্য জগতে। বইয়ের হাত ধরেই বেরিয়ে পড়তাম মানুষ ভ্রমণে। দু সপ্তাহে পৃথিবীর বেশ কিছু দেশ কল্পনার উড়োজাহাজে চেপে ঘুরে এলাম। না লাগলো পাসপোর্ট ভিসা, না লাগলো টাকা কড়ি, অথচ জুটলো ষোলো আনা আনন্দ। এতদিন আমার আমিকে নানা কাজের ভিড়ে হারিয়ে ফেলতাম। বুঝলাম যে ছুটি মানুষকে নিজের কাছে ফিরিয়ে দেয় সেই ছুটির মতো ছুটির মজা আর কিচ্ছুতে নেই। শিপ্রা ভৌমিক চন্দননগর হুগলি থেকে।

আসবো পরের চিঠিতে। লিখছেন মিন্টু কর্মকার, অগ্রদীপ, জেলা পূর্ব বর্ধমান থেকে। কিছু ছুটি ক্যালেন্ডারে লেখা থাকে, আর কিছু ছুটি হঠাৎ এসে দরজায় করা নাড়ে। আমার সেদিনের ছুটিটা ছিল ঠিক তেমনই। সেদিন সকালটাও অন্যদিনের মতোই শুরু হয়েছিল। ঘড়ির অ্যালার্ম তাড়াহুড়ো করে তৈরি হওয়া, কোনো রকমে চায়ের কাপটা শেষ করা, সবই চলছিল নিয়মের ছন্দে। ঠিক বেরোনোর সময় ফোনে এলো একটি মেসেজ, জরুরি কাজের কারণে আজ অফিস বন্ধ। অর্থাৎ হঠাৎ ছুটি। মুহূর্তের মধ্যে মনে হলো এতক্ষণ যে সকালটা আমাকে তাড়া করছিল সেটাই যেন আচমকা থেমে গেল। প্রথমে ভাবলাম কোথাও বেড়াতে যাই, তারপর মনে হলো না, আজ কোথাও যাওয়ার দরকার নেই, আজ বরং একটু ধীরে পাঁচি। বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে অনেক দিন পর পাড়ার সকালটাকে মন দিয়ে দেখলাম। দুধওয়ালার সাইকেলের ঘণ্টি, স্কুলে যাওয়ার বাচ্চাদের কোলাহল, রাস্তার ধারে সবজি বিক্রেতার ডাক, প্রতিদিন শোনা শব্দগুলোই সেদিন যেন নতুন কোনো সুর হয়ে কানে বাজছিল। দুপুরে বিশেষ কোনো রান্না হয়নি, তবু সাধারণ ডাল ভাতেও সেদিন অদ্ভুত তৃপ্তি পেলাম। বিকেলে পুরনো একটা বই হাতে নিয়ে বসলাম, কয়েক পাতা পড়ার পর জানালার বাইরে তাকিয়ে রইলাম। বুঝলাম এতদিন সময়ের অভাব ছিল না, অভাব ছিল একটু থেমে তাকানোর। সন্ধ্যা নামতেই মনে হলো সারাদিনে আমি আসলে কোনো কাজই করিনি, অথচ অনেক কিছু পেয়ে গেলাম। পেলাম নিজের সঙ্গে কিছুটা সময়, হারিয়ে যাওয়া কিছু অনুভূতি, আর ব্যস্ততার আড়ালে চাপা পড়ে থাকা একটুখানি শান্তি। জীবনটা যেন একটানা ছুটে চলা ট্রেন, মাঝে মাঝে কোনো ঘোষণা ছাড়াই যদি সেই ট্রেনটা একটু থেমে যায় ক্ষতি কী? সেদিন বুঝলাম ছুটি মানে শুধু কর্মহীন একটি দিন নয়, কখনো কখনো ছুটি আসে আমাদের মনে করিয়ে দিতে, জীবন মানে শুধু ছুটে চলার নাম নয়, মাঝে মাঝে থেমে জীবনটাকে অনুভব করার নামও জীবন। তাই সেই হঠাৎ পাওয়া ছুটিটা আজও আমার মনে আছে, ক্যালেন্ডারের একটি দিন হিসেবে নয়, ব্যস্ত জীবনের ভিড়ে হঠাৎ পাওয়া নিজের জন্য একটি দিন হিসেবে। চিঠি শেষ করেছেন মিন্টু কর্মকার, অগ্রদীপ, জেলা পূর্ব বর্ধমান থেকে।

কোথাও আমাদের থেমে যাওয়ার মতন সময় নেই বটে, কিন্তু কখনো সময় যদি থমকে যায় তাহলে এই জীবনটাকে আমরা চিনতে পারি।

0: সেই তো, কখনো যদি একটু থেমে যাই তাহলে যে জীবনখানি আমাদের সামনে ধরা পড়ে তার জন্য কিন্তু আমাদের একটু ছুটির প্রয়োজন। অন্বেষা তা তেমনই একটা দিনের কথা শোনাচ্ছেন এস সি দেব, গার্ডেন লেন, কোন্নগর, হুগলি থেকে। ট্রেনে অফিস যাওয়ার পথেই অঘটন, ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, ট্রেন বন্ধ। হাতে ধরা ভ্রাম্যমান মাধ্যমের সাহায্যে অফিস থেকে ছুটির ছাড়পত্র পেয়ে গেলাম। ব্যাস আর রাখে কে, সোজা চলে গেলাম ছেলের স্কুলে। ছেলেকে স্কুল থেকে নিয়ে দে দৌড়, লিলুয়া থেকে অটো করে সোজা হাওড়া ব্রিজ। বেলুন হাতে হাওয়া খেতে খেতে হেঁটেই ব্রিজের এমাথা থেকে ওমাথা, সেখান থেকে বাসে চেপে ময়দান, তারপর মা ছেলেতে লুটোপুটি। কখনো দৌড়চ্ছি, কখনো বেলুন নিয়ে খেলছি, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম ভাজা খাচ্ছি, ময়দান থেকে দৌড়ে ভিক্টোরিয়া, ঘোড়ার গাড়িতে বসে এ মাথা থেকে ও মাথা বেড়ালাম। সূর্য প্রায় নিভু নিভু, ঢুকে গেলাম বিড়লা তারামণ্ডলে। রাত বাড়তে অফিস ফেরত ছেলের বাবার সঙ্গে বাড়ি ফেরা। ছেলের দোহাই দিয়ে আমার আজ ছেলেবেলায় ফিরে যাওয়া। হঠাৎ ছুটি থাকলে মায়ের এভাবেই আমাকে ভাইকে নিয়ে বেড়াতে নিয়ে যাওয়া মনে পড়ে গেল। তখনও সঙ্গে থাকতো বাদাম ভাজা, বেলুন, এগরোল। আমারও আজ হঠাৎ ছুটি, যেন আয়নায় মুখ দেখলাম। ছোটবেলায় বেড়াতে যাওয়ার সময় মা খুব হাসতেন, কেন বুঝিনি আজ আমিও হাসছি। ২৮ বছরের ব্যবধান মাঝটিতে, তবু মা আর আমার হঠাৎ ছুটির আনন্দ একই আছে। অন্বেষাতা এস সি দেব, গার্ডেন লেন, কোন্নগর, হুগলি থেকে।
1: আসবো পরের চিঠিতে, লিখছেন উত্তম কুমার মণ্ডল, গ্রাম কাঞ্চননগর, পোস্ট শামশাবাদ, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। ছোটবেলার এক হঠাৎ ছুটির দিনের গল্প বলি। জীবন চলে ঘড়ির কাঁটায় বাঁধা রুটিনে, স্কুল, অফিস, রান্নাঘর সবখানেই একঘেয়ে নিয়ম। এই নিয়মের মাঝে যখন বিনা নোটিসে এক টুকরো ছুটি এসে পড়ে, তখন তার আনন্দটাই আলাদা। পরিকল্পনা করা ছুটির চেয়ে হঠাৎ পাওয়া ছুটি অনেক বেশি মধুর, কেন তার সঙ্গে মিশে থাকে বিস্ময়। তবে এই আকস্মিক অবসর সবার জন্য সমান আনন্দের হয় না। মনে পড়ে প্রাথমিক বিদ্যালয়ে তখন চতুর্থ শ্রেণীতে পড়ি, গ্রীষ্মের সকাল, প্রচণ্ড গরম, সকাল স্কুল, চোখে ঘুম ঘুম ভাব নিয়ে স্কুলে গেছি। প্রার্থনা শেষে লাইনে দাঁড়িয়ে আছি, প্রধান শিক্ষক মহাশয় ঘোষণা করলেন আজ স্কুল ঘরের কিছু কাজের জন্য বিদ্যালয় বন্ধ থাকবে। মুহূর্তে ঘুম উঠাও, আমরা সহপাঠীরা আনন্দে উল্লাস করে হই হই করতে করতে বই ব্যাগ নিয়ে একরকম দৌড়ে বেরিয়ে এলাম। স্কুল গেটের বাইরে পাশেই ছিল রাখাল দাদুর ছোট্ট খাবারের দোকান, ঘুগনি চপ বিক্রি করতেন। আমাদের চিৎকার শুনে তিনি যখন জানলেন আজ ছুটি, তার মুখটা কেমন উদাস হয়ে গেল, বললেন আজ বেচাকেনা হবে না। তখন প্রথম বুঝেছিলাম আমার ছুটি মানে অন্যের রোজগার বন্ধ। আসলে জীবনের সব স্তরেই এই ছবিটা এক। কর্মজীবনে অফিসে হঠাৎ ছুটি পেলে আমরা খুশি হই, কিন্তু বাড়িতে মায়ের রান্নাঘরের কোনো ছুটি হয় না, বরং কাজ বেড়ে যায়। তাই হঠাৎ ছুটি কেবল আনন্দ নয়, এটি একটি শিক্ষাও। এটি শেখায় নিজের আনন্দের পাশাপাশি অন্যের পরিশ্রম ও জীবিকার কথাও ভাবতে হয়, তবেই ছুটির প্রকৃত অর্থ সার্থক হয়। লিখলেন উত্তম কুমার মণ্ডল, গ্রাম কাঞ্চননগর পোস্ট শামসাবাদ জেলা পূর্ব মেদিনীপুর থেকে।
0: বীরভূমের চিঠি পড়ব। নতুন পল্লী দুবরাজপুর বীরভূম থেকে লিখছেন সুমনা পাঠক। যখন আমার মেয়েবেলা কাটছে পল্লীগ্রামে, হঠাৎ পাওয়া এক স্কুল না যাওয়ার ছুটি পেলে কয়েকজন সাথীকে জুটিয়ে নিয়ে ঘরকন্যার রূপময় খেলায় মগ্ন হতাম। কত যে কল্পনার ছবি তাতে জুড়েছিল ভাবতেই অবাক লাগে। পরে যখন পথের পাঁচালি পড়লাম, বুঝলাম সব কিশোর কিশোরীর মধ্যেই অপু দুর্গা লুকিয়ে থাকে। মনে ভাবি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার মনের এত কথা এত ভালো করে জানলেন কি করে? তখন আমি কলেজ বেলা, মনে আমার কাঁচা পাকা রং ধরেছে। তখন হঠাৎ কোনো ছুটি মনে মনে খুব চাইতাম। তখন গোগ্রাসে শরৎচন্দ্র, বিভূতিভূষণ, মানিক, তারাশঙ্কর, শরদিন্দু, অসাপূর্ণা, রবীন্দ্রনাথের পাশাপাশি সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ গিলছি। সে যেন নেশা, জগৎকে চেনা, মানুষকে চেনার নেশা। যেন নব নব দিগন্ত উন্মোচন হচ্ছে আমার পিয়াসি মনের অঙ্গনে। আর এখন ছুটি পাওয়ার কোনো ঠিকানা নেই, কেবল ছোটা আছে। ছোটবেলায় ঘরকন্যার খেলা,

0: আর আজকের সংসার করা আসলে রূপকথা আর নগ্ন বাস্তবতার সঙ্গে তুলনীয়। তবু এক আধটা যদি হঠাৎ ছুটি মেলে তুলে নিই আমার প্রাণের আপন গীতবিতানকে, পড়তে পড়তে আমি আমার অন্তরকে দেখতে পাই স্বচ্ছভাবে। যখন বিষাদের ছায়া ঘিরে ফেলে আমাকে, তখন পূজা পর্যায়ের গান শুনতে শুনতে জানলায় বসে চোখ রাখি প্রকৃতিতে। বর্ষায় ভিজতে ভিজতে হাঁসেদের গুগলি তোলার আনন্দ দেখি, অথবা গ্রীষ্মের দুপুরে দূরের কোনো এক ঘুঘু পাখির এক টানা ডাক শুনি। উদাস মনে পড়ে রবীন্দ্র কবিতা, শুধু বিঘে দুই ছিল মোর ভূঁই, আর সবই গেছে ঋণে। তবে মন যখন ভালো থাকে, হঠাৎ পাওয়া ছুটিতে নতুন নতুন খাবার তৈরি করি আর অপেক্ষায় থাকি সারপ্রাইজ পাওয়া খাবারের প্লেট পেয়ে ছেলে এবং ছেলের বাবার উজ্জ্বল চোখ দুটি দেখতে, সে এক অপূর্ব আনন্দ। আনন্দেই সবার হঠাৎ ছুটি কাটুক, ভালো থাকুন সবাই। সুমনা পাঠক নতুন পল্লী দুবরাজপুর বীরভূম থেকে লিখলেন।
1: এবার জেনে দিই জলহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 82%। বৃষ্টি হয়েছে 5.5 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ সংলগ্ন উপকূলীয় উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে বাতাসের গতি ঘণ্টায় 35-45 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আগামী 12 ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
0: শেষ করব প্রাত্যহিক আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে। নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি এখন খবর। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে 2026 ব্রিক্স শিখর সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। পুরুষ দল ইতিমধ্যে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি এই 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে মতবিনিময় করবেন। উল্লেখ্য, এই 11টি দেশ নিয়ে গঠিত হয়েছে ব্রিক্স।

0: এই সহযোগী দেশগুলি হল বেলারুশ, কিউবা, বলিভিয়া, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। উচ্চ পর্যায়ের এই সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতারা বিশ্ব প্রশাসন, বহুপাক্ষিকতা, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য, জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, বিপর্যয় মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল নিয়ে আলাপ আলোচনা করবেন। ভারতের সভাপতিত্বে 2026 ব্রিক্স শীর্ষ সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দা ফাতাল আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমেদ আলী এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। ব্রাজিলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন সে দেশের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদও সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের সূচনায় প্রথম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তারা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর আয়োজনে হবে নৈশভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী আজ ব্রিক্সের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। চীনের রাষ্ট্রপতি, আবুধাবির যুবরাজ, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলবেন তিনি। আগামীকাল প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের অংশীদার দেশগুলির নেতা এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে একাধিক দেশের রাষ্ট্রনেতারা ভারতে পৌঁছচ্ছেন। ব্রিক্স সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে শ্রী মোদী দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেন। বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়ে মত বিনিময় করেছেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। দুই নেতা ভারত রাশিয়ার মধ্যে বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে সম্মত হন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। গত সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী পুনরায় জোর দিয়ে বলেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যা সমাধানের পক্ষপাতী। শ্রী মোদী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্যের অধিকার সুরক্ষিত রাখা এবং নাবিকদের স্বার্থে নৌচলাচলের স্বাধীনতার উপর জোর দেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বহুপাক্ষিকতা এবং রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের উপর বৈঠকে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ ও মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্যিক বাধা দূর করে ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে আবেদন জানান তিনি। গত সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স বিজনেস ফোরামের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত বরাবরই অবাধ সামুদ্রিক যাতায়াত এবং নৌযাত্রীদের নিরাপত্তার পক্ষে সওয়াল করে এসেছে।
1: ग्लोबल ट्रेड तभी आगे बढ़ सकता है जब सी लेन सिक्योर हो, सप्लाई रूट ओपन हो और सी फेरर सेफ हो, और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: ক্রমবর্ধমান বাণিজ্যিক নিষেধাজ্ঞার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত অর্থনৈতিক সেতুবন্ধনে আগ্রহী। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ড এর জন্য আহ্বান জানিয়েছেন।
1: आज जब दुनिया में ट्रेड बैरियर्स बढ़ रहे हैं, भारत इकोनॉमिक ब्रिजेज बना रहा है। 2014 के बाद से हमने दुनिया के करीब 40 कंट्रीज के साथ फ्री ट्रेड एग्रीमेंट्स किए हैं। इसमें भी हमारी अप्रोच यही है कि बैरियर्स को कम करना और बिजनेसेस के लिए अवसर बढ़ाना।
0: अष्टादश ब्रिक्स शिखर सम्मेलन के प्रेक्षित आज दिल्ली जातीय

রাজধানী ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ির প্রবেশ বন্ধ, গাড়ি ঘুরিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করা হবে। সকাল 9:30 থেকে রাত 9:00 পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার একদিন পর দেশের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেদেশের জ্বালানি মন্ত্রক জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলতি সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর সৌদি আরবে তেল রপ্তানি অব্যাহত রাখতে ইস্ট ওয়েস্ট পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌদি জানিয়েছে, ইরাক থেকে আসা কয়েকটি ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। ইরাক সরকার হামলার নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা মুকা বন্দর এবং বাবেল মানদ্বীপ প্রণালীর কৌশলগত গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ দখল করেছে বলে খবর। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই প্রণালীকে কেন্দ্র করে পশ্চিম এশিয়া চলতি সংঘাতে নতুন একটি দিক তৈরি হয়েছে। এই প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে ইরানের অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বরাদ্দ ও নজরদারি কমিটির নবম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে যে 6টি রাজ্যে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে সেগুলি হল অসম, বিহার, গুজরাট, তেলেঙ্গানা, ত্রিপুরা ও উত্তরপ্রদেশ। এই সিদ্ধান্তের ফলে শহরাঞ্চলে সকলের জন্য আবাসন প্রকল্প রূপায়ণের পথ আরও এক ধাপ প্রশস্ত হল। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার এই পেনশন প্রকল্প চালু করে। এর অধীনে যাদের জমি আছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 60 বছর বয়স থেকে মাসে ন্যূনতম 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। আফ্রিকার দেশ কঙ্গোয় ইবোলা 7টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 6,942 জন এই রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মৃত্যু হয়েছে 3,300 জনের বেশি। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। উত্তরাখণ্ড, গুজরাট, গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ছত্তিশগড়েও ভারী বৃষ্টি হতে পারে। ওড়িশা, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। এদিকে ভারী বৃষ্টি ও বাঁধ থেকে জল ছাড়ার জেরে উত্তরপ্রদেশে অন্তত 25টি জেলা বন্যা কবলিত। এখনও পর্যন্ত 21,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। চীনের মকিতে ভারতীয় সময় সকাল 9:45 খেলা শুরু। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে 19-0 গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ভারত। গ্রুপ পর্বে 3টি জয় ও 1টি ড্র করে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল তারা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আয়োজক দেশ চীন ও জাপান। এদিকে ভারতের পুরুষ দল গতকাল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা আজ 7 বছর পূর্ণ করল। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত অংশে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি দেওয়ার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জাপান এরাজ্যে শিল্প বাণিজ্যে নতুন করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে পশ্চিমবঙ্গ সরকার ফরাসি সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রিভার ট্যুরিজমের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। চলতি মাসের মধ্যে রাজ্যের চটকল শ্রমিকদের পুজোর বোনাস মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে কর্মরত যে শিক্ষকরা টেট উত্তীর্ণ নন, তাদের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের সড়ক সেতুর নামকরণ ও পরিবর্তনের প্রস্তাব বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। জরুরি মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ রাখা হবে। মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে ট্রেন পরিষেবাও আগামীকাল দীর্ঘক্ষণ বন্ধ থাকবে। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত অংশে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি দেওয়ার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ইতিমধ্যেই প্রায় 90% জমি বিএসএফকে হস্তান্তরিত করা হয়েছে বলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গত সন্ধ্যায় রামকথা অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী জানান।
1: যে বাংলাদেশে ইনফিলট্রেটরস আ রহা হয় আকার জো लैंड जिहाद, लाभ जिहाद, ये पूरा डेमोग्राफी को पश्चिम बंगाल को चेंज कर दिया। उसको अंकुश लगाने के लिए बॉर्डर सिक्योरिटी फोर्स को जमीन देने का काम मैं मेरा प्राथमिकता के एक नंबर में रखा। 90% जमीन दे दिया है।
0: 1950 সালে গবাদি পশু আইন প্রয়োগ করে গো সুরক্ষার সব রকম ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান। কবি কুমার বিশ্বাস আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, বাংলার মাটি বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ও ঋষি মুনিদের ভূমি, তাই এখানে জাতীয়তাবাদ ও সনাতনী ঐতিহ্যের সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না। তিনি আরও বলেন, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে, ধর্মান্তর রোধে নতুন আইন আনার বিষয়েও বিচার বিবেচনা করা হচ্ছে। নতুন শিক্ষানীতির পাশাপাশি পরবর্তী প্রজন্মকে বাংলার ঐতিহ্য, গীতা পাঠ, সংখ্যবাধন ও দেশপ্রেমের ভাবধারায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মাদ্রাসা সহ সব জায়গাতেই পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইতে হবে বলে তিনি বার্তা দেন। কলকাতায় বৃহৎ পরিসরে হনুমান চালিসা পাঠ এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠ আয়োজনের প্রস্তুতি চলেছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। জনসাধারণের সহযোগিতা পেলে সরকার তাদের সমস্ত প্রতিশ্রুতি এবং আমজনতার প্রত্যাশা পূরণ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শুভেন্দু অধিকারী। জাপান এরাজ্যের শিল্প বাণিজ্যে নতুন করে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শিল্পমন্ত্রী তাপস রায় গতকাল কলকাতায় শিল্প সদনে জাপানের বিদেশ প্রতিমন্ত্রী সাতো ইয়ানোর সঙ্গে এক বৈঠকের পর একথা জানান আকাশবাণীকে। তিনি বলেন, আগামী বছর ইন্দো জাপান কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি কলকাতায় সাড়ম্বরে উদযাপন করা হবে।
2: ভারতের সঙ্গে জাপানের যে সম্পর্ক, পশ্চিমবাংলায় যে জাপানের বিভিন্ন কোম্পানি তারা যে কাজ করেছে বা করছে, সম্পর্ক আরো দৃঢ় করতে ইচ্ছুক এবং এখানে ইন্ডাস্ট্রি করতেও তারা উৎসাহী। জাপানের যাতে ডাইরেক্ট হোক ট্রানজিট এয়ারলাইন হয় তার জন্য তারা আশা প্রকাশ করেছেন এবং 2027 75 বছর যে ইন্দো জাপান রিলেশনশিপ তাতে সেলিব্রেশন করতে চান, দু দেশের মিলেই কলকাতায় হবে।
0: উল্লেখ্য, জাপানের বিদেশ প্রতিমন্ত্রী ও সেদেশের উচ্চপদস্থ আধিকারিকদের 7 সদস্যের এক প্রতিনিধি দল গতকাল শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করেন। রাজ্যে পর্যটন শিল্পের আরও উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার রিভার ট্যুরিজমের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। হুগলির চন্দননগরে গতকাল এদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথিউয়ের উপস্থিতিতে ফরাসি রেজিস্ট্রি বিল্ডিংয়ের পুনর্নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরের পর পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, বাঁশবেরিয়ার পর্তুগিজ, চুচুড়ার ওলন্দাজ, চন্দননগরে ফরাসি ও শ্রীরামপুরের ডেনিস ঐতিহ্য এবং ব্যারাকপুরে ব্রিটিশদের প্রভাবকে স্মরণীয় করে রাখতে ওয়াটার ট্যুরিজমের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার পোশাকি নাম দেওয়া হয়েছে লিটল ইউরোপ অন দ্য গ্যাঞ্জেস।
3: ফরাসি অ্যাম্বাসেডরের উপস্থিতিতে বহু স্বাক্ষরিত হলো যেখানে ফরাসি রেজিস্ট্রির বিল্ডিং পুনর্নির্মাণ করা হবে। এই পুনর্নির্মাণ একটি নির্দিষ্ট ম্যাপ ধরে আমরা করছি, যাকে আমরা নাম দিয়েছি লিটল ইউরোপ অন দা গ্যাঞ্জেস। বাঁশবেড়িয়ায় পর্তুগিজ ঐতিহ্য, চুচুড়ায় হোলেনরাজ ঐতিহ্য, চন্দননগরে ফরাসি ঐতিহ্য, শ্রীরামপুরে ডেনিশ ঐতিহ্য, এই জায়গাগুলোকে ওয়াটার ট্যুরিজমের মধ্যে দিয়ে আমরা কানেক্ট করব।
0: তিনি বলেন, এই জন্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স থেকে দুটি ইলেকট্রিক ভেহিকেল নেওয়ার জন্য পর্যটন দপ্তর ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর করেছে। পর্যটনমন্ত্রী আরও বলেন, ফরাসি রাষ্ট্রদূতের প্রস্তাব অনুসারে আগামী বছর থেকে ফরাসি সরকার বা দূতাবাসের সহযোগিতায় চন্দননগরে প্রতি বছর ফরাসি উৎসব পালন করা হবে। উল্লেখ্য, চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান মজু চন্দননগর শুরু হয়েছে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান চলবে আগামীকাল পর্যন্ত। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ভাঙন রোধে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। সাগর মেলার আগে ক্ষতিগ্রস্ত স্নানঘাট মেরামত করা হবে বলে সেচমন্ত্রী অরূপ দাস জানিয়েছেন। তিনি গতকাল গঙ্গাসাগরের বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর জানান, আরও দুটি বড় কোটাল রয়েছে, তা পার হওয়ার পর পুরোদমে ভাঙন রোধের কাজ শুরু হবে।
4: আমাদের বীজ হাইট বাড়াতে হয় গঙ্গাসাগর মেলার জন্য, তার জন্য

0: যা যা প্রস্তুতি নেওয়ার দরকার সেগুলো আছে, কারণ এখনো দুটো কোটাল বাকি আছে। কতটা প্রোটেক্টিভ ওয়ার নেওয়া দরকার সাগরের ভাঙনকে আটকাতে গিয়ে, এটা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।
1: সেচমন্ত্রী গতকাল কপিলমুনি আশ্রম, কচুবেরিয়া সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। চলতি মাসের মধ্যেই রাজ্যের চটকল শ্রমিকদের পুজোর বোনাস মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। একই সঙ্গে দুর্গাপুজোর ছুটির পর

0: নব মহাকরণে গতকাল শ্রম দপ্তরের পক্ষে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। অনলাইন এই বৈঠকে 23টি কেন্দ্রীয় রাজ্যস্তরের ট্রেড ইউনিয়ন, জুট কমিশনারের দপ্তর, ইন্ডিয়ান জুট কর্পোরেশন, ইন্ডিয়া জুট মিলস অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন চটকলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমমন্ত্রী স্পষ্ট জানান, দুর্গাপুজোর আগেই যাতে সমস্ত শ্রমিক তাদের প্রাপ্য বোনাস হাতে পান তা মিল মালিকদের সুনিশ্চিত করতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে কর্মরত যে শিক্ষকরা টেট উত্তীর্ণ নন তাদের সেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর গতকাল স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই মর্মে চিঠি পাঠিয়েছে। গত বছরই সুপ্রিম কোর্ট ওই শিক্ষকদের ক্ষেত্রে টেট উত্তীর্ণ বাধ্যতামূলক বলে এক রায় জানিয়েছিল। শিক্ষা দপ্তর জানিয়েছে 2028-এর 31শে আগস্টের মধ্যে কর্মরত শিক্ষকদের টেট উত্তীর্ণ হতে হবে। এজন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষা সূচি তৈরির নির্দেশ দিয়েছে দপ্তর। এদিকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে শিক্ষক সংগঠনের একাংশ। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সাহিত্যিক, লেখক, ঔপন্যাসিক ও গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 133তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে বিভূতিভূষণ স্মৃতি ঘাটে জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগ ও পর্যটন বিভাগের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং মন্ত্রী অশোক কীর্তনিয়া অংশগ্রহণ করবেন। বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভার আয়োজনে প্রথম বর্ষ শারদ বই উৎসবের সূচনা হয়েছে রবীন্দ্র সদন নন্দন চত্বরে। 74টি প্রকাশনা সংস্থা এই উৎসবে স্টল দিয়েছে। 32তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কিফের প্রথম বৈঠক গতকাল বসে নন্দনে। চলচ্চিত্র উৎসবের আয়োজন, প্রশাসনিক প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী 16 থেকে 23শে ডিসেম্বর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে। গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন কিফের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, কিফের চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন প্রমুখ। রাজ্যে সড়ক, সেতু ইত্যাদির নামকরণ ও নাম পরিবর্তনের প্রস্তাব বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজকে। সদস্য হিসেবে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের প্রধান সচিব, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব, পূর্ত দপ্তরের সচিব, কলকাতা পুরসভার কমিশনার, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের সচিব এবং ডক্টর বিষ্ণুপদ দত্ত, নগর উন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের যুগ্ম সচিব বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার এক প্রতিনিধিও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ রাখা হবে। সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোনো যান চলাচল করবে না। এদিকে রক্ষণাবেক্ষণের কাজের সুবিধার্থে আগামীকাল মেট্রোর ব্লু লাইনে গীতাঞ্জলি ও কবি নজরুল মেট্রো স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ফলে সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমারের মধ্যে কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 9:15।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী দেবীপ্রসাদ রায়চৌধুরী।

0: দেবীপ্রসাদ রায়চৌধুরীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জানা অজানা।
2: দক্ষিণ ভারতে গণিতের প্রসার ধারাবাহিক কথিকার তৃতীয় ও শেষ পর্ব আজকে জানা অজানায়, বলছেন তপেন্দ্র কুমার পাল।
3: মাদ্রাজে অবশ্য ইতিপূর্বে গণিত বিষয়ে আরও একটি অতি উন্নতমানের গবেষণা কেন্দ্র পথ চলা শুরু করেছিল 1962 সালে, নাম ম্যাথ সায়েন্স বা দ্য ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স। এর প্রতিষ্ঠাতা আল্লাদি রামকৃষ্ণন এক আশ্চর্য উদ্যোগী পুরুষ। তার বাবা ছিলেন মাদ্রাজের ডাকসাইটে আইনজ্ঞ, ভারতীয় সংবিধান রচয়িতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। পিতা আল্লাদি চেয়েছিলেন তার পুত্র তারই পথ অনুসরণ করে আইনজ্ঞ হোক, কিন্তু তিনি সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেন। সিভি রমনের সংস্পর্শে এসে এবং হোমি ভাবার বক্তৃতা শুনে রামকৃষ্ণন সিদ্ধান্ত নেন আইন নয়, গণিত বিষয়ে জ্ঞান অর্জন করাই হবে তার জীবনের একমাত্র লক্ষ্য। বোম্বাইয়ে ভাবার অধীনে গবেষণা করতে গিয়ে এক মজার ঘটনা ঘটে তার জীবনে। তখন টিআইএফআরে গবেষণারত ছাত্রদের থাকার কোনো ব্যবস্থা ছিল না। বোম্বাইয়ে চিরদিন ঘরের আকাল, যা আছে তার ভাড়া এতটাই চড়া যে সাধারণের নাগালের বাইরে। রামকৃষ্ণনের পিতা অগাধ সম্পত্তির মালিক, তিনি করলেন কি, তার পুত্রের থাকা খাওয়ার জন্য পাঁচ তারা তাজমহল হোটেলের পুরো একটা সুইট ভাড়া করে নিলেন অনন্তকালের জন্য, মানে যতদিন গবেষণা চলবে ততদিনের জন্য রামকৃষ্ণন এই সুইটেই থাকবেন। এমন ঘটনা দ্বিতীয় কখনো ঘটেছে বলে জানা নেই। একবার হার্ভার্ডে বক্তৃতা দিতে গিয়ে তার সঙ্গে পরমাণু বোমার জনক রবার্ট ওপেনহেইমারের পরিচয় হয়। তিনি তখন প্রিন্সটনের অ্যাডভান্স স্টাডির ডিরেক্টর, সেই হিসাবে তিনি রামকৃষ্ণনকে অ্যাডভান্স স্টাডিতে আসার জন্য আমন্ত্রণ জানান। সেখানে গিয়ে রামকৃষ্ণনের উপলব্ধি হয় বিশ্বসেরা হতে গেলে শুধু নির্দিষ্ট কয়েকজন অধ্যাপকদের দিয়ে শিক্ষা দান করলে চলবে না, বিশ্বের শ্রেষ্ঠ অধ্যাপকদের আমন্ত্রণ জানিয়ে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করাও একান্ত দরকার। তার স্বপ্ন দেখা শুরু হয় এখান থেকেই। দেশে ফিরে তিনি তার বিশাল বসত বাড়ি একামরা নিবাসের কয়েকটা ঘর নিয়ে শুরু করে দেন তার স্বপ্নের স্কুল গঠনের কাজ। বাছাই করা মেধাবী ছাত্রদের জ্ঞান পিপাসা মেটানোর জন্য আমন্ত্রণ জানাতেন বিশিষ্ট বিজ্ঞানী ও গণিতজ্ঞদের। ক্লাসিক্যাল কোয়ান্টাম তত্ত্বের জনক নিলস বোর একবার ভারত সফরে এসে কলকাতা বোম্বাই ছাড়াও মাদ্রাজে যান। রামকৃষ্ণনের আমন্ত্রণ গ্রহণ করে একামরা নিবাসেও যান তিনি। দেশে ফেরার পথে দিল্লিতে তিনি যে সাংবাদিক সম্মেলন করেন সেখানে রামকৃষ্ণনের এই আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। পরদিন সংবাদপত্রে বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয় এই খবর। খবরটা নজরে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর। তিনি তৎক্ষণাৎ ডেকে পাঠান রামকৃষ্ণনকে, জানতে চান আগামী দিনে কী তার পরিকল্পনা। রামকৃষ্ণন সংক্ষিপ্ত উত্তর ছিল, প্রিন্সটনের আদলে ভারতে গণিত শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে চাই। নেহরু এ বিষয়ে অবশ্য দ্বিধান্বিত ছিলেন, স্কুল অব ম্যাথমেটিক্স থাকতে আবার একটা গণিত স্কুল কেন, জানতে চান শিকাগোর ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখরের কাছে। তিনি বুঝিয়ে দেন এই স্কুলের প্রয়োজনীয়তা কেন, দুটি আন্তর্জাতিক মানের গণিত শিক্ষা কেন্দ্র থাকলে তাতে ভারতেরই লাভ। এরপর নেহরু আর বাধা তো দেননি, বরং তারই উদ্যোগে মাদ্রাজে গড়ে ওঠে ম্যাথ সায়েন্স বা দ্য ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স, যা পথ চলা শুরু করে 1962 সালের 3রা জানুয়ারি। প্রথমে এই ইনস্টিটিউট গণিত শিক্ষাকে প্রাধান্য দিল। ইসিজি সুদর্শন ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর গণিত নির্ভর অন্যান্য বহু বিষয়ে এখানে শিক্ষাদান ও গবেষণা করার সুযোগ তৈরি করা হয়। এখানকারই ছাত্র বালসুব্রমণিয়ান, বেণুগোপালন সহ অনেকেই আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। কেন দক্ষিণ ভারত গণিত চর্চার পীঠস্থান, কেন গণিতের সেরা গবেষণা কেন্দ্রের অবস্থান দক্ষিণ ভারত, এর প্রধান কারণ মনে হয় দক্ষিণীদের আগ্রহের মূলে রয়েছে শ্রীনিবাস রামানুজনের গণিত বিশ্বে প্রায় ঈশ্বরের মর্যাদা পাওয়া। কলেজে সাবেকি শিক্ষা না পেয়েও তিনি যেসব সূত্র আবিষ্কার করেছেন তাতে আজও তাকে ব্যাখ্যার অতীত হিসাবে গণ্য করা হয়, বিশেষত মক থিটা ফাংশন, বার্নৌলি সংখ্যা, মৌলিক সংখ্যা, হাইপার জিওমেট্রি, পাইয়ের মান নির্ণয় ইত্যাদি বিষয়ে। এইবার এসব কঠিন কথা থাক, বরং তাকে নিয়ে হাজারো গল্পের মধ্যে থেকে একটা গল্প বলি। প্রশান্তচন্দ্র মহলানবিশ কেমব্রিজে গিয়েছেন গণিত নিয়ে উচ্চশিক্ষা নিতে, রামানুজন তখন কেমব্রিজে, ফলে উভয়ের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। প্রশান্তচন্দ্র সময় পেলে প্রায়ই যেতেন বন্ধুর কাছে গল্পগুজব করতে, তা সেদিনও গিয়েছেন, তবে সেদিন গিয়েছেন একটা জটিল গাণিতিক সমস্যা নিয়ে। এই সমস্যার সমাধান করতে পারলে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। সমস্যাটি সারি দেওয়া বাড়ির নম্বর সংক্রান্ত। প্রশান্তচন্দ্র রামানুজনের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখেন তিনি তখন রান্নায় ব্যস্ত। রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে তিনি সমস্যাটা শুনিয়ে বললেন, সময় পেলে তুমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করো, ঘড়িতে সেকেন্ডের কাটা তখনও আধা পাক দেয়নি। রামানুজন একটা ক্রমিক ভগ্নাংশ উল্লেখ করে জানালেন, এই ক্রমিক ভগ্নাংশের প্রতিটা ধাপই একটা সমাধান, যেহেতু ক্রমিক ভগ্নাংশের ধাপ সংখ্যা অনন্ত তাই সমাধান সংখ্যাও অনন্ত। প্রশ্নকর্তা একটিমাত্র উত্তর চেয়েছিলেন, রামানুজম যে সমাধান দেন তা প্রশ্নকর্তাও বোধহয় কল্পনা করতে পারেননি। চন্দ্রশেখরের যখন মাত্র 10 বছর বয়স তখন রামানুজমের মৃত্যু হয় মাদ্রাজের চেতপাটে রায়বাহাদুর চেট্টির গদান্নতায় পাওয়া বাড়িতে। চন্দ্রশেখরের পক্ষে তখন রামানুজমকে বোঝা সম্ভব ছিল না, কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারেন ভারত কি মাপের গণিত প্রতিভাকে হারিয়েছে। এমন প্রতিভা কয়েক শতাব্দীতে একটি দুটি আসে যাকে কোনোদিন কারো পক্ষে স্পর্শ করা সম্ভব নয়। চন্দ্রশেখর শিকাগোয় যে চেয়ারে বসে পড়াশুনো করতেন তার পেছনের দেওয়ালে মাথার উপর টাঙিয়ে রেখেছিলেন তার আইকনের ছবি। কোনো প্রতিভাকে মূল্যায়ন করার জন্য যে প্রতিভার প্রয়োজন এই ঘটনা বোধ হয় তারই উজ্জ্বল উদাহরণ।
2: দক্ষিণ ভারতে গণিতের প্রসার তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা জানায়, বললেন তপেন্দ্র কুমার পাল।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: শুনবেন একটি কৌতুক নাটিকা পদাঙ্ক অনুসরণ, শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে বেতার নাট্যরূপ গদাধর রানা, প্রযোজনা শুভেন্দু বাগ। পদাঙ্ক অনুসরণ।
5: ভারী জ্বালা হয়েছে তো এই বেড়ালটাকে নিয়ে, ঘরের মধ্যে যেদিকে পা বাড়াবো সেই দিকেই ওর চলাফেরা। খেতে খেতে জ্বালাচ্ছে, হাঁটতে হাঁটতে জ্বালাচ্ছে, শুতে শুতে জ্বালাচ্ছে, এরকম গায়ে পড়া পায়ে পড়া বেড়াল আর আমি দুটো দেখতে পাইনি কোনোদিন। রাতে লেপের মধ্যে ঢুকে যা করে তা কহতব্য না। 7 দিনে 5 বার এই লেপ বদলাতে হয়েছে,

0: চাদর কাচতে হয়েছে, বিছানা পাল্টাতে হয়েছে। উফ, কিন্তু এমন আর কাঁতক সহ্য করতে পারা যায়? হ্যাঁ, অথচ গায়ে কেউ হাত দিতে যাক, একবারে সংসার রসাতলে চলে যাবে। একদিন দেব না এটাকে। ঘরজামাইয়ের মতন আদর করে পুষতে হবে বেড়ালকে। দেবকে ঘরে একদিন এইসা শুট, আমার পায়ের কাছে একবার আসুক না।
1: খবরদার, খবরদার, ওর গায়ে তুমি হাত দিয়েছ কি, আমি বাপের বাড়ি চলে যাব।
0: বিড়ালটা যদি আড়ামোড়া না ভাঙত তাহলে তো খুঁজেই পেতাম না। দিব্যি ওটাকে একবার বিছানা করে ওর উপরে এতক্ষণ মস্করা করছিলেন। হ্যাঁ, দেব দেব দেব এক ঘাম দেখবি দেখবি দেখবি।
1: বাবা, বিড়ালটাকে কে মারল গো, কে মারল? আচ্ছা, বিড়ালকে কেউ মারে? তোমার কি কিচ্ছু জ্ঞান গম্যি নেই গো? বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন।
0: শোধবোধ করে দিয়েছি।
1: শোধবোধ?
0: হ্যাঁ,
1: কিসের শোধবোধ?
0: ওই আমার চেক বইও তো কিছু কম যায় না, সাক্ষাৎ মা লক্ষ্মীর বাহন বলতে গেলে। হ্যাঁ, মা লক্ষ্মী কি তোমার মা ষষ্ঠী থেকে কোনো অংশে কম? মা লক্ষ্মীর বাহন দিয়ে তোমার মা ষষ্ঠীর বাহনকে পিটিয়ে দিয়েছি একগা।
1: আরে আমার পুষি রে, না না না না, কে মেরে যে কে ধরে যে কে দিয়ে যে গান, চলো বাবা ডুডু কবে ডুডু কবে চলো ডুডু কবে।
0: এ গোবরা, এ গোবরা!
2: কি দাদা?
0: এই এদিকে গোবরা, তুই থাকতে আমার এত কষ্ট, এত হেনস্থা।
2: কেন, কি হয়েছে দাদা?
0: যে তুই একটা সামান্য বিড়ালের অভাব মোচন করতে পারিস না, এতই অপদার্থ তুই।
2: কি বলছো কি তুমি দাদা? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না।
0: তোর বৌদির বাৎসল্য রসের স্বাদ কিছুই মেটাতে পারিস না?
2: কি যা তাই বলছো?
0: না না, মানে তার হচ্ছে গিয়ে জীবজন্তু স্বাদ।
2: হ্যাঁ, তো কি করে পারবো আমি, কি করে পারবো আমি? হ্যাঁ,
0: মনে কর, ওই বেড়ালটার মতোই বৌদির কাছে কাছে থাকলি।
2: হ্যাঁ, থাকলুম।
0: তুই বৌদির কাছে মানে সবসময় ঘুরুর করলি না? হয় আমি বলছি বেড়ালের মতো পুষ্যি হতে। মনে কর তুই যদি তোর বৌদির পুষ্যি হয়।
2: কি কি যা তাই বলছো বলো তো তুমি দাদা?
0: দাদা,
2: আমি তোমার ভাই না, নিজের ভাইকে তুমি তুমি তুমি পুষ্যি নিতে বলছো নিজের ভাইকে? তোমার
1: খারাপ হয়ে গেছে তোমার দাদার। ভাইকে বলছে পুষ্যি পুত্র, কোনদিন আমাকে বলবে পিসশাশুড়ি? তোমার ভীমরতি হচ্ছে ভীমরতি।
0: হতে পারে, হতে পারে, তোমার এই বেড়ালটাই আমার মাথা খারাপ করে দিয়েছে।
2: এই দাদা,
0: হ্যাঁ,
2: বেড়ালটা তোমায় কামড়ায়নি তো? তুমি যখন তখন যেমন করে ওকে পেটাও না, দেখবে দেখবে কোনদিন একবার ঠ্যাক করে কামড়ে দেবে।
1: দিক না, দিক কামড়ে, কামড়ালেই ভালো হয়, তাহলে আর আমার বেড়ালের সঙ্গে লাগতে আসবে না।
2: না না না বৌদি, না না না, এটা মোটেই ভালো হয় না বৌদি। কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, তখন সে ঘেউ ঘেউ ঘেউ ঘেউ করে সবসময়। বেড়ালে কামড়ালে নিশ্চয়ই তেমনি দুধাতঙ্ক হতে পারে। দাদা তখন আর দুধ খেতে চাইবে না, খালি করবে মিয়াও মিয়াও। তারপর তারপর ধরো যদি দুধাতঙ্কের রোগী যদি আর কাউকে কামড়ায়, তখন ওই রোগীর ওই রোগ ধরবে, তখন সেও এইসব করে বেড়াবে।
0: কামড়াক না, কামড়াক না বেড়ালটা,
2: কামড়াবে,
0: কামড়ালে তো বাঁচি।
2: এই দেখো কি বলছি,
0: প্রথমেই গিয়ে আমি তোর বৌদিকে কামড়া।
2: তাহলে তো ভারী ভয়ানক হবে, তোমরা দুজনেই যদি মেও মেও করো, তখন তোমাদের দুজনের ম্যাও ধরবে কে?
0: কেন, ম্যাও ধরতে তুই আছিস রাতা গোবর্ধন?
1: সাত জন্মে এমন শুনিনি বাপু, আমি চললাম।
0: এই গোবরা গোবরা বলছি।

0: যদি একটা কাজ করতে পারিস।
1: কি কাজ বলুন?
0: কাল সকালে তোর বৌদি যখন গঙ্গা স্নানে যাবে তখন তোকে বলবো, এখন না।
2: আচ্ছা,
0: কোবরা, এখন তোর বৌদি বাড়ি নেই।
1: না নেই,
0: যা বেড়ালটাকে কোথাও পাচার করে দিয়ে।
1: কি বলছো দাদা? বৌদি যদি বাড়ি এসে শোনে আর রোগকে রাখবে না।
0: টের পেলে তো, আমরা যে ওটাকে সরিয়ে ফেলেছি জানতে পারবে কি করে? বিড়াল তো আর কথা বলতে পারে না।
1: বারে, খাওয়ার সময় থালার কাছে বিড়াল না থাকলে বৌদি তো খাওয়াই হবে না।
0: তা আমরা কি করব? বিড়ালের মর্জি, বিড়াল তো পাড়ায় পাড়ায় বেড়ায়, এক জায়গায় কি তার মন বসে? সেই জন্যই তো ওর নাম বিড়াল।
3: তা বটে, বিড়াল বেড়াতে পারে।
0: হ্যাঁ, তবে বিড়ালটাকে নিয়ে কোথাও ছেড়ে দিয়ায়। হ্যাঁ, এখানকার ত্রিসীমানায় নয়, 3 মাইলের মধ্যে না। বিড়াল তাহলে পশ্চিমে চলে আসবে।
1: কোথায় নিয়ে যাবো?
0: সোজা হাওড়া।
1: হাওড়া?
0: হ্যাঁ, কিন্তু সাবধান।
1: সাবধান তো হবে।
0: হ্যাঁ, সোজা পথে যাবি না।
1: কোন পথে যাবো?
0: বাসে যাবি?
1: বাসে যাবো।
0: হ্যাঁ, 3 বার বাস বদলাবি।
1: 3 বার বদলাবি।
0: হ্যাঁ, চেতলার বাস ধরে যাস।
1: আচ্ছা আচ্ছা।
0: হ্যাঁ, সেখান থেকে খিদিরপুরের ট্রামে চেপে,
1: খিদিরপুরের ট্রামে চেপে
0: প্ল্যানেড হয়ে,
1: প্ল্যানেড হয়ে
0: সামাজের চলে যাস।
1: সামাজের চলে যাবো।
0: হ্যাঁ, সামাজের কি বাগবাজার,
1: যে কোনো একটা জায়গায় গেলাম।
0: সেখান থেকে চিতপুর হয়ে,
1: চিতপুর হয়ে
0: হাওড়া পুল পেরোবি।
1: আচ্ছা, পুল পেরো।
0: হ্যাঁ, হাওড়ায় নেমে,
1: নেমে
0: তারপর সামনে যে রাস্তা পাবি সেইটা ধরে যাবি।
1: আচ্ছা
0: আচ্ছা, বিড়ালকে অবশ্যই সঙ্গে নিয়ে, তারপর ডান দিকে একটা গলি পড়বে।
1: একটা গলি?
0: হ্যাঁ, গলির আবার গলি থাকে,
1: গলিরও গলি, তর্শগলি।
0: হ্যাঁ, তর্শগলি। এমনি করে গলির গলি, তর্শগলি, তারপরে গলি, এই গলতে গলতে চলতে চলতে
1: চলতে চলতে
0: একটা ভালো মতো বাড়ির রোয়াকে, বিড়ালটাকে যেখানে মানে খেতে পাবে,
1: খেতে পাবে,
0: মানে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে,
1: থাকতে পারবে,
0: এমন জায়গায় ছেড়ে দিয়ে চলে আসবি।
1: আচ্ছা
0: আচ্ছা আচ্ছা, ছেড়ে দিয়েই ছুট মারবি।
1: কেন দাদা, ছুট মারতে যাবো কিসের জন্য? খার ভয়?
0: না না, আরে বিড়ালটা পিছু নিতে পারে তো।
1: ও,
0: আবার অলি গুলি দিয়ে তেমনি করে ঘুরপাক খেতে খেতে চলে আসবি, বুঝিস? দেখিস বিড়ালটা যেন তোর পদাঙ্ক অনুসরণ করতে না পারে।
1: না না না, আমি রিক্সা পেলে রিক্সা ধরে আসবো, বাস পেলে বাসে উঠে আসবো, সে আর তোমায় বলতে হবে না দাদা।
0: তাহলে চলে যা, এই নে খরচের 100টা টাকা রাখ।
1: সাবধানে, চিন্তা আসি।

0: আমার পুষিটা তো রোজ এই স্নান জলের জন্য মাথা পেতে বসে থাকে, কিন্তু আজ সে গেল কোথায়?
1: হ্যাঁ গো, আমার পুষি কোথায় গেল
2: আমি কি জানি? পুষির খবরটা কি? কোথায় যায় আমাকে বলে যায়?
0: ও তো কোথাও যায় না, বাড়িতেই বসে থাকে সব সময়। এমন বিড়াল আর হয় না, লক্ষ্মীটি
2: বাঁদরটি।
0: দেখো আমার মেনিকে অমন করে গালমন্দ করো না, ভালো হবে না বলে দিচ্ছি। ঘটি করে চান জল নিয়ে এলাম ওর জন্য, গেল কোথায় ও?
2: বিড়ালকে আর পুণ্যাত্মা করে দরকার নেই, যা পুণ্য করেছো তার জোরেই মানে তোমার পুণ্যেই ও স্বর্গে যাবে তোমার ল্যাজ ধরে।
0: তোমার কেমন কথা? হ্যাঁ বলি, বিড়ালটা গেল কোথায়?
2: গেল কোথায় তো আমি কি করে জানবো, পরে তো একটু খুঁজে দেখো।
0: এই শোনো না গো।
2: কি গো?
0: আশেপাশে সব জায়গায় খোঁজ করলো, পড়শিরা বললো তাদের নিজেদের বেড়ালের জ্বালাতেই অস্থির, কোথাও এত খুঁজেও বেচারাকে পেলুম না গো। মুখে আমার ভাত উঠতে চাইবে না গো এই দুপুর বেলায়।
2: যা হোক, দেখতে দেখতে তো 2-3 ঘন্টা কেটেই গেল, নিশ্চয় কেউ না কেউ তাকে খাওয়াচ্ছে, এত ভাবছো কেন গিন্নি?
0: এই তোমার জন্য বেড়ালটা আমার বৈরাগী হয়ে গেল, আত্মহত্যা করলো কিনা কে জানে। এ ভগবান, আমার পুষিকে রক্ষা করো।
2: গেলে বাঁচি, গয়ায় পিণ্ডি দিয়ে আসবো, গিয়ে ঘটা করে শ্রাদ্ধ করবো।
0: দেখো যা তা মুখে আসছে তোমার,

0: আমার দুঃখের জ্বালায় আমি মরছি, আর ও কি না কি সব বলে চলেছে।
1: তাই তো, দুপুর গড়িয়ে বিকেল গড়ালো, গোবরটা তো এখনো ফিরল না। বিড়াল পাচার করতে গিয়ে ট্রামে বাসে চাপা পড়লো না তো, ষাট ষাট। সন্ধ্যেও তো কাবার হলো প্রায়, এখনো গোবরার তো টিকিটই দেখা নেই।
0: হ্যাঁ গো।
1: হ্যাঁ, কি হয়েছে?
0: সকালবেলার খাবার ঢাকা দেয়া পড়ে আছে। ঠাকুরপো গেল কোথায়?
1: গেছে হয়তো।
0: আরে বাবা, কাজকর্মে কোথাও বেরোলে ঠাকুরপো তো এত দেরি করে না কখনো।
1: হ্যাঁ তাই তো।
0: কোথায় যেতে পারে বলো তো ঠাকুরপো?
1: কোথায় যেতে পারে?
0: যাই, আমি যাই, একটু বাইরে দূরে গিয়ে দেখে আসি কেমন।
1: হ্যাঁ, দেখেছো।
2: দাদা,
1: কি তুই কোকলি?
2: এই তো
1: বুদ্ধির সঙ্গে দেখা হয়েছে।
2: হ্যাঁ দেখা হয়েছে।
1: মা তা কি বললো?
2: টুক করে পাশ কাটিয়ে চলেছি।
1: তুই দেখতে পাইনি? তুই খুব চিন্তায় ফেলেছিলি গোরা।
2: কেন কেন,
1: কখন গেছিস আর এখন ফিরছিস? এই রাত দশটায় এতক্ষণ ছিলি কোথায়?
2: কি করবো বলো, তুমি যা বললে, তোমার ওই অলিগলি গলাগলি করতে করতেই তোমার বেশি সময় চলে গেল।
1: যাবার সময় তো না হয় অমনি করে গেলি ঠিক আছে, কিন্তু আসবার সময় অত ঘুরে ঘুরে আসবি কেন? শর্টকাট চলে আসবি, এটা বলে দিতে হবে? তোর ঘটে কিচ্ছু এলো না রে গোবরা, তোর মাথায় সেই তোর নামের শার্টটাই পড়ে রইল।
2: যা তাই বলো না,
1: ওটাকে ছেড়ে দিয়ে সামনে যে বাস বা ট্যাক্সি পাবি তাই ধরি তো চলে আসতে বললাম তোকে।
2: আসবো তো।
1: হ্যাঁ
2: আসবো তো, কিন্তু আসবো কি করে?
1: তার মানে
2: পথ হারিয়ে ফেললাম তো।
1: তোমার সে কি কথা?
2: গলিতে একজনকে জিজ্ঞেস করলাম, দাদা বড় রাস্তাটা কোন দিকে?
1: কি বললো?
2: বললো এগিয়ে বাঁ দিকে।
1: তারপরে?
2: তারপর আর একজনকে বললাম, দাদা হাওড়া যাওয়ার রাস্তাটা বলবেন? তখন ওনাকে ছেড়ে দিয়ে আর একটা লোককে ধরলুম। তাকে বললাম, দাদা দাদা আপনি বলতে পার না? আগে দেখে নিলাম ঠিক করে কথা বলে কিনা। দেখলো হ্যাঁ লোকটা বলতে পারে। আমাকে দেখে বললো, কে কি দেখছে না উন করে? বললাম না কিছু না দাদা, জানতে চাইছিল হাওড়া যাওয়ার রাস্তাটা কোন দিকে। বলে হয়তো পেছনে গিয়ে ডান দিকে। তারপর কি হলো জানো?
1: কি হলো?
2: এবার ডান দিক বাঁ দিক, বাঁ দিক ডান দিক, আগে পিছে, পিছে আগে, এভাবে করতে করতে না রাস্তাটাই পেলুম না, ভুলে গেলুম।
1: ইস, সত্যি বেড়ালটা যদি না থাকতো তাহলে তোর কপালে এই দুর্ভোগটা হতো না।
2: না না, সে তো যাবার সময়, আসার সময় তো ও ছাড়া আমি আসতে পারতাম না।
1: তার মানে?
2: তার মানে আবার কি, আমি তো ওর পিছু পিছু এলুম।
1: হ্যাঁ

0: শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে পদাঙ্ক অনুসরণ কৌতুক নাটিকাটি শেষ হল। বেতার নাট্যরূপ গদাধর রানা, অভিনয়ে হর্ষবর্ধন পরাণ বন্দ্যোপাধ্যায়, গিন্নি তুলসী রায় ও গোবর্ধন শুভাশিস মুখোপাধ্যায়, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা শুভেন্দু বাগ।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন নজরুল গীতি মৌমিতা রায়ের কণ্ঠে।

মৌমিতা রায়ের কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন বিলাসখানি টোরি রাগে সেতার, শিল্পী স্নেহেশ নাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত।

0: শুনলেন বিলাসখানি টোরি রাগে সেতার শিল্পী স্নেহেশ নাগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। অন্তরাল ছবির গান শুনবেন দ্বৈতকণ্ঠে শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: অন্তরাল ছবির গানের সঙ্গে শেষ হলো গানে গানে অনুষ্ঠানের প্রথম পর্ব। আকাশবাণী কলকাতা।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: আকাশবাণী কলকাতা, এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সহ ব্রিক্সের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সৌদি আরব বলেছে, ড্রোন হামলার পর সেদেশের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। বিশিষ্ট কবি, সাহিত্যিক ও অনুবাদক কেতকী কুশারি ডাইসন প্রয়াত। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। পুরুষ দল ইতিমধ্যেই ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। দুদিনের এই সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি এই 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এই 11টি দেশ নিয়ে গঠিত হয়েছে ব্রিক্স। সহযোগী দেশগুলি হল বেলারুশ, কিউবা, বলিভিয়া, কাজাকস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। উচ্চ পর্যায়ের সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতারা বিশ্ব প্রশাসন, বহুপাক্ষিকতা, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য, জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, বিপর্যয় মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল নিয়ে আলাপ আলোচনা করবে। ভারতের সভাপতিত্বে 2026 ব্রিক্স শীর্ষ সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবেই আহমেদ আলী এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন

0: জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত করবেন। ব্রাজিলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন সেদেশের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী যুবরাজ ফ্যাসাল বিন ফারহান আল সৌদও সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের সূচনায় প্রথম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে তারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনীও পরিদর্শন করবেন। এরপর তারা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপ্যায়নে হবে নৈশ ভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী আজ ব্রিক্সের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, আবুধাবির যুবরাজ, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাদা আলাদাভাবে কথা বলার কথা। আগামীকাল শ্রী মোদী ব্রিক্সের অংশীদার দেশগুলির নেতা এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে ব্রিক্স শিখর সম্মেলনের আগে প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে শ্রী মোদী দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেন। দুই নেতা ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। দুদেশের সুবিধাজনক সময় অনুযায়ী শীর্ষ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে গত সন্ধ্যায় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় জোর দিয়ে বলেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। উভয় নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেন। পরিবর্তনশীল বিশ্ব প্রেক্ষাপটে ব্রিক্স সংক্রান্ত বৈঠকে নিয়মিত অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী ইরানকে ধন্যবাদ জানান। ব্রিক্স বাণিজ্যিক ফোরামের বৈঠকে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতি পেজেসকিয়ানকেও ধন্যবাদ জানান শ্রী মোদী। প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তাদের মধ্যেও নিরাপদ সমুদ্র পরিবহন, চলতি আন্তর্জাতিক সংঘাত, সুসংহত উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বিশ্ব খাদ্য নিরাপত্তা এবং মানব কেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্যিক বাধা দূর করে ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে তিনি আবেদন জানান। গত সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স বিজনেস ফোরামের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত বরাবরই অবাধ সামুদ্রিক যাতায়াত এবং নৌযাত্রীদের নিরাপত্তার পক্ষে সওয়াল করে এসেছে।
1: ग्लोबल ट्रेड तभी आगे बढ़ सकता है जब सी लेन सिक्योर हो, सप्लाई रूट ओपन हो और सी फेरर सेफ हो, और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: সম্মেলনে যোগ দিয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেন, গত 5 বছরে বিশ্বের মোট জিডিপির 40%-এরও বেশি ব্রিক্স দেশগুলি থেকেই এসেছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান বলেন, বাণিজ্যের জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত প্রতিটি দেশে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রেক্ষিতে আজ জাতীয় রাজধানী দিল্লি ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি প্রবেশ ঘুরিয়ে দেওয়া ও নিয়ন্ত্রণ করা হবে। সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার একদিন পর দেশের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেলের পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেদেশের জ্বালানি মন্ত্রক জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত। এদিকে ইয়েমেনের হুথিরা মুকা বন্দর এবং বাবেল মানদেব প্রণালীর গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ দখল করেছে। উত্তর কোরিয়া তাদের

0: সাম্প্রতিক অস্ত্র ভাণ্ডারের নিদর্শন হিসেবে আজ সমুদ্র লক্ষ্য করে একটি আনআইডেন্টিফাইড প্রজেক্টাইল উৎক্ষেপণ করে। সামরিক বাহিনী জানিয়েছে সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের জলসীমা থেকে এটি ছোড়া হয়, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। 2019 সালের আজকের দিনে এর সূচনা হয়। দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এই পেনশন প্রকল্প চালু করে। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বরাদ্দ ও নজরদারি কমিটির নবম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে পৌরোহিত করেন আবাসন ও শহরাঞ্চলীয় মন্ত্রকের নগরোন্নয়ন দপ্তরের সচিব সত্যেন্দ্র সিং। পশ্চিমবঙ্গে 2টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দলের প্রার্থী হচ্ছেন ভূমি আন্দোলনের নেতা মিলন প্রধান। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগরে জেলা পরিষদের বিরোধী দলনেতা আবদুল্লাহিল কাফিকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ, আগামী 6ই অক্টোবর ওই 2 আসনে ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ চলেছে। বিশিষ্ট কবি, সাহিত্যিক, অনুবাদক কেতকী কুশারী ডাইসন প্রয়াত। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের কিডলিংটনে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 86 বছর। রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পো সম্পর্কে লেখা তাঁর বই জনপ্রিয় হয়েছিল। কেতকী কুশারীর জন্ম 1940-এর 26 জুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের পর তিনি বেশ কিছু সময়ের জন্য সেখানেই অধ্যাপনা করেন। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা শেষে মার্কিন প্রবাসী হন। দেশ পত্রিকায় লেখা তার বিখ্যাত উপন্যাস নোটন নোটন পায়রাগুলি বিশেষ সমাদৃত। অসামান্য সাহিত্যকৃতির জন্য কেতকী কুশারী 2 আনন্দ পুরস্কার পেয়েছেন। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহনী দাসী পদক এবং বাংলা সাহিত্যে স্টার আনন্দ পুরস্কারও পান তিনি। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। চীনের মকিতে ভারতীয় সময় সকাল 9:45 খেলা শুরু। এদিকে পুরুষদের ভারতীয় জুনিয়র হকি দল গতকাল মালয়েশিয়াকে 3-1 হারিয়ে ফাইনালে উঠেছে। এশিয়া কাপ মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে দুবাইয়ে আগামীকাল ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পূর্ব মেদিনীপুর গত 16 আগস্ট একদিনের অতিবৃষ্টিতে সম্পূর্ণ প্লাবিত হয়ে যায়। কেলেঘাই নদী সংলগ্ন পটাশপুর ও ভগবানপুর এবং হলদি নদীর তীরের হলদিয়ার পরিস্থিতি ছিল সবচেয়ে খারাপ। এখনও জলমগ্ন বেশ কিছু এলাকা, পথঘাট, স্কুল প্রভৃতি এলাকা। জলবন্দী মানুষজনকে সাহায্য করতে এবং ত্রাণ বণ্টনে তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বহু মন্ত্রী, বিধায়ক, সাংসদ ও পুলিশ প্রশাসন। বেহাল নিকাশি ব্যবস্থা সারিয়ে মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে সেচমন্ত্রী অরূপ কুমার দাসের উদ্যোগে জেলাজুড়ে শুরু হয়েছে বুলডোজার দিয়ে খাল সাফাইয়ের কাজ। নিকাশি খালের ওপর সরকারি জমিতে থাকা ঘরবাড়ি ও দোকান ভেঙে ফেলার কাজ চলেছে। কেলেঘাই নদী বাঁধের ভেতর বিস্তীর্ণ বকচরে থাকা মাছের ভেড়ি ও ইটের ভাটা এবার উচ্ছেদ হবে। নিকাশি সমস্যার সমাধানের আশায় বুক বাঁধছেন পটাশপুর, ভগবানপুর ও চণ্ডীপুর বিধানসভার 100,000 মানুষ। জেলার প্রায় 51,00,000 জনসংখ্যার সিংহভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের ওপর নির্ভরশীল। এই অতিবৃষ্টিতে আমন চাষের জমির প্রায় সম্পূর্ণ এলাকায় চাষ হয়নি বা ধান গাছ নষ্ট হয়ে গেছে। ভেসে গেছে অধিকাংশ পুকুর ও ভেড়ির মাছ, নষ্ট হয়েছে পানের বরজ, সবজি চাষ, ফুলের বাগান। জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, জেলায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সমীক্ষার কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। জেলাজুড়ে পালিত হয়েছে রাখি বন্ধন উৎসব। ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে জেলার বিভিন্ন মন্দিরে ও বাড়িতে বাড়িতে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। তৈরি হয়।

0: আছে নারকেলের নাড়ু। মেচেদা ইস্কন মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব মহাসমারোহে ঐতিহ্য পরম্পরা মেনে পালিত হয়েছে পটাশপুরের পঁচিটগড় রাজবাড়িতে। জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ সাজ প্রতিযোগিতা হয় তমলুকের ঐতিহাসিক বর্গভীমা মন্দির, বালিঘাই জগন্নাথজিউ মন্দির সহ জেলার নানা প্রান্তে। খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান চলে দীঘা, কাঁথি, নন্দীগ্রাম, হলদিয়া সহ জেলার বহু হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি ও খাবার তৈরির দোকানে। বেশ কিছু দোকান থেকে উদ্ধার হওয়া বাসি পচা খাবার নষ্ট করে দেওয়া হয়েছে। তমলুক হ্যামিল্টন হাইস্কুল পেয়েছে বিদ্যাসাগর সেরা বিদ্যালয় সম্মান। হুগলি নদীর তীরে হলদিয়ার কুকড়াহাটিতে দীর্ঘদিন বন্ধ থাকা জাহাজ তৈরি ও মেরামতির একটি কারখানায় পুনরায় কাজ শুরু হয়েছে। বিনিয়োগ হবে প্রায় 200 কোটি টাকা। কাজ শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি। ধ্রুপদী বাংলা পাঠচর্চায় বাঙালিয়ানা শীর্ষক একটি আন্তর্জাতিক মানের সেমিনার কাঁথি বইমেলা সমিতির আয়োজনে গত 6ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় কাঁথি প্রভাত কুমার কলেজের বিবেকানন্দ সেমিনার হলে। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর অমিত কুমার দে। সেমিনারে বক্তব্য রাখেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইন্দ্রনীল আচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর কাবেরী গায়েন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রকাশ মাইতি সহ বহু বিশিষ্ট ব্যক্তি। গত 31শে আগস্ট নন্দীগ্রামের সড়ক, হাসপাতাল, দমকল সহ নানা পরিকাঠামো ও সামাজিক উন্নয়নে প্রায় 300 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব শীঘ্রই নন্দীগ্রামে ট্রেন চালুর কথাও ঘোষণা করেছেন তিনি। খেলো ইন্ডিয়া ডায়ালগে খেল কি বাত পিএম মোদি কে সাথ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে জেলার মুখবেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয় ও ময়না কলেজ। খেলাধুলো ও শরীরচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থতা এবং নেশামুক্ত ভারত গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মুখবেরিয়া কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর স্বপন কুমার মিশ্র, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক প্রমুখ। এদিকে দুর্গাপুজোর আগেই নন্দীগ্রামে উপনির্বাচনে ভোট নেওয়া হবে। শুভেন্দু অধিকারী পদত্যাগ করায় আবারও ভোট হচ্ছে নন্দীগ্রামে। ভোট আগামী 6ই অক্টোবর, ফল প্রকাশ ওই মাসেরই 9 তারিখ। জেলা চিঠি শেষ হল। পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বের শুরুতেই মাদার ছবির গান শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

এবারে আশীর্বাদ ছবির গান শুনুন দ্বৈত কণ্ঠে অরুন্ধতী হোম চৌধুরী। মাফ করবেন, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারের গান।

দ্বৈতকণ্ঠে অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজী চট্টোপাধ্যায়। আশীর্বাদ ছবির গান শুনছেন।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2000 থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আপনারা গানে গানে শুনছেন আশীর্বাদ ছবির গান শুনছেন। এবারের গানে অরুন্ধতী।

গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজ। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে আমি নিবেদিতা নাগ তহবিলদার। আজ শনিবার, আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীতের গানের ভেলা নিয়ে আমি হাজির। আপনাদের সকলকে সুপ্রভাত জানাই, স্বাগত জানাই আজকের গানের ভেলায়। চলুন একটা গান শুনি, তারপর না হয় কথা হবে।

দেখিতে দেখিতে নিবিড় ধারায় বৃষ্টি নামিয়া আসিল। থাকিয়া থাকিয়া দীর্ঘ একটানা মেঘ ডাকার শব্দ, আকাশটাকে যেন বিদ্যুতের নখ দিয়া এক প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত কোন পাগলি ছিঁড়িয়া ফাড়িয়া ফেলিতেছে। বাতাসের দমকায় দরমার বেড়া ভাঙিয়া পড়িতে চায়। অন্ধকারে ভালো করিয়া বইয়ের অক্ষর দেখা যায় না। পণ্ডিত মহাশয় পড়া বন্ধ করিয়া দিয়াছেন। বাহিরের ঝড় বাদলটার উপরেই ছুটাছুটি মাতামাতির বরাত দিয়া বন্ধ ছুটিতে বেঞ্চির উপরে বসিয়া পা দুলাইতে দুলাইতে মনটাকে তেপান্তরের মাঠ পার করিয়া দৌড় করাইতেছি। আরো মনে পড়ে শ্রাবণের গভীর রাত্রে ঘুমের ফাঁকের মধ্য দিয়া ঘন বৃষ্টির ঝমঝম শব্দ মনের ভিতরে সুপ্তির চেয়েও নিবিড়তর একটা পুলক জমাইয়া তুলিতেছে। একটু যেই ঘুম ভাঙিতেছে, মনে মনে প্রার্থনা করিতেছি সকালেও যেন এই বৃষ্টির বিরাম না হয় এবং বাহিরে গিয়া যেন দেখিতে পাই আমাদের গলিতে জল দাঁড়াইয়াছে এবং পুকুরের ঘাটের একটি ধাপও আর জাগিয়া নাই। কিন্তু আমি যে সময়কার কথা বলিতেছি সে সময়ের দিকে তাকাইলে দেখিতে পাই তখন শরৎ ঋতু সিংহাসন অধিকার করিয়া বসিয়াছে। তখনকার জীবনটা আশ্বিনের একটা বিস্তীর্ণ স্বচ্ছ অবকাশের মাঝখানে দেখা যায়। সেই শিশিরে ঝলমল করা সরস সবুজের উপর সোনা গলানো রৌদ্রের মধ্যে মনে পড়িতেছে দক্ষিণের বারান্দায় গান বাঁধিয়া তাহাতে যোগিয়া সুর লাগাইয়া গুনগুন করিয়া গাহিয়া বেড়াইতেছি সেই শরতের সকালবেলায়। আজি শরৎ তপনে প্রভাত স্বপনে, কি জানি পরাণ কি যে চায়। বেলা বাড়িয়া চলিতেছে, বাড়ির ঘণ্টায় দুপুর বাজিয়া গেল। একটা মধ্যাহ্নের গানের আবেশে সমস্ত মনটা মাতিয়া আছে। কাজকর্মের কোনো দাবিতে কিছুমাত্র কান দিতেছি না সেই শরতের দিনে।

রবীন্দ্রনাথের দীর্ঘ জীবন। দীর্ঘ জীবনে শরৎ এসেছে বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে। সেখানে যন্ত্রণা আছে, আনন্দ আছে, সেখানে আছে অসংখ্য স্মৃতি। তার রচনা, তার সৃষ্টি আমাদের ভরিয়ে রেখেছে। সেই সৃষ্টির মধ্যে অসংখ্য শরতের অনুসর্গ। তো আজকে আমরা রবীন্দ্রনাথের জীবনের কিছু উল্লেখযোগ্য শরতের ঘটনা, তাঁর স্মৃতিচারণ, তাঁর সৃষ্টি, সেগুলোতে আলোকপাত করব। চেষ্টা করব এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু শরতের উল্লেখযোগ্য ঘটনা যা তাঁর জীবনে ঘটেছিল সেগুলোকে একটু ফিরে দেখার। সত্যেন্দ্রনাথ দীর্ঘ ছুটি নিয়ে বিলেতে যাচ্ছেন। তাঁর স্ত্রী জ্ঞানদানন্দিনী শিশু সন্তানদের নিয়ে তার আগেই বিলাতে চলে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ মেজদাদার সঙ্গে চললেন বিলেতে। সেটা 1878-এর সেপ্টেম্বরের 20। জাহাজে চড়ার অভিজ্ঞতা এই প্রথম। ইতালির ব্রিন্দিসি বন্দরে নেমে ডাঙা পেরোনো পথে তাঁরা চললেন। আল্পসের সুরঙ্গ পার হয়ে ফ্রান্সের ভিতর দিয়ে প্যারিসে এলেন। তখন সেখানে বিরাট আন্তর্জাতিক প্রদর্শনী চলছে। জার্মানদের কাছে যুদ্ধে পরাজিত হবার পর রাজতন্ত্র শাসনের অবসান করে ফ্রান্স নূতন প্রজাতন্ত্র স্থাপন করেছে। ফরাসিদের জাগ্রত নবজীবনের সূচনায় তারা সব জাতিকে ডেকেছে প্যারিসের উৎসব ক্ষেত্রে। রবীন্দ্রনাথ সেই মহাপ্রদর্শনীর ওপর চোখ বুলিয়ে গেলেন।

গাতা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে মালিক গাতা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক।

অঞ্জলি তিনি দিয়েছেন তার সৃষ্টিতে বারবার। 1882 সাল, শরৎকাল, জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে দার্জিলিং গেলেন তিনি। সদর স্ট্রিটের বাসায় যে অনুভূতি হয়েছিল, আশা করেছিলেন মহান হিমালয়ের আশ্চর্য শোভার মধ্যে, তা একেবারে বহু গুণে তিনি পাবেন। কিন্তু সে ধ্বনি আর কানে বা প্রাণে শুনতে পেলেন না। শুনলেন আর লিখলেন প্রতিধ্বনি। কলকাতায় ফিরে উঠলেন লোয়ার সার্কুলার রোডের এক বাসায়। বিদ্যজন সমাগমের বাৎসরিক উৎসবটা এখনো চলছে। স্থির হল উৎসব উপলক্ষে একটা নাটকের অভিনয় করতে হবে। ভারটা অবশ্যই পড়ল রবীন্দ্রনাথের ওপর। তিনি লিখলেন কালো মৃগয়া। আমরা শরতের টুকরো টুকরো ঘটনা মনে করছি, ফিরে দেখছি, হ্যাঁ, রবীন্দ্রনাথের জীবনে যা ঘটেছিল, কখনো কখনো তার স্মৃতিচারণ। আর বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যেই 0332107325 নম্বরে আসছেন। আলো একেবারে অবিরল ধারায় জ্বলে যাচ্ছে। একটু বলি কি, একটু পরে, আর একটু পরে আসি আপনাদের সঙ্গে কথা বলতে। আপনারা আসুন গুছিয়ে বলতে রবীন্দ্রনাথের জীবনে শরতের ঘটনা বা শরতের স্মৃতি, সেরকম কিছু নিয়ে, বিষয় নিয়ে, বিষয় ভিত্তিক এই অনুষঙ্গ নিয়ে আপনিও আসুন। কেমন? 0332107325-এ। আমরা এখনো তিনখানি গান শুনেছি। প্রথমে সমবেত কণ্ঠে গান দিয়ে শুরু করেছিলাম, তারপর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, পরে দেবব্রত বিশ্বাসের কণ্ঠে আমরা শেষ গান শুনেছি। এবারে চলুন আরও একবার হেমন্ত মুখোপাধ্যায় এবং রানু মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই গানটি শুনি।

গোড়ায় গলদের পাণ্ডুলিপি থেকে মহড়া হচ্ছে, প্রয়োজন মতো অদল বদল চলছে, অভিনয়কালে শেষ অঙ্কের শেষে খুব মজার এক ঘটনা ঘটল। চন্দ্রবাবু যুবকদের বললেন যে তাঁদের সভায় রবিবাবু আসছেন। সত্যি রবীন্দ্রনাথ স্বয়ং রঙ্গমঞ্চে প্রবেশ করে কোমরে চাদর জড়িয়ে গান ধরলেন, ওগো তোমরা সবাই ভালো, যার অদৃষ্টে যেমনি জুটেছে সেই আমাদের ভালো, আমাদের এই আঁধার ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালো। এই আকস্মিকতার জন্য উপস্থিত সামাজিকেরা একেবারে প্রস্তুত ছিলেন না, সুতরাং তাঁদের আনন্দ একেবারে অকল্পনীয়। গোড়ায় গলদ ছাপা হল 1299-এর ভাদ্র মাসে, আর সেই মাসেই চিত্রাঙ্গনা গদা মুদ্রিত হয়, অবনীন্দ্রনাথের হাতে চিত্রাঙ্কিত একেবারে হয়ে। শিক্ষানবিশ অবনীন্দ্রনাথ রবীন্দ্রনাথের উৎসাহে ছবিগুলি আঁকেন, রবীন্দ্রনাথ বইখানি উৎসর্গ করেন তরুণ অবনীন্দ্রকে।

0: রবীন্দ্রনাথ তখন চৈতালির কবিতাগুলো লিখছেন, আর এই সময় মহর্ষির নির্দেশে ঠাকুর এস্টেটের পার্টিশনের ব্যবস্থা করবার জন্য রবীন্দ্রনাথকে আবার উড়িষ্যা যেতে হলো। কিন্তু এই সমস্ত বৈষয়িক ব্যবস্থা করতে গিয়ে তিনি একেবারেই অপ্রস্তুত অনুভব করছেন, কিন্তু পছন্দ করছেন না। আর সেই সব কথা লেখা রইল চৈতালির শেষ দিককার কবিতায়। মনকে শান্ত রাখবার জন্য প্রার্থনা উঠছে বারে বারে। এই চলাফেরার মধ্যে উড়িষ্যায় মালিনী নাট্যকাব্যটি লিখে ফেললেন। মনের মধ্যে কোথাও একটা মুক্তি না থাকলে এমনভাবে নিরন্তর আনাগোনা হৈহুল্লোড়ের মধ্যে এমন রসরূপ কিন্তু কল্পনা করা সম্ভব নয়। আর মালিনী আর চৈতালি পুস্তক আকারে ছাপা হল কাব্যগ্রন্থাবলিতে 1303-এর আশ্বিন সংখ্যায়, রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ সংকলন। আর এটা প্রকাশ করেন ভাগ্নে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়। আমাদের সঙ্গে বন্ধু এসেছেন একজন, চলুন তার সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার নিবেদিতাদি।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: বলুন।
1: 1912 সালের অক্টোবর মাসে এক শনিবার রবীন্দ্রনাথ নিউ ইয়র্কের উদ্দেশ্যে সমুদ্র পথে যাত্রা শুরু করলেন। তো সেদিন সমুদ্র খুব অশান্ত, ফলে গোড়ার দিকে যাত্রীদের খুব একটা সুবিধে হয়নি, এবং জাহাজের একই মানে কেবিনে কবির সঙ্গে রয়েছেন ডাক্তার বীরেন্দ্রনাথ মৈত্র। তো পরবর্তীকালে ডাক্তার মৈত্র

চরিত্র তার রবীন্দ্র সংস্পর্শে নামক একটি রচনায় সেদিনকার খুব সুন্দর একটি স্মৃতিচারণ করেছেন, যে কবির সেই অশান্ত সমুদ্রে যখন জাহাজে অনেক রকমের সমস্যা, তখনও কবি কিরাম স্থিতধী। রাত্রি তখন অনেক ভোরের কাছাকাছি পৌনে চারটে, অশান্ত মহাসাগরের দোলানির চোটে ঘুম ভেঙে গেল। চেয়ে দেখি ঘরের অপর দিকে গোল জানলার দিকে সমুদ্রের ধারে কৌচের উপর বসে কবি গুনগুন করে গাইছেন, এই যে তোমার প্রেম ও হৃদয় হরণ। তার সেই অরিন্দ্র সুন্দর মুখের ওপর জানলা দিয়ে আলোর আভা এসে পড়ছে, তিনি উপাসনার আসনে আসেন। আমরা শুনছি, প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে, তোমারই মুখে ওই নুয়েছে, মুখে আমার চোখ ছুঁয়েছে, আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারই চরণ ও হৃদয় হরণ। গান শেষ হলো, তারপরে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। বুঝলাম এভাবেও একটি গান কবি এভাবে আমাদের শোনাতে পারলেন। ধন্যবাদ আপনাকে।

বেশ কিছু বছর এগিয়ে যাই, হ্যাঁ রবীন্দ্রনাথের থেকে, আর এখন থেকে অবশ্যই পিছিয়ে। বঙ্গচ্ছেদের দিন ঘনিয়ে আসছে, এত প্রতিবাদ সত্ত্বেও ব্রিটিশ সরকার একেবারে অটল, অচল, কোনো কথা শুনবে না। 1905 সালের 7ই আগস্ট বাঙালি ঘোষণা করল যে তারা ইংরেজের তৈরি জিনিস বর্জন বা বয়কট করবে যতদিন না বঙ্গচ্ছেদ রদ হয়। প্রতিজ্ঞাপত্রে লোকে সই করবার সময়ে যতদিন এ সমস্ত শর্ত কেটে দিত। রবীন্দ্রনাথ গানে লিখলেন, ভূষণ বলে গলার ফাঁসি কিনব না, কিন্তু অন্তর থেকে নিছক নীতিবাদকেই সমর্থন করতে পারছেন না। কিনব না বললেই তো নগ্নতা ঘুচবে না। বয়কটের ঘোষণার কদিন পরে তিনি অবস্থা ও ব্যবস্থা শীর্ষক এক প্রবন্ধ পাঠ করলেন কলকাতা টাউন হলে। তাতে তিনি বললেন, দেশের কর্মশক্তিকে একটি বিশেষ কর্তৃসভার মধ্যে বন্ধ করতে হবে, অন্তত একজন হিন্দু একজন মুসলমানকে আমরা এই সভার অধিনায়ক করিব, তাহাদের নিকটে নিজেকে সম্পূর্ণ অধীন, সম্পূর্ণ নত করিয়া রাখিব, তাহাদিগকে কর দান করিব, তাহাদের আদেশ পালন করিব, নির্বিচারে তাহাদের শাসন মানিয়া চলিব, তাহাদিগকে সম্মান করিয়া দেশকে সম্মানিত করিব। আরও বললেন, আমাদের গ্রামের স্বকীয় শাসনকার্য আমাদিগকে নিজের হাতে লইতেই হইবে, চাষিকে আমরাই রক্ষা করিব, তাহার সন্তানদিগকে আমরাই শিক্ষা দেব, কৃষির উন্নতি আমরাই সাধন করিব, গ্রামের স্বাস্থ্য আমরাই বিধান করিব, এবং সর্বনেশে মামলার হাত হইতে আমাদের জমিদার প্রজাদিগকে আমরাই বাঁচাইব। এ সম্বন্ধে রাজার সাহায্য লইবার কল্পনাও যেন আমাদের মাথায় না আসে। বয়কট বা বর্জন নীতি শুধু ইংরেজের তৈরি কাপড়, লবণ, মনোহারী সামগ্রী বয়কটের মধ্যে সীমায়িত করলে চলবে না। শাসন বিষয়ে বয়কট করে আত্মশাসন প্রতিষ্ঠা করতে হবে, গ্রামের ভিতরে দেশের অন্তঃস্থলে প্রবেশ করতে হবে। রবীন্দ্রনাথের এই শিক্ষা সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে কতখানি আত্মসমীক্ষার সেটা কিন্তু আজও আমাদের ভেবে দেখা উচিত, তাই না? আসলে আত্মোন্নয়ন এবং নিজে স্বয়ংসম্পূর্ণ না হলে কিন্তু এ কথা জোর দিয়ে বলা যায় না যে আমরা বয়কট করব বা বর্জন করব। এ সত্য কঠিন, এ সত্য রূঢ়, অথচ এটাই সত্যি, এটাই বাস্তব। তাই বারবার রবীন্দ্রনাথের কাছেই আমাদের ফিরে যেতে হয়, তার দ্বারস্থ হতে হয় আদর্শ আর নৈতিকতা শিক্ষার জন্য।

1906-এর 15ই আগস্ট, কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদের কাজ শুরু হলো। পরিষদের শিক্ষা আদর্শ, পাঠ্যসূচি এবং পদ্ধতি সম্বন্ধে আলোচনা চলে দীর্ঘকাল। রবীন্দ্রনাথ এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত ছিলেন। শিক্ষা সমস্যা, শিক্ষা সংস্কার, আবরণ, জাতীয় বিদ্যালয়, তত কিম, এই সমস্ত যে প্রবন্ধগুলো, এই শীর্ষক প্রবন্ধগুলো এই সময় তিনি লেখেন এবং নানা সভায় সেগুলো পাঠ করেন। এরপর জাতীয় বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়। সেখানে তিনি সাহিত্য সম্বন্ধে 4টি বক্তৃতা দেন, সেগুলো আমরা সাহিত্য গ্রন্থে পাই। এবার দেখুন, দেশের রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। নরমপন্থী, চরমপন্থী এই মতামতগুলো একে নিজেদের মতন করে তারা দিচ্ছেন। বিভিন্ন ঘটনা সেই সময় ঘটছে, সে ঘটনার সমস্ত কিছুর সঙ্গে যে রবীন্দ্রনাথ খুব একাত্ম হতে পারছেন তেমনটি নয়। কিন্তু কখনো কখনো মৌন থেকেছেন, আবার কখনো কখনো তার লেখার মধ্যে দিয়েই ঝরেছে তার মতামত। ইংরেজিতে নতুন কাগজ বের হলো, বন্দে মাতরম। সম্পাদক তখনকার দিনের চরমপন্থীদের নেতৃস্থানীয় বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র তাঁর নিউ ইন্ডিয়া পত্রিকার মন্ত্র করেছিলেন, ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। বন্দে মাতরম পত্রিকার মন্ত্র করেছিলেন, অটোনমি অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল, অর্থাৎ ইংরেজের কাছে পুরোপুরি সাবালকত্বের স্বীকৃতি। লেখক গোষ্ঠীর মধ্যে এসেছেন অরবিন্দ ঘোষ। ইনি বরোদা কলেজের ভালো বেতনের কাজ ছেড়ে কলকাতা এসে জাতীয় শিক্ষা পরিষদে কলেজ বিভাগের অধ্যক্ষতার ভার নিয়েছেন। তার উদ্দেশ্য বাংলাদেশে বিপ্লববাদ প্রচার। বন্দে মাতরম পত্রে মুদ্রিত অরবিন্দের রচনা রাজদ্রোহ দমন আইনের আওতায় পড়ে গেল। সম্পাদক রূপে অনুমিত বিপিনচন্দ্রকে সাক্ষ্য দিতে তলব করা হল, কিন্তু তিনি আদালতে কোনো প্রশ্নেরই জবাব দিলেন না। ভারতে প্রথম নিরুপদ্রব অসহযোগ ঘোষিত হল সেই দিন। সেটা আইনের চোখে আদালতের অবমাননা। সেই অপরাধে তাঁর 6 মাস জেল হল। অরবিন্দ মুক্তি পেলেন পরে। অরবিন্দের বিরুদ্ধে রাজদ্রোহ অভিযোগের সংবাদ পেয়ে শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ অরবিন্দের উদ্দেশ্যে লিখলেন, অরবিন্দ, রবীন্দ্রের লহ নমস্কার। সেটা ছিল 7ই ভাদ্র 1300

চোদ্দ বঙ্গাব্দ। শান্তনু রায়চৌধুরীর পর সুচিত্রা মিত্র।

0: নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার, আমি খড়গপুর 12 বিটা থেকে আশিস কুইলা বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: তো আমি আপনার নিবেদিতাদি বলতেই মানে রবীন্দ্রনাথ নিবেদিতা নিয়ে গান লিখেননি, কিন্তু একটা জিনিস, ওনার কাবলিওয়ালার ইংলিশ ভার্সনটা উনি প্রথম করেছিলেন। যাক, আমি ভাবছিলাম হয়তো গান থাকবে, তো বেশি সময় নষ্ট করবো না, দর্শকদের সরি শ্রোতাদের বিরক্তির কারণ হবো না। তো উনি একটা গান আমি শরতেরই গান বাজাচ্ছেন, তবে বাদল শেষে মানে একলা বসে বাদল শেষে শুনি কত কি, এটাও খানিকটা মানে বাদল শেষে যে রবীন্দ্রনাথ গানটা লিখেছিলেন 1925 সেটাতে, যদি টকে থাকলে বাজালে খুবই ভালো লাগবে।
0: বেশ, ধন্যবাদ।
1: ওকে।

বন্ধুর অনুরোধে গান শোনালাম। একদম আমরা শেষের দিকে চলে এসেছি, এত বড় আমাদের এত সময় থাকে না যে অনেক কিছু নিয়ে আলোচনা করব বা কথা বলবো। তো আপনারা জানেন, নিশ্চয়ই আবার কোনো অবকাশ হলে তখন নিশ্চয়ই বসব। 1317 বঙ্গাব্দ, রবীন্দ্রনাথের সেবার প্রথম, রবীন্দ্রনাথ 50 বছরে পড়েছেন সে বছর। পূজাবকাশে কবি শিলাইদহে গেলেন, এবার নৌকোয় নয়, কুঠি বাড়িতে উঠলেন। সেখানে পুত্র পুত্রবধূ কন্যা জামাতা নিয়ে নূতন সংসার করেছেন। জমিদারির কৃষি উন্নতি বিষয়ে গবেষণাগার স্থাপিত হয়েছে, কুঠি বাড়ির অনেক ভাঙাচোরা হল। বহু বছর পর কবি যেন আবার তাঁর হারানো সংসারকে নতুন করে ফিরে পেলেন। কেন বলছি, কারণ ইতিমধ্যেই তিনি হারিয়েছেন তার স্ত্রী, আর এক পূজা অবকাশে স্বামীকে হারিয়েছেন, আর একবার আশ্বিনে হারিয়েছেন রানীকে। সেই ভাঙাচোরা মন কোথাও যেন আবার নতুন করে হারানো সংসারকে ফিরে পেল। মনের মধ্যে বেশ একটু পরিতৃপ্তি, ভাবছেন মার্কিন মুলুকের কলেজে শিক্ষিত পুত্র এবং জামাতাকে নিয়ে দেশের কৃষি সমস্যা সমাধান হবে, আর শান্তিনিকেতনে ছাত্রদের দুগ্ধ সমস্যা দূর হবে সন্তোষচন্দ্রের দ্বারা। সন্তোষ সেখানে গোশালা স্থাপন করছেন। কবির সব স্বপ্ন যদিও সফল হয়নি, তবুও এই পরিবেশের মধ্যে বসে কবি রাজা নাটকটি লিখলেন। বাংলা সাহিত্যে এই ধরনের রচনা এই প্রথম। আজ কিন্তু শেষ করতে হবে, আজকে কিন্তু আর সময় নেই, ফিরে যাব, যেতে যেতে অবশ্যই আপনাদের গান শোনাব। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, রবীন্দ্রনাথের গানে থাকুন, রবীন্দ্রনাথের আদর্শে থাকুন। আপনাদের সঙ্গে আমি এতক্ষণ ছিলাম নিবেদিতা নাগ তহবিলদার। রবীন্দ্রনাথের জীবনের কিছু শরতের অনুষঙ্গ, কিছু স্মৃতি, সেসব নিয়ে আজ কথা বললাম। গানখানি রেখে যাচ্ছি আপনাদের জন্য।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টজে। একটু পরেই যুববাণীর অনুষ্ঠান।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, আপনাদের সঙ্গে অর্ণব চক্রবর্তী এবং প্রিয়সমা গঙ্গোপাধ্যায়।

0: কিচ্ছু যখন চাই না ভালোবাসা ছাড়া, তখন কি শুধুই ভালোবাসা পাওয়া যায়?
1: না, সবসময় ভালোবাসা পাওয়া যায় না। যেমন সব গল্পের শেষে হ্যাপি এন্ডিং হয় না।
0: হ্যাঁ, তা ঠিক। মানে ভালোবাসা হয়তো পাওয়া গেল, কিন্তু তার সঙ্গে সঙ্গে এমন অনেক কিছু অযাচিত জিনিসপত্র পাওয়া যায় যা ওই মনের কোণে এক টুকরো ধুলো মানে জমাতে বাধ্য করে দেয় আর কি।
1: একদমই। আর আজকে মানে এই যে সিনেস্কোপের আড্ডা দিতে আমরা বসেছি, আজকের এই সিনেস্কোপটা একটু অন্যরকম। মানে আমরা সচরাচর কি করি, মানে খুব মজা করে শো করি, কিন্তু আজকের সিনেস্কোপের আড্ডায় আমরা যে গল্পগুলো নিয়ে কথা বলবো সেই গল্পগুলো এই গানটার মতো, যে শেষ পর্যন্ত হ্যাপিলি এভার আফটার হয় না।
0: না না, ঠিক আছে, এত দুঃখ করতে পারছি না ভাই, দুঃখটুকু নিয়ে কথা হবে, কিন্তু এই যেভাবে শুরু করলাম, নো টেনশন, এত দুঃখ নিয়ে থাকবো না,
1: থাকবো না।
0: বিষয়টা হচ্ছে আজকে আমরা সিনেস্কোপে, তোমরা জানো যারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করো তারা অলরেডি জেনে গেছো কি নিয়ে কথা হচ্ছে, অ্যাটলিস্ট জেনে না গেলেও একটা হিন্ট পেয়েছো।
1: একদম।
0: যেখানে ওই খুশি খুশি হাসি মুখে সপরিবারে দাঁড়িয়ে একটা ফ্রেম নেওয়া ছবির মতন যে সমস্ত সিনেমার এন্ডিং হচ্ছে, ঠিক সেগুলো নিয়ে আমরা কথা বলবো না?
1: হ্যাঁ। আর আজকে আমরা কথা বলবো যে সমস্ত সিনেমাগুলো আমরা দেখেছি সেই সিনেমাগুলোর যেগুলো হ্যাপি এন্ডিং হয়নি, কিছুটা ট্র্যাজিক, কিছুটা হয়তো আমাদের মন ভার করা, তো সেরকমই কিছু সিনেমা নিয়ে কথা বলবো। আর যারা যারা এরকম কিছু সিনেমা জানো, নাম জানো, বাংলা, হিন্দি, ইংলিশ, যে সিনেমার নাম জানো, অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ YUVAVANIQLKTA যুবাণী কলকাতা, সেখানে এসে কমেন্ট করে দাও। আজকের পোস্টারে দেখো আমার আর অর্ণবদার ছবি দেওয়া আছে।
0: এক্স্যাক্টলি, সেখানে কমেন্ট করতে পারো কিংবা আমাদেরকে ফোন করতে পারো সরাসরি 0332107325 is the number. আবার বলছি 0332107325। তোমরা কমেন্ট করতে পারো, আমাদেরকে ফোন করতে পারো আর জানাতে পারো তোমাদের প্রিয় ছবির কথা। তবে আমরাও আশাহত করব না, আমরা অনেকগুলো ছবির কথা বলবো যেগুলো ওই মন খারাপ থাকলে, মন খারাপকে আরেকটু বা যদি বলি মন খারাপের উদযাপন করতে যদি চাও, তাহলে সমস্ত ছবিগুলো দেখতেই পারো।
1: একদম। আর আমরা আজকে শোতে বসে অন্তত মন খারাপের উদযাপন করব না,
0: না না, একদম,
1: আমরা সেই সব সিনেমা নিয়ে কথা বলবো, কারণ আমরা কখনোই

0: তোমাদেরকে মানে আমাদের বন্ধুদেরকে কখনো মন ভার করে শো থেকে ফিরে যেতে দিই না, কারণ আমরা এখানে তোমাদের মনোরঞ্জন করতে আসি, মন ভার করতে আসি না।
1: তো
0: বেশ, আমরা বরং প্রথম সিনেমা, যে সিনেমাটা নিয়ে মানে বেশ এখনো পর্যন্ত আমার ফিডে মানে সোশ্যাল মিডিয়া ফিডে এখনো যেখান থেকে রিলস আসে যে সিনেমার একটা অংশ থেকে,
1: যে সিনেমার গান আমাদের প্লে লিস্টেও বারবার ফিরে আসে,
0: একদম একদম সব সময় ফিরে আসে। মানে আমার খুব প্রিয় রাধিকা আপ্তে, রাধিকা আপ্তে সেই সিনেমায় ছিল এবং তোমরা গেস করতে পারছো কিনা জানি না, অপর্ণা সেন ছিল এবং সেখানে মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর ডায়লগ এখানে, মানে বিভিন্ন রকম সিন এবং একটা এস্থেটিক্যালি গুড সিনেমা, কিন্তু শেষটা হয়তো সেইভাবে আমাদের মনোপ্রুত মানে আমাদের মন যে বলেছিল একটা হ্যাপি এন্ডিং হবে সেটা হয়নি,
1: সেটা হয় না। ছবিটার নাম গেস করতে পারছো অনেকেই, অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস ইন্ডাস্ট্রি, অনিরুদ্ধ রয় চৌধুরীর ডিরেকশনে অন্তহীন।
0: আর সেই অন্তহীনে যেমন বললাম রাধিকা আপ্তে ছিল, অপর্ণা সেন, কল্যাণ রায়, বিশেষ করে রাহুল বোস, মানে রাহুল বোসকে আমার এই সিনেমা থেকে তার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছিল, তার অ্যাক্টিং দেখে আমি বুঝেছিলাম যে যে মানে ইনি কিন্তু কিছু কম জান না,
1: লম্বা রেসের ঘোড়া,
0: একদম
1: এটা অন্তহীনের সময় মনে হয়েছিল, অ্যাকচুয়ালি তার আগেও খানিক মনে হয়েছিল বটে, তবে সে যে সত্যি রেসের মানুষ, সত্যি মাঠের মানুষ, সে কথা আমরা আরেকটু পরে জানতে পেরেছি যে শুধুমাত্র ওই রূপলি পর্দায় নয় তার চরম, মানে তার বিচরণ কিন্তু সবুজ গালিচার মধ্যেও, এটা আমরা জানি। একজন অসাধারণ রাগবি প্লেয়ার, পরবর্তীকালে রাগবি নিয়ে অনেক কাজকর্ম করেছেন রাগবির উন্নতির জন্য এদেশে, তো তার কথা তো বলবই, তাছাড়াও আরও অনেকের কথা বলতে হয়, যার মধ্যে একজনের কথা প্রথমেই বলবো। এই যে মিউজিক নিয়ে কথা বললাম একটু আগে, যে আমাদের প্লেলিস্টে এখনও বারবার ফিরে আসে ফেরারি মন, ফিরে আসে আরো অনেকগুলো গান, তার জন্য যে যাকে বলতে হয়, যার কথা বলতেই হয়,
0: সেটা হচ্ছে শান্তনু মৈত্র।
1: শান্তনু মৈত্র,
0: শান্তনু মৈত্রের কম্পোজিশন, মানে প্রতিটা গান, মানে এই সিনেমায় তো অবশ্যই এই সিনেমায় গানের যে পুরো রিদিমটা এবং বিজিএম, বিশেষ করে এই সিনেমার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড স্কোরের একটা সাংঘাতিক ভূমিকা রয়েছে, আর এই ফেরারি মন, তাছাড়াও যে আরো অন্যান্য গান, মানে আমাদের খুব প্রিয় গান ভিনদেশি দ্বারা, এই সমস্ত গান কিন্তু আমাদের উপহার দিয়েছেন শান্তনু মৈত্র। তো শান্তনু মৈত্রের মানে কাছে আমাদের প্লেলিস্টটা তার কাছে কৃতজ্ঞ, যে প্লেলিস্টে এরকম কিছু গান ঢুকে গেছে আমাদের।
1: ভাগ্যিস বস আপনি মানিয়েছিলেন, তাই আমরা এখনো শুনছি, এখনো শোনাচ্ছি, তো শুনছি শোনাচ্ছি, এর মাঝে শোনাবো একটা গান,
0: একদম
1: যে গানটা একটু আগে যার নাম বলেও ফেলেছি, শ্রেয়া ঘোষাল এবং বাবুল সুপ্রিয়র কণ্ঠে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রম দিস ফিল্ম, ফ্রম দিস ফিল্ম অ্যালবাম ফেরারি মন, রইল তোমাদের জন্য, মন দিয়ে শোনো, আর অবশ্যই ফিরে এসো আমাদের সঙ্গে আড্ডা দিতে। আজকে সিনেস্কোপ নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর পিয়ুষ মা, থাকবে এখনো অনেক অনেক অনেকক্ষণ,
0: একদম।

0: দারুণ না গানটা,
1: অদ্ভুত সুন্দর গানটা,
0: এত সুন্দর গান, নতুন করে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই। আমরা জানি যে ছবিটা নিয়ে কথা বলছিলাম সে ছবিটি গান শোনালাম, ছবির নাম অবশ্যই অন্তহীন, এবং তোমাদেরকে জানাই এই অন্তহীন ছবিকে আমরা অন্তহীন ভালোবাসা দিয়েছি। তার অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে অবশ্যই অনিরুদ্ধ রয় চৌধুরীর কথা তো বললামই, হি ইজ দ্য মাস্টার মাইন্ড, কিন্তু তাকে ছাড়াও শান্তনু মৈত্রীর কথা বলেছি, আরও দুজনের কথা বলতে হবে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে এডিটর, ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস ইন্ডাস্ট্রি, অর্ঘ্য কমল মিত্র, এবং যাকে আমরা সিনেমাটোগ্রাফার হিসেবে পেয়েছিলাম অভিক মুখোপাধ্যায়। দারুণ কাজ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এতটা নিপুণ না হলে এত ভালো ছবি হতেই পারে না। সো এবার তোমাদেরকে একটা ভালো কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে তোমরা যেটা চেয়ে থাকো বরাবর যে আমরা যাতে তোমাদের সঙ্গে লাইভে এসে আড্ডা দিই,
1: আমরা লাইভে চলে এসেছি আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে। আর যারা যাদেরকে বলেছিলাম যে কমেন্ট করে জানাতে পারো তোমার প্রিয় এই ট্র্যাজিক এন্ডিং সিনেমা, তো সেই সিনেমার নাম কিন্তু তোমরা আমার লাইভে জানাতে পারো, কারণ লাইভ কমেন্ট, লাইভের কমেন্ট পড়তে গেলে আমাদের সুবিধা হয়, এবং যদি
0: যে কোনো জায়গায়, শুধু লাইভ নয়, লাইভে তো বলতেই পারো, তাছাড়া আমাদের পোস্টারে কমেন্ট বলতে পারো, লাইভে চলে এসো সবাই, তাহলে সামনাসামনি আড্ডা হতে পারে। আর অবশ্যই ফোন লাইন খোলা রয়েছে 03322107325, আর সেই নাম্বারে কিন্তু অলরেডি বন্ধুরা ফোন করছে। সো তোমরা ফোন করো, তোমাদের প্রিয় ট্র্যাজিক এন্ডিং এমন যে সমস্ত ছবিগুলো রয়েছে সে সমস্ত ছবির গল্প আমাদের সঙ্গে ভাগ করো, যেগুলো আমরা জানি না সেগুলো আমরাও দেখতে পারবো, এই উইকেন্ডে হয়তো দেখে ফেলতে পারি।
1: একদম,
0: আমরা এবার চলে যাব পরের ছবি,
1: পরের সিনেমায়। এবার পরের সিনেমায় যদি মানে ট্র্যাজিক এন্ডিং সিনেমা, আমার খুব প্রিয় একটা সিনেমা, মানে প্রিয় বলতে গেলে ছোটবেলার একটা সেই বুক ধুকপুক করা একটা সিনেমা, ঠিক আছে, সেইটা হচ্ছে প্রেম আমার। সেই সিনেমার গান ওফ ভাই, মানে
0: মানে ছোটবেলায় হাতে হরলিক্স নেওয়া থেকে শুরু করে এক কাপ চা খাস্তালির,
1: একদম
0: অবশ্যই এখানে সোহম চক্রবর্তীর কথা বলছি, তোমরা বুঝতে পারছো,
1: একদম
0: মানে সোহম চক্রবর্তীকে মানে অনেকের হতে পারে যে প্রিয় অভিনেতা, অনেকের প্রিয় অভিনেতা নয়, কিন্তু প্রেম আমারে সোহমকে ভালো লাগে নি এটা বলবে না বোধহয় বেশিরভাগ লোকই,
1: কেউ বলতে পারবে না, কারণ ও যা একটা সুন্দর অথেন্টিক, একটা সুন্দর অ্যাক্টিং করেছে, এবং মানে ওই ইনোসেন্সটা, ক্যারেক্টারটার মধ্যে যে ইনোসেন্সটা সেটা কিন্তু একদম ভরপুর ছিল। কারণ আমার ওই প্রেম আমার সিনেমায় মানে সোহম চক্রবর্তীকে ওই ইনোসেন্সের জন্য বেশি ভালো লেগেছিল।
0: এক্স্যাক্টলি, আসলে তখন তখন তো একেবারে আরো নতুন নতুন সময়,
1: একদমই
0: তো আরো বেশি ইনোসেন্সটা যেন আমাদেরকে বেশি করে টাচ করেছে।
1: হ্যাঁ, এবং তার সঙ্গে পায়েল, মানে পায়েল সরকার, তো সেই দুজনের যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু অনেকদিন স্ক্রিনে ছিল, মানে সোহম চক্রবর্তী এবং পায়েল সরকারের যে একটা অদ্ভুত বন্ডিং ওটা কিন্তু মানে আমাদের সবার মনে গেঁথেছিল। এবং যেটা মানে রাজ চক্রবর্তী, অবশ্যই রাজ চক্রবর্তীর ডিরেকশনে আমরা সিনেমাটা দেখেছি, এবং এই সিনেমারও গানগুলো কিন্তু আমাদের বেশ প্রিয় প্রিয় গান,
0: একেবারেই সেই সমস্ত গানের কথায় তো আসবই। একবার লাইভটা ছোট করে মনে করাই, লাইভে অনেকে কমেন্ট করছো, সবাই কমেন্ট করো তোমাদের কথা জানিও। রিমা মুখার্জি রিট্টু বলছে গুড মর্নিং, গুড মর্নিং রিট্টু। এছাড়া দেখতে পাচ্ছি ঈশিকা বলছে হাই, গুড মর্নিং, গুড মর্নিং। আর যেটা হ্যাঁ, প্রেম আমারে কথায় ছিলাম, প্রেম আমারে গানের কথায় ছিল, প্রেম আমারের গানের যে মানে অ্যালবামটা সেটাও কিন্তু দারুণ হিট,
1: দারুণ হিট। এবং তখন মানে ওই সময়টা মানে ওই সিনেমার যে একটা গান ছিল প্রেম আমার, এক তো প্রেম আমার, প্রেম আমার ও প্রেম আমার, মানে এই গানটা তো হিট, তাছাড়া আরেকটা গান ছিল যেখানে সোহম চক্রবর্তী মোটামুটি রাস্তায় লুটোপুটি খেয়েছিল।
0: হ্যাঁ বাবা,
1: সেটা বোঝে না, সে বোঝে না আর
0: সেই লুটোপুটি খাওয়া, দুটো সিনেমার কথা বলবো কিন্তু একটা জাস্ট হিন্ট দিলাম, দুটো সিনেমার কথা বলবো কিন্তু এই লুটোপুটি খাওয়াটা, এটা নিয়ে আমরা মানে ভেবেছিলাম এই রে, এই তোমাদের মুখে ব্যান্ডেজ করা দেখো, সেই ব্যান্ডেজ করা ওই কন্ডিশনে লুটোপুটি খাওয়াটা যাক, ঠিক আছে সাংঘাতিক, কিন্তু আলটিমেটলি ছবিটা প্রেমের ছবি, এবং প্রেমের ছবি তো আমরা দেখতে ভালোইবাসি,
1: প্রেমের ছবি দেখতে আমরা ভালোইবাসি, এবং প্রথম থেকে যে একটা মানে ওই প্রথম প্রেম, প্রথম ক্রাশ, এই যে সিনেমাটা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আমরা কখনো ভাবিনি যে এন্ডিংটা এরকম ভাবে একটা অদ্ভুত ট্র্যাজিক এন্ডিং হবে, কিন্তু মানে আমরা চেয়েছিলাম হয়তো এটা মিলে যাক।
0: আসলে আরো একটা জিনিসের জন্য এই ছবিটা আমার প্রিয়, জানো তো অনেকের প্রিয়, সেটা হচ্ছে ছবিটা প্রেমের ছবি নিশ্চয়ই, কিন্তু শুধু প্রেম নয়, একটা নির্দিষ্ট সময়ের, একটা নির্দিষ্ট এজের, একটা নির্দিষ্ট সামাজিক পরিকাঠামোর মধ্যে যেভাবে প্রেমগুলো, সম্পর্কগুলো গড়ে ওঠে সেটার একটা বড় প্রতিচ্ছবি। তার কারণ তুমি যদি ভেবে দেখো, ঠিক সিনেমাটা যেরকম কন্ডিশনস আমরা দেখেছি, একদম ওই পাড়া কালচার, মানে আর্লি 2000-এর যে পাড়া কালচার, অ্যারাউন্ড 2000, মানে যখন অব্দি আমাদের হাতে অ্যান্ড্রয়েড ছেয়ে যায়নি, সেই সময় পর্যন্ত যে পাড়া কালচার, মফস্বলের একটা জায়গা হতে পারে বা শহরতলি কোনো জায়গা হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত জীবনযাপন, ঠিক আছে, সেখানে
1: সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে,
0: দারুণ ফুটিয়ে তোলা, সেখানে সুপ্রিয় দত্তর অভিনয় এবং সুপ্রিয় দত্তর সঙ্গে যে একটা অদ্ভুত কেমিস্ট্রি ওইখানে বলবো বাবা ছেলের সোহমের সঙ্গে, দ্যাট ইজ রিয়েলি গ্রেট, মানে
1: রিয়েলি গ্রেট মানে কি ওটা একদম রিয়েল,
0: ওটা রিয়েল এক্স্যাক্টলি, ওটা রিয়েল, মানে যে সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেখানে সেগুলো মানে ওই বখাটে ছেলের জন্য বাবারা এই ওয়ার্ডগুলো ইউজ করে,
1: পারফেক্ট বাবা ছিল। তো এই সিনেমাটার কথা তো বললাম, এবং এই সিনেমাটা রেশ মানে রেশ থেকে গেছে, মানে গল্পের রেশ থাকেনি কিন্তু এই গানটার রেশ থেকে গেছিল হয়তো রাজ চক্রবর্তীর মনে, বোঝে না, সে
0: বোঝে না ওই গানটার জন্য, আচ্ছা হতে পারে হতে পারে, ঠিক। তো
1: সেই গানের রেশ ধরেই আমরা আবার একটা ট্র্যাজিক এন্ডিং সিনেমার কথা বলতে পারি, কিন্তু সেই সিনেমা মানে সেই সিনেমাটা তো যথেষ্ট ভালোভাবে আমরা সোহম চক্রবর্তীকে পেয়েছি, এবং দুটো ভিন্ন ক্যারেক্টার, মানে বোঝে না সে বোঝে না আমাদের কাছে আরও একটা মানে আরও একটা খুব খুব প্রিয় সিনেমা, এবং এখনও পর্যন্ত বাসে উঠলে বাসটা খুব জোরে চালালে এখনও আমার বোঝে না সে বোঝে না গানটা কানে বাজে, ঠিক আছে, এবার মানে যখন মনে হয় ব্যাস বাজাচ্ছে বোধহয় কেউ, আর তখন যদি কেউ সত্যি সত্যি বাজিয়ে থাকে তাহলে মানে আজকে একদম।
0: আচ্ছা তোমার মনে আছে আমরা একবার একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, রাতের বাস ছিল এবং সেই বাস আমরা শুয়েছিলাম স্লিপার বাস, এবং সেই বাসটা কি কোইন্সিডেন্স আমাদের এখন মনে পড়লো, তার কারণ আছে কিছু, এখন কোইন্সিডেন্সের কারণটা পরে বলছি, কিন্তু সে রাত্রিবেলা মাঝরাতে প্রায় সবাই ঘুমে মগ্ন, তখন হঠাৎ করে একটা ব্রেক, হঠাৎ ব্রেক, যে ব্রেকে মোটামুটি যারা শুয়েছিল তারা বসে পড়েছে, ওই যারকেই বসে পড়ছে, তখন আমি বোঝে না সে বোঝে না গেয়ে উঠেছি, সম্ভবত আমি গেয়ে উঠলাম, আমি হবে বোধহয় ছিলাম, এবং মানে তখন সবাই আমার দিকে কটবট করে তাকিয়ে আছে যে এই সময় এটা দরকার ছিল, হতভাগা কোনো দরকার ছিল না। তো অবশ্যই এই ছবিটার কথা যেটা বলছিল বাসের কথাটা, বাসটা ভীষণ একটা ট্র্যাজিক এন্ডিংয়ের দিকে নিয়ে যায় ছবিটার যে গল্পটা সেটাকে, কিন্তু আলটিমেটলি বাসে উঠে যদি কেউ বোঝে না সে বোঝে না গেয়ে ওঠে,
1: প্লিজ গেও না,
0: তাহলে কিন্তু আমাকে যেটা সহ্য করতে হয়েছে তোমাদেরকেও করতে হবে তোমরা যদি এমন কাজ করো, সো বি অ্যাওয়ার
1: একদম। আর মানে যদি বোঝে না সে বোঝে না সিনেমাটা নিয়ে কথা বলতে হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা মানে দুটো জুটি আমরা পেয়েছিলাম, সুন্দর সুন্দর দুটো জুটি এখানে, কিন্তু সোহমের সঙ্গে আর আমরা একে পাইনি, মানে পায়েল সরকারকে পাইনি, পায়েল সরকার এদিকে চলে এসেছিল, মিমি চক্রবর্তী ওদিকে চলে গেছিল, মানে আবিরের সঙ্গে আমরা পেয়েছিলাম পায়েল সরকারকে এবং সোহমের সঙ্গে পেয়েছিলাম আমরা মিমি চক্রবর্তীকে। তো মানে এই দুটো কেমিস্ট্রি কিন্তু আমাদের একদম একদম মানে গেঁথে গেছে, মানে আবিরের সঙ্গে পায়েল সরকারের যে কেমিস্ট্রিটা, মানে এই যে রাস্তায় দেখা হলে কারোর সঙ্গে এভাবে কথা বলবেন না, মানে এই যে ব্যাপারটা সেটা একটা সাংঘাতিক
0: কড়া প্রেমিকা,
1: হ্যাঁ কড়া প্রেমিকা,
0: কড়া প্রেমিকা, তো সেই কড়া প্রেমিকার সত্তাটাই না মানে ফাটাফাটি। আসলে মিমির ওই ছবিটায় যে কাস্টিং আমার মনে হয়েছে
1: সম্ভব
0: দা বেস্ট
1: একদম,
0: তার কারণ মানে ওই মিমিকে ছাড়া ওটা বোধহয় আর কাউকে মানাতো না। আরও একটা জুটি ছিল, সেই জুটির কথা আমরা আসবো, তবে যখন সোহম চক্রবর্তীকে নিয়ে কথা হচ্ছে তখন একটা গান তো আমরা শোনাতেই পারি, এর আগে প্রেম আমার নিয়ে কথা হয়েছে, প্রেম আমারের একটা গান আমার ভীষণ প্রিয়, তো আমার ভীষণ ইচ্ছা করছে সেটা শুনতে এবং শোনাতে, মানে ওই যাদের মনে রাজকন্যারা প্রবেশ করে এবং থেকে যায়, ট্র্যাজিক এন্ডিং হোক বা না হোক, তাদের জন্য এই গানটা রইল, উরু উরু স্বপ্নে এক রাজকন্যা ফ্রম কুনাল গাঞ্জাওয়ালা। ফিরছি এক্ষুনি আজকে সিনেস্কোপ নিয়ে, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর প্রিয়সমা, আর এখনো একটাও ফোন কল নিইনি,
1: চলে এসো আমাদের লাইভে,
0: হ্যাঁ তো লাইভে তো অনেকে এসছে তাদের সঙ্গে আড্ডা হবে, ফোন কল এখনো নিইনি, এটা হিন্ট ছিল কারণ এরপর নিশ্চয়ই ফোন কল নেব, সো চলে এসো আড্ডা হোক ফোন লাইনে, 03322107325 ইজ দ্য নাম্বার, আর এখন উরু উরু স্বপ্নে এক রাজকন্যা তোমার জন্য।

0: ফিরেলাম উরু উরু স্বপ্নে এক রাজকন্যা শুনে, মানে উরু উরু স্বপ্নে এক রাজকন্যা যখন আসে তারপর মনে যখন বড় ধোকা দিয়ে যায়, ব্যথা দিয়ে যায়, তখনই তো এসব ছবিগুলোর কথা আমরা বলি। না না, এই ব্যাপারে কোনো রিলেট টিলেট করতে যাও না আমাদের সঙ্গে, কিন্তু আমরা মজা করে কথা বলছি, কিন্তু যে সমস্ত ছবির শেষে মজা হয়নি সেগুলো নিয়ে কথা বলছি। আর ফোন লাইন খোলা রয়েছে যেখানে অলরেডি কিন্তু বন্ধুরা আসছে, ফোন নাম্বারটা মনে করিয়ে দিই 03322107325। কে রয়েছে আমাদের সঙ্গে?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই, দিদি ভাই, প্রেম আমার বয়ে যে গানটা শোনালেন তার সাথে আপনাকে শতকোটি প্রণাম জানাতে হবে জুবিন গার্গকে।
2: একদম অবশ্যই,
1: হ্যাঁ একদম। ওনার উনি আজ মারা গেছেন, কিন্তু ওনার গানটার জন্য আমরা কিন্তু বইটাকে খুব ভালোভাবে, আমি তো 12 বার দেখেছি দিদি ভাই, ওই যখন মানে হাতে পায়ে শোভন বন্ধ ব্যানার্জির হাতে পায়ে ব্যান্ডেজ আর ওই যে রাস্তায় ঘোড়াঘড়ি খাচ্ছে ওইটা, সত্যি ওই দৃশ্যটা আমার খুব মানে এত দুঃখ লেগেছে। ভারতবর্ষে এইরকম প্রেমিকও হয় যে প্রেমের বন্ধনে এইভাবে বেঁধে থাকতে পারে, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে দিদি ভাই।
0: থ্যাংক ইউ সো মাচ আপনার ভালো লাগা জানানোর জন্য। আমরাও কিন্তু ওই সিনটার কথা বলেছি একটু আগে, ওই ব্যান্ডেজ করা অবস্থায় ওই
2: যে ব্রিজ থেকে ঝাঁপ দিচ্ছে গিয়ে পড়ছে লরির উপর।
0: আর জুবিন গার্গের এই গানটা ছিল না অবশ্যই, এই গানটা কুনাল গাঞ্জাওয়ালা ছিল, কিন্তু জুবিন গার্গকে তো অবশ্যই মানে ট্রিবিউট জানাবো, সেটা সময়ের অপেক্ষা। কিন্তু জুবিন গার্গের কথা যখন বন্ধু বললই, একটা কথা প্রিয়সমা হয়তো একমত হবে যে এই ধরনের ছবি আর এই ধরনের গান যেখানে প্রেমের ইমোশন ভরপুর, সেখানে প্রেম ওই উরু উরু স্বপ্নের মতো ইমোশন হোক কিংবা প্রেম আমার এই টাইটেল ট্র্যাকের মতো ইমোশন হোক, সেখানে জুবিন গার্গ ছিল একদম, যাকে বলি আমরা যে মানে ওকে ছাড়া চলবে না,
2: চলবে না
0: মানে জুবিন গার্গের গলা এখানে বোধহয় একেবারে মানে অ্যাপ্রোপ্রিয়েট লাগতো সব জায়গাতে, কারণ জুবিন গার্গ ওয়াজ সামথিং এলস।
2: মানে ওই যে ইমোশন, ওই গানগুলোর মধ্যে যে ইমোশনটা ফুটিয়ে তোলা, আমি বলছি না এখনকার যারা গান গায় তারা ইমোশন ফুটিয়ে তুলতে পারে না, কিন্তু বিষয়টা হচ্ছে সেই গানগুলো আমাদের মনে না সরাসরি হিট করতো।
0: এক্স্যাক্টলি,
2: হিট করাটা খুব দরকার ছিল, এবং হিট করার মানে করানোর জন্য জুবিন গার্গকে সত্যিই শতকোটি প্রণাম যে এত সুন্দরভাবে, এত সুন্দর কমার্শিয়ালাইজ বলো, প্রেমের গান বলো, বিভিন্ন মন খারাপের গান বলো, সমস্ত কিছুতে তিনি আমাদের অনেক অনেক গান উপহার দিয়ে গেছেন।
0: এক্স্যাক্টলি, মানে ওই জন্য বললাম জুবিন গার্গের কথা যখন বন্ধু বললো একেবারে ভুল তো বলেই নি, এই গানটা অবশ্যই তার ছিল না, কিন্তু মানে এমন কিছু গান জুবিন গার্গ আমাদের জন্য রেখে গেছে যেগুলো ছাড়া এই ছবিগুলো হিট হতে পারতো না, যেগুলো ছাড়া এগুলোর কথা এতদিন পরে হতে পারতো না, আর যেগুলো ছাড়া সেই সমস্ত গানগুলো আমাদের প্লেলিস্টে এখনো রেগুলার ওই লিস্টের মধ্যে থাকতো না।
2: একদম একদম।
0: আর জুবিন গার্গের কথা হলো, আরও একজনের কথা বলতে হবে এবার, তার গানও ইদানিং মানে প্রেমিক প্রেমিকা যুগলদের প্লেলিস্টে প্রায়শই থাকছে অবশ্যই। তার নাম এই সুরটা শুনে বুঝতে পারছো
2: একদম একদম,
0: মানে তার গান হতে পারে, তার অভিনয় হতে পারে, প্রেমিক প্রেমিকা যুগলের বড় প্রিয়ই হচ্ছে
2: সেই ডায়লগটা।
0: সমাজ রেও না বন্ধু তো সমাজ গেল। অবশ্যই কথা বলছি অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে, আর ছবির নাম কি হতে পারে
2: শাহজাহান রেজেন্সি, আমি বলে দিচ্ছি,
0: গেস করার কিছু নেই, তোমরা বুঝে গেছো এতক্ষণে যে ছবির নাম কি হতে পারে। শাহজাহান রেজেন্সি ওয়ান্স এগেইন এমন একটা সিনেমা যেটা ট্র্যাজিক এন্ডিং, সিনেমাটার মধ্যে অনেক কিছু রয়েছে, সিনেমাটার মধ্যে অন্য একটা ছবির ছায়া অবলম্বন রয়েছে যদি বলি,
2: একদম,
0: কিন্তু আলটিমেটলি ছবিটা শেষে আমাদেরকে দুঃখ দিয়েই যায়।
2: হ্যাঁ, কিন্তু ওইখানে ওই সিনেমাটা একটা অদ্ভুত ব্যাপার আছে, জানি না কার পছন্দ হয়েছে কার হয়নি, ওই সিনেমাটায় আমরা অনেকগুলো ক্যারেক্টার পেয়েছিলাম যে ক্যারেক্টারটা আমাদের এক একটা ইমোশনকে মানে কি বলবো, আমাদের এক একটা ইমোশন ধরে তারা কিন্তু ওই ক্যারেক্টারগুলো হয়ে উঠেছিল। মানে ধরো নিটিগ্রিটি থেকে শুরু করে পরমব্রতর ক্যারেক্টার, আবিরের ক্যারেক্টার, অনির্বাণ, স্বস্তিকা, মানে কাকে ছেড়ে কাকে বলবো, মানে প্রত্যেকের ক্যারেক্টারের মধ্যে এক একটা ইমোশন ধার করা ছিল, যে কেউ হয়তো খুব আনন্দে থাকে সবসময়, কেউ হয়তো খুব রেগে থাকে, কেউ হয়তো সবসময় খুব দুঃখে থাকে, আবার কেউ হয়তো নিউট্রাল, সেই ইমোশনগুলোকে রিপ্রেজেন্ট করে আছে এক একটা ক্যারেক্টার।
0: একেবারেই তাই, এবং ওই ইমোশনগুলোর কথাই বলছি আজকে তোমাদের সঙ্গে আড্ডায়, আমরা দুজন অর্ণব আর প্রিয়সমা, তবে ফোন লাইনের ওপারে কিন্তু আরো এক বন্ধু শুনবো। কে রয়েছে আমাদের সঙ্গে? নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
3: নমস্কার
0: নমস্কার,
3: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলি।
0: হ্যাঁ সায়ন বলো।
3: আসলে আজকে যে বিষয় সেই বিষয়ে একটা 1961 সালের ছবির কথা মনে পড়ছে।
2: আচ্ছা,
3: পলাতক।
2: হ্যাঁ,
3: পলাতকে তুমি দেখো আংটি চাকরির ভাই মনোজ বসুর লেখা গল্প, সেটা নিয়ে যখন পলাতক হচ্ছে এবং বসন্ত চরিত্রটাকে নিয়ে, এবং আমি চলে যাচ্ছি শেষ দৃশ্যে, শেষ দৃশ্যে যখন ধরো বাড়িতে এসেছে জ্বর গায়ে না জেনে এক প্রকার, এসে যখন গিয়েছে যে যাই হোক ছেলেটাকে দেখে আসি, যখন এঁকেই যখন গেছি গিয়ে বলছে এই আমায় চিনিস, আমি তোর বাপ, যখন তোর ডাক না তোর মাকে ডাক দেখি তুই চিনতে পারে কিনা, গিয়ে যখন দেখতে দেখতে গেল তখন দেখছে পলাতকটা কে, অনুপ কুমার পলাতক না সন্ধ্যা রায় পলাতক। শেষ হচ্ছে সবার ঘরে জলে বাতি, আধার আমার ঘর, ভালোবাসা সতী নামার সুখ যে আমার পর, মুকুল দত্তের অসাধারণ লেখা গান,
0: ঠিক ঠিক
3: ভাবা যায় না।
0: অসাধারণ ছবির কথা বললো, অবশ্যই সায়ন মানে এই ছবিগুলো তো ক্লাসিক, এগুলো তো কাল্ট ক্লাসিক। অনেক ছবি নিয়ে আমরা অনেক সময় কথা বলি, আমরা নিশ্চয়ই পলাতক নিয়ে কথা বলবো, আগেও হয়তো বলেছি আবারও বলবো, কারণ এগুলোকে তো ছেড়ে থাকা যায় না। তবে আমরা লাস্ট যে ছবির কথা বলছিলাম সাজান রিজেন্সি, মানে যেটা প্রিয়সমা বলছিল যে ওই প্রতিটা স্তরে স্তরে ইমোশনের জমে থাকা, আসলে সাজান রিজেন্সির প্রতিটা ঘরে ঘরে ছোট্ট ছোট্ট প্রতিটা হোটেল রুমের মধ্যে হয়তো এমন এমন কিছু ইমোশন লুকিয়েছিল যেগুলো এত সুন্দরভাবে প্রকাশ করতে পেরেছেন সৃজিত মুখার্জি, না হলে আমরা সেটা পেতাম না। আর অবশ্যই এত সুন্দর ছবি, এত সুন্দর গল্প তাকে গানে গানে প্রকাশ করেছে অফকোর্স অনির্বাণ ভট্টাচার্য। তাই অনির্বাণের কণ্ঠে রইল এই সুন্দর গানটা যেটা সুর শুনছো এতক্ষণ ধরে। ফিরছি এক্ষুনি কোথাও যেও না, সিনেস্কোপ নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব এন্ড প্রিয়সমা।
2: একদম।

0: ফিরে এলাম, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।
1: হ্যাঁ, আর আমরা তোমাদেরকে চেয়েছি আমাদের এই আড্ডায় বারবার, শতবার, যতবার এখানে বসবো ততবার তোমাদেরকে চাইবো।
0: এক্স্যাক্টলি, এবং সেই আড্ডায় তোমরা সাড়াও দিচ্ছ 0332107325 নাম্বারে কল করে কিংবা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে।
1: একদম,
0: যেখানে অনেক অনেক এমন কথা যেগুলো আমরা মিস করে যেতে পারি সেগুলো তোমরা মিস করতে দিচ্ছ না। যেমন এইমাত্র কুমার সন্দীপ বলছে যে জিৎ গাঙ্গুলী আর গৌতম সুস্মিত এরা ছাড়া,
1: মানে
0: হ্যাঁ এই ডুয়োটা ছাড়া সেসব গান হতো না। একদম ঠিক তাই, তার কারণ গৌতম সুস্মিত, একটু আগে আমরা বলছিলাম লাইভেও যে গৌতম সুস্মিত এমন একজন যে ওই সময়টা যদি জিৎ গাঙ্গুলী একজন পিলার বলি তাহলে কিন্তু গৌতম সুস্মিত একজন পিলার। আমরা সব হিট ছবিতে প্রায় তারই লেখা গান শুনেছি এবং সে সমস্ত গানের ভিজুয়ালাইজেশন দেখেছি মানে অসম্ভব সুন্দর ভাবে,
1: এবং সেগুলো আমাদের যথেষ্ট প্রিয় গান। মানে হয়তো এখনো আমরা কিছু একটা কোথাও একটা গেলাম, মানে গাড়িতে যাচ্ছি, কোথাও একটা পিকনিকে যাচ্ছি, আর সুন্দর গান চলবে এটা ছাড়া হয় না,
0: চলে না। আর বর্ষা মুখর দিনে যদি স্যাড সংই না শুনলাম তাহলে কি করলাম বস।
1: ঠিক ঠিক ঠিক ঠিক।
0: তবে ফোন লাইনে আরো এক বন্ধু শুনবো, কে রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার।
1: হ্যালো,
2: নমস্কার। উত্তম সুচিত্রা প্রিয় আমরা, ব্যাপার হচ্ছে এইরকম।
1: আচ্ছা,
0: বেশ, আজকে আপনার বয়স হয়েছে, আপনি উত্তম সুচিত্রার ছবি ভালোবাসেন, এটা কি দাগিয়ে দেওয়া কি ঠিক যে শুধুমাত্র বয়স হলে উত্তম সুচিত্রা ছবি হবে?
1: আমরা দেখি, বিশ্বাস করুন,
0: আমাদেরও কিন্তু প্রিয় উত্তম সুচিত্রা। এবং এটা কিন্তু একটা মিথ জানেন তো, যে নতুনরা মানে এই নতুন জেনারেশনের ছেলে মেয়েরা পুরনো ছবি দেখে না, মন দিয়ে দেখে। আমার মতো অনেকে
1: দেখে,
0: হ্যাঁ আমার মতো অনেকে রীতিমতো গোগ্রাসে গেলে সেসব ছবি,
1: কারণ এখনো পর্যন্ত কোনো, ধরো কোনো চ্যানেলে হয়তো সিনেমা দিয়েছে, পুরনো সিনেমা দিয়েছে। এবং আমি একটা কিছুদিন আগে পর্যন্ত একটা নিয়ে ছিল যে উইকেন্ডে আমি একটা করে ব্ল্যাক এন্ড হোয়াইটের যে সিনেমাগুলো উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায় এই সিনেমাগুলোর মধ্যে যে কোনো একটা দেখবো।
0: আচ্ছা,
1: মানে কারণ যেগুলো আমি দেখিনি, হয়তো মায়েদের মুখে নাম শুনেছি যে এই সিনেমাটা খুব ভালো, এই গল্প। এবং মা, মানে আমার মা, আমার বাড়িতে ঠাকুমা দিদা বা মা আমাকে রীতিমতো গল্প শোনাতো এই সিনেমাগুলো এই এই হয়েছিল, তো সেখান থেকে একটা আগ্রহ হয়েছিল এই সিনেমাগুলো এত সুন্দর দেখার। সেই সিনেমাগুলো আমাদের কাছেও কিন্তু যথেষ্ট প্রিয় এবং যথেষ্ট সম্মানের জায়গা।
0: আর আমার ক্ষেত্রে কি হতো বলতো, আমি না কখনো কখনো মানে মানে হুট করে অনেক কিছু দেখতে শুরু করি এবং যখন দেখি, যখন ভালো লাগতে শুরু করে তার ছবি বারবার দেখি। এরকম অনেকের ছবি হয়েছে যে আমি এক টানা হয়তো তারই ছবি পরপর দেখে গেছি। উত্তম কুমার তার মধ্যে অবশ্যই অন্যতম যার ছবি আমি পরপর দেখে গেছি দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন মানে সত্যি দীর্ঘদিন অনেকগুলো ছবি মানে তার পরপর দেখেছি, তো সেরকম কিন্তু অনেক সময় ঘটে। এই ভালো লাগাটা মাঝে মধ্যে যেন একটু বেশি তার উল্কাপাত ঘটে যখন আরো বেশি করে তার ছবি দেখি।
1: একদম। আর এই সিনেমাগুলো মানে যখন মায়ের কথা বললাম, মানে মা গল্প শোনাতো, সেরকমই আরেকটা ট্র্যাজিক এন্ডিং সিনেমার কথা এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে ইচ্ছে।
0: সোহিনী সেনগুপ্ত।
1: ইচ্ছেতে আমি যতবার দেখি, আমার না সোহিনীর অ্যাক্টিং দেখে, সোহিনী সেনগুপ্তর অ্যাক্টিং দেখে আমার মানে প্রত্যেকবার কান্না পায়। মানে প্রথম প্রথম প্রথম খুব রাগ হয় একজন ছেলে বা মেয়ে হিসেবে, মানে আমিও তো কারোর সন্তান, তো সেখানে গিয়ে কোথাও রাগ হয়, উফ এত প্রোটেক্টিভ, এত এই এই এই সেই, মানে এই এই এটা মনে হয়। কিন্তু তারপরে গিয়ে যখন মা সেই আঘাতটা পাচ্ছে, একজন মা, সেখানে সোহিনী সেনগুপ্তর অ্যাক্টিং, ভাই উফ, মানে মাইন্ড ব্লোয়িং, মানে অস্কার উইনিং অ্যাক্টিং।
0: মানে সোহিনী সেনগুপ্তকে মঞ্চে আমরা অনেকেই দেখেছি, ছোট থেকে দেখেছি, সেখানে তার জুড়ি মেলা ভার, এ ব্যাপারে কোনো ডাউট নেই। কিন্তু পর্দায় যে কতটা শক্তিশালী হতে পারে সোহিনী সেনগুপ্ত সেটা প্রথমবার আমরা বুঝতে পেরেছিলাম ইচ্ছে দেখেই, এবং ইচ্ছেটা অবশ্যই তার একটা ব্রেক থ্রু পর্দার ক্ষেত্রে অন্তত।
1: একদম।
0: এবং তারপরে তো একের পর এক ভালো ভালো ছবি আমরা তার থেকে পেয়েছি। রিসেন্টলি ফুলপিশু এডওয়ার্ড পর্যন্ত তার অসাধারণ সমস্ত অভিনয় আমরা পেয়েছি।
1: একদম।
0: এবং আগামীতেও পাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তবে ইচ্ছের কথা বললো, ইচ্ছে সেই 2011 মানে সেই প্রায় ওই একই সময় আবার ফিরে গেলাম।
1: এবং ইচ্ছের একটা মানে মূল বিষয় যেটা আমার খুব ভালো লেগেছিল, কত কম
0: ভালো ছবি সে সময় ছিল। আর ওই যে বললাম ফুলপিশি এডওয়ার্ড পর্যন্ত বললাম কথাটা, তার কারণ মানে শিবপ্রসাদ এবং নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সঙ্গে তার জার্নি সোহিনী সেনগুপ্তর সেই তখন থেকে
1: শুরু,
0: এবং সেই 2011 এবং আজ 2026 ভেবে দেখো।
1: একদম।
0: সো 15 বছর ধরে তা এত ভালো একজন অভিনেত্রীকে আমরা উপভোগ করছি তার অভিনয়, এটা আমাদের একটা বড় প্রাপ্তি।
1: হ্যাঁ, অবশ্যই বড় প্রাপ্তি। এবং মানে ইচ্ছে সিনেমাটা এমন একটা সিনেমা যেটা হয়তো একজন মানে ধরো যারা প্যারেন্টসরা দেখছে, প্যারেন্টসদেরও ভালো লাগবে এবং ছেলে মেয়েদেরও মানে সমতুল্যভাবে ভালো লাগবে।
0: এক্স্যাক্টলি তাই।
1: এবং যেটা আমার কাছে মূল মেসেজ ছিল যে হয়তো ছেলে মেয়েরা প্রথম দিকটা মানে প্রথম হাফটা যদি সিনেমার যারা দেখেছো তারা বুঝতে পেরেছো যে হ্যাঁ একজন প্যারেন্টসের এতটা ওভার প্রোটেক্টিভ হওয়া উচিত না, কেন এত ওভার প্রোটেক্টিভ হচ্ছে। কিন্তু মায়েদের কাছে বা মা বাবার কাছে সেই জায়গাটা হয়তো একটা প্রিয় জায়গা ছিল যে আচ্ছা ছেলে এরকম করছে হয়তো ওভার প্রোটেক্টিভ হওয়া উচিত। কিন্তু পরে গিয়ে যখন সেই ছেলে যখন মাকে আঘাত দিচ্ছে বা মানে মাকে কষ্ট দিচ্ছে সেটা কিন্তু একটা ডুয়েল মিনিং ছিল।
0: এক্স্যাক্টলি। এবং মানে এইগুলোই আমাদেরকে রিলেট করায়, মানে আমাদের ব্যক্তি জীবনে আমাদের করা ভুল, আমাদের করা ঠিক, আমাদের সম্পর্কের রসায়ন সেগুলোকে যখন বারবার করে মনে করিয়ে দিতে পারে তখনই সেটা সাফল্য একটা ছবির। তার কারণ এই ছবিগুলোর আর কি ভ্যালু হতে পারে, এই ছবিগুলো আর কি দিতে পারে আমাদেরকে, দিতে পারে এই মূল্যবোধগুলোই যেগুলো আমরা বুঝতে

0: পারছি এই ছবিগুলো দেখে। সো ইচ্ছে ইজ ওয়ান অফ দেম এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম সেই সময়ের, আমি দাঁড়িয়ে যদি বলি 2011-10-11 ওই সময়টার, কারণ ইচ্ছে সিরিয়াসলি ওয়াজ আ ব্রেক থ্রু তাদের জন্য। এবং অবশ্যই ইচ্ছে শিবপ্রসাদ রায় এবং নন্দিতা, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়েরও একটা ব্রেক থ্রু
1: একদম।
0: আর এবার আর একটা ছবির কথা বলবো, যে ছবিটা কিন্তু মানে এই যে বললাম ভোল পাল্টে দিয়েছিল অনেক কিছু,
1: মনের ব্রেক থ্রু,
0: হ্যাঁ অনেক কিছু।

0: ট্রেলারটা দেখে যখন মানে ভেবেছিলাম যে বেরোচ্ছে সিনেমাটা, ভেবেছিলাম হয়তো মানে শেষ রাবণ,
1: কেন কেন ভাই শেষ রাবণ, যদিও কেন সেটা পরে ক্লিয়ার হয়েছে ছবিটা দেখার পর, কিন্তু তার চলনটা কিন্তু সরাসরি যে বাইশে শ্রাবণ রিলেটেড খুব কিছু ছিল শুরু থেকে তা নয়। তবে ইন্টারেস্টিং, একটা অন্যরকম কাইন্ড অফ ফিল্ম মেকিং কিন্তু প্রথমবার ইন্ট্রোডিউস করলো বাংলাতে, আমি বলবো সৃজিৎ মুখোপাধ্যায়।
0: একদম একদম,
1: এবং থ্রিলারের একটা নতুন পথ কিন্তু
0: বাংলা থ্রিলারের একটা নতুন মানে নতুন দিক আমরা খুঁজে পেয়েছিলাম। এবং এরপরে মানে বাইশে শ্রাবণের পরে এরকম অনেক ফিল্ম মেকিং এর চেষ্টা হয়েছে, কিন্তু বাইশে শ্রাবণ ইজ দ্য হিরো, মানে বাইশে শ্রাবণ ইজ দ্য বস। মানে আমাদের কাছে বাইশে শ্রাবণ একটা মানে ওই কি বলবো, কি মেকার বলা হয় যে মানে একটা
1: ট্রেন্ড মেকার,
0: মানে ওইটা দেখে অনেক কিছু হয়েছে।
1: আরে বাইশে শ্রাবণ না আসলে কি তোমার তারপরে দ্বিতীয় পুরুষ আসতো নাকি দশম অবতার আসতো, কোনটাই আসতো?
0: কিন্তু বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ,
1: আরে বাইশে শ্রাবণ না আসলে এসব কিছুই আসতো না, খোকাও আসতো না। তখন খোকা কাকে এসে বলতো, মালিককে গিয়ে বল খোকা এসেছে।
0: হ্যাঁ, কে খেতো চিকেন চাউমিন চিলি ফিশ?
1: হ্যাঁ, চিকেন চাউমিন চিলি ফিশের এই ট্রেন্ডটাও সেট হতো না বস। তো আলটিমেটলি বাইশে শ্রাবণ ইজ ওয়ান অফ দেম, যেখানে অবশ্যই হ্যাপি এন্ডিং আমরা দেখিনি, কিন্তু প্রবীর রায়চৌধুরীকে আমরা পেয়েছি সেখানে, আরও অসাধারণ কিছু ক্যারেক্টারকে আমরা পেয়েছি, এবং আর তার সঙ্গে যেটা পেয়েছি কিছু দারুণ দারুণ গান। বাইশে শ্রাবণের অ্যালবামটাও কিন্তু অসাধারণ, সেখানে যদি বলি একবার বল, যদি বলি এছাড়া আরও অনেকগুলো ছবি গানের কথা বলতে পারি,
0: মানে বাইশে শ্রাবণে অনুপম রায়ের একটা ব্রেক থ্রু হয়েছে।
1: হ্যাঁ ইয়েস, যে কটা দিন তুমি ছিলে বাসে, অবশ্যই গানটা পরবর্তী পর্যায়ে অন্যরকম ভাবে আমরা শুনেছি, বাট এই মুহূর্তে যে কটা দিন রইল তোমার জন্য অরিন্দম চট্টোপাধ্যায়ের কণ্ঠে, কারণ ইট ইস রিয়েলি রিয়েলি আ গ্রেট সং। আমরা ফিরছি এক্ষুনি সিনেস্কোপ নিয়ে, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর পিয়ষ্মা, আর এই মুহূর্তে এই সুন্দর গানটা রইল শুধু তোমার জন্য।

0: ফিরে এলাম আবারও আড্ডায়। একটা দারুণ গান শুনলাম, যে কটা দিন তুমি ছিলে পাশে আর যে কটা দিন তোমাদের পাশে, তোমাদের সামনে এভাবে থাকতে পারি আমরা, সে কটা দিন সকালটা বড্ড ভালো কাটে,
1: বড্ড ভালো কাটে।
0: আর যখন দেখি ফোন লাইনে তোমরা এসে গেছো তখন আরো বেশি ভালো কাটে। ফোন লাইন খোলা রয়েছে তোমাদের জন্য, মনে করিয়ে দিই 03322107325 নাম্বারে তোমরা কল করতে পারো আর আড্ডা দিতে পারো আমাদের সঙ্গে, কিংবা আমাদের লাইভ চলছে সেই লাইভে তোমরা কমেন্ট করতে পারো, পোস্টারে কমেন্ট করতে পারো যেমন অনেকেই কমেন্ট করছো। আর এবার আমরা খুব কয়েকটা ছবির কথা ছোট্ট করে বলবো, খুবই ছোট করে, কারণ সময় তো আমাদেরকে বলছে বেশি সময় নেই তোমার হাতে।
1: একদম। আর আমাদের খুব প্রিয় যদি বলিউড সিনেমার কথা বলি, আমি বলেছিলাম যে বলিউডে ঢুকবো এবার, একটু
0: ঢুকবো খুব শিগগিরই, আমরা অক্টোবরে ঢুকবো, কিন্তু তার আগে একবার অক্টোবরে ঢুকবো,
1: অক্টোবরে কথা বলে দিচ্ছি একটু, কারণ অক্টোবর এলেই আমাদের মনে যেটা হয়, অক্টোবর মানেই আমাদের কাছে পুজো,
0: অক্টোবর মানে আমাদের কাছে শিউলি ফুল।
1: একদম। তো সেই রকম একটা সিনেমা অক্টোবর, অক্টোবরে আমি বরুণ ধাওয়ানের কখনোই খুব একটা ফ্যান ছিলাম না,
0: আমিও নই, কিন্তু অক্টোবরের জন্য ভালো লেগেছিল।
1: অক্টোবরে বরুণ ধাওয়ানকে আমার এত ভালো লেগেছিল, এত সুন্দর অ্যাক্টিং করেছিল, এবং অক্টোবরের পুরো মানে পুরো গল্পটা ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ। হয়তো আমার মনে হয় যে কারুর হয়তো খুব খুব ভালো লাগেনি হয়তো, কিন্তু আমার খুব মনের কাছাকাছি একটা সিনেমা। বলে না কিছু কিছু সিনেমা খুব শান্ত হয়, খুব নিরিবিলি হয়, তো অক্টোবর সেরকম একটা সিনেমা, খুব শান্ত নিরিবিলি ধীর লয়ের একটা সিনেমা এবং খুব খুব সুন্দর একটা সিনেমা। এবং তারপরেই যদি বলি
0: আর একজন, এবার তার কিন্তু আমি খানিকটা ফ্যান।
1: হ্যাঁ, তার ফ্যান আমিও,
0: তার খানিকটা ফ্যান, কারণ ছবিটার নাম মাসান, আর তার পড়তে যার কথা বলছি অবশ্যই ভিকি কৌশল। ভিকি কৌশল বারাণসীর ঘাটগুলো এবং তু কিসি রেলস এই গানটা, রিচা চাড্ডা, শ্বেতা ত্রিপাঠী, সবটা মিলে যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে মাসানের মতো একটা সিনেমা।
1: অবশ্যই মাসানের ওই মানে ওই সিনটা, মানে যখন মানে আমার এখনো দেখলে হয়তো খুব চোখে জল আসে, যে যখন ওই চাদরটা সরিয়ে দেখছে, হাতটা দেখে চিনতে পাচ্ছে যে এটা সেই মেয়েটা, যখন ভিকি কৌশল চাদরটা সরিয়ে দেখলো যে সেই তার প্রেমিকাটা, তো তখন তার মনের মধ্যে কি হয়েছিল সেটা হয়তো আর না বলার মতো। হ্যাঁ,
0: এবং একটা ডায়ালগ, অফকোর্স ইয়ে দুঃখ কাহে খতম নেই হোতা বে, ইয়ে দুঃখ কাহে খতম নেই হোতা, এটা তো
1: লাইটলি আমরা ইউজ করি, কিন্তু সেই সিনটা একটা ভারী ছিল।
0: এছাড়া লুটেরার কথা বলতে হয়, লুটেরা 2013 এবং সেখানে অবশ্যই যেখানে আমরা জানি দ্য লাস্ট লিফ থেকে অনুপ্রাণিত, এবং সেখানে সওয়ারলুর মতো গান, জিন্দার মতো গান অসাধারণ, এবং ও হেনরির এই ছোট্ট গল্পটা থেকে ছবিটা আমাদেরকে দুঃখ পাইয়েছিল বটে, কিন্তু দারুণ
1: আনন্দও দিয়েছিল।
0: লুটেরার মিউজিক ট্র্যাকও খুব সুন্দর,
1: এবং লুটেরার একটা অদ্ভুত সুন্দর ব্যাপার ছিল, বাংলা এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ দুটো মিশিয়েছিল, কারণ সোনাম কাপুর মানে সরি সোনাক্ষি সিনহার যে বাড়ি ছিল সেটা পুরো বাঙালি বাড়ি ছিল, মানে শুরুটাই হয়েছিল দুর্গাপূজার একটা সময় দিয়ে, তো সেইটা আমাদের কাছে একটা পাওয়ার জায়গা ছিল
0: একেবারে। এছাড়া দিল বেচারা, আশিকি টু, কত ছবির কথা বলবো, বলিউডে এমন অনেক ছবি আছে।
1: এবং দিল বেচারা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি
0: একেবারে, আমরা হয়তো এই ছবিগুলো নিয়ে পরে আড্ডা দিতেই পারি অন্য কোনো দিন, বলিউড গুলো নিয়ে, সেটা আমরা যেমন আমরা ফিল্মে আড্ডা দিই তেমন আড্ডা দিতে পারি, সেটা চাইলে কমেন্ট করে জানাও। এবার একটা ছবির কথা বলবো, একটা ছবি আর দুজনকে ট্রিবিউট, ট্রিবিউটটা কাদেরকে আমি এক্ষুনি বলছি না, ছবিটা প্রেমের ছবি, যেখানে একটা কাপেলকে আমরা দেখতে পেলাম প্রথমবারের জন্য, এবং প্রথমবারের জন্য তারা এসেই সেন্সেশন তৈরি করলো বাঙালি সিনেমা প্রেমীদের মনে, এবং সেখানে অসাধারণ কিছু মিউজিক ট্র্যাক, জিত গাঙ্গুলি সেখানেও অবশ্যই ওয়ান অফ দ্য পিলার্স, এবং ছবির মেকারের নাম সেখানেও রাজ চক্রবর্তী, এবং ছবিটা শেষে বড্ড দুঃখ দিয়ে গেল, ছবিটার নাম বুঝতে পারছো?
1: এবং সেই সিনেমায় যারা ছিল মানে যিনি ছিলেন তিনিও আমাদের খুব দুঃখ দিয়ে গেল।
0: হ্যাঁ, তিনিও বড্ড দুঃখ দিয়ে গেলেন, এবং এই দুজনই বড্ড দুঃখ দিয়ে গেলেন। দুজনকে ট্রিবিউট বললাম, একজন অবশ্যই জুবিন গার্গ এবং আর একজন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আকস্মিক, জীবনটা বড়ই আকস্মিক,
1: এবং আমার খুব মানে খুব তখন হঠাৎ মনে হয়েছিল, কারণ যেদিন এই ঘটনাটা শুনেছিলাম, খবরটা শুনেছিলাম, তার ঠিক দুদিন আগে আমি এখানে বসে তার সঙ্গে শো করেছি।
0: এক্স্যাক্টলি, মানে তার জাস্ট আগে তোমরা আমাদের আড্ডায় তাকে পেয়েছো।
1: হ্যাঁ,
0: মানে জীবন সত্যি কতটা আকস্মিক, এবং কাজের মধ্যে দিয়ে দুজন অসাধারণ ট্যালেন্টেড মানুষ চলে গেল। যাক, সে কথা নিয়ে আর কথা বাড়াবো না, ছবিটার কথা খুব ছোট্ট করে বলি, রাহুল প্রিয়াঙ্কা সেই জুটি যাদের কথা বললাম শুরুতেই, তাদের শুরু, এবং তাদের শুরুর সঙ্গে সঙ্গে বাংলার প্রেমের ছবির একটা নতুন ধারার শুরুও বলতে পারি সেই সময়টা,
1: একদম,
0: এবং রাজ চক্রবর্তীরও শুরুর সময় সেটা। সো দারুণ ছবি, সেখানে রাহুল পল্লবী, তাই তো? না, রাহুল পল্লবী না,
1: কৃষ্ণ এবং পল্লবী
0: সেই জুটিটা এখনো মনে থেকে গেছে। সেই লুটোপুটি খাওয়ার কথা প্রেম আমারে বলেছিলাম, এখানেও একটা লুটোপুটি খাওয়ার কথা কিন্তু আমরা এই পিআরএ গানটাতেই পাই,
1: যে
0: সুরটা এখন শুনছো তো। আর একটা এমন ছবি যেটা আমাদের মনের মনিকোঠায় থেকে গেছে, থেকে যাবে,
1: মানুষগুলো থেকে যাবে আমাদের মনে মনে কথা।
0: আজকে সময় একদম শেষ, তাই শেষ সময়টায় তাদের কথা মনে না করলে হতোই না, তাই আজকে একদম শেষে চিরদিনই তুমি যা আমার থেকে, এই পিয়ারে দিয়েই বলবো বিদায়। এবং ট্রিবিউট থাকলো গোটা শোটা তাদের জন্যই, জুবিন গার্গ এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। আজকের মতো বলছি টাটা, মন খারাপ নিয়ে নয়, মুখে হাসি নিয়ে বাঁচো, তাহলে জীবনটা আরও সুন্দর হবে। সঙ্গে থাকবো আমরাও তোমার প্রিয় যুববাণী। আজকের মতো টাটা উইথ জুবিন গার্গের পিয়ারে।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ছিলেন অর্ণব চক্রবর্তী এবং প্রিয়সমা গাঙ্গুলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে বাংলার মুখ।

0: ভরা শরতে বেরিয়ে পড়েছি। ঘুরতে ঘুরতে এসেছি হাওড়া জেলার জগৎপল্লবপুর ব্লকের শঙ্করহাটি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনন্দপুর গ্রামে। মুন্সিরহাট চাঁদনি এবং পেরোর মোড় সংলগ্ন গ্রামটি ছবির মতো সুন্দর। চোখে পড়ল ছোট বড় বাড়ি, মন্দির, নানা রকম গাছপালা, বাগান, জলটলটলে পুকুর। হঠাৎ দেখা স্থানীয় বাসিন্দা গোপীকান্ত মেথুরের সঙ্গে। পূর্ব পরিচিত মানুষটি বললেন, চলুন আমাদের গ্রামটি ঘুরে দেখায়। শুধুমাত্র দেখা নয়, কৃষ্ণনন্দপুর গ্রামটি সম্পর্কে জানতেও চাইলাম। তার মাধ্যমেই আলাপ হলো কয়েকজন গ্রামবাসীর সঙ্গে। আমার ইচ্ছের কথা শুনে খুশি তারা। বসা হলো একটি জায়গায়, শুরু হলো কথাবার্তা। বর্ধিষ্ণু এই গ্রামের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানালেন হরিনারায়ণ ঘোষ।
1: হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার কৃষ্ণনন্দপুর গ্রাম একটা বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষেরই বসবাস। এই গ্রামের সাংস্কৃতিক চর্চা বহু অতীত থেকে হয়ে আসছে। এখানে বহু যাত্রাপালা সাড়ম্বরে অভিনীত হয়েছে এবং এখনও পর্যন্ত হয়ে চলেছে, যা বহু প্রশংসার দাবি রাখে। এই গ্রামের মানুষজন ছাড়াও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষজন আমাদের এখানে যাত্রাপালায় অংশগ্রহণ করে থাকে, যার ফলে এই অনুষ্ঠান ঘিরে আমাদের এখানে একটা বিরাট উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়ে থাকে। তাছাড়া পূজা পার্বণ এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে হয়ে থাকে, যেমন রবীন্দ্র জয়ন্তী উৎসব এখানে সাড়ম্বরে পালিত হয়, দুর্গা পূজা, কালী পূজা এবং আরও বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। এই গ্রামের আশেপাশে আছে নরেন্দ্রপুর, নবাসন, ভূপতিপুর এবং বাউনপাড়া, যেগুলো সকল গ্রামই জগৎবল্লভপুর থানার অধীনস্থ এলাকা। এখানকার গ্রামের পরিবেশ খুবই শান্ত, যার ফলে এই গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকাগুলো খুবই সুন্দর। গাছগাছালিতে ঘেরা একটা নিবিড় পরিবেশ এখানে সবসময় বর্তমান থাকে। হাটবাজার বলতে এখানে মুন্সিরহাট বাজার আছে, যেখানে বহু মানুষের সমাগম হয়। হাট বলতে সপ্তাহে দুদিন হয়, বৃহস্পতিবার এবং রবিবার, এবং অন্যান্য দিন বাজার প্রতিদিনই বসে। এখানে সমস্ত রকমের সবজি পাওয়া যায়, মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের দোকানপত্র সবই আছে, যা আপনি খুঁজবেন বা সাংসারিক প্রয়োজনে যে নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত জিনিসই এখানে পাওয়া যায়। পানীয় জলের ব্যবস্থা এখানে খুবই ভালো। এখানে পিএইচির কল আছে, পঞ্চায়েতের কল আছে, সমস্ত কিছুই জলের বন্দোবস্ত এই গ্রামে ভালো। বিদ্যুতায়ন খুবই ভালো। বর্তমানে একটু অসুবিধা হচ্ছে এই সাবমিটারের কাজগুলো চলছে বলে, যার ফলে অসুবিধা হচ্ছে একটু, নাহলে বিদ্যুতের অবস্থা ভালো মোটামুটি। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এখান থেকে হাওড়া আমতা রোড এই গ্রামের ওপর দিয়ে গেছে, হাওড়া রামপুর গেছে, হাওড়া পাঁচারুল গেছে, হাওড়া উদয়নপুর গেছে, হাওড়া তারকেশ্বর গেছে, সমস্ত যোগাযোগ এখানে ভালো। বা পার্শ্ববর্তী মহেন্দ্রলাল স্টেশন রয়েছে আমাদের গ্রাম থেকে, যেটা 1 কিলোমিটারের মধ্যেই, অসুবিধে কিছু নেই। হ্যাঁ, মুন্সিরহাট স্টেশন রয়েছে, হাওড়া আমতা রেলপথ। কম বয়সে আমরা এই গ্রামটাকে যা দেখেছি তার থেকে এখন অনেক উন্নতি হয়েছে, বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন পরিবেশের মাধ্যমে এটা উন্নতি হয়েছে।
0: জানতে চাইলাম শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। কল্যাণী ভট্টাচার্য বললেন,
2: হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত কৃষ্ণনন্দপুর একটি গ্রাম, মোটামুটি বর্ধিষ্ণু গ্রামই বলা যায়। এখানের মধ্যে শ্যামপুর, খর্দাবাউনপাড়া আর কৃষ্ণনন্দপুর এই অঞ্চলের মধ্যে এই তিনটি গ্রাম ভালোই বর্ধিষ্ণু। এখানে হিন্দু মুসলিম দুরকমই দু সম্প্রদায়ের মানুষজনই বসবাস করেন। এখানে শিক্ষা ব্যবস্থা আমি যতদূর জানি খুবই ভালো। অঙ্গনওয়াড়ি স্কুলও এখানে তিনটি আছে। প্রাইমারি স্কুল বহুদিন আগে ছিল না, প্রাইমারি স্কুলও একটা আছে সামনেই আদিবাসীদের উঠানে, একদম যাতে আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে সেই সুযোগ সুবিধা দেওয়ার জন্য এখানে আদিবাসী স্কুলটারই নাম কৃষ্ণনন্দপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রতিটা গ্রামেই মোটামুটি স্কুল আছে, তো এখানে ওটাই একটাই আছে। এখানে তিনজন শিক্ষক শিক্ষিকা আছেন, দুজন শিক্ষক, একজন শিক্ষিকা, আর এখানে ছাত্রছাত্রী 86 জন আছে, 86, মোটামুটি আগের থেকে অনেক বেশি। তবে আদিবাসী ছেলেমেয়েদের পড়াশোনার আগ্রহ একটু কম। আমরাও চেষ্টা করেছি অনেক এর আগে, চেষ্টা করা হয়েছে ওদের যাতে স্কুলে বা পাড়াগতভাবে সর্বশিক্ষা থেকেও অনেক চেষ্টা করেছি আমরা, কারণ আমি নিজেও একজন শিক্ষিকা ছিলাম, ধর্ষাপল্লী শ্রী প্রাথমিক বিদ্যালয়ের এক্স হেড টিচার। সব স্কুলে মিড ডে মিল খুব ভালোভাবেই বিতরণ করা হয় আর ছেলেরা ওখান থেকে ভালোই পুষ্টি পায়। হাই স্কুল এখানে চিন্তামণি দুটো স্কুল আছে, একটা ইনস্টিটিউশন আর একটা চিন্তামণি গার্লস আছে, সেটা মুন্সিরহাটে। মুন্সিরহাট যে রথতলা আছে আমাদের প্রপার মুন্সিরহাট রথতলা, ওখানেই ওখানেই ইনস্টিটিউশনটা আছে। আর গার্লস স্কুল ওখানেই আগে হতো, ক্লাস 8 পর্যন্ত গার্লস হতো আর 9 থেকে ওখানে 9-10 ছিল, 11-12 এখন বর্তমানে হয়েছে। এখন গার্লস স্কুল একটু এগিয়ে গেছে, শঙ্করহাটি 1 এক নম্বর অঞ্চলে চলে গেছে। ভালোই স্কুল, হাই স্কুলও আমাদের খুবই ভালো। কলেজ এখানে জগদলপুরেই আছে, শোভারানী মেমোরিয়াল কলেজ, আর এখানে আমতা আছে, আমাদের জগদলপুরের মধ্যে এখানেই আছে, পুরাস আছে ওদিকে, আমাদের জগদলপুরের মধ্যে একটাই কলেজ, জগদলপুর রথতলা। আর বিটি কলেজও ওখানে আছে, ওখানে JBT কলেজ ওখানেই আছে, ওই পাশাপাশি একদম। নারী শিক্ষার হার অনেক ভালো, আগের থেকে অনেক ভালো। আগে তো আমাদের এমনি পিছিয়ে পড়া এলাকায় নারীদের শিক্ষার অত প্রসার ছিলই না, সুযোগ পেত না, সব মেয়েরা সুযোগ পেত না। এখন সুযোগ সুবিধা তারা পাচ্ছে, সরকারি লেভেল থেকে অনেক সুযোগ পাচ্ছে, যার ফলে সব মেয়েরাই সব বাড়ি থেকে স্কুলে পাঠানো হয়, গার্জেনরাও ওয়াকিবল। স্কুল ছুটের সংখ্যা হ্যাঁ আগের থেকে অনেক কমানো গেছে, কারণ প্রথম যখন আমরা স্কুলে আমি চাকরি করি অনেক অনেক স্কুল ছুট থাকতো, তারপর অনেক কমানো হয়েছে। শিশু শ্রমিক যেহেতু বন্ধ করা হয়েছে অনেক কমানো হয়েছে।
0: গ্রামবাসী কেশবচন্দ্র ঘোষ জানালেন চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে।
3: আমাদের এই এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা পূর্বে খুবই ভালো ছিল, এবং এখান থেকে আমাদের যেখানে আমি বসে কথা বলছি এখান থেকে 1.5-2 কিলোমিটারের মধ্যে একটি স্বাস্থ্যকেন্দ্র শঙ্করহাটিতে ছিল, সেখানে আউটডোর ইনডোর দুই ছিল। বর্তমানে বেশ কয়েক বছর হলো ওখানে ওই স্বাস্থ্যকেন্দ্রটির ইনডোর পুরো বন্ধ রয়েছে, আউটডোর রয়েছে। আউটডোরে মানে স্থায়ী কোনো ডাক্তার নাই, এখানে এই সাধারণত অন্যান্য দিদিমণিরা ফার্মাসিস্টরা এসে এখানে কোনো রকমে এই আউটডোরটাকে চালায়। ইনডোর তো টোটাল বন্ধ রয়েছে, এবং এখানে যার ফলে আমাদের বড় ধরনের কোনো কেস কিছু হলে, স্বাস্থ্য সম্বন্ধে আরও কিছু ঘটলে, তখন আমাদের দূরবর্তী এখান থেকে যেখানে বসে কথা বলছি এখান থেকে ধরুন 5-6 কিলোমিটার দূরত্বে জগদলপুর গোয়ালপোতা হসপিটালে যেতে হয়। ওখানে ওখানে মোটামুটি স্বাস্থ্য অবস্থা যথেষ্ট উন্নত হয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রটি তৎকালীন মানে গোয়ালপোতা নিবাসী স্বর্গীয় সত্যনারায়ণ খাঁ মহাশয় এটা প্রতিষ্ঠিত করে গেছিলেন, ওনার অনেক দান ধ্যান ছিলেন, ওনার তত্ত্বাবধানে স্বাস্থ্যকেন্দ্রে অনেক উন্নতি হয়েছে এবং ওখানে স্বাস্থ্য পরিষেবা এখন বেশ ভালো। এছাড়া আমাদের বিভিন্ন নিকটস্থ গ্রাম্য এলাকায় উপস্বাস্থ্যকেন্দ্র হয়েছে, ওখানে আশাকর্মীরা এনারা ভালো সার্ভিস দেন, বাড়ি বাড়ি যেয়ে বাচ্চাদের স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন ধরনের খোঁজ খবর নেন, এবং উপস্বাস্থ্যকেন্দ্রে যাবার জন্য ওরা অনুরোধ করেন এই গেলে টিকা ফিকা দেওয়ার। এই ব্যবস্থাগুলো যথেষ্ট ভালো উন্নত হয়েছে। কিন্তু এছাড়া প্রেগনেন্সি রুগীদের যেগুলোর মা বোনেরা যারা হন ওনাদের ক্ষেত্রে

0: এখানেও দেখা যায় যে আশা কর্মীরা যথেষ্ট সহযোগিতার হাত আমাদের গ্রামবাসীর মধ্যে বাড়িয়ে দেন এবং যথেষ্ট আমরা তাতে উপকৃত হই আর কি। এছাড়া আমাদের বড় হসপিটাল যেটা হাওড়া জেনারেল হসপিটাল রয়েছে, এখানে ওখানে যেতে হয়, মানে জগদলপুরে পরে এখানে, কিন্তু পার্শ্ববর্তী এলাকায় ধরুন 7-8 কিলোমিটারের মধ্যে বা 10-12 কিলোমিটারের মধ্যে বড় বড় নার্সিংহোম আছে, বেসরকারি নার্সিংহোম আছে, এবং ওখানে নিকটবর্তী এই রিসেন্ট মানে বেশ 2-3 বছর হলো আমতা স্বাস্থ্যকেন্দ্রতে যথেষ্ট উন্নতি ঘটিয়েছে ওটাকে, ওনাকেও যথেষ্ট এখান থেকে সে রুগীরা গেলে ওখানে ওনারা অ্যাডমিশন করান, তো চিকিৎসা ভালোই চলে।
1: গ্রামের উৎসব ও পূজা পার্বণ সম্পর্কে জানতে চাইলাম। রজনীকান্ত পাল বললেন,
2: আমাদের গ্রামে এখানে আমাদের দুর্গাপুজো হয়, দুর্গাপুজো বেশ ধুমধাম করে হয়। দুর্গাপুজোর পরই অগ্রহায়ণ মাসে অমাবস্যায় কালী পূজা হয়, রক্ষা কালী মাতার পুজো হয়। তো এই রক্ষা কালী মাতা আমাদের যেদিন পুজো হয় সেদিন খড়িয়পেও পুজো হয়, বর্ধমান ভিরিঙ্গি বাড়িতেও ওই একই কালী পুজো হয়, এবং ওই কালী পুজো উপলক্ষে আমাদের যাত্রাপাত্র হয় বা একটু গান বাজনা নাচ হয়, ছেলেরা খুব আনন্দ করে, পাড়ার আশপাশের 3-4 গ্রামের বাসিন্দারা এতে খুব আনন্দ করে। এবং আমাদের কালী পূজার পরের দিন তারপরের দিন আমাদের এখানে খিচুড়ি ভোগ হয় এবং 1000-2 লোক এখানে নরনারায়ণ সেবা হয়েছে মায়ের প্রসাদ গ্রহণ করেন। চৈত্র মাসে আমাদের এখানে শীতলা মাতার পুজো হয়। তারপর আমাদের এখানে আশপাশের গ্রামেও আমাদের প্রত্যেক পাড়াতেই প্রায় বলতে গেলে এখন দুর্গাপুজো হচ্ছে বা বিভিন্ন কালী পুজো, সমস্ত পুজো পার্বণগুলো আমরা খুব আনন্দ সহকারে পালন করি এবং গ্রামের সমস্ত লোক এই মিলন উৎসবে যোগদান করে এবং প্রত্যেক বাড়িতে আমাদের প্রচুর আত্মীয় আসে, অনেকটা বিয়ে বাড়ি বা কাজের বাড়ির মতো প্রত্যেক বাড়িতেই 12-14-20-18 জন করে সব আত্মীয় আছে, আমরা খুব হই আনন্দ করি। আর সকলকে নিয়ে থাকতে আমরা ভালোবাসি, সকলকে আনন্দ দিই, আমরা নিজেরাও আনন্দ উপভোগ করি এবং আমাদের পাড়ার পরিবেশটা এত সুন্দর, এত ভালো, হ্যাঁ এই রকম পরিবেশ আমরা খুব কম জায়গাতেই পেয়েছি। হয়তো আমরা এখানে জন্মগ্রহণ করছি বলে আমাদের নিজের গ্রামের সুনাম করছি তা নয়, আমরা প্রত্যেকটা প্রতিবেশী প্রত্যেকের জন্য আমরা আছি। রাত্রিরে যদি কারো বিপদ আপদ হয় আমাদের কোনো চিন্তা করতে হয় না, এই আমাদের আশপাশে যারা আছে এই এরা অমুকের বিপদ হয়েছে, একজনের কানে শুনলো, একটা অ্যাম্বুলেন্স ডাকলো, হসপিটালে নিয়ে দৌড়লো, এই জিনিসটা আমরা পাই না। গ্রামের দিকে তো সাপে কাটা এইসব ব্যাপারগুলো থাকেই, কিন্তু তবুও সব কাউকে না কাউকে আমরা পেয়ে যাই। আমাদের এখানে রান্না পুজো আছে, দুরকম রান্না পুজো, যেটা হচ্ছে ইচ্ছা রান্না আর একটা হচ্ছে বুড়ো রান্না। বুড়ো রান্নাই সকলের আমাদের পাড়ায় আছে, তা প্রত্যেক বাড়িতে হয়তো নেই, কিন্তু যে বাড়িতে নেই সেই বাড়ির লোকেরাও কিন্তু মায়ের প্রসাদ পায়, মানে অন্যের বাড়িতে নিমন্ত্রণ হয় 2 দিন ধরে, তো এই ব্যাপারটা আমাদের আছে। এবার যাদের ইচ্ছা রান্না আছে তাদের একটুখানি বাড়েন হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম তো বুড়ো রান্না, তো তাদের একটু লোকজনকে বেশি নিমন্ত্রণ করতে হয়, তো এই ব্যাপারগুলো থাকে। আর নবান্ন তো আমাদের হয়ই, হ্যাঁ পিঠে পুলি পৌষ মাসের সংক্রান্তিতে 3 দিন ধরে আমাদের এখানে পিঠে পুলি হয়, পৌষ পার্বণের উৎসবটা আমরা পালন করি। আষাঢ় মাসে আমাদের এখানে রথযাত্রা হয়, আমাদের ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশনের পাশে যে রথ আছে ওখানে হয়, সোজা রথ উল্টো রথ 2 দিন রথ হয়, তো ওই রথেতে প্রচুর ভিড় হয় এবং আমাদের পাড়া থেকে আমরা সকলে ওই রথে যাই, মুন্সিয়ারে চিন্তামণি ব্রাহ্মণপাড়া চিন্তামণি স্কুলের পাশে। আর একটা হয় যেটা হচ্ছে জাত বলে, ওটা হচ্ছে ফতে আলীর মেলা, বীর ফতে আলী বাবার মেলা আমাদের এখানে আছে ওই চাঁদনি মোড়ের কাছেই, ওটা মাঘ মাসে পয়লা থেকে অনুষ্ঠিত হয় এবং হিন্দু মুসলমান সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে ওই মেলায় অংশগ্রহণ করে এবং এক মাস ব্যাপী ওই মেলাটা চলে। এবার আমাদের এখানে চড়ক উৎসব হয়, যেটা হচ্ছে আমাদের ওপাড়ায় ঘোষপাড়ায় হয় চড়ক উৎসব, পাশের গ্রাম নরেন্দ্রপুরে, এখানে কুমোরপাড়ায় হয়, বোসপাড়ায় হয়, হ্যাঁ তো আমাদের সন্ন্যাসীরা আসে বাড়ি বাড়ি পড়াতে, ওই ঢাক বাজিয়ে আসে, হ্যাঁ বাবা পঞ্চানন্দের চরণে সেবা লাগে মহাদেব, এইবার বাড়িতে ঢুকলো, আমরা জানি যে সন্ন্যাসী ঠাকুর এসছে, তো মূল সন্ন্যাসীর পায়ে বা অন্যান্য সন্ন্যাসীর পায়ে আমাদের মায়েরা বোনেরা বইয়েরা তারা সব জল টল দেয়, যে সকলকে নমস্কার করে, তা বাড়ি থেকে প্রত্যেক বাড়ি থেকে চাল দেওয়া হয়, টাকা দেওয়া হয়, প্লাস কারো গাছে যদি ডাব থাকে সেই ডাব দেওয়া হয় বা কেউ ফল দেয়, এই ব্যাপারগুলো আমাদের আছে এবং আমাদের সব বাচ্চারা সেই ঝাঁপে যায়। হ্যাঁ এখন আমরা বড় হয়ে গেছি, আমরা যাই না, কিন্তু বাচ্চারা সব যায় অংশগ্রহণ করে।
3: আমি জানো পুরেনো ছন্দ বেনুকার সুর।
1: গান শোনালেন

0: গ্রামের সংস্কৃতি ও খেলাধুলার চর্চার যথেষ্ট সুনাম আছে, সমীর কুমার বসু জানালেন সেই কথা।
1: আমরা যখন মানে স্কুল কলেজে পড়তাম তখন আমাদের রবীন্দ্র জয়ন্তী ছিল ভীষণ একটা আকর্ষণীয় ব্যাপার, এবং বাড়ির প্রতিটা বাড়ি থেকেই ছেলেমেয়েরা, মেয়েরা কম আসতো, ছেলেরা রবীন্দ্র জয়ন্তী, মেয়েরাও রবীন্দ্র জয়ন্তী করতো, তার সঙ্গে আমাদের নাটক হতো, যাত্রা তো কালী পুজোর সময় প্রতি বছরই হতো। কিন্তু এখন কিছুটা আমাদের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটা আগের মতো জাঁকজমক না হলেও এই জগৎ শিশু ভবনে এখনও এইভাবে চলছে। এখানে অঙ্কন শেখানো হয়, নৃত্য শেখানো হয়, গানটা এখন এখানে মধ্যে না হলেও সবাই বাড়িতে দিদিমণি বা মাস্টারমশাই রেখে অনেকেই শিখছেন, আর ছোট ছোট ছেলেমেয়েরা তো যে যার বাড়িতে অবশ্যই শিখছেন। প্রত্যেক বাড়িতেই একটা সাংস্কৃতিক পরিবেশ রয়েছে, কবিতা আবৃত্তিও শেখা হয়। আর এমনি আমাদের তো সারা বছরের চার পাঁচটা অনুষ্ঠান তো হয়ই, একটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী হয়, নজরুল জন্ম জয়ন্তীও একটা করা হয়, আর সরস্বতী পুজোর সময় একটা ভালো অনুষ্ঠান হয়, ক্লাবের ছেলেরা সেটা তৈরি করে, আমাদের কেউ নিয়ে তারা পরিকল্পনা করে। তারপরে যাত্রার অনুষ্ঠান তো কালী পুজো আছে, প্লাস দুর্গা পুজোর সময়ও আমরা চেষ্টা করি কিছুটা একটা অনুষ্ঠান করে করা হয়। শিশু দিবসটা আমাদের আমাদের জওহরলাল নেহরুর জন্মদিন যেটা করা হয়, বাচ্চাদের নিয়ে এসে বাচ্চারা সব যায়, যেরকম পারে সবটাই করা হয়। তবে অনুষ্ঠানটা আমরা চালিয়ে যাচ্ছি এখনও ভালোভাবে, এবং চেষ্টা করছি সব বাড়ি থেকে যাতে সহযোগিতাটা পাই, চেষ্টা করে যাচ্ছি যাতে সব কিছু থমকে না যায়, চালিয়ে যাওয়া যায়। আর এছাড়া আমাদের বিভিন্ন বাড়িতে সবাই যে যার মতো একটু গান বাজনা, যারা আমরা বড় প্রবীণ হয়ে গেছি তারা আগে করতাম, এখনও চালিয়ে যাচ্ছি, পাঁচ দশটা বাড়ি এরম বেরোবে যারা এখনও চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং তারা যখন কোনো অনুষ্ঠানে সে একটুখানি সহযোগিতাও করে। খেলাধুলার ব্যাপারটা তো আগে বল খেলার তো বিশাল ব্যাপার ছিল আমাদের পাশের খেলার মাঠে, এখন একটুখানি কমে গেলেও তবে কোনো অনুষ্ঠান বা আমরা যদি একসঙ্গে মিলে একটা চেষ্টা করি যে একটা আজে যাওয়া হবে, একটা খেলা হবে, করা হয়। আর ক্রীড়া প্রতিযোগিতা তো হয়, সরস্বতী পুজোর সময় একটা হয়, এইভাবে আমাদের মোটামুটি অনুষ্ঠানগুলোকে চালিয়ে রাখা হচ্ছে, এবং সবাইয়ের উৎসাহটাও আমরা পাই, ছোট নবীন প্রবীণ সবাই মিলেই আমরা থাকি।
0: এলাকার মানুষজনের জীবন জীবিকা সম্পর্কে রতিকান্ত পাল বললেন,
2: আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আগে আমাদের গ্রামেতে কৃষি প্রধানের ওপর নির্ভর ছিল, আমার বাবা কাকা তারা সব কৃষির উপরেই জীবন জীবিকা নির্বাহ করে চলেছিলেন, কিন্তু বর্তমান সেই অবস্থায় ওপরেতে হচ্ছে না মানে তাদের যে আয় ব্যয়টা আয় হচ্ছে না, যার জন্য আস্তে আস্তে মানুষ বিভিন্ন রকম পেশার মধ্যে যুক্ত হয়েছেন, যেমন অনেকের দোকান আছে, ব্যবসাপত্র করে ছোটো ছোটো ব্যবসা, কেউ বড় ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন, ছোট থেকে বড় হয়েছেন, এবং আশপাশে ছোট ছোট গাড়ি আছে, তারা সেই গাড়ির মধ্যে থেকে জীবিকাকে নির্বাহ করেন, এবং সন্তানাদি তাদের ঘরে লেখাপড়া শেখাচ্ছেন যাতে তারা জীবনটা প্রতিষ্ঠিত করতে পারে, লেখাপড়া শিখে কোনো চাকরি বাকরি যাতে পায় সে চেষ্টাও করছে তারা তাদের সন্তানদের ঘরে, এবং অনেকে চাকরিও করছে, সরকারি চাকরি না পেলে পুরো প্রাইভেটভাবে কাজ করছে, করে তারা তার সংসারটাকে নির্বাহ করতে চাইছে, এবং মানুষ ছোট থেকে বড় হলো, বড় থেকে যখন শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক হচ্ছে, তাকে সংসার করতেই হয়, সেই সংসারে করতে যেয়ে সে তখন যে কোনো একটা জীবিকা তাকে করতে হবে, তা জীবিকা করতে গেলে যে কোনো একটা জীবিকার মধ্যে যাচ্ছে, এবং প্রত্যেকের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে। আমরা সকলে মিলেমিশে এই কৃষ্ণান্তপুর গ্রামেতে বাস করছি, সকলেই বেশ ভালোভাবেই আছি, এখানেতে মাঠেতে ধান চাষ হয়, ধানটার ওপরই সম্পূর্ণ নির্ভরশীল, দুরকম ফসল হয়, আমন ধান হয়, গরমের ধান যেটা পৌষ মাঘ মাসে রোপণ করা হয়, হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাটা হয় তাকে, এর ওপরই নির্ভরশীল, অন্যান্য কোনো সবজি বা ইত্যাদি এগুলো আমাদের এখানেতে খুব একটা হয় না, কিছু কিছু কেউ করে থাকে আলাদা, সেটা আলাদা কথা, কিন্তু সেটা হয় না, যার জন্য তো এই জীবিকাটাকে আমাদের বর্তমান যুগেতে মানুষগুলো তারা এর ওপরেতে নির্ভর করে চালাতে পারছে না বলি, তারা বিকল্প রাস্তা করে নিয়েছে, এবং সুষ্ঠুভাবে সকলে আমরা বসবাস করি, ভালোই আছি।
0: আর বাঁশি বাজিয়ে শোনালেন সৌম্যদীপ বসু।

ঘুরে দেখলাম হাওড়া জেলার কৃষ্ণনন্দপুর গ্রাম। বাংলার মুখ আজ এ পর্যন্তই, আবারও কথা হবে আগামী শনিবার বেলা ১২টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা অমৃতা হালদার রায়, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবশ্রী ঘোষ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
0: আরও একটি ঘোষণা, 138তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 7 লক্ষ 12, এখানে বেলা 12:30টায় গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন নিজের তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল

0: নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্র যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS, জানিয়ে দিলাম।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষাণ মানধন যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। 2019 সালে আজকের দিন অর্থাৎ 12ই সেপ্টেম্বর এর সূচনা হয়। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এই পেনশন প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় যাদের জমি আছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 60 বছর বয়স থেকে মাসে ন্যূনতম 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। গত 7 বছরে এই PMKMY ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প হয়ে উঠেছে। চলতি বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত 24,96,000-এরও বেশি কৃষক এতে নাম নথিভুক্ত করেছেন। সবথেকে বেশি কৃষক এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন হরিয়ানায়। রাজ্যে মাদক চোরাচালান বন্ধ এবং আইন শৃঙ্খলা রক্ষায় পশ্চিমবঙ্গ অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স ANTF গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। কেন্দ্রীয় সরকারের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অনুকরণে এডিজির নেতৃত্বে গঠিত রাজ্যস্তরের এই টাস্ক ফোর্স মাদক সংক্রান্ত অপরাধে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে। কলকাতায় ANTF এর সদর দপ্তর রাজ্যকে উত্তর, পশ্চিম ও দক্ষিণ এই 3টি জোনে ভাগ করে সংশ্লিষ্ট পুলিশ সুপারের নেতৃত্বে এই টাস্ক ফোর্স কাজ করবে। সূত্রের খবর, প্রতিটি পুলিশ জেলা বা কমিশনারেট এলাকায় একটি করে নার্কোটিক্স এনফোর্সমেন্ট শাখা গঠন করা হবে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন ভূমি আন্দোলনের নেতা মিলন প্রধান। অন্যদিকে রেজিনগরে প্রার্থী করা হয়েছে আব্দুল্লাহিল কাফিকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সম্মতিক্রমে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এর আগে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদের নাম ঘোষণা করা হয়। উল্লেখ, আগামী 6ই অক্টোবর ওই 2 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ, গণনা অক্টোবরের 9 তারিখ। আলিপুরদুয়ার শহরের সূর্যনগর এলাকায় গাঁজার বিরুদ্ধে অভিযানে গিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা টাকার সন্ধান পেয়েছে পুলিশ। বাবন বল নামে এক ব্যক্তির বাড়িতে গতরাতে পুলিশ হানা দিয়ে গাঁজার পাশাপাশি বস্তা, ব্যাগ, বালতি সহ নানা জায়গায় লুকিয়ে রাখা টাকার সন্ধান পায় পুলিশ। ঘরের মেঝের নিচেও টাকা লুকিয়ে রাখা আছে বলে পুলিশের সন্দেহ। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কেন্দামারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। গত সন্ধ্যায় বাড়িতেই আলোর সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন 62 বছর বয়সী গোবিন্দ প্রতাপ মণ্ডল। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী 55 বছর বয়সী শ্যামলীবালা মণ্ডল তরিদাহত হন। স্থানীয়রা তাদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল ব্যান্ডেল স্টেশন সীমান্তে সমস্ত লাইনে সকাল 11:30 থেকে দুপুর 12:45 পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে ওই দিন হাওড়া বর্ধমানের মধ্যে 2 জোড়া, হাওড়া ব্যান্ডেলের মধ্যে 3 জোড়া এবং হাওড়া মেমারি ব্যান্ডেল, নৈহাটি ব্যান্ডেল, কাটোয়া ও শিয়ালদা বর্ধমানের মধ্যে 1 জোড়া করে ইএমইউ লোকাল বাতিল থাকবে। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে স্মৃতিভ্রংশ বা অ্যালজাইমার্স রোগের বিষয়ে সতর্কতার বার্তা দিতে একটি আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। অহেতুক মেজাজ হারানো, সন্দেহ প্রবণতা, আচরণের অস্বাভাবিক পরিবর্তন, ব্যক্তিত্ব বদলে যাওয়া, এরকম একাধিক লক্ষণ ক্রমাগত প্রকাশ পেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে কোথাও কোথাও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সতর্কবার্তা জানানো হয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর এবং আবহাওয়ার সতর্কবার্তা।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষর বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছে। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে।

0: হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন আধুনিক গান, প্রথমে শ্যামল মিত্র।

নির্বাচিত আধুনিক গান শুনছেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের পর এবারের শিল্পী সুমন কল্যাণপুর।

আজো সেদানির নাহি অবসান, মনে পড়ে যায় যদি হারানো দিলের গান, মনে পড়ে যায় যদি হারানো দিলের।

আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: কলকাতা। আমি আপনাদের গর্ভাবস্থায় কিছু সাবধানতার কথা ছোট করে বলতে চাই। গর্ভাবস্থা যে ন মাস, সেই সময় কিন্তু পরিবারের সকলে প্রস্তুত হয়ে থাকবেন যে গর্ভবতী মায়ের কোনো রকম সমস্যা হলে তাকে কোথায় নিয়ে যেতে হবে। সরকার কিন্তু এখন বিনা পয়সায় পুরোপুরি গর্ভাবস্থার যে পরিষেবা সেটা দেওয়া হয় সরকারি সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালে। সুতরাং আপনারা যান, পেয়ে যাবেন অ্যাম্বুলেন্স, নিশ্চয় যান, তার ফোন নাম্বার নিয়ে রাখবেন, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে কোথায় যেতে হবে সেটা জেনে রাখবেন, এবং অবশ্যই বাড়িতে ডেলিভারি করাবেন না। ডেলিভারি করানোর জন্য অবশ্য অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। বাড়িতে ডেলিভারি করালে প্রচুর সমস্যা হয়। স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি করাবেন। গর্ভাবস্থায় যা যা টিকা দেওয়া দরকার, যেমন টিটেনাসের দুটো টিকা এখন মোটামুটি সবাই জানেন, টিকাগুলো ঠিকমতো সময় নেবেন, যাতে মায়ের সুস্থ সন্তান জন্মগ্রহণ করে। ডাক্তাররা যা ওষুধ দেবেন সেই ওষুধগুলো সম্পূর্ণভাবে খাবেন। যদি কোনো রকম সমস্যা হয়, পেটের ছবি করতে বললে ছবি করবেন, রক্ত পরীক্ষাগুলো করবেন, ব্লাড গ্রুপ এবং অন্যান্য যা যা রক্ত পরীক্ষা করাবেন, যতবার চেক আপ করাতে বলবে সব রকম চেক আপ করাবেন। আশা করি মা ও বাচ্চা দুজনেই সুস্থ থাকবে।
1: ১৩৮তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে ১৩৮তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী ২৮-১০-২০২৬ তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা ৭১২ এই ঠিকানায় বেলা ১২:৩০টায় গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগ পত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় ৩০/৯/২০২৬ তারিখের মধ্যে পাঠাতে হবে। যে ঠিকানায় পাঠাবেন তা হল শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে লিখবেন CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা ৭১২। আবার বলছি, শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা ৭১২। ইমেলের মাধ্যমেও পাঠাতে পারেন, opmgwb@indiapost.gov অথবা adpgcowb@gmail.com এই আইডিতেও পাঠাতে পারেন। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালত এখানে উপস্থিত থাকার অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS ব্র্যাকেটে CS এর সাথে টেলিফোন নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার হল 0332212050। আবার বলছি, 0332212050। আরও একটি নাম্বারের কথা বলে রাখি, 0332212062। আরেকটি নাম্বার 0332212050। যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেলে ডাক আদালত, পেনশন আদালত শব্দটি অবশ্যই উল্লেখ করবেন। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। জানিয়ে দিলাম ১৩৮তম ডাক আদালত ও পেনশন আদালতের সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।

আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ ব্রিক শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। ভারতের সভাপতি

0: নেতৃত্বে এই সম্মেলনে 11টি প্রধান বিকাশশীল দেশের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনের ফাঁকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ বেশ কয়েকটি দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর সঙ্গেও তিনি আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ছ বছর বন্ধ থাকার পর চীনের ওয়াংঝাও থেকে নতুন দিল্লি পর্যন্ত নিয়মিত যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY এর আজ 7 বছর পূর্ণ হল। জুনিয়র হকি এশিয়া কাপে আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। এশিয়া কাপ মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে আগামীকাল ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হতে চলেছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী এই 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। উল্লেখ্য, এই 11টি দেশ নিয়ে গঠিত হয়েছে ব্রিক্স। এর সহযোগী দেশগুলি হল বেলারুস, কিউবা, বলিভিয়া, কাজাকস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। উচ্চ পর্যায়ের এই সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতারা বিশ্ব প্রশাসন, বহুপাক্ষিকতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য, জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, বিপর্যয় মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল নিয়ে আলাপ আলোচনা করবেন। ভারতীয় সভাপতিত্বে 2026 ব্রিক্স সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী এবং আবিধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। ব্রাজিলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন সেদেশের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী যুবরাজ ফাইজাল বিন ফারহান আল সৌদও সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রিক্স 2026 শিখর সম্মেলনের ফাঁকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দিল্লিতে বিদেশ মন্ত্রক শুনানি জানানো হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন, সহযোগিতা, পরিকাঠামো, প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক আদ্দিস আবাবা সফর প্রসঙ্গ ওঠে। প্রধানমন্ত্রী মোদী ব্রিক্স শিখর সম্মেলনে ইথিওপিয়ার যোগদানে সন্তোষ ব্যক্ত করেন। পরে শ্রী মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন। তাদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়ে কথা হয়। প্রধানমন্ত্রী মোদী আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে প্রধানমন্ত্রী মোদী আজ আরও কয়েকজন বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে কথা। সম্মেলনের সূচনায় প্রথম অধিবেশন ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহু পাক্ষিকতা শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপে ভারত ইনোভেটস প্রদর্শনী প্রদর্শন করবেন। এরপর তারা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজনে হবে নৈশভোজ। এদিকে চীনের রাষ্ট্রপতি সি জিনপিং ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে আজ নতুন দিল্লিতে পৌঁছেছেন। এছাড়াও ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং, বিশ্ব স্বাস্থ্য সংগঠন হুয়ের মহানির্দেশক ডক্টর ট্রেডস আধানাম ঘেব্রেসুস এই সম্মেলনে যোগ দিতে আজ নতুন দিল্লি এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্যিক বাধা দূর করে ব্যবসায়ী সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর কাছে আবেদন জানান তিনি। গত সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স বিজনেস ফোরামে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত বরাবরই অবাধ সামুদ্রিক যাতায়াত এবং নৌযাত্রীদের নিরাপত্তার পক্ষে সওয়াল করে এসেছে।
1: ग्लोबल ट्रेड तभी आगे बढ़ सकता है जब सी लेन सिक्योर हो, सप्लाई रूट ओपन हो और सी फेरर सेफ हो, और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: 6 বছর বন্ধ থাকার পর চীনের

হংঝাও থেকে নতুন দিল্লি থেকে নিয়মিত যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় শুরু হবে। চীনের সাদার্ন এয়ারলাইন সূত্রে এই খবর জানানো হয়েছে। 2020 সালে কোভিড মহামারীর সময় এই পরিষেবা বন্ধ হয়ে গেছিল। চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর ব্রিক সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি সফরের মাঝে এই ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, এবছরের মার্চ মাসে ভারতের ইন্ডিগো বিমান সংস্থা সাংহাই থেকে কলকাতার মধ্যে দৈনিক বিমান পরিষেবা চালু করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। 2019 সালের আজকের দিন অর্থাৎ 12ই সেপ্টেম্বর এর সূচনা হয়। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্য আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র সরকার এই পেনশন প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় যাদের জমি আছে এমন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 7 বছর বয়স থেকে মাসে ন্যূনতম 3,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চল প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বরাদ্দ ও নজরদারি কমিটির নবম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন আবাসন ও শহরাঞ্চল মন্ত্রকের নগরোন্নয়ন দপ্তরের সচিব সত্যেন্দ্র সিং। এই সিদ্ধান্তের ফলে শহরাঞ্চলের সকলের জন্য আবাসন প্রকল্প রূপায়ণের পথ আরও এক ধাপ প্রশস্ত হল। সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার একদিন পর দেশের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেদেশের জ্বালানি মন্ত্রক জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলতি সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর সৌদি আরবে তেল রপ্তানি অব্যাহত রাখতে ইস্ট ওয়েস্ট পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌদি জানিয়েছে, ইরাক থেকে আসা কয়েকটি ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। ইরাক সরকার হামলার নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে ইয়েমেনে হুথিরা মুকা বন্দর এবং বাব এল মান্দে প্রণালীর গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ দখল করেছে। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই প্রণালীকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতে নতুন একটি দিক তৈরি হয়েছে। HPV সংক্রমণ এবং এ সংক্রান্ত ক্যান্সার প্রতিরোধে 80 লক্ষ হিউম্যান প্যাপিলোমো ভাইরাস বা HPV টিকা দিয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরে HPV টিকাকরণ চালু হয়। উল্লেখ্য, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে সরকার দেশব্যাপী 14 বছর বয়সী কিশোরদের মা বাবার অনুমতি সাপেক্ষে সম্পূর্ণ বিনামূল্যে HPV টিকাকরণের কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ শ্রী গুরু গ্রন্থ সাহেবের প্রকাশ পর্ব উপলক্ষে শিখ সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, শিখ গুরু গ্রন্থ সাহেবের শিক্ষা মানব জাতিকে সত্য, সেবা, সমতা, সহমর্মিতা ও সম্প্রীতির পথে পরিচালিত করে। এর গভীর বাণী পারস্পরিক সদিচ্ছা, শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করে বলেও তিনি জানান। ভারী বৃষ্টি ও বাঁধ থেকে জল ছাড়া জেরে উত্তরপ্রদেশের অন্তত 25টি জেলা বন্যা কবলিত। পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। এখনও পর্যন্ত মোট প্রায় 21,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। প্রায় 3,000 মানুষ বর্তমানে ত্রাণ শিবিরে রয়েছেন। দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। চীনের মোকিতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ভারতের সুপ্রিয়া হ্যাট্রিক করেন। মধু শিকদার এবং সুখবীর কাউর একটি করে গোল করেন। দ্বিতীয় সেমিফাইনালে চীন এবং জাপানের খেলার বিজেতা দলের সঙ্গে ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে 19-0 গোলে পাকিস্তানকে হারিয়ে ভারত সেমিফাইনালে উঠেছে। এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গতরাতে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। অষ্টাদশ ব্রিক শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে এই সম্মেলনে 11টি প্রধান বিকাশশীল দেশের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY এর আজ 7 বছর পূর্ণ হল। এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আগামীকাল ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এরপরের খবর স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনবে বলে

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতার কেষ্টপুরে গণেশ পুজোর সূচনা করে বলেন, বামপন্থীরা 34 বছর ক্ষমতায় থাকাকালীন সময় এই রাজ্যের ঐতিহ্যকে কোনো গুরুত্ব দেয়নি। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস বাংলার পরম্পরা পাল্টে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। দেড় দশকে সনাতনীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, পঞ্জিকার তিথি মেনে এবার শারদীয়া দুর্গাপুজো দেবীপক্ষে সূচনা করা হবে। আমিষ বিতর্কে মুখ্যমন্ত্রী বলেন,
1: নভেম্বর মাসে খুব বড় করে হনুমান চালিশা পাঠের আয়োজন করা হচ্ছে। এবারে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ডিসেম্বর মাসে চতুর্থ সপ্তাহে হচ্ছে ব্রিগেড প্যারেড ময়দানে। কোনো বিতর্কের জায়গা নেই। পশ্চিমবঙ্গে বাঙালিরা তারা জানে তারা বৈষ্ণব এবং শাক্ত দুটো মতই পালন করে। কোনদিন আমাদের মাকে মাছ দিয়ে মাকে প্রসাদ দিতে হয় সেটাও বাঙালিরা জানে, আবার কোন দিন নিরামিষ গ্রহণ করে পুষ্পাঞ্জলি দিতে হয় সেটাও বাঙালিরা জানে।
0: এরপর তিনি ইস্টমলে গণেশ পুজোর উদ্বোধন করেন। সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় বিশেষ ট্রেনে সোমনাথ যাত্রার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা স্টেশন থেকে এই ট্রেন যাত্রার সূচনা করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে রাজ্যের সমস্ত শক্তিপীঠগুলির উন্নয়নে রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে। দেশের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে সরকার বদ্ধপরিকর। ট্রেনটি সোমনাথে পৌঁছবে 14 সেপ্টেম্বর সোমবার, 15 ও 16 সেপ্টেম্বর তীর্থযাত্রীদের জন্য সোমনাথে রয়েছে বিশেষ কর্মসূচি। এদিকে পশ্চিমবঙ্গ ও গুজরাট সরকারের যৌথ উদ্যোগে নিখরচায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ পেয়েছেন বাঁকুড়ার 36 জন পর্যটক। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি।

খেলার ছলে রসগুলি পাতিয়েছে, একে অপরের সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই মঞ্জুরির মা পুলিনের সঙ্গে মঞ্জুরির বিয়ে দেওয়ার বাসনায় পুলিনের অভিভাবক রামদাসকে বলে। রামদাস রাজি হলেও ঘটনা প্রবাহে কপিনের সঙ্গে পুলিনের বিয়ে হয়। মঞ্জুরি পুলিনকে ভালোবাসলেও পরিস্থিতির কাছে হার মেনে নীরবে দূরে সরে যায়। সত্যিকারের ভালোবাসা ভোগে নয়, ত্যাগে। মঞ্জুরি চরিত্রের মধ্যেই ভাবনা লেখক ফুটিয়ে তুলেছেন। অপরদিকে গোপিনী চরিত্রটি সাধারণ নারী চরিত্র, একটু দুঃখ পেলে কাঁদে, রাগ করে। পুলিন বাল্যসাথী মঞ্জুরির কাছে গেলে ঝগড়াও করে, এমনকি মঞ্জুরির সঙ্গেও সে ঝগড়া করে। কিন্তু প্রথমে মঞ্জুরিকে ভুল বুঝল মঞ্জুরি যখন জমিদার বাবুকে পুলিনের হয়ে 50 টাকা জরিমানা দিয়ে বিবাদ মিটিয়ে দেয়, তখন গোপিনী বুঝতে পারে মঞ্জুরি সত্যি তাদের হিতাকাঙ্ক্ষী। গোপিনী মঞ্জুরির সঙ্গে রসগোল্লা পাতায় এবং তাকে বোনের মতো তাদের ঘরে রাখতে চায়। কিন্তু মঞ্জুরি কোনো বন্ধনে আবদ্ধ হতে চায় না। সে পরিষ্কার বলে, তীর্থের সাজ খুলে সে কুকুর হতে পারবে না। সে বৃন্দাবনে চলে যায়, কৃষ্ণই যে তার প্রধান লক্ষ্য। এভাবে লেখক খুব সুন্দর করে দুটি নারী চরিত্র এই রসকলি গল্পে চিত্রায়িত করেছেন, যা আমাদের মনের মধ্যে গভীরভাবে রেখাপাত করে। নিবেদনে রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর।

বন্ধু, এবারে চিঠি কৃষ্ণা কর্মকার খরার পশ্চিম মেদিনীপুর থেকে। শ্রদ্ধা মহিলা মহল, প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প রসকলিতে বৈষ্ণব সুপুরুষ পুলিনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে দুই নারীর প্রেমের ফুলঘুধারা। একজন পুলিনের স্ত্রী গোপিনী ভোগবাদী, আর অন্যজন পুলিনের ছোটবেলার খেলার সঙ্গী মঞ্জুরি, যে ত্যাগবাদী। গোপিনী পুলিনের বিবাহিতা স্ত্রী, 18-19 পূর্ণ যুবতী, গোলগাল চেহারা, আটোসাঁটো গড়ন। আজন্ম বৈষ্ণবী হওয়ার সুবাদে পুলিনের খুড়ো রামদাস মনের মিল ব্যতীতই গোপিনীর সঙ্গে পুলিনের বিয়ে দিয়ে দিলেন। স্বামী পুলিনের নির্বুদ্ধিতায় গোপিনী সাপের মতো গর্জন করে, তাই লোকে তাকে এবং তার স্বামীকে সাপিনী বলে থাকে। মঞ্জুরিকে তীর্যক উক্তি করলেও মঞ্জুরি প্রেমালিঙ্গনে গোপিনীকে বুকে টেনে নিয়েছে, প্রমাণ করেছে প্রকৃত ভালোবাসা সর্বত্রগামী। অপর চরিত্র মঞ্জুরি, পুলিনের ছোটবেলাকার খেলার সঙ্গী, দুটিতে পটভাব। মঞ্জুরি অপূর্ব সুন্দরী, পুলিনের থেকে 4 বছরের ছোট। দুজনের ভাব দেখে মঞ্জুরির মা রামদাসকে ওদের বিয়ের কথা বলে, কিন্তু রামদাস এক কথায় নাকচ করে দেন। মঞ্জুরি ভেঙে পড়ার বদলে সানন্দে সব মেনে নেয়। গোপিনীর প্রতি ঈর্ষার বদলে সে সানন্দে গোপিনীকে বুকে টেনে নিয়েছে, গোপিনীর সঙ্গে পাতিয়েছে রসকলি। পুলিনের প্রতি মঞ্জুরির ভালোবাসা ছিল নিঃস্বার্থ নিষ্পাপ, সেখানে নাই ভোগের মালিন্য, তাই সে ভালোবাসা হয়ে উঠেছে ত্যাগের মহিমায় মহিয়ান। গোপিনী চেয়েছে তার ভালোবাসাকে নিঃশেষে ভোগ করতে, অন্যদিকে মঞ্জুরি তার আত্মত্যাগের মধ্য দিয়ে তার ভালোবাসাকে করেছে আদর্শ। এখানে দুই চরিত্রের মানসিকতার পার্থক্য হয়েছে

চলে যায় পরের চিঠিতে। খুব ছোট করে লিখেছেন আর ডডি বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে। প্রিয় মহিলা মহল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস। রসকুলির দুই চরিত্র, মঞ্জুরি ও গোপিনী দুই বিপরীত ধর্মী চরিত্র। মঞ্জুরি হাস্যোজ্জ্বল প্রাণবন্ত ভালোবাসার প্রতীক, অপরদিকে গোপিনী বৈষ্ণব এবং পরশ্রী কাতর। মঞ্জুরিকে হিংসে করে। মঞ্জুরির আর 10 বছর বয়সে বিয়ে হয় একবার, কিন্তু সে ভালোবাসে পুলিনকে, যে জাতিতে বৈষ্ণব। কিন্তু হ্যাঁ, পুলিনের সঙ্গে বিয়ে হয় গোপিনীর, যার ফলে ওই মঞ্জুরির সঙ্গে গোপিনীর একটা দ্বন্দ্ব খাত প্রতিখাত লেগেই ছিল। যদিও শেষ পর্যন্ত গোপিনীর সাথে অনেক খাত প্রতিখাতের পর গোপিনী আদুরে জড়িয়ে ধরে মঞ্জুরিকে, উভয়ে রসকলি আঁকে। ডলি বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে। বন্ধু, যেটুকু সময় ছিল আরও দু একটা চিঠি কিন্তু পড়তে পারতাম, কিন্তু কি করব বলুন, হাতে চিঠি নেই। আর যার জন্য সবসময় অনুরোধ করি যে একটু শুরু দেখে যদি আপনারা সময় নিয়ে চিঠি পাঠাতে পারেন, তাহলে শেষের দিকে আমাদের চিঠির ছাপে উপচে পড়ে না। আর আমাদের ইচ্ছে থাকলে অনেক সময় আমরা প্রাপ্তি স্বীকার করি, সেটা কিন্তু একদম ভালো লাগে না বন্ধু। তাই চেষ্টা করুন একটু তাড়াতাড়ি মাসের শুরুতে যাতে আপনারা চিঠি পাঠাতে পারেন। আপনাদের চিঠির অপেক্ষায় রয়েছি আমরা।

বন্ধু হৈমন্তী শুক্লার এই বিশেষ গানটির পর যেটুকু সময় আছে আবারও জানাই দিই এই মাসের চিঠির বিষয়। এক কলমে দুই নারীর চিঠির বিষয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জুরি ও গোপিনী চরিত্র। চিঠি পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026। আর আমার কলমের এ মাসের চিঠির বিষয় ঘণ্টার ধ্বনি কেমন হবে। আসলে স্কুলে ঢোকার ঘণ্টা শব্দ হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদিও ছুটির ঘণ্টা তাহলে তো আর কিছুই বলার নেই। আবার কখনো কখনো সে ঘণ্টার ধ্বনি সকালের আজানও হতে পারে বা সন্ধ্যের সময় ঠাকুর ঘরের ঘণ্টার আওয়াজও হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনে থাকে দৈনন্দিন হোক বা বিশেষ সময়ের শব্দ, যা আমাদের দিন চেতনা আনন্দকে জাগিয়ে তোলে বিনায়াসে, আমাদের রিসেট করে তোলে। আবার স্মৃতির বা বাস্তবের কথা থেকে কোন সে ঘণ্টা ধ্বনি আপনাদের কানে বাজে আমাদের জানাতে লিখে পাঠান ঘণ্টা ধ্বনি শিরোনামের 150 শব্দের মধ্যে। চিঠি পাঠানোর শেষ তারিখ কিন্তু বন্ধু 23 সেপ্টেম্বর 2026। আজকের মতো বন্ধু, সময় তো আর নেই, তাই বিদায় নিতেই হবে। তবে দেখা হবে আবার মৈত্রীতে, মহিলাদের আসরে নিয়ে আসবো আপনাদের চিঠি আমার কলমের। ততক্ষণ অপেক্ষা থাকুন আর ভালো থাকুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মহল উপস্থাপনায় লাকি বণিক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারী হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 81000750040, আমাদের নতুন নাম্বার 81000750040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, রবীন্দ্রপল্লী, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। আমরা ধন্যবাদ দিই সোমাদিকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম বিবাহের পূর্বে।
1: সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম হয়, আর কতদিন এইভাবে চালাতে পারবো জানি না। তাও যা রোজগার হয় অর্ধেক মাস চলে কোনো রকমে। পাঁচজনের সংসার, ডায় আনতে বায় কুলায় না। ভাগ্যের বিধিলিপি কে আর খণ্ডন করবে বলো গিন্নি?
2: আমি তো তাও বসে থাকি না, যতটুকু পারি তোমার পাশে দাঁড়াবার চেষ্টা করি। দুবারই রান্নাতেই আমার সকাল থেকে দুপুর সমস্ত দিন অতিবাহিত হয়। সন্ধ্যার দিকে আমার নিজের ঘরেরও কত কাজ, রান্না সেটা থাকেই। আমারও তো বয়স দিন দিন বাড়ছে, আর কতই বা করবো বলো। তবে যেটুকু পারি সাহায্য করার চেষ্টা করি। শীতের দিনে রান্নার কাজে খুব একটা কষ্ট হয় না, অসুবিধা হয় গ্রীষ্মকালে। দুটো বাড়িতে রান্না, 7-8 জন করে সদস্য, এক এক বাড়িতে অনেক খাটনি আছে গো।
1: চানু আর টুনু তো এখনো স্কুলের গণ্ডি পেরোয়নি, কিন্তু সোনু তো হাতে পায়ে বেশ বেড়ে উঠেছে। এবার তো ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। খাওয়ার সংস্থান করতেই জেরবার, মেয়ের বিয়ে দেব কোথা থেকে কিভাবে জানি না।
2: ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে, তাছাড়া আর কি উপায়? জানু, আজকে স্কুল থেকে ফিরতে যেতে ওর অনেক দেরি হলো।
3: লেখাপড়ায় বেশ ভালো, অনেক কষ্টে অনেক মেহনত করে নিজের পড়ার খরচ যে নিজেই জোগাড় করে। সামনে বছর যে মাধ্যমিক পরীক্ষায় বসবে। স্কুলে জানু দিদিমণিদের স্নেহের ছাত্রী। স্কুল ছুটির পর দিদিমণিকে পড়া দেখিয়ে নিলাম। অঙ্কের মাস্টার মশাই সৌমাভ বাবুকেও কয়েকটা অঙ্ক দেখানোর ছিল, তাই দেরি হলো।
2: জানু, তোর ছাত্রছাত্রীরা বসে আছে, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, ওদের পড়াতে বসে যা। আজকে তোকে আর ঘরের কাজ করতে হবে না, আমি ঘরের কাজ মোটামুটি সেরে রেখেছি।
3: মা, আগামী পরশু আমাদের উদয়ন ক্লাবে সন্ধেবেলায় রবীন্দ্র নজরুল বার্ষিক অনুষ্ঠানও হবে। ওই অনুষ্ঠানে আমি কৃপণ কবিতাটি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, সেটি আবৃত্তি করব, আর গানেও নাম দিয়েছি। আচ্ছা কোন গানটা গাওয়া যায় বলো তো?
0: তোর যে গানটা হারমোনিয়ামে বাজিয়ে মুখস্থ সেটাই গাইবি। ওই মনে পড়েছে, কি জানি ওই রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম নজরুল গীতি, এই গানটা তো তুই খুব ভালোই করিস, সঙ্গে নাচটাও।
2: মা, ও মা, মা তুমি কোথায়? বাবা, বাবা কোথায়?
0: এত ডাকাটাকি করছিস কেন রে? আয়, তোর বাবা এখনো কাজ থেকে ফেরেনি, কি বলবি বল তাড়াতাড়ি।
2: মা জানো, আমি এবার জাতীয় স্তরে ক্রিকেট খেলার চান্স পেয়েছি। ক্রিকেট খেলতে তুমি তো জানোই আমি সত্যি ভালোবাসি।
0: তোদের স্কুলের অঙ্কের টিচারকে তোর বাবা তোদেরকে বাড়িতে এসে অঙ্ক করানোর জন্য বলেছিল, তোর তো পড়ার থেকে খেলাতেই বেশি মনোযোগ। সামনে তোর 12 ক্লাসের ফাইনাল পরীক্ষা, মনে আছে তো? ইংরাজি আর অঙ্ক, এই দুটো বিষয় ভালো করে রপ্ত করতে হবে, বুঝলি? আমার কথাগুলো মাথায় রাখিস, এর যেন অন্যথা না হয়।
2: মা, সৌরভ স্যার বাড়িতে পড়াতে আসবেন?
0: না, উনি বলেছেন আপনার দুটো কন্যাই ভালো পড়া তৈরি করে, ওদের যদি জানার থাকে স্কুল শেষের পর যেন দেখিয়ে নেয়, আলাদাভাবে বাড়িতে গিয়ে পড়াবার ওনার সময় হবে না।
4: মা, রুটি করা হয়ে গেছে, আজও তুমি বুঝি রাতের তরকারি দিনের বেলাতেই করে রেখেছো?
0: না রে, আজ আলুর দম হবে, টুনুর ইচ্ছা ও আলুর দম বানাবে, আগে থেকেই বলে রেখেছে। শোনু, তুই আদা আলু টমেটো যা যা লাগবে তার ব্যবস্থাটা করে দে।
4: ঠিক আছে মা, তুমি রান্নাঘরে টুনুকে পাঠিয়ে দাও, আমি টুনুকে সব বুঝিয়ে দিচ্ছি।
2: এই দেখ দিদি, আমি হাজির, আজ আমি এক নতুন ধরনের আলুর দম বানাবো, বুঝলি?
4: ঠিক ঠিক বুঝে করবি, আমি সব এখানে গুছিয়ে দিয়েছি, আমি এখানে রুটির ব্যবস্থা করি, তুই ওদিকে আলুর দমটা বসা।
2: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
4: সোনুর পরিচয় বাকি আছে, সোনু সকালবেলায় ফুল তোলে, মালা গাঁথে, পাশের মন্দিরের চাতাল ধুয়ে পরিষ্কার করে সেখানে মালা গাঁথে, মন্দিরের পুজোর জন্য সেই মালা যদি কেউ কিনতে চায় তাদের বিক্রি করে, আর বাকি মালা সে প্রতিমাকে পরানোর জন্য পুরুত ঠাকুরকে দিয়ে যায়। যদি মালা থেকে সামান্যতম আয় হয় তাই দিয়ে সে তার ছোট বোনের জন্য দুধ বিস্কুট খরিদ করে। তাদের অবস্থা খুব একটা সচ্ছল নয়, যেদিন হাতে সময় থাকে পাশের পাড়ার একটা দোতলা বাড়ির বাগানের ফুলও তুলতে আসে সোনু। এইরকমই একদিন সোনু ছাদ বাগানের প্রচুর ফুলের সমারোহ দেখে, সেখানে এগিয়ে যায় এবং কলিং বেলের শব্দে দোতলা থেকে একজন সুদর্শন যুবককে এগিয়ে আসতে দেখে। সে খানিক থমকে যায়। যুবকটি অপরিচিত মহিলাকে দেখে বলে, আপনি কি চাইছেন বলুন তো, আপনি কি কাউকে খুঁজছেন? সোনু বলে, আমি ফুল তুলে মালা গাঁথতে ভালোবাসি, আপনাদের ছাদের ও নিচের বাগানে চমৎকার ফুল দেখে মাঝে মধ্যে নিতে আসি, সেই রকমই আজকে এসেছিলাম, আপনাকে তো কোনোদিন দেখিনি তাই।
5: আমি গত দুদিন হলো ফিরেছি, আমি নেভিতে সার্ভিস করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আপনি ফুল তুলতে পারেন।
4: ঠিক আছে, আজকে থাক, আবার কোনো একদিন আসব। বাড়ি ফেরার পথে সোনু ভাবতে থাকে, ছেলেটিকে তো ভারী সুন্দর দেখতে, যেন কোনো যুবরাজ।
5: কি ব্যাপার, আপনি মাঝের কয়েকদিন এলেন কই?
4: আমার মায়ের শরীরটা বেশ খারাপ, আমাকেই রান্নাবান্না ঘরকন্নার দেখভাল করতে হয়েছে, তাই আমি ফুল তোলা আর মালা গাঁথা কিছুদিন বন্ধ রেখেছিলাম।
5: আমার সঙ্গে আপনার এখন দেখা হবে, আমি এখন থেকে বাড়িতেই থাকবো, পুরনো কর্মস্থলে ফিরব না, বাবার ব্যবসায় খুব লোকসান হচ্ছে, লোক দিয়ে হবে না, নিজেকেই দেখতে হবে, মালি ঠাকুর চাকর ঝি কেউই ঠিক মতো নিজের কাজকর্ম করে না, সবাই খুব তালেবর হয়ে গেছে।
4: আপনার বাবা মা?
5: আমার বাবা মা নেই, ভাই বোনও নেই, আমি একা। তা আপনার কে কে আছেন?
4: আমরা তিন বোন, আমি বড়। আমরা নিম্ন মধ্যবিত্ত। আমার মা দুবারই কাজ করেন, বাবা পরের জমিতে মজুরের কাজ করেন, কোনো রকমে দিন গুজরান হয়। আজ আমি আসি।
5: কেমন আছেন? বেশ কয়েকদিন দেখিনি। শরীর ঠিক আছে তো? আপনার মা ভালো আছেন তো?
4: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
0: এইভাবেই চলছিল, হঠাৎ একদিন যুবকটি সোনুকে বিয়ের প্রস্তাব দেয়, যা সোনু স্বপ্নেও কল্পনা করতে পারে না। সোনুর পিতা মাতা তো হাতে চাঁদ পায়, শুভ লগ্নে চার হাত এক হয়। সোনু বড় বাড়ির বউ, সেখানে বিশাল প্রাসাদতম বাড়িতে ওরা দুজন। দেখতে দেখতে বছর তিন চার গড়িয়ে গেল, দিনগুলো বেশ ভালোই কাটছিল। এবার সোনু সন্তান সম্ভবা। সোনুর শারীরিক অবস্থা বেশ ভালো যাচ্ছে না। ডাক্তারি পরামর্শ নেওয়া হলো, দেখা গেল সোনু ও তার স্বামী দুজনেই এইচআইভি পজিটিভ। সঙ্গে সঙ্গে ওদের ট্রিটমেন্ট শুরু হলো। প্রেগনেন্সির 14 সপ্তাহের মধ্যেই ওদের ডাক্তারি ওষুধ ইঞ্জেকশন সব চলতে লাগলো। ওদের পয়সার কোনো অভাব ছিল না, তাই ওদের ট্রিটমেন্ট খুব ভালোভাবেই হলো। সোনু যথাসময়ে একটা পুত্র সন্তানের জন্ম দিল। ঠিকমতো চিকিৎসা হওয়ায় শিশুর ক্ষেত্রে ট্রান্সমিশন হয়নি। পরীক্ষাতে দেখা গেল তার এইচআইভি 0%, অর্থাৎ সে সম্পূর্ণ সুস্থ ফুটফুটে বাচ্চা। এরপর তারা সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলো। থ্যালাসেমিয়ার মতন বিবাহের পূর্বে এইচআইভি টেস্ট করাও অত্যন্ত জরুরি, নচেত অনেক সমস্যার সম্মুখীন হতে পারে পরিবার। শুনলেন সোমা মুখোপাধ্যায় লেখা নাটক বিবাহের পূর্বে।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে দেখা গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভীষণভাবে সক্রিয় ছিল ওড়িশায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ জায়গায়, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। ওড়িশার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও, বিহার, সিকিম এবং গাঙ্গেয় হিমাচল সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনো কোনো এলাকায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়ার দু একটি জায়গায়। ভারী বৃষ্টিপাত হয়েছে ওড়িশার মালকানগিরির চিত্রকুণ্ডায় 19 সেন্টিমিটার, দাবুগান 13 সেন্টিমিটার, কুরুকুণ্ডা 13 সেন্টিমিটার, সুকিন্দা 9 সেন্টিমিটার, গোলামুন্ডা 8 সেন্টিমিটার, কোমনা 7 সেন্টিমিটার, বাঁকি 6 সেন্টিমিটার। পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়েছে পুরুলিয়ায় 3 সেন্টিমিটার, বাঁকুড়ায় 2 সেন্টিমিটার, মেদিনীপুর 2 সেন্টিমিটার। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং সিকিমে বৃষ্টি হয়েছে আলিপুর 2-6 সেন্টিমিটার, কালিম্পং 4 সেন্টিমিটার, জলপাইগুড়ি 4 সেন্টিমিটার। ঝাড়খণ্ডে ধানবাদে বৃষ্টি হয়েছে 6 সেন্টিমিটার, নোহাদিতে 3 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও এবং সিকিমের অধিকাংশ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় এবং উড়িষ্যায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিহার এবং ঝাড়খণ্ডের কোথাও কোথাও। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উড়িষ্যা এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলার কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো এলাকায়। আগামী 48 ঘন্টায় কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরেই দুপুর আড়াইটে সাঁওতালি অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠানে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বলবেন ডাক্তার পরাণ টুডু, শুনবেন তার সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্যবাক, সাড়ে পাঁচটায় শুনবেন সাঁওতালি নাটক, রচনা খেরোয়াল সোরেন, প্রযোজনা পরিমল হেমব্রম। ছটা বাজে সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি, পরিবেশনায় জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে প্রাথমিক চিকিৎসা বিষয়ক সাধারণ তথ্য বলবেন পঞ্চমী মুর্মু, এরপর লোকগীতি। ছটা বেজে আটত্রিশ মিনিটে মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ও সুস্থায়ী কৃষির গুরুত্ব নিয়ে আলোচনা, সুমি চক্রবর্তী, কল্লোল দত্ত এবং সুব্রত চক্রবর্তী। সাতটা বেজে দশ মিনিটে কৃষক ও তার পরিবার, এই অনুষ্ঠানে শুনবেন নাক ডাকে কেন, ডাক্তার তমুজিৎ সাউয়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সাড়ে সাতটায় বিচিত্র সংবাদ, রাত আটটায় অনুরোধের আসর, সাড়ে আটটায় সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। রাত নটায় রজনীকান্তের গান, শিল্পী দেবীপ্রসাদ রায়চৌধুরী। নটা বেজে কুড়ি মিনিটে নজরুল গীতি, মৌমিতা রায়। রাত সাড়ে নটায় মুখোমুখি, সাহিত্যিক বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর শুনবেন দ্বিতীয় পর্ব। রাত দশটায় অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন সুরবাহার, শিল্পী অসিন এস দলভি, আকাশবাণী জয়পুরের নিবেদন। রাত এগারোটায় রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তাপস মিত্র। এগারোটা বেজে দশ মিনিটে বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলির অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে দুপুর দুটো বেজে উনত্রিশ মিনিট হয়ে ছেচল্লিশ সেকেন্ড। একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি হচ্ছেন তেলমাখন পুন সাই মরে গেল তরি গেটোডে তরি মিটারে এহবিনা সান্তরি আখড়া।

0: কথা যদি রড় দাঁড়ে চেদ অসুবিধা চেদ বাম কুলি আর যদি প্রথম বাই রড় দাঁড়িয়ে কাতি আবন যাতে শ্বাস নিয়ে যা করতে মানে ইয়ার যা ভাগিটি বাখাই ভিতরে আলো চালা অনকা আর যদি একদম অজ্ঞান কানায় তাহলে উনি তো ফার্দার ট্রিটমেন্ট ব্যবস্থা হয় সিপিআর বন এম দাঁড়িয়ে ইয়া যতক্ষণ বাং অ্যাম্বুলেন্স হিজুক কানা সে হসপিটাল বাং মধ্যে সিপিআর এম কাতে মোটামুটি বন হসপিটাল ভর্তি বন ব্যবস্থা ইয়া
1: আচ্ছা অনকান কদো যাহানা ওড়া রে হিনানিয়ে যাহানা জম অচো সে নিউ অচো না রিস্ক দো আলো বন তো
0: বাং বাং মন ভাগি কানা বাং মন করা
1: হয় নিয়ে তো স্ট্রোক না খতম লই কিডা হার্ট অ্যাটাক হ্যাঁ ওই হার্ট অ্যাটাক দো খালি মে তে দো কি যাহানা বুজ রিনা উপায় মিনা কোড়াম হাসু কোয়া নোয়ামা আজম গিয়া মেনখান যত লেকেনা কোড়াম হাসু দো হার্ট অ্যাটাক কানা সে বাং হ্যাঁ
0: কোড়াম হাসু দো মেনলি মাসখানে হাসোয়া এমন হাসোয়া মানে জীবনটা কোনোদিন বাং হয়ে গানা মানে মনে হোক দশ পনেরো কেজি মিটেন কড়াম রেক দহো কাদে অঙ্ক হাসোয়া আর ওনা হাসো দো ওনা হটো সেট মানে যাহা তি সেট হয় দাঁড়িয়া
1: লাতার সেট আর
0: লাতার সেট হয় দাঁড়িয়া মানে তি সেট ওনা চোয়া সেট হয় দাঁড়িয়া অঙ্ক হয় দাঁড়িয়া
1: আচ্ছা
0: আর আরো সাইন সিমটম মেনা যেমন শ্বাসকষ্ট হয়ে দাঁড়িয়ে তেয়া আর বমি হয়ে দাঁড়িয়ে তেয়া শরীর ঘামায় আর তি জাঙ্গা দো কিন্তু ঠান্ডাকে তাহান তেয়া
1: ঠান্ডাকে
0: হ্যাঁ ঠান্ডাকে তাহান তেয়া
1: আচ্ছা
0: আর শ্বাসকষ্ট তো হয়ে গিয়া শর্টনেস ব্রিথ যাহা লে লিয়া শ্বাসকষ্ট
1: হয়ে তো ওনা যাহা এনান প্যারালাইসিস লেকানা সে তি জাঙ্গা অবসর কানা অনকানা দো
0: বাং হয়ে
1: রড়তে গাড়মাদক কানায় অনকাও বাং হয়
0: বাং হয়
1: আচ্ছা আদ নই মানে কামে কয়টা স্ট্রোক কানা সে কয়টা হার্ট অ্যাটাক কানা ওনা করেন আদ কিছু কিছু লক্ষণ কো মেনা
0: অবশ্যই বুঝুয়া
1: বুঝুয়া মেনখান যাহাই কড়াম হাসুই কানা উনি দো হার্ট অ্যাটাক গে হুই কানতে আর নওনোয়া বুঝ লাগি তে কি খালি মেতে যাহা লাগাতে বুঝুক আছে বাঙা বাং বুঝুক
0: বা ওনা তো খালি তো বাং হুজুয়া ওনা সঙ্গে আলাদা সাইন সিন তো না লাজা সু তো পেটে আলসার হয়ে গেছে ওনাতে হয়ে দাঁড়িয়া কিন্তু ওনার না পার্থক্য মেনা ওনা কড়াম হাসো এমন কড়াম হাসো মানে ইনোটে কড়াম রে কিছু কো মানে কিছু ভারী জিনিস কত হোক অঙ্কা কোনো মতেই বাং কমা দা নিউরে বা যা এন্টাসিড জম রা ওনা তো বাং কমা ওনা অঙ্কা কড়াম হাসো
1: আচ্ছা গ্যাস খাতির তে যদি কড়াম হাসো ওনা তো এন্টাসিড তান জম লেখা
0: এন্টাসিড বা দা নিউ লেখা কিছু হয়তো কম দাঁড়িয়া
1: কিছু কম দাঁড়িয়া
0: কিন্তু ওনা তো কোনো মতেই বাং কমা
1: ওনা তো ইনকে কে তাহে না আচ্ছা নই যাই স্ট্রোক না লক্ষণ কো নেলো কান্তাই আর বাংকান হার্ট অ্যাটাক না লক্ষণ কো নেলো কান্তাই নঅনুকা রোগী কো দো ওকারে ইদি লাগতি কানা মানে ওকা লেখানা হাসপাতাল রে
0: না দো আবো হসপিটাল যাহা পিজি হসপিটাল মতা কানা যেখানে হার্ট না ট্রিটমেন্ট গে হইওয়া যাহা হার্ট না স্পেশাল ব্যবস্থা থানা ওকা জায়গা রে ইদি লেখা ভাগি আর কি
1: আচ্ছা জেলা থক রে যা হসপিটাল কো মেনা ওটা চিকিৎসা হয়ে দাঁড়ে
0: চিকিৎসা প্রথম অবস্থায় হয়ে দাঁড়ে কিন্তু হার্ট রে যদি কার্ডিয়াল রিস্ক তাহে না তাহলে অবশ্যই হয় নেতার তো কটাকাটি মেনা আইসিউ মেনা বা ডাক্তার হম কো আডি মেনা উন্নত কোন পাইল কোন দো
1: মিটেন ফোন হিজুক কোন আঞ্জম লাগে না ও কই চি রে লাগে দো কোন হ্যালো
2: হ্যাঁ ই সুরতন মন্ডি একটু বকুড়া
1: আচ্ছা হয় বকুড়া খন সুরতন মন্ডি গমকে মা তিনিয়া প্রোগ্রামে আঞ্জম দা চিত কামাই কোড
2: ইয়া কুকলি দো ইয়া ইন

0: ᱟᱨ ᱛᱟᱭᱱᱚᱢ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱥᱟᱶ ᱦᱚᱸ ᱢᱟᱱᱮ ᱟᱹᱰᱤ ᱟᱸᱴ ᱤᱧ ᱠᱚᱨᱮᱱ ᱤᱧ ᱟᱹᱭᱠᱟᱹᱣᱟ ᱢᱟᱱᱮ ᱥᱟᱸᱦᱮᱫ ᱠᱚ ᱟᱨ ᱛᱟᱭᱱᱚᱢ ᱢᱟᱱᱮ ᱫᱮᱭᱟ ᱥᱮᱫ ᱦᱚᱸ ᱱᱤᱝᱠᱟᱹ ᱚᱠᱚᱭ ᱪᱚ ᱜᱩᱛᱩᱧ ᱠᱟᱱ ᱞᱮᱠᱟ ᱱᱚᱝᱠᱟ ᱟᱹᱭᱠᱟᱹᱜ ᱠᱟᱱᱟ ᱢᱟᱱᱮ ᱟᱹᱰᱤ ᱟᱸᱴ ᱤᱧ ᱠᱚᱨᱮᱱ ᱤᱧ ᱟᱹᱭᱠᱟᱹᱣᱟ ᱢᱟᱱᱮ ᱥᱟᱸᱦᱮᱫ ᱠᱚ ᱟᱨ ᱛᱟᱭᱱᱚᱢ ᱢᱟᱱᱮ ᱫᱮᱭᱟ ᱥᱮᱫ ᱦᱚᱸ ᱱᱤᱝᱠᱟᱹ ᱚᱠᱚᱭ ᱪᱚ ᱜᱩᱛᱩᱧ ᱠᱟᱱ ᱞᱮᱠᱟ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱝᱠᱟ ᱦᱚᱸᱧ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱜᱮᱭᱟ ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱪᱮᱫ ᱨᱮᱱᱟᱜ ᱩᱯᱟᱹᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱢ?
1: তাও আবেন যদি কিছু প্রিভেন্টিভ মেজার হাতা ভাগি, যেমন ইসিজি বেন করা, মেটেন ব্লাড টেস্ট করা লেখা ভাগি, লিপিড প্রোফাইল জানলে লে ওনা না নিয়েল করা লেখা ভাগি, আর কোনো সুগার টুগার না আছে ওনা চেক করতে দরকার লেখা ভাগি কো আর কি।
2: আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এলি স্যার, হ্যাঁ, এনখান স্ট্রোক আর হার্ট অ্যাটাক নয় তো বাইরে খন কিছু কিছু লক্ষণ বুঝ নামগ নিত তো লই তালাং নে যে আতু দিসম করে বিং গিয়ার রিনা দো আড়ি মারাং মিটে আনাট কানা বিং গিয়ার তে আড়ি হড়া জিবি দাই নাস হেসে আদো বিং গিয়ার রিনা একদম প্রাথমিক চিকিৎসা ওড়া রে ওকালেকানা চিকিৎসা হুয়ু লক কানা ওনা বাবদ লই মে।
1: এখন দো বর্ষাকাল হিউ বিং দো খুব কে কো গেগের কানা সে কো আমদানি কানা প্রাথমিক চিকিৎসা দো জাহাই গের কাদিয়াই বা গের চো কানাই উনি ওনা জায়গাটা উনি তো বোন সরাওয়া পিন নাম্বার আর উনি তো সাহস মানে এসিউরেন্স আলে মতে উনি
2: জরিমা
1: মনের যুগ দিয়ে জরিমা হওয়া আর আজ যাতে বেশি ছুটাছুটি আলোয় করামাই পিন নাম্বার আর ইম্বুলেন্স জানলে উনি যাহাটেন গের কাদে ওনা যদি প্লাস্টার দহ লেখা যাতে বেশি আলোয় নড়াচড়া মানে নড়াচড়া লেখায় তো মাসেলস কন্ট্রাকশন বিষ তো আরো রাখা তাড়াতাড়ি ওনার টেন ব্যাপার আর যত তাড়াতাড়ি আবো হসপিটাল বন ইদিয়া উনাগে ভাগি।
2: আচ্ছা, বিং গিয়ারে লাহাতে তো লই বাড়াই তেন বা মা তল হুয়া চিতান লাতার নঙ্কা না কনসেপ্ট নিতে তো বদল কানা
1: না নিতা তো বদল কানা যদি তল হুয়া তাহলে কিছু কিছু বিং বিং তো আদি ভ্যারাইটি বলা যেমন চন্দ্রবড়া বা ইয়ে অন তল লেখায় তো ওনা তো পুরো বাত তিগে গ্যাংগ্রিন হিউ কান্তে পচা পচা কান্তে কো ওনা খাতিতে নো কনসেপ্ট দেন চেঞ্জ
2: করে তো গা যাহা নাহা যাহা পান্থা ওনাতে তো তল দো মানা
1: বন্ধ হো গানা
2: আর ওডে গেট কাতে মায়াং উড়ুকা ইনহ বাঙ্গানো
1: ওনা হাম বাঙ্গানো গানা।
2: আচ্ছা ঠিক, এনখান নিত দিন দিন তে নো বদল ইদি কেনা চিকিৎসা না পান্থা নিয়ে কো বাডাই লেক কান তাবো না। আচ্ছা, মনে কা আমি নিন্দে জাপি রে যাহাই মিট হর বিঞে গের কাতিয়া হ্যাঁ আই দো বাই বুঝ দিলেটা নঙ্কান হো মেনা কোয়া নঙ্কান বিঞ হো আদো চি লেকানা লক্ষণ নেল কাতে উনি তো বুঝি আ যে সেতা বড়া যে উনি তো হই মানে উনি হড়মড় চি লেকান লক্ষণ কো হেলেন খান বুঝি আ যে নোয়া দো পাশে বিং গে গে রেখা দিয়া যা আঘাত নেল কান চি
1: ওনা তো মেন বিং তো হই কানা এন কো কালাস সব যা হন তা কোনা কালচিতি উনি বিং উনকু গেট রে দো কোনো জাহাটনে গের কাতে বুঝাই বাং বুঝা হ্যাঁ ইদে বড়াই গেল কেদে প্রথম সেতা দিনই বুঝে দেয় কন্টে হাসুই কানা বা লাজ হাসুই কানা যাহা গলা হাসুই কানা অনকা মানে প্রথম কান পেশেন্ট আদি নিয়েল কার কোয়া হ্যাঁ লাজ হাসু তো ভুতি কানা কো পরে নাতে কোনো লাজ হাসু রানতে বাং কম কানা তারপরে পেশেন্ট কুলি লিখাই দো হ্যাঁ ইন তো গাজার সিং চালা না ওডে কিছু জিত ইনকাই জাত গোল দি যায় ওনাতে বুঝে তারপরে এবিএস এম কাতে উনি তো পেশেন্ট দো ঠিক কানাই
2: ঠিক চিহ্ন আড়ি জোখাই দো আড়ি কম গে তাহেনা
1: হ্যাঁ
2: বাহারে গিয়া রেনা চিহ্ন
1: চিহ্ন কে বাং তাহেনা বুঝে বাং বুঝে
2: তাহেনা। আচ্ছা, আদো উন্দো লক্ষণ কত চিত কাঞ্জা লগো আ
1: লক্ষণ দ যেমন লাই হাসো হই দাড়িয়া কাটা কো হাসো হইয়া আর মেদ হা যখন কয় কা না তো মানে দালপোয়া বাই কয় দাড়ে ঠিকঠাক
2: আচ্ছা
1: আর বুলহল লেখা বুলহল যেমন বা হংকাই বুঝায়।
2: আচ্ছা, ওনাতে নঙ্কানা লক্ষণ কো নিয়ে লেনখান আডি সন্তর আর নিয়ে কোনা প্রাথমিক চিকিৎসা চেলকা হই লেখ কানা ইনমাই লেইকেট গে আতু দিসম

0: ᱢᱟᱱᱮ ᱯᱮᱥᱟᱨ ᱮᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱢᱚᱴᱟᱢᱩᱴᱤ ᱢᱤᱱᱤᱴ ᱨᱮ 100 ᱠᱷᱚᱱ 200 ᱯᱮᱥᱟᱨ ᱮᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱜᱮ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱨ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱵᱟᱢ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱢ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱵᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟ
1: সেঙ্গেল তে ল হই সেঙ্গেল তে ল আর বাংখান আপতা লেন খান রাতে তো কলে থানা যায় দা আলো পে এমা নিত তো নিত গা পদ্ধতি লেখাতে তো ওকা কত গানো আর ওকা কত বাং গানো
0: নেতার দো কলেই দা যখন গিয়ে বান বা সিঙ্গেল তে আতার কানাই প্রথম হিউক কানা দা এম হিউ
1: আচ্ছা নিতার দো কলেই দা 10
0: থেকে 20 সেকেন্ড হ্যাঁ 10 থেকে 20 সেকেন্ড দা এম হিউ আর যাহা পাইল তো আবো হলুদ তারপরে সাসাং যাহা পেস্ট ওনাকো এম হিউক কান তাহে হ্যাঁ ওনাকো তো এখন বাং লাগতি কেন
1: আচ্ছা আদ নোনা যাহা সিঙ্গেল ওনা তো ভিন ভিন লেখা আতে না যদি মানে কামে ইলেকট্রিক শক তে
0: হ্যাঁ ইলেকট্রিক শক কই দো যাহা যারে শক কানাই ওন্ডে তো নেল হিউ উনিয়া সেফটি হ নিজের যাহা ছাড়া উনিয়া সেফটি হ্যাঁ প্রথম যাহা আবো এমন জুতে হরো ইউ তেমন যেতে আবো কারেন্ট আর বন সরো ওন্ডে কোন ছাড়াও কাতে সিপিআরএম হিউ আর তারপরে হসপিটাল কুল হিউ
1: আচ্ছা ওন্ডে ওন্ডে তো ওড়া মানে অতলে কো লিয়া কো যে উনি যাই ছাড়াও কি উনি তো পুরো পুরি অতলে গ্রাউন্ড রে গিতি জেমা ওনা রেনা জানা সাইন্টিফিক কারণ মিনা
0: সাইন্টিফিক ওনা তো ভাগি লাগে মানে প্লেন প্লেন রে এম লেখাই তো গিতি লেখাই তো মানে সিপিআরএম তে সুবিধা
1: আচ্ছা আচ্ছা আচ্ছা ভিন্ন ভিন্ন মানে সেঙ্গেল না ভিন্ন ভিন্ন কারণ তে ভিন্ন ভিন্ন জানা পান্থা কো মিনা কানা
0: সিঙ্গলা বিন কারণ তো বান তিনা সাইজ হই কানা ওকারে হই কানা ওনা কর পর নির্ভর আই কিছু কিছু জন বহর না দ রিক্স বেশি মিনা তি রে গিদ্র ক হইলে কানা সেফটি মিনা আর তিনং মারাং পুরো কানা না ব্যাপার মনা না তো ভিটিক মানে গস তে বেন্ডেজ ড্রেসিং কাতে প্রপার হসপিটাল ডাক্তার উঠেন গে জং গে ভাগি আর কি
1: আচ্ছা জানা লাগাও কো তো বাঙ্গানা এহব রে দো
0: লাগালো এহব গানো বিটাডিন মলম
1: আচ্ছা জানা জানা সিঙ্গেল করে গে বিটাডিন মলম মানে অ্যান্টিবায়োটিক মলম দো অ্যান্টিবায়োটিক
0: মলম দো লাগাও গানো
1: লাগাও গানো আচ্ছা এটা জানা তো বাঙ্গানো অ্যান্টিবায়োটিক মলম দো লাগাও গানো
0: আর জাহারে ফসকাও কানা ওনা তো আবো তো বাঙ্গমন পসা বাঙ্গমন ফাটাও মজেন
1: আচ্ছা ফসকাও
0: কা সোর্স অফ ইনফেকশন আরো বেশি
1: আচ্ছা ফসকাও কান খান না দো আলোবন বগজমা আলোবন ওটে জামা চিকাতে ওনা দো ইনফেকশন না চান্স বাড়তি থাকে না যাই কো বিষ কো জম লেখান উদো এত হ উতের দো চি ঠিকাই হিয়া
0: বিষ না তো আডি ভ্যারাইটি মিন কেমিক্যাল বিষ সে ফলমূল চাই জম কদাই যদি ফলমূল জম কদাই যাহা ওনা দো প্রথম অবস্থা ওয়াসিও মানে যে কোনো প্রকারতে উলো ডুকছে যাবন
1: ওড়া আরগে
0: ওড়া আরগে যদি হাসপাতাল যদি সাইন থাকে ওড়া আরগে মন করা হয়ে যায় যত তাড়াতাড়ি ডুকতে তো ভাগি তারপরে হসপিটাল মন দিয়া আর যদি এখন তো যাহা যে কেমন ধানের বিষ অঙ্কা কবিসি কো জমদা ওনা হ আডি ভ্যারাইটি মিনা উলে চকাতে উনকো তো হসপিটাল গিয়ে এদিকে ভাগে আর যাহা পোশাক ড্রেস হর কদা ওনা তো আলাদা চেঞ্জ কাতে করা রাখাই আরো ভাগে বাখাজ আবো স্কিন মারফত আডি বিষকে অ্যাবজর্পশন হইয়া
1: আচ্ছা হয় তিহিয়া নিয়ে প্রোগ্রাম রে লাইভ ফোন ইন প্রোগ্রাম রে সেটার মেনা কাদিয়া ডাক্তার পরাণ চন্দ্র টুডু তিহিয়া গালমারা সাতাম দো কানা

0: ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱵᱮᱜᱷᱚᱴᱚᱱ ᱠᱚᱨᱮ ᱚᱲᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱛᱤᱠᱤᱪᱪᱷᱟ ᱢᱮᱱᱢᱟ ᱯᱷᱟᱥᱴ ᱮᱭᱰ, ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱵᱮᱜᱷᱚᱴᱚᱱ ᱠᱚ ᱜᱷᱚᱴᱟᱣ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱪᱮᱫ ᱠᱚ ᱪᱤᱠᱟᱹ ᱵᱚᱱ ᱪᱮᱫ ᱠᱚ ᱵᱟᱵᱚᱱ ᱪᱤᱠᱟᱹᱭᱟ, ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱵᱟᱲᱟᱭ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱵᱟᱲᱟᱭ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱟᱵᱚ ᱫᱚ ᱠᱟ আচ্ছা
1: তাহলে উনি প্রোটেকশন ওয়ান যখন আবার যদি অসুবিধা দুর্ঘটনা আবার হাতা হয়ে তে
0: আচ্ছা তাহলে উনি যত দাও হই আ তত দাও হাতা হয়ে তে
1: তাহলে মিড মাস মধ্যে হই আছে দেড় মাসে উনন্দ বাং উনি মিটেন নিয়ম না দেড় মাস মধ্যে যদি হই কেন তাহলে উনন্দ বাং তাহলে
0: আচ্ছা যাহাই নো মিটেন ইনজেকশন হাতা তো উনি তো দেড় মাস অবধি উনায় না
1: হ্যাঁ হ্যাঁ
0: আর সঙ্গে থাকে না আর যাহাই পে আই হাতা তো উনি তো তিন দিন বাং হাতা লাগা হইয়া
1: বাবা ওনা তো মিটেন শিডিউল যাহা গিদরা ইদি
0: গিদের কো আদো শিডিউল
1: শিডিউল মানে 16 বছর যদি হাতাও করে তাহলে তো মানে মিটেন ইউজেস শিডিউল মানে ওনা ইদি কমপ্লিট অঙ্ক দবা যাহা ইদি বাই হাতাও কদাই তাহলে দেড় মাসে হাতাও কদাই আমার যদি আবার দু তিন মাস পরে তাহলে আবার হাতা হয়ে উঠতে
0: ওরা যাই বাই কো হাতাও কাট সে তিন গান হাতাও কাট বাই দিছে তো উনকু লাগি কেন আদি কুলি কেট মিয়া হ্যাঁ
1: হ্যাঁ
0: যে উনি তো ওনা ওনকান বাজালেন উন তো হাতা হইতে
1: হ্যাঁ প্রতি পাঁচ বছরে হাতা দিলে কেন তো আদো যখন তো বাং হাতা
0: যখন তখন তো বাং হাতা হইতে ঠিক পুষ্ট হয় না তিন ঘন্টার মধ্যে হাতা হইবা
1: মোটামুটি ইনজুরি হলে তো চব্বিশ ঘন্টার মধ্যে হইব না কত হাতা হইব
0: আচ্ছা আনি হরগে বহু করে কো বাজা হইছে আদো বহু করে বাজাও মান তো অডি বতরান আগে বন মনে হয় আদো বহু করে বাজাও লেন খান ওকা কো লক্ষণ কো নিয়ে লেন খান নয় তো বুঝ আছে নয় তো বিপদনা কানা
1: প্রথম লক্ষণ দিয়ে হোক না পেশেন্ট আনকনসিয়াস মানে অজ্ঞান কেন আছে বা
0: আচ্ছা
1: দ্বিতীয় কথা হোক না কোনো খিচুনি হোক কানতে আছে বা আর তৃতীয় কথা হোক না যদি বমি তুমি বমি আই তাহলে ওনা তো বতর না গে মানে ওনা তো হেড ইনজুরি হয়ে কেন তো মানে
0: আচ্ছা
1: হ্যাঁ আর যদি ওনা কো বাং হইলে মানে হোক না ওনা তো উনি খারাপ অবস্থা বাং কানতে
0: আচ্ছা যদি ওনকা যাহা লক্ষণ কম লাগে তা উন তো তুরত হাসপাতালে চালা
1: হাসপাতাল চালা হইও ওনা না ট্রিটমেন্ট দ সিটি স্ক্যান ইন কাতে নিয়াল হইও তিনে হই কেন খারাপ সে ভাগি ওনা নিয়াল কাতে ট্রিটমেন্ট কো আরম্ভ হয়
0: আচ্ছা উন তো তুরত না ব্যবস্থা বা হাতালে কেন তাই আন্দরাম হিনে নিয়া আর প্রবলেম কো
1: হই দাড়ে
0: আচ্ছা নিত তো আম লেতে লাগ মে আডি হড়া সুগার তাহেন তাকুয়া সুগার তো মানে কাম আজকা সুগার কম লেন কেন চি চিকাই হইও আর আজকা বাড়তি লেন কেন চি চিকাই হইও ওড়া রে
1: বিসি সমস্যা দু হইও সুগার কম লেন কেন মোটামুটি ওনাদের মেতা হাইপোগ্লাইসিমিয়া হাইপোগ্লাইসিমিয়া তো হঠাৎ কোকো জ্ঞান দাঁড়িয়ে ওনা সুগারের ফলতে
0: আমি টেন ফোন হিজুক না তালা লাগ আজম লাগে হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ গমকে জোহার
2: হ্যাঁ জোহার গে মানে পুরুলিয়া জেলা থেকে
0: হ্যাঁ মানে তুম আচ্ছা হয় কিসকু গমকে মা আমার কোকলি
2: বক্সিং দাদা নিয়া যদি জ্বর যেন সারা আন্ধার করে না আপ করে রাখা ওই কেন গাড়ি নিশ্চয় মোটা সাহেব ওনা দিচ্ছে অসুবিধা হয়ে
0: যায় আচ্ছা মোটা গে সাহেব তাই তো ওনা চিৎ প্রবলেম হয়ে যাবে আচ্ছা আর যাহা না
2: মানে ভারী জিনিস তুললে এই সারি
0: আচ্ছা মোটা হয়ে যাবে আচ্ছা আঞ্জম মে ডাক্তার গমকে বানাই আঞ্জম তালাম হয়
2: হ্যাঁ
1: আপনি না বয়স তো কিনা মোটামুটি বয়স লিতে পারেন ছাপ্পান্ন সাতান্ন শুধু ওনা শ্বাসনা কষ্ট তো এটা কারণ তো হয়ে দাঁড়িয়ে ᱵᱟᱝ ᱦᱩᱭ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚ ᱦᱚᱲᱟᱜ ᱫᱚ ᱯᱚᱧᱪᱟᱱᱱᱚ

0: কোনো পারবেন না। আর আমি না আদার কন্ডিশন কেরকম না, রক্ত পরিমাণ তিনেও না, অ্যানিমিয়া না আছে বাং বা আর হার্টের সমস্যা হই হম বাং হই দাঁড়ায়, যেহেতু এটা সাইন্স সিমটম মানুয়া ওনা মেটেন উপর দো হার্টের সমস্যা তো বাং লাইয়া। হ্যাঁ আর
1: রকম মুঙ্গামি কষ্ট
0: বুঝো ওনা তো আবেন ডাক্তার চেকআপ করাল কা ভাগি রক্তর পরিমাণ তিনে না ওনা নিয়ে অ্যানিমিয়া খাতির তো ওনা হই দাঁড়ায়া
2: মায়াং না
0: মায়াং যদি কম কম
2: থাকে না ওনা হই দাঁড়ায়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আডি স্যার হাও হ্যাঁ সুগার কম লেন কোন তো চিট চিকা হিয়া
0: সুগার কম লেখা তো প্রথম পেশেন্ট ওড়া রে যাহা মেনা গ্লুকোজ বা চিনি জাতীয় আবপন জমচইয়া গুলাউ কাতে সঙ্গে সঙ্গে উনি তো ঠিক হয় 5-10 মিনিট দে। আর মোটামুটি যদি বাই ঠিক হয় তাহলে হাসপাতাল ডাক্তার বটন দিয়ে।
2: আচ্ছা সুগার নেল না চেক করতে ওড়া নেতা দর সুগার চেক গানো কেন আড়ি বাড়তি গড় কেন উন তো যা চিকেন চিকেতে না মেনা
0: বাড়তি না তো খুব তো সমস্যা দাং হিয়া ওই বহ আচুর দাড়ে বুক তো মানে কিছু সাইন সিনটো হই যা বহ আচুর দাড়ে না মেনলি বহ আচুর হই আর যা সুগার না যা।
2: আচ্ছা নিতো তো আম তো গাইনি লেখাতে নিউরুম মিটেন এক্সপার্ট কেন ইন বাবত না আছেন কুকলি যাই হামাল হড়মো কো মেনা কাট কো উনকু হামাল হড়মো কো যদি আচ্ছা ইনে কুকলি মারাং মিটেন ফোন হেজুক কেন। হ্যালো হ্যাঁ মান্ডি গমকে মামা কুকলি
0: গ্লাস জল বার চিমটি লবণ আর বার চিমটি চিনি গুলো কাতেম জমা যেটা ওয়ারেস তৈরি কাতে আর বাকি তো ওয়ারেস রানকো দাড়ি কিছু
2: এখান ওড়া রে তো প্রাথমিক যাহা চিকিৎসা কান ওনা দো ডাক্তার না রান জম লাহা খনা গে যাহা করাও গনা ওনা হিসাব তে তো ওয়ারিস বানাও
0: ওয়ারিস বানাও হিওয়া
2: ওয়ারিস না হিসাব দো
0: মিট গ্লাস দা রে বার চিনটি লবণ বার চিনটি চিনি আমলে কাতে গুলো জম হয় হিওয়া।
2: আচ্ছা না বারবার জম হয় বারবার নিউ হিওয়া।
0: হ্যাঁ আর পরে দো ওয়ারিস পাউডার কিরিং কাতে জম হিওয়া অসিতা আর বাকি দো না ডাক্তার সাথে মেট্রোজিল যত কো জম দা নেতা দো পাড়াগ্রাম ভিতর গে যাব না মেট্রোজিল
2: ডাক্তার পরাণ চন্দ্র টুডু পিসি সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ আরামবাগ রেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেখাতে বহাল মেনা কাদ মিয়া টুডু গমকে তেহেন সান্তরাখড়া সেটেল খাতির তে আর নাপাই সালহা কম এম এন খাতির তে সান্তরাখড়া পাঠা সেজ খোঁজ গুণমানব সারহাও সাথে জোহার
0: জোহার গে যত
2: তেহেন লাইভ ফোনিং প্রোগ্রাম নোডেগে মুচাদ কানা।

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিও ঘড়িতে এখন 3:31 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিও ঘড়িতে এখন সময় বিকেল 5:09। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায়

গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। ইউএস ওপেনের ফাইনালে উঠলেন আলেকজান্ডার জেরেভ, আগামীকাল শীর্ষ বাছাইয়ের প্রতিপক্ষ বেন সেলটন। প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে আমেরিকার তরুণ। অন্যদিকে ইউএস ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে সাবালেঙ্কার মুখোমুখি হবেন রাইবাকিনা। পুরুষদের ডাবলসে আজ হ্যারিসন কুপসকি জুটি মুখোমুখি পুর্চ ক্র্যাডুচ জুটির। মেয়েদের এশিয়া কাপ ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গতকাল সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কার মেয়েরা। পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 130 রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা 18.4 ওভারে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

0: কলকাতা লিগে গতকাল ইউনাইটেডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গল। অন্যদিকে ভবানীপুরকে 2-0 গোলে হারায় মোহামেডান। এই মুহূর্তে মোহনবাগান ও মোহামেডানের পয়েন্ট 3 হলেও ইস্টবেঙ্গলের পয়েন্ট 1। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ লিভারপুল মুখোমুখি হবে ফুলহ্যামের। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:30। একই সময়ে চেলসির খেলা রয়েছে হ্যালের বিরুদ্ধে। সান্ডারল্যান্ড মুখোমুখি হবে আর্সেনালের। খেলা শুরু ভারতীয় সময় রাত্রি 12:30। দক্ষিণ কোরিয়ায় আসন্ন ডেভিস কাপে অনিশ্চিত জোকি ভামড়ি। অনুশীলনের সময় ডান পায়ে চোট পাওয়ায় এই অনিশ্চয়তা। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে।
1: আতশ কাঁচের তলায়

চলছে ইউএস ওপেন আর ইউএস ওপেনের ফাইনালে জেরেভ আগামীকাল শীর্ষ বাছাইয়ের প্রতিপক্ষ সেলসন, প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে আমেরিকার তরুণ। মহিলাদের সিঙ্গলসের মতো পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালেও কোনো অঘটন ঘটল না। প্রত্যাশা মতো ইউএস ওপেনের ফাইনালে উঠলেন আলেকজান্ডার জেরেভ। আগামীকাল ফাইনালে তাঁর প্রতিপক্ষ আমেরিকার বেন সেলসন। ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই আলেকজান্ডার জেরেভ। সেমিফাইনালে সরাসরি সেটে তিনি হারালেন অবাছাই কারেন খাচানভকে। ফাইনালে জেরেভকে লড়াই করতে হবে অষ্টম বাছাই বেন সেলসনের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে আমেরিকার টেনিস খেলোয়াড় পিছিয়ে পড়েও হারিয়েছেন স্বদেশীয় ফ্রান্সিস টিওফোকে। সরাসরি জিতলেও জেরেভকে যথেষ্ট লড়াই করতে হয়েছে সেমিফাইনালে। প্রথম সেট 6-3 ব্যবধানে জিতলেও পরে দুটি সেটে জার্মান তারকাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন খাচানভ। দুটি সেটের ফলাফলই হয়েছে টাই ব্রেকারে। 2 ঘন্টা 57 মিনিটের লড়াইয়ে বিশ্বের 50 নম্বরের বিরুদ্ধে প্রতিটা পয়েন্ট লড়াই করে জিততে হয়েছে জেরেভকে। খাচানভ সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত, কিন্তু কয়েকটি আনফোর্সড এরার করে সুবিধে হাত ছাড়া করেন। শেষ পর্যন্ত জেরেভের পক্ষে ম্যাচের ফল দাঁড়ায় 6-3, 7-6, 7-6। এই নিয়ে টানা 3টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন জেরেভ। দ্বিতীয় সেমিফাইনালে সেলসন জয় পেয়েছেন 4-6, 6-3, 6-3, 7-5 ব্যবধানে। একাদশ বাছায় টিওফো শুরুটা ভালো করলেও ছন্দ ধরে রাখতে পারেননি, কাজে লাগাতে পারেননি ব্রেক পয়েন্ট। সেলসনের শক্তিশালী সার্ভিসও বেশ সমস্যায় ফেলেছে তাঁকে। সেমিফাইনালে যে মানের টেনিস সেলসন খেলেছেন, ফাইনালে তা ধরে রাখতে পারলে জেরেভকে সমস্যায় ফেলে দিতে পারতেন। 2023 সালে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে উঠেছিলেন সেলসন, তারপর আর তৃতীয় রাউন্ডের বাধা অতিক্রম করতে পারেননি। প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল খেলবেন 23 বছরের এই টেনিস খেলোয়াড়। ইউএস ওপেনের পুরুষদের ডাবলসে আজ হ্যারিসন কুপস্কি জুটি মুখোমুখি হবে পুটস এবং গ্র্যাড উইটস জুটির। খেলা শুরু হবে আর কিছুক্ষণ পরে। টেনিস থেকে চলে আসি সরাসরি ক্রিকেটের খবরে। মেয়েদের এশিয়া কাপ ফাইনাল হচ্ছে না, ভারত এবং পাকিস্তানের মুখোমুখি লড়াই। ট্রফির লড়াই হরমনপ্রীতদের সামনে শ্রীলঙ্কা। গতকাল দুবাই স্টেডিয়ামে প্রথম থেকেই পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কা দাপট বজায় রেখেছিল। টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক আত্তাপাত্তু। 20 ওভারের শেষে পাকিস্তান 5 উইকেট হারিয়ে 130 রান সংগ্রহ করে আর তৃতীয়বার মেয়েদের এশিয়া কাপের ফাইনালে উঠল শ্রীলঙ্কা। গতকাল সেমিফাইনালে পাকিস্তানকে তারা 4 উইকেটে হারায়। ফলে রবিবার অর্থাৎ আগামীকাল ফাইনালে

ভারতের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা। ভারত বনাম পাকিস্তানের যে লড়াই আশা করেছিলেন সমর্থকেরা তা আপাতত হচ্ছে না। গতকাল দুবাই স্টেডিয়ামে প্রথম থেকেই পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কা দাপট বজায় রেখেছিলেন। 20 ওভারে 5 উইকেটে 130 রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা, 36 বলে 47 রান করেন তিনি। তার ঝুলিতে রয়েছে 4টি 4 এবং 2টি 6। শাওয়াল জুলফিকার 16 বলে 24 এবং গুল ফিরোজা 32 বলে 21 রান করেন। পাকিস্তানের বিরুদ্ধে 2টি করে উইকেট নেন চামুদি প্রভোদা এবং আতাপাতু, 1টি উইকেট নেন সুগন্ধিকা কুমারী। জবাবে 8 বল হাতে থাকতে 6 উইকেটে 134 রান করে জিতে যায় শ্রীলঙ্কা। তবে এই রান তুলতেও হিমশিম খেতে হয় আত্মপাত্তুর দলকে। হিমশা দুলানি ছাড়াও টপ অর্ডারে কেউ ভালো খেলতে পারেননি। তিনি 21 বলে 24 রান করেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন হর্ষিতা সামারা বিক্রমা, 31 বলে 36 রান করেন তিনি। কাভিশা দিলহারি করেন 33 বলে 33 রান। 18 রানে অপরাজিত থাকেন নীলাক্ষী ডিসিলভা। শ্রীলঙ্কার বিরুদ্ধে 4টি উইকেট নেন ফাতিমা, হেরে গিয়েও তিনি ম্যাচের সেরা হন। প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে ওঠেন হারমনপ্রীতেরা। তখন থেকেই দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে টান টান উত্তেজনা ছিল। অনেকেই মনে করেছিলেন শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে পাকিস্তান, কিন্তু তা আর হল না।

আবারও চলে আসি টেনিসের খবরে। ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি রায় বাকিনা, ইউএস ওপেনে হ্যাট্রিকের সামনে সাভালেঙ্কা। এবছর দ্বিতীয়বার কোন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হচ্ছেন অ্যারিনা সাভালেঙ্কা এবং অ্যালিনা রাইবাকিনা। তবে সাভালেঙ্কার সামনে টানা তিনবার ইউএস ওপেন খেতাব জয়ের হাতছানি। সেরেনা উইলিয়ামস 2012-2014 সালে পরপর তিনবার নিউ ইয়র্কে খেতাব জিতেছিলেন, তারপরে আর কেউ পরপর তিনবার জিততে পারেননি। অন্যদিকে রাইবাকিনা বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারিয়েছিলেন সাভালেঙ্কাকে। এবার কি হবে? মুখোমুখি সাক্ষাতে সাভালেঙ্কা জিতেছেন 10 বার, রাইবাকিনা 7 বার। সেমিফাইনালে সাভালেঙ্কা 7-5, 6-2 হারিয়েছেন জেসিকা পেগুলাকে, আর এই খেলায় জিতলেই 5 নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতবেন সাভালেঙ্কা। আবারও চ্যাম্পিয়ন হিলে ইউএস ওপেনে জিতবেন টানা 20টি ম্যাচ। হারের পরে সাভালেঙ্কার প্রশংসা করে পেগুলা বলেছেন, সাভালেঙ্কা যে টেনিস খেলেছে ওকে হারানো প্রায় অসম্ভব। আমি জানি না কি করে ও এত ভালো ছন্দে খেলছে, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অন্য সেমিফাইনালে দারুণ শুরু করেছিলেন আমেরিকান কোকো গফ। প্রথম সেটে রাইবাকিনা হেরে যান 3-6, কিন্তু পরের দুটি সেটে দুর্দান্ত খেলে 3-6, 6-4, 6-4 ম্যাচে বের করে নেন। শেষ দুটি সেটে নিজের ছন্দে খেলতে পারেননি কোকো গফ।

হ্যাঁ, ডার্বি হেরে আত্মতুষ্টি ইউনাইটেড স্পোর্টসের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল কলকাতা লিগে। কলকাতা লিগে ডার্বি ড্র করে সাড়া জাগিয়েছিলেন ইস্টবেঙ্গলের ছোটরা। সিনিয়র প্লেয়াররা ভরা মোহনবাগানকে আটকে দিয়েছিল লাল হলুদের ছোটরা। কিন্তু সেই ফর্মে দেখা গেল না ডার্বির পরের ম্যাচে। কলকাতা লিগের সুপার সিক্স

0: প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল লাল হলুদ। ঘরের মাঠে লালকমল ভৌমিকের ইউনাইটেড এসসির লড়াইয়ের সামনে থমকে গেল অর্চিষ্মান বিশ্বাসের দল। সুপার সিক্সের শুরুতেই পয়েন্ট নষ্ট করায় ইস্টবেঙ্গল বেশ ব্যাকফুটে চলে গেল।
1: জীবনে মরণে পায়ে পায়ে আছো
0: ম্যাচের শুরু থেকেই তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপিয়ে ছিল ইস্টবেঙ্গল। তবে চাকু মান্ডি, মনতোষ মাঝি কিংবা বিক্রম প্রধানেরা দলে না থাকায় মাঝমাঠ এবং আক্রমণের মধ্যে পার্থক্য চোখে পড়েছে। ডার্বির নায়ক বিলাল এদিন প্রথম একাদশে থাকলেও তাকে আটকে দেন ইউনাইটেডের ডিফেন্ডাররা, ফলে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হল ইউনাইটেড এবং ইস্টবেঙ্গলের খেলা। আর এই মুহূর্তে কলকাতা লিগের লিগ পয়েন্ট টেবিলের দিকে আমরা তাকাই, তাহলে মোহনবাগান এবং মোহামেডানের পয়েন্ট 3 এবং ইস্টবেঙ্গলের পয়েন্ট 1। এই মুহূর্তে আমরা চলে যাব একটুখানি স্টুডিওর বাইরে, আর স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরা। চলে যাই স্টুডিওর বাইরে থেকে আনা অনুষ্ঠানের খবরে।
2: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের এই অনুষ্ঠানে এখন আমরা শুনব ময়দানের দুই প্রধান অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সম্প্রতি ডার্বি ম্যাচকে ঘিরে একটি প্রতিবেদন।
3: আমরা করে দলে গিয়ে অভিনন্দন জানাই ওই প্রিয় দল লাল হলুদ, ইস্ট বেঙ্গল এফসি এবং সবুজ মেরুন মোহনবাগান সুপার জায়ান্ট।
2: কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনের আঙিনা পেরিয়ে এই প্রথমবার ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হলো বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। আর এই নিয়েই আমাদের জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
4: ভালো ম্যাচ, দুটো ভালো গোল হয়েছে, লোকে দেখতে পেয়েছে, কেউ জেতেনি, কিন্তু ডার্বি মানেই একটা উৎসব, আর সেই উৎসবে আমার মনে হয় আজ একটা সফল উৎসব আমরা অর্গানাইজ করতে পেরেছি। দুটো টিমই ভালো খেলেছে, আর এই পরিবেশ, এই উন্মাদনা, এটা শুধু বোধহয় বাংলাতেই সম্ভব। এই যে ডার্বি মানুষের কি আবেগ, আজকে বারাসাতের মতন একটা স্টেডিয়াম কলকাতার বাইরে সোমবার দিন খেলা, সেখানেও কিন্তু স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ মানুষের উৎসাহ, মানুষের উচ্ছ্বাস এবং স্টেডিয়ামের গর্জন। আমার মনে হয় এর থেকে বড় মাদকতা অন্য কিছুতে নেই। মানে অর্গানাইজার হিসেবে যদি আমি ভাবি, তাহলে এটাই সব থেকে বড় আনন্দ, সব থেকে বড় পাওনা, এই যে স্টেডিয়ামের গর্জন, এই যে মানুষের উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা, এটার মন্ত্রমুগ্ধ করে দেয় আমাকে।
5: চিরাচরিত প্রথা ভেঙে যুব ভারতী থেকে বারাসাতে কি রকম রেসপন্স পেলেন?
4: রেসপন্সটা আপনারাও মাঠে ছিলেন, দেখলেন, এবং সত্যি তো জেলার মানুষরা কেন খেলা দেখতে হবে না, যেখানে আমাদের কলকাতা লিগের ডার্বিতে খুব বেশি হলে আমরা দেখেছি, যুব ভারতীতেও যখন করেছি, আমি তো যুব ভারতীতেও ডার্বি করেছি কলকাতা লিগের, যখন আমরা ফরেনার ছাড়া ডার্বি করি তখন কিন্তু লোক হয় খুব বেশি হলে 25,000, তো সেখানে একটু কমিয়ে দিয়েও যদি আমরা জেলার মানুষদের কাছে খেলাটা নিয়ে যেতে পারি। এবং এই যে ডার্বি ঘিরে এই উত্তেজনা, এখানে এত কর্মযোগ্য হলো, স্টেডিয়ামটার এত কাজ হলো, এখানে তো খেলাটাও একটা পরিকাঠামোগত ডেভেলপমেন্ট হয়ে গেল, যা যা কম ছিল সেগুলো মেকআপ করা হলো, এবং অলরেডি কিন্তু আমরা প্ল্যানিং শুরু করে দিয়েছি আগামী দিনে আর কি কি কাজ করাতে হবে এই স্টেডিয়ামটাকে আরও ভালো মানে নিয়ে যেতে। এই স্টেডিয়ামের দর্শক আসন বাড়াবার কথা হচ্ছে, এই স্টেডিয়ামে আরও ভালো প্রেস বক্স করার কথা হচ্ছে, এই স্টেডিয়ামে ভিআইপি বক্স করার কথা হচ্ছে, তো এগুলো তো খেলা আসলে তবেই হবে, নাহলে তো জেলার পরিকাঠামো এগোবে না।
3: হয়তো আপনারা কিছুটা উল্লাস বা আনন্দ করে শুনতে পাচ্ছেন, তার কারণ এই মাত্র মাঠের ধারে এসে পৌঁছলেন সীমা অকোরি।
2: খেলাধুলার আঙিনায় ধারাভাষ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর পায়ে পায়ে এই ডার্বি ম্যাচের মধ্যে দিয়ে তাঁর জীবনের 99তম বড় ম্যাচের ধারাভাষ্য সম্পন্ন করলেন প্রখ্যাত ধারাভাষ্যকার প্রদীপ রায়। ধারাভাষ্যের সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে আর মাত্র একটি ম্যাচ বাকি, সেই সেঞ্চুরির প্রাক্কালে ধারাভাষ্যকার প্রদীপ রায় আমাদের বললেন,
6: দেখো যেদিন প্রথম ধারাভাষ্য দিয়েছিলাম তখনও ভাবিনি, বা প্রথম যেদিনকে ডার্বি ম্যাচ হয়েছিল সেদিনও ভাবিনি যে 100 কাছাকাছি পৌঁছতে পারবো বলে। তখন তো মনে হতো এটা ফেল করলে আর পরেরটা পাওয়া যাবে না, সুতরাং এইভাবে এগিয়ে চলেছে। আসলে অ্যাডভান্টেজ আমার ছিল, আমি খুব কম বয়সে ধারাভাষ্য চান্স পেয়েছিলাম, এবং 1975 থেকে কমেন্ট্রি করছি, যার ফলে এত বছরে একটা রেগুলারিটি ছিল। এটার জন্য আমি আকাশবাণীকে সবার আগে কৃতজ্ঞতা জানাবো, আকাশবাণী হচ্ছে ধারাভাষ্যের মন্দির, সেখান থেকে প্রতিষ্ঠা পেয়েছিলাম বলে দূরদর্শন এক কথায় ডেকে নিয়েছিল। আমার মনে আছে যে আকাশবাণী ঠিক করেছিল যে অজয় বসু, পুষ্পেন সরকারের উত্তরসূরি খুঁজবে তারা, এবং সেটা তারা নাকি পেয়েছিল আমার আর জয়ন্ত চক্রবর্তীর মধ্যে।

0: যার ফলে আকাশবাণী 10টা ডার্বি ম্যাচ পর পর আমাদের দিয়েছিল কমেন্ট্রি করতে। তখন ডার্বি ম্যাচ হওয়া মানেই আমি আর জয়ন্ত থাকবো না রেডিওতে না দূরদর্শনে। আর তখন তো খেলা অনেক বেশি ছিল, এখন ধরো ISL CFL IPCL তাও সব বছর হয় না, আর তো কোনো খেলা নেই, কিন্তু তখন তো প্রচুর টুর্নামেন্ট, যার ফলে এত ডার্বি করার সুযোগ পেয়েছি আর কি।
1: আপনি ফুটবল ক্রিকেটের পাশাপাশি হকি টেনিস অ্যাথলিট ভলি বাস্কেট সহ নানান খেলায় ধারাভাষ্য দিয়েছেন, তবু জানতে ইচ্ছে করছে কোন খেলাতে ধারাভাষ্য দিতে আপনার মন সবচেয়ে বেশি টানে এবং কেন?
0: ফুটবলই তো সবার আগে করেছি এবং তারপরেই ক্রিকেট সঙ্গে সঙ্গেই করেছি, যেমন এই দুটো মেন, এই দুটোতে সুযোগও অনেক বেশি পেয়েছি। অন্যান্য খেলায় কি হতো, 4 বছর অন্তর অন্তর অলিম্পিক গেমস হতো, তখন ওই দূরদর্শনের মাধ্যমে তাতে কিছু কমেন্ট্রি করার সুযোগ, বা ডেভিস কাপ হতো, ব্রাইটন কাপ অবশ্য প্রত্যেক বছর করতাম, 25টা ডিসিপ্লিনে কমেন্ট্রি করেছি। কিন্তু যদি ভালো লাগার বা ভালোবাসার কথা বলা যায়, তাহলে নিঃসন্দেহে 1 নম্বর ফুটবল, 2 নম্বর ক্রিকেট।
1: এই দীর্ঘ পথ চলার ইতিহাসে আপনার ধারাভাষ্যের যে জীবনটা, তার শুরুর কথাটাকে আজ মনে পড়ে সেঞ্চুরির ঠিক প্রাককালে?
0: একদম মনে পড়ে, আকাশবাণীর সঙ্গে আমার যোগাযোগ 1973 থেকে। তখন যুববাণী বলে একটা সেকশন ছিল, ওখানে বিভাস বোস ছিলেন, বিশ্বনাথ দাস ছিলেন, এরা সব টেক্স ছিলেন আর কি। তা আমি সেখানে প্রোগ্রাম করতে যেতাম, আমি 73 সাল থেকে করছি, তো 74-এ শুনলাম যে অডিশন নেবে। তা তখন আমাকে বিভাসদা বললেন, তুমি মিস্টার এস আর দাস, সত্যরঞ্জন দাস বোধহয় ডেপুটি ডিরেক্টর না অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, তার কাছে যোগাযোগ করতে। তা তার কাছে গেলাম, তিনি তো একেবারে আমাকে ঘর থেকে বার করে দেন আর কি, আরে দুগ্ধপোষ্য শিশু তুমি কমেন্ট্রি করবা, তুমি জানো অজয় বসু কবে থেকে কমেন্ট্রি করছে? তা আমি বললাম আমি জানি, অজয় বসু ফ্যান আমি জানবো না। তা বললো কিন্তু এত কম বয়সে আমরা কমেন্ট্রিতে নিই না, তোমরা এখন হবে না, যাও ভাগো, বলে ভাগিয়ে দিল। আমি বিভাসদাকে গিয়ে বললাম, বিভাসদা এই তো বললেন, আমাকে তো পাত্তাই দিলেন না উনি। তা বলে ঠিক আছে, বয়সটা সত্যি তোমার কম, একটু দেখো। আবার শুনলাম পরের বছর অডিশন নেবে, আবার গেলাম ওনার কাছে, আবার উনি বললেন তুমি আবার আইসো, আমাকে চিনে রেখেছিলেন, 6 ফুটের উপর লম্বা ছেলে, ঝাঁকড়া চুল, বলে আমি ঠিক ধরেছি তুমি আবার এসছো। তা আমি বললাম যে আচ্ছা একটা কথা বলবো, বলে বলো। তা আমি বললাম যে আমি যদি পারি আপনারা প্রতিটা কোথায়, আমি না পারলে ফেল করিয়ে দেবেন। এই কথাটাতে আমার এখনো মনে আছে, উনি কিছুক্ষণ চেয়ে রইলেন আমার দিকে, তারপর বললেন আচ্ছা ঠিক আছে তুমি লেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন লেখো তো, কি কমেন্ট্রি করতে চাও ইত্যাদি ইত্যাদি। তা আমি সঙ্গে সঙ্গে ওনার সামনে বসে লিখে দিই, এবং আমি ফুটবল ক্রিকেট, এবং আমি ফুটবলে ইংলিশেও পাস করে যাই, আমি ইংলিশ দিয়েছিলাম ফুটবলে, আর বাংলাও দিয়েছিলাম, আর ক্রিকেটে বাংলা দিয়েছিলাম, আমি 3টাতেই পাস করে যাই। তারপর থেকে পথ চলা শুরু হলো। তবে এস আর দাসের কথা আমি কোনোদিন ভুলবো না, কারণ উনি আমাকে প্রথম দিন বাংলায় যেদিন আমি কমেন্ট্রি করি পুষ্পেন সরকারের সঙ্গে, ইস্ট বেঙ্গল আর কার একটা ম্যাচ ছিল এখন মনে নেই, উনি ইঞ্জিনিয়ারকে দিয়ে খবর পাঠিয়েছিলেন প্রদীপকে আমার চেম্বারে আসতে বলবে খেলা শেষ হলে, তখন অফিস ছুটি হয়ে গেছে, উনি বসে আছেন। তা উনি আমাকে একটা মিষ্টির প্যাকেট দিয়েছিলেন, বলে বাড়িতে নিয়ে যাও সবাই মিলে ভাগ করে খাবে, এটা তোমার পুরস্কার, আমি তোমাকে বড্ড অবহেলা করেছিলাম কিন্তু না তোমার ভবিষ্যৎ আছে, এই কথাটা বলেছেন। ওইটা আমার বুকের ছাতিটাকে 56 ইঞ্চি করে দিয়েছিল, যে উনি যখন বলেছেন তাহলে হয়তো আমি পারি, এই আর কি, এইভাবেই আকাশবাণীতে আগমন।
1: সেঞ্চুরির পথে পা বাড়িয়েছেন আকাশবাণীর ক্রীড়াঙ্গনের তরফ থেকে, সেই সেঞ্চুরির জন্য আগাম শুভেচ্ছা রইল। তার পাশাপাশি আজকের ডার্বি ম্যাচে দু দলের পারফরমেন্স নিয়ে কি বলবেন?
0: দেখো দু দলের মধ্যে তো টিম হিসেবে তো তুলনা হয় না, কারণ মোহনবাগান তাদের ফার্স্ট টিমের এতগুলো প্লেয়ারকে খেলিয়েছে, আর সেখানে ইস্ট বেঙ্গল তাদের সেই ইয়াং ব্রিগেডকেই রেখে দিয়েছে। আসলে ইস্ট বেঙ্গল এই বছর ভালো খেলছিল, ওদের ইয়াং ব্রিগেড, ওর চিষ্মান বিশ্বাস, ওদের যে কোচ, টিমটাকে খুব ভালো ওয়েল অয়েল মেশিনের মতো তৈরি করেছিল, এবং কয়েকটা ছেলে তো এক্সেপশনই ভালো খেলছিল, আকাশ হেমের কথা বলতে হবে। যাই হোক, এখন মোহনবাগানে কি হলো, একটু ছিন্ন ভিন্ন হয়ে গেল, ওই মেন প্লেয়াররা আসাতে রেগুলার যারা খেলছিল তারা তো বসে পড়লো, তারপরে মেন প্লেয়াররাও যে খুব একটা তাগিদ দিয়ে খেলেছে সেটা আমার মনে হলো না, যার ফলে ইস্ট বেঙ্গলের তরুণ তুর্কিরা দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে দ্বিতীয়ার্ধে। আমার ধারণা প্রথমার্ধে অর্চিসমান ওদের বলেছিল দেখবে যাতে গোল না খাও, যাতে ড্রটা ধরে রাখতে পারো, সেকেন্ড হাফে কামড় দেওয়ার চেষ্টা করবো, এইরকম একটা ব্যাপার ছিল। আমি বলবো ফুল ক্রেডিট টু ইস্ট বেঙ্গল প্লেয়ার্স, বাচ্চারা খুব ভালো খেলেছে, সত্যি দেখবার মতো।
1: ইস্ট বেঙ্গল দল যে সত্যি ভালো খেলেছে

0: সে কথা স্বীকার করে নিলেন প্রতিপক্ষ দল মোহনবাগানের কোচ বাস্তব রায়।
1: ধারে ভারে আমার যেটা উচিত ছিল সেটা পারিনি, সেটা আমাদের ব্যর্থতা, কিন্তু তুমি ইস্টবেঙ্গলের পারফরমেন্সকে কোনোভাবেই ছোটো করতে পারো। দেখো এরপরে আমাদের খুব শীঘ্রই আইসিসি সিলেক্টছে, এবার সেক্ষেত্রে আমরা কি করেছি, সিনিয়র জুনিয়র কম্বাইন্ডে টিম করেছি এবং কিছু ছেলে ইন্ডিয়া ক্যাম্পে চলে যায়। তো সেক্ষেত্রে আমি যদি সিএফএল এর টিমটাকে একদমই আলাদা করে দিই, সেক্ষেত্রে সিনিয়রেরও প্র্যাকটিস হবে না, সিএফএলেরও প্র্যাকটিস কিছু হবে না, কিছু টাইম পার। ওই জন্য আমরা কম্বাইন্ড প্র্যাকটিস করে প্রিপারেশনগুলো স্টার্ট করেছি। এরপর নেক্সট তিনটে চ্যাম্পিয়নশিপ ম্যাচ আছে, মেন খেলা, তখন এবার ওখানেই ফোকাস করতে হবে। তবে ইস্টবেঙ্গলের কোনো প্রশংসাই আজকে যথেষ্ট না, ওরা খুব ভালো ফুটবল খেলে।
0: পরের ম্যাচে মাঠে খেলোয়াড়দের কি বদল দেখা যাবে, এ প্রশ্নের উত্তরে তিনি বললেন,
1: কলকাতা লীগের সমস্যাটা হচ্ছে আমাকে ছটা ভূমিপুত্রকে বেস করে করতে হয়, যার জন্য আমি আজকে চেঞ্জই করতে পারলাম না। আমি যদি লিস্টার্নকে আজকে পুট করি তাহলে আমার ডিফেন্স লাইন ভাঙতে হয়, কিন্তু এই প্রসেসে ডিফেন্স লাইনটা ভাঙাটা মনে হয় খুব বুদ্ধিমানের কাজ হতো না। সেক্ষেত্রে অ্যাভেলেবিলিটি অফ প্লেয়ার্সের উপর ডিপেন্ড করে আমি টিম করবো, যা বেস্ট পসিবলই খেলবে।
0: সুপার সিক্সে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের প্রশিক্ষক অর্চিষ্মান বিশ্বাসের কথায়,
2: যেভাবে ছেলেরা ফাইট করেছে মানে এক্সিলেন্ট, হ্যাটস অফ টু দেম, ভাবা যায় না ওদের স্ট্রেংথ, ওদের এবিলিটি, সেই এবিলিটি অনুযায়ী আমাদের ছেলেরা যা ফাইট করেছে অসাধারণ, এক কথায় অসাধারণ। এটা শুধু প্লেয়ারদের ক্ষেত্রেও নয়, আমার ক্ষেত্রেও এই ডার্বিটা একটা বিরাট ডার্বি ছিল। সেক্ষেত্রে যেটুকুনি করতে পেরেছি এখন ওইটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে, আর কিছু করার নেই। তবে হয়তো জিততেও পারতাম, কারণ একটা বল বাড়ে লাগলো, একটা বল বিজয়ের বলটা ওপেন নেট বিজয় মিস করলো, হতে পারত। সবাই ফুটবল এখন খেলছে কিসের জন্য, আইএসএলে যাওয়ার জন্য, আর এটাই প্রুভ করার জায়গা যে আমিও আইএসএল খেলতে পারি। আমি সেটাই বারবার ওদের বোঝানোর চেষ্টা করেছি যে তোরা এই দিন আর পাবি না, এই দিনটা হচ্ছে এমন একটা দিন যেখানে আমাদের হারানোর কিছু নেই, নাথিং টু লুজ, এভরিথিং টু গেইন। সেখানে নিজেদেরকে প্রুভ করার ব্যাপার, কারোর কথা ভাবিস না, শুধু নিজের কথা ভাব। মানে যদি ফ্যাক্ট বলো, আমি সবসময় চাইছিলাম এরাই খেলো, আমি চাইছিলাম না ওপর থেকে কেউ আসুক, কারণ এরা যেভাবে ফাইট করে এই সুপার সিক্সে এসছে বা যেভাবে খেলেছে পুরো টুর্নামেন্টটা, এদের যদি আজকে এই ডার্বিটা খেলতে না হতো মানে সেটা মানে খুব খারাপ হতো, ফুটবলের পক্ষে খারাপ হতো, ওদের পক্ষে অন্যায় করা হতো। সেই জায়গায় যে ডিসিশনটা ক্লাব ম্যানেজমেন্ট নিয়েছে এক্সিলেন্ট।
0: শুনছিলাম মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচকে ঘিরে একটি প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
3: এতক্ষণ শুনছিলেন বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গন আপনাদের কেমন লাগছে জানাতে পারেন eirkolkatasports@gmail.com। এছাড়া চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেনগার্ডেনস, কলকাতা 700001। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও। ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

ক্রীড়াঙ্গন শেষ হলো, উপস্থাপনায় ছিলেন সাম্যবাক। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। জহরুল দালাল, ঠিকানা গ্রাম কাঁচড়াতোড়, ডাকঘর মঙ্গলপুর, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে জানাচ্ছেন, শ্রীমতী নূরজাহান দালাল গড়ন মাঝারি, বয়স 21 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 7 জানুয়ারি 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সুনীল মণ্ডল, ঠিকানা সাহেবডাঙ্গা কলোনি, ডাকঘর ফতেসিংপুর, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে জানাচ্ছেন, শ্রীমতী সুনীতা মণ্ডল গড়ন রোগাটে, বয়স 25 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 22 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী বাদল সোরেন, গ্রাম বালিবান্ধ, ডাকঘর গোয়ালতোড়, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে জানাচ্ছেন, শ্রীমতী সোমা সোরেন গড়ন মাঝ

এরি বয়স 21 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 6ই এপ্রিল 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী দুর্লভ মান্ডি, গ্রাম বনকাটি, ডাকঘর পাথরপাড়া, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে জানাচ্ছেন। শ্রীমতী মামুনি মান্ডি, গড়ন মাঝারি, বয়স 31 বছর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 16ই মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী তন্ময় পাল, গ্রাম সিংলা, ডাকঘর বুলানপুর, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে জানাচ্ছেন। কুমারী মনীষা পাল, গড়ন মাঝারি, বয়স 18 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 5ই জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মিসিং পার্সন ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন। বদন চন্দ্র মণ্ডল, গড়ন মাঝারি, বয়স 79 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং ফর্সা। গত 10ই আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি উচ্ছেন তালমা খন পুন সাই মড়গেল তরুই গেটোডে তরুই মিটারে হেবেনা সান্তাড়ি আখড়া।

0: মার্শাল, মার্শাল,
1: খেরোয়াল আড়ি লাগানো তেহারেন তো?
0: হ্যাঁ, চাকরি চালা হইয়া তো ইয়েই মে, দতনি হুতুম সাফা মে, ইমা তো রুয়াড়তি সিঙ্গড়ো গিয়া।
1: খেরোয়াল বাং, ইহো আদো বইন তাহেনা, চালা গিন।
0: চালাও খানেম চালা, ইয়ে আমসাও আড়ি আইমা গালমারাও তেনা মেনা আয়া, চালা কানাই তাহে হাতারো মে হই।

0: হপনায়ো হপনায়ো
1: হপনায়ো
2: অকই পে হহয়দা ও মিলন বাবু
1: হই হপনায়ো আলিঙ্গে সারিমই তালিং লিং হেই কেনা কলেজ লিং চলা কান তাহেন ইং হপন বাগে ই ফোন আদিনা বাংমা ইং হপন বাই অনলিয়া গাতে মার্শাল সরেন চেতা আপেটেনে হেই কেনা
2: হই বাবু হেই কেনায় নিয়ে পেলাবিন
0: হে হপনায়ো নিয়ে পেল কো আলিং
2: ওনা ওড়া রে মেনায়া বলন বিন
1: আচ্ছা ঠিক গিয়া সারি চলো আম গে লাভ মে
0: ইন তো বা আম গে লাভ মে
1: সারি কে সারি কলেজ রেম পড়া কান রে হো বতর দো বান চাবা লেন তমা
0: আম হো তুম বতর কানা
1: হিজো আলিং
3: হই দেলা
1: জোহার গমকে
0: জোহার
3: হ্যাঁ জোহার গে
1: গমকে
3: হুম
1: আম সাও নেপেলক গেলিং হেজেনা
3: আডি নাপায় দেলা দুড়ুব বিন বাবু আমার নিতুম দো
1: মিলন মান্ডি
3: মই আমার নিতুম দো
0: সারি সরেন
3: আবিন দো চেত রবিন পড়াক কেনা
1: গমকে বানাহর গে কলেজ রে সান্তাড়ি সাতাম ইদি কাতে লিং পড়াক কেনা
3: আডি আডি রেস্ক রে নাক কথা আচ্ছা তিন পঠুয়ো সান্তাড়ি পে হাতাও কাদা
0: যতম কতে পেগেল লেকা কো হয়ো
3: আডি গরব রে নাক কথা
1: গমকে
3: হুম
1: আম সাও নাপম কাতে আডি রেস্কলিং আটকার কেদা চেদা সে পতপ করে পাথাম করে আমা অনল অনড়হে কাহানি কো পড়াও কাতে যে ধরম সাঁওতা চেতান আলেয়া দুলার লালে চাপে কানা
0: আমা অলরে আলে তিরলে লাহান্তি রেনা সাগুন দিশুদিশ চাল কাতে তিরলে হপন কো উদ্গাও দাড়েম চালালে কানা বাড়ি বিরুদ্রে লড়াই রেনা দিল দাড়েম সারসাও আলে কানা
3: বাবু মিলন আর সারিমাই উইহার মাবন তিলকা মাঝি সিধু কানু বিরসা মুন্ড রামদাস টুডু রস্কা সাধুরাম চাঁদ মুর্মু গুরু গমকে পণ্ডিত রঘুনাথ মুর্মু সারদা প্রসাদ কিস্কু নুকু লেখা সুমুং বঙ্গা বারাক মানুয়া কোয়া হুলসে রেনা এনেম তেগে আবনা জাত ধরম সাঁওতা সাঁহেদ নিত হো নির্ল মেনা হাতাড়া নয় নির্লতে জিয়ার ধরেনা আঙ্গিভার তো অনলিয়া সুসারিয়া পাঠুয়া কো সাঁওতে সানাম সাঁওতা মানমি কোয়া গেকানা হ্যাঁ সে
1: হুম

0: ও আবিন,
1: আডি বেড়ায় না মা, আবু কবিন দাকা জমবিন?
0: বাং, দাকা দো তেহিন দো বালিন জমা, হরমো কো বাং ঠিক লিং ঐক্য এদা।
1: তাহলে ডাক্তার লি?
0: বাং বাং, ডাক্তার দো খবর বাং হইবা, খেরওয়াল মেতা দে তাহে লিং আদো বালিং তাহে না, নয় রুবু হাসো অরু লিঙা আডি জোর লিং জ্বালা গোট পেয়ানা খান।
1: বাং বাং, নোয়া দো জ্বালা রেনা দো চেদ মেনা?
0: বাং মানে মিদটাং উদ্মা।

0: খেরোয়াল বাবু, খেরোয়াল বাবু, ও কয় দুকু হহয় দেয়া ওহো লগেন হপন বা
1: হই বাবু ইংগে চাকরি খনে রুয়ার কেনা
0: হই রুয়ার হই কেনা আমদো
1: ইন্দো বাজার সে গিন হেললে না ও ইয়ে বাবু মিটেন কথা বড়াই তেনা তাহে কান্তিনা
0: চেত কথা হপন বা
1: আপে ওড়ারে উনি দাড়মাকার কোড়া হপন দো ও কই কেনা
0: ওহো উনি তো ইনি কলেজ রে নি গাতে কানাই আড়ি নুতুমান অনলিয়ে কানাই
1: হুম অনলিয়ে দোই অনলিয়ে কান গিয়া মেনখান
0: মেনখান তো চির হপন বা
1: আতোরেন তিল্লো হপন দালু ঘাট তপন ঘাট করে কো গালমারা কানা আর আতো হড় কো মেট পেরে নেল হক নেল জং কানা বাহু আর উনি অনলিয়ে কোড়াটা মিতে বাজার কিন জলয় জলয় কানা
0: হপন বা
1: একলা ওড়ারে সিন পটম কাঁতে হুকিন তাহেন কানা
0: হপন বা অঞ্জরা মেতে উনি তো আলো পে নেলে উনি তো এই কলেজ রে নি জীবি গাতে কানায় নুতুমান অনলিয়ে কানায়
1: বাবু নাহাক দো নুতুমান হড় গে বাড়ি কামি রে দো কো লেউঠে কানা খবর কাগজ রে বাম নেলেদা আশ্রম রেম সাধু হো তিল্লো হপন চেতান বাড়ি কো কামিয়েদা
0: হপন বা নোয়া কো তো চিয়াম লেই দেয়া
1: আমা তো সেতারে চাকরিম চালা

0: দাদা,
1: চিকায় নাম, চিকায় নাম,
0: কুকুমুতে কুকুমুতে চমকাও বেড়ে দেনা, নিয়েলে কানায় মার্শালদা তেহে তেহে পুর ধুতি জামা হরকাতে তিঙ্গু আকানা
1: মাইনো
0: এগো এগো হাঁটু পাটু হাঁটু পাটু চলো সে লাগে নিয়েলে পাছে যা লেখা এনে হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ চলো সে চলো সে লাগে এলে এই তো বউয়ের মতো ঝিঁকিয়া ওখাতে তুই চালাও না কাগজ কলম ঝোলা ঝোতো তো এদিকে কাতায়া
0: এগো রুয়া মোয়াতে ওকা সে তো নিয়ে না আমদো আদো চেদ ইমে তামা
1: মার্শাল মার্শাল মার্শাল
0: তিন রে চুই উড়ক চালাওয়া কানা এগো ইয়া মনে লেই দা ঠিক ওনা পুকুরি সেদ গে চালাওয়া কানা চলো সে চলো সে ওনা পুকুরি সে লাগিয়ে নে হতে গে সে তাকো ভৌ এদা
1: মার্শাল মার্শাল
0: এগো এগো উনি তো চিলি দাদারে রে উল্টা হওয়া কানা
1: উনি কান গে আই জানি
0: তেতাং জালা দা জেমেত কালাং ডোলাঙে আড়গন কান্তে হে সোমোধা কানা হে জানি
1: মার্শা
0: দাদা
1: মার্শা
0: দাদা
1: মার্শা
0: দাদা
1: ইকে কেনি মার্শা আম তো ইকে কেনি আপে সে তীরে দো চেয়েছে পুটো কাদা মার্শা আলম পিছে না খেরোয়াল
2: খেরোয়াল মা তবে জানাক নোয়া ধুড়ি ধারতি খন সাথী কুকুমতি শুনতে যাই আর যাওয়া কথা

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে সন্ধে 6:23। আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতা এবং তার আশেপাশে আকাশ মূলত মেঘলাই থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95%, সর্বনিম্ন 77%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 6.3 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন। প্রাথমিক চিকিৎসা বিষয়ক সাধারণ তথ্য, এই বিষয়ে বলবেন পঞ্চমী মুর্মু। এরপর লোকগীতি, প্রথমে রবীন্দ্রনাথ হাঁসদা, এরপর বাবুদাস টুডু সহ শিল্পীবৃন্দ। 6:38 কৃষাণবাণী, মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ও সুস্থায়ী কৃষির গুরুত্ব নিয়ে আলোচনায় থাকবেন সুমিত চক্রবর্তী, কল্লোল দত্ত এবং সুব্রত চক্রবর্তী। 7:10 কৃষক ও তাঁর পরিবার, এই অনুষ্ঠানে নাক ডাকে কেন, এ বিষয়ে ডাক্তার তমজিৎ সাহের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8 অনুরোধের আসর, 8:30 সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, রাত 9 রজনীকান্তের গান শিল্পী দেবীপ্রসাদ রায়চৌধুরী, 9:20 নজরুল গীতি শিল্পী মৌমিতা রায়, 9:30 মুখোমুখি। সাহিত্যিক বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন বামা প্রসাদ মুখোপাধ্যায়। আর শুনবেন দ্বিতীয় পর্ব, রাত 10 অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন সুরবাহার শিল্পী অসিন এম ডালভে, আকাশবাণী জয়পুরের নিবেদন। রাত 11 রবীন্দ্রসঙ্গীত তাপস মিত্র, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান প্রসঙ্গে।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর থেকে এই অনুষ্ঠান চলবে আগামী

পঁচিশে আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। একটু পরেই শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন পুন সাই মোড়গেল তুরুই গেটুডে তুরুই মিটারে উচ্ছেন কান সান্তাড়ি আখড়া পে আজমেদা নিত আজম পে জয়ন্তী মুরমু আর সাঁতেন কোয়া লাংড়ে সেরিং সেরিং রেদো জয়ন্তী মুরমু আর ছায়া রানী মান্ডি

0: বাবুদাস টুডু আর সাঁতেন কোয়া ছটিয়ের দং সেরিং পে আজম কেদা সেরিং কেদ আকিন উর্মিলা টুডু আর বাবুদাস টুডু সেরিং তাইনম নিত দো আজম পে থুতি তেহিন থাকা ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে মেনমা জেগেদ জাকাত ফার্স্ট এইড মাহা ইন দিশ কাতে নিত দো আজম পে ফার্স্ট এইড বাবদে বাড়াই যং কথাকো নিয়ে বাবদে থুতি এটা পঞ্চমী মুর্মু।
1: আসো ইন সানাম কোগে নাপাই গে মেনাবো না তেহেন দো ইন পুইলো রান্ড্রিত সে প্রাথমিক চিকিৎসা পদ্ধতি সে ফার্স্ট এইড ইদি কাতে খাটো মোচাতে মিদবার কথা লে সারে আবনি আবনা দিনকার জীবন রে সব দিন গে মজগে চাল আ অঙ্কা দবা তিন অক্টোরে চেদ হয়ে আনা দো আবহ বাবন বাড়ায়া আবরেন আপন হরকো সালা সে যাহা সে চালা হর করে বা গাড়ি করে আবনা পাশেরে দূর তাহে হর সালা সে আবনা মেদ সামাংরে হুয়ু কোনো আকস্মিক দুর্ঘটনা উন অক্টোরে আপো মানমি হয়ে কাতে তেঙ্গথিরমা বাবন তাহে দাঁড়ে আ উন অক্টোরে উনি রুগী হর হপন সে হপন কো আবনার সাধারণ জ্ঞান ভরসাতে যা গড় শপথ বোন এম দাঁড়ে আয়া এম আয়া বোন ডাক্তার থেন ইদি মারাংরে হয়তো ডাক্তার বা নার্স লেখা দো বাবন দাঁড়ে আ তাও যাহাতিন গড় শপথ বোন এম দাঁড়ে আয়া এম আয়া বোন গড় শপথ এম লাগি দো উন চিকিৎসা অস্ত্র রেনা দো দরকার বাং তাহেন গিয়া উনি রুগী হর যাতে আরও বাই বাড়ি চালা মা সে উনি রুগী হর অপনা হড়মো রেনা ঘায়েল কো যাতে আরও বাং বাড়া তাই মা আর ক্ষত কো নিরাময় লাগি যাহাতিন গড়বন এম দাঁড়ায় এমায়াবন আর উসরাগে উনি রুগী হর হপন হাসপাতালে ইদিজংরে না বন্দোবস্ত বন করায় আর লগনগে অ্যাম্বুলেন্স বন কলায়া আবু সানাম কোগবন বাড়াইয়াব অ্যাম্বুলেন্স কলিং নাম্বার দো হুয়ুক কানা 102 না দো লেয়া আবন পৈলো রানরিত সে প্রাথমিক চিকিৎসা পদ্ধতি সে ফার্স্ট এইড শেরমা পিরিল সেপ্টেম্বর বঙ্গারে না দশার শনিবার হলো পৈরো রান মুরগন মাহা মানা হুয়ুক গিয়া পুইলো রান বক্স সে ফার্স্ট এইড বক্স সানাম ঠেন গে তাহে জরুরি কানা চেদা সে অকা অক্টোরে চেক্কা কাতে কামিরে লাগা গিয়া ওনা দো আবহবয়ন বাড়ায়া পুইলো রান বক্স ভিতির রে তাহে দো জরুরি কানা জীবাণুনাশক গজ আর ব্যান্ডেজ ঘাউটাও লাগি আর মায়াম জ্বর বন্ধ লাগে অ্যান্টিসেপটিক ডেটল বাংখান শ্যাবনল গেদ জায়গা সাফা লাগি কাঁচি বা চিমটি ব্যান্ডেজ গেদ লাগি বাংখান মূল্য অচল লাগি তি মজা বতর বেগর রান মুরগন এম লাগি ঘাও মারকুদ মলন ইনফেকশন আটকাও লাগে পুইলো রান সে ফার্স্ট এইড রেনা মূল উদ্দেশ্য দো হুয়ুক কানা জি বাঞ্চা রুগিয়া দশা যেন আলো বাড়ি তাইমা আর জি আলো চালা তাইমা অনাঞ্জাল ক্ষতি কমাও আঘাত বা হাসু যেন আলো বাড়া তাইমা অনাও ঞাল নিরাময় রে গড় এম রুগিয়া হাসো যাতে কম বুঝয় রুগী শান্ত দোহায় এম আর উষরা কে ভুগি আবহাওয়া তৈরি সাধারণ জরুরি অবস্থারে পৈলো রান গেদ আর মায়াম জ্বর সাফা দাঁতে ঘা জাগা সাফা গিড়ি কাপে সাফা কাপড় বা গস্তে সিধো চাপ কাতে

0: ମାୟାଞ୍ଜର ବନ୍ଦରେ ନା କୁରୁମୁଟୁଇପେ ଲଟ୍ ହାଉ ଲଟ୍ ହାଉରେ କମ୍ସେ କମ୍ 20 ମିନିଟ୍ ଧରେ ରିୟାର୍ ଦା ଦୁଲ୍ପେ ବରଫ ବା ଯାହା ଲାକାନ ସୁନୁମ ବୁଲୁଙ୍ଗ ଦ ଆଲପେ ଲଗାୱା ସାହେଦ ଆଟକାଓ ହଟରେ ଯାହା ନା ଆଟକାଓ ଲେନ୍ ଖାନ ଲାହାସେଦ କୁବୁର କାତେ ଦେୟା ଚଟରେ କୟେକବାର ଥାପଡ଼େପେ ଜରୁରୀ ଲେନ୍ ଖାନ ହେମୋଲିସ୍ ମେନୁଭାର କରା ଉପେ ହେମୋଲିସ୍ କୌଶଲ ହେମୋଲିସ୍ କୌଶଲ ଦ ହଟରେ ଯାହାନା ଜମା ସେ ଜିନିଷ ଆଟକାଉ କାତେ ସାହେଦ ବନ୍ଦର ଲେଙ୍କାନ ଅବସ୍ଥା ହୋଇଲେନ ଖାନ ଅନା ଉଡ଼ୁକ ଲାଗି ମିତ ଜରୁରୀ ପୋଇଲୋ ରାନ୍ଧରି ସେ ପ୍ରାଥମିକ ଚିକିତ୍ସା ପଦ୍ଧତି କାନା ତାୟମସେଦ ଖାନ ଜପ କାତେ ସା ଆଜାର ହାତାଉ ଅଙ୍କାନ ହରରା ତାୟମସେଦ ତେଙ୍ଗୋ କାତେ ଆକିନ ବାନା ତିତେ ଜପ କାତେ ସାପକିନ ପେ ମୁଠୋ ବେନାଉ ପେ ମିତ ତିଏନା କାଟୁ ତେ ମିତ ଗ୍ୟାଜେଟ ମୁଠୋ ବେନାଉ ପେ আর ওনা আজার হাতাও অঙ্কান হড়া নাভি রেয়া ঠিক চেতান আর পাঞ্জর রেয়া লাতার রে দহাই পে জোরে চাপ এম্পে আর মিতিতে ওনা মুঠো গ্যাজেট সাপ কাতে ওনা তায়ম উসর আগে ভিতির সেত আর চেতান সেত পাঁচ ধাও জোরতে চাপ এম্পে দৌড়াতে করাপে জিনিস ওড়ং ভুর সে অচেতন ভুর ধাবি নিয় চাপ এমরে তাহেনপে হিট স্ট্রোক রুয় হড় উমুল বা রেয়ার ঠাঁরে ইদিপে হড়ম রেয়ার লাগি ব্যবস্থায় পে আর ওরাল রেহাইড্রেশন সলিউশন মানে ওয়ারেস বা লেবু রেনা শরবত বুলুং চিনির না দা নুহাজয় পে
1: ফার্স্ট এড বাবদে বাড়াই জং কথা কপে আজম কেডা নিয়ে বাবদে থুতি কেডা পঞ্চমী মুর্মু ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱟᱸᱡᱚᱢ ᱯᱮ ᱦᱮᱲᱦᱮᱫ ᱥᱮᱨᱮᱧ ᱥᱮᱨᱮᱧ ᱫᱟᱭ ᱨᱚᱵᱤᱱᱫᱨᱚᱱᱟᱛᱷ ᱦᱟᱸᱥᱫᱟ

0: ᱥᱤᱛᱟᱹᱨᱟᱱᱤ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱱᱤᱭᱟᱹ ᱥᱚᱡᱷᱮ ᱞᱟᱜᱽᱲᱮ ᱥᱮᱨᱮᱧ ᱥᱟᱶᱛᱮᱜᱮ ᱛᱤᱦᱤᱧᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱱᱚᱰᱮᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱱᱟᱯᱟᱭ ᱛᱟᱦᱮᱱ ᱯᱮ
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রবীর ভট্টাচার্য। পশ্চিম বর্ধমানে বারাবণী বিধানসভার অন্তর্গত নুনি গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। মোট 12 সদস্যের এই পঞ্চায়েতে এতদিন বিজেপি এবং বামফ্রন্টের একজন করে প্রতিনিধি ছিলেন। সম্প্রতি পঞ্চায়েতে নানা অনিয়মের অভিযোগ তুলে আনা হয় অনাস্থা প্রস্তাব। বাম প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ সদস্য উপস্থিত না থাকলেও বিজেপি সদস্য সহ মোট 7 জন ভোট দেন। সর্বসম্মতিক্রমে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির ঋতু বাউরি। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসাবে রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো নির্দেশিকায় জানিয়েছেন, 17ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশুর স্বপ্নের ভারত কর্মসূচিতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের অবহিত করা হবে। স্কুলগুলিতে পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হবে বক্তৃতা অঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিজয়ীদের মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হবে। মাশরুম চাষে উৎসাহিত করতে সরকার 50% ভর্তুকি দিচ্ছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা PMRKVY মাশরুম চাষীরা এই সুবিধা পাচ্ছেন। আজ হুগলি জেলার উদ্যান পালন দপ্তরের সহসচিব সামন্ত লায়েক বলেছেন, জেলায় 66,250 টাকা মূল্যের ক্ষুদ্র প্রকল্পের 22টি আবেদনের মধ্যে ইতিমধ্যেই 15টি গৃহীত হওয়ায় প্রকল্প ক্ষেত্রে অর্থ চাষীরা পেয়ে গেছেন। বৃহৎ প্রকল্প তৈরি করলেও 50% ভর্তুকি মিলবে বলেও তিনি জানিয়েছেন। মালদার মানিকচকের ভূতনিতে বন্যার জল কিছুটা কমলেও এখনও বিস্তীর্ণ এলাকা জলের তলায়। প্রায় 2 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু পরিবার এখনও ত্রাণ শিবিরে কিংবা উঁচু জায়গায় দিন কাটাচ্ছেন। গত 3রা সেপ্টেম্বর গঙ্গার বাঁধ ভেঙে জল ঢুকে উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর এবং হীরানন্দপুরের গ্রাম পঞ্চায়েত পুরোপুরি জলের তলায় চলে যায়। অসহায় মানুষজন দ্রুত আরও বেশি সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। কোচবিহারের দিনহাটায় দম্পতি খুনের ঘটনায় তাদের ছেলে মহাদেব রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজত হয়। উল্লেখ্য, গতকাল দিনহাটার ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় নিজের বাড়ি থেকেই সুকুমার বর্মন এবং তার স্ত্রী চম্পা রায়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাদের ছেলে মহাদেবকে গ্রেপ্তার করেছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি বড়সড় সাইবার প্রতারণা চক্র ভেঙে দিয়েছে পুলিশ। 10 জন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ সোনারতরী, নাইমনগর এবং মসজিদমহল এলাকায় অভিযান চালায়। ধৃতদের মধ্যে ঝাড়খণ্ডের জামতারার এক বাসিন্দাও রয়েছে। বেশ কয়েকজন ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর জাতীয় সংবাদ 7:35।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়। হালকা থেকে

0: মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায়। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষর বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: অনুষ্ঠানটি নিবেদন করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ
1: মন্ত্রণালয়। पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं?
2: मतलब
1: देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है, और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? अरे पहले ऐसा नहीं था, पूछना अपने बड़े बुजुर्गों से कैसे फसल लहलाती थी, शुद्धता झलकती थी, माटी भी तंदुरुस्त और लोग भी। पहली वाली बात कहाँ,
2: पर हम तो सब यही डाले हैं।
1: सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं।
2: सच है?
1: रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं।
2: ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा।
3: माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती।
0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, প্রতিনিয়ত আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা তো কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনেন। আপনারা নিশ্চয়ই কৃষিকাজের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা তো জানেনই, বর্তমানে ভারত সরকার বা আমাদের রাজ্য সরকার উভয় সরকারের যৌথ উদ্যোগে বিভিন্ন প্রকল্প কৃষকদের স্বার্থে নিয়ে আসা হয়েছে, এবং একটি বিষয় গত কয়েক মাস জুড়ে যার কার্যপ্রণালী বিভিন্ন কেবিকে রয়েছে, বিভিন্ন ব্লক রয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়ে আছে, তা হল প্রাকৃতিক কৃষি। এই প্রাকৃতিক কৃষির উপরে জোর দেওয়া হচ্ছে একটি কারণে, যাতে আমরা আমাদের যে কৃষি ব্যবস্থাপনা বা কৃষিকাজের সঙ্গে যারা জড়িত তারা দীর্ঘমেয়াদী একটা কৃষিকাজের সঙ্গে জড়িত থাকতে পারেন। এবং বর্তমানে দেখা যায় যে আমাদের কৃষক বন্ধুরা, বিশেষ করে যখন আমরা গ্রামে গঞ্জে যাই বা তাদের সঙ্গে কথা বলি, কৃষি পরিবারের ছেলেমেয়েরা তারা কৃষিকাজে থাকতে চান না, কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তারা বলেন যে কৃষিতে সেভাবে আয় নেই। তার অধিকাংশ কারণ কিন্তু কৃষিখাতে যে ব্যাপক তাদের খরচ হয়ে যাচ্ছে সেই ব্যাপারটা তাদের একটা মুখ্য কারণ। তাই আমাদের ভাবতে হবে অন্য কিছু, অন্যভাবে। কৃষিকে তো ছাড়লে হবে না, কেননা আমাদের কৃষি নির্ভর ভারতবর্ষে অর্থনীতির একটা বড় অংশ দাঁড়িয়ে রয়েছে কৃষির উপরে। সেখানে যদি কৃষিটাকে আমরা একটু অন্যরকম ভাবি, যেমন ধরুন সাস্টেনেবল এগ্রিকালচার, এই কথাটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, যাকে বাংলায় বলা হচ্ছে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা। আবার এই সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, বা যে সারের কথা আমরা বলতে চাইছি সেটা হলো জৈব সার। জৈব সার আমাদের কৃষি ব্যবস্থার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, আর এই যে সুস্থায়ী কৃষি ব্যবস্থার কথা বললাম সেটা বা কেন আমরা করব, আজকের আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে। অর্থাৎ মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার এবং সুস্থায়ী কৃষি গুরুত্ব, মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার, এ প্রসঙ্গে তো যাব, তবে তা

0: তার আগে আজকের আমাদের মধ্যে যে দুজন বিদগ্ধ ব্যক্তিকে পেয়েছি, যারা দীর্ঘদিন আকাশবাণীর কৃষি বিভাগের সঙ্গে, মানে তাদের কথা আপনারা বহুবার শুনেছেন, তাদের পরামর্শ আপনারা শুনেছেন, তাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতার ব্যবহার সেগুলো আপনারা পেয়েছেন, তেমন একজন মানুষ যার কথা আপনারা শুনলে খুশি হবেন আমরা আমাদের মধ্যে পেয়েছি আকাশবাণী কলকাতার কৃষি বিভাগের প্রাক্তন প্রোগ্রাম এক্সিকিউটিভ অফিসার বা অনুষ্ঠান আধিকারিক কল্লোল দত্তকে। কল্লোলদা, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: ধন্যবাদ তোমাকে।
0: আর সঙ্গে রয়েছেন আপনাদের খুবই কাছের মানুষ সুমিত চক্রবর্তী, এ নাম তো আপনাদের বহু শোনা। সুমিতদা, আপনাকেও স্বাগত।
2: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু, তাদের অনুজ ভাতৃপ্রতিম, আপনাদেরই কৃষি মিত্র সুব্রত চক্রবর্তী।
1: সুব্রত, খুব সুন্দর তুমি শুরুটা করলে। আমাদের আজকের অনুষ্ঠান একদম গোড়ার কথা, সেটা হচ্ছে মাটি, মাটি স্বাস্থ্য, মাটি পরীক্ষা, মাটি সুস্থায়ী ব্যবহার, কৃষি জৈব কাজ, এটা শুরুই আমাদের করা উচিত। আরেকবার একটুখানি দেখে নেওয়া, বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন চাষবাস করছেন আপনারা জানেন কি, তবু আরেকবার মনে করে দিচ্ছি। সুমিত, মাটি বলতে আমরা ঠিক কি বুঝি?
2: মাটি তো আমরা সবাই জানি, মাটি নিয়ে সবাই জানি মানে কি, সেই ছোটবেলার থেকে মাটি দেখেছি আর মাটির সাথে আমরা ওতপ্রোত ভাবে জড়িত। তো মাটি হচ্ছে প্রকৃতিপক্ষে ভূপৃষ্ঠের উপরে একটি আচ্ছাদন। লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে এটি সৃষ্টি হয়।
1: ঠিক।
2: কৃষি ক্ষেত্রে যারা আমরা আছি তারা মাটিকে এক সজীব, গতিশীল, ভার সম্মুক্ত ধারক বা আধার হিসাবে বিচার করি।
1: ভারসাম্যযুক্ত ধারক বা আধার, তাই তো? আচ্ছা, এই সুমিত, বন্ধুরা জানতে চাইতে পারেন যে এই যে মাটির স্বাস্থ্য নিয়ে আমরা এত কথা বলছি বা বলবো, সেই মাটির স্বাস্থ্য কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, কি মনে হয় তোমার?
2: মাটির স্বাস্থ্য যার উপরে নির্ভরশীল সেটা হচ্ছে কাদাকণা, পলিকণা আর বালিকণা।
1: আচ্ছা।
2: যাকে ইংরেজিতে বলা হয় স্যান্ড, সিল্ট, ক্লে। এই তিনটি কণার যে অনুপাত, দেখবেন কখনো কারো অনুপাত বেশি আছে, কারো অনুপাত কম আছে।
1: আচ্ছা।
2: তো এর উপরে নির্ভর করে মাটির টেক্সচার আর স্ট্রাকচার,
1: মানে গঠন এবং প্রকৃতি, এর
2: নির্ভর করে এই তিনটে, মানে কাদাকণা, পলিকণা আর বালিকণা।
1: ঠিক ঠিক।
2: হ্যাঁ, এর অনুপাত আলাদা আলাদা আছে এবং এই তিনটি উপরেই আমাদের নির্ভর করে আমরা মাটিকে কখনো এঁটেল মাটি বলি, কখনো দোআঁশ মাটি বলি, কখনো বেলে মাটি বলি। আবার বেলে মাটিতে সব ধরনের চাষ, ফসলের চাষ করা যেতে পারে খুব ভালোভাবে।
1: ঠিক।
2: এবং মাটিতে জৈব পদার্থের পরিমাণ কিরকম থাকে সেটা আমাদের জানতে হবে। মাটিতে যে উপকারী জীবাণু আছে, মাইক্রো অর্গানিজম যে আছে, তার কিরকম আছে সেটা আমাদের জানতে হবে। জল ধারণ ক্ষমতা এটা আমাদের জানতে হবে। আর মাটির ভিতরে বাতাস কিরকম চলাফেরা করে
1: এবং তার উপরে শস্যের বারবারন্ত নির্ভর করবে,
2: নির্ভর
1: ফলন নির্ভর করবে, ঠিক কিনা?
2: আর একটা হচ্ছে মাটির অ্যাসিডিটি, অ্যালকালিনিটি আর সলিনিটি, এই তিনটের উপরে নির্ভর।
0: মানে অনেকগুলো অভিজ্ঞতার কথা এবং দীর্ঘদিন আমাদের কৃষি বিভাগের সঙ্গে জড়িত থেকে আপনারা তো রীতিমতো একদম কৃষক হয়ে পড়েছেন এবং কৃষক বন্ধুদের মনের মনিকোঠায় পৌঁছে গেছেন এতদিন, সে কারণে আপনাদের এত অভিজ্ঞতা বা বাস্তব কৃষক বন্ধুদের সঙ্গে মেলামেশার ফলে যেটা বলছেন আপনারা, মাটির কিছু গুরুত্বপূর্ণ দিক বা কণা, তাদের ভাগ, গঠনগত যে চারিত্রিকগত, সেগুলো সুমিতদা বলেন। আমি একটু কলকাতা আপনার থেকে জানি, বর্তমানে কিন্তু আমাদের কৃষক বন্ধুদের কাছ থেকে শোনা যায় বা বিভিন্ন বিশেষজ্ঞ যারা আসেন তারা বলেন যে মাটির স্বাস্থ্য আর আগের মতো নেই।
1: আচ্ছা। এটা খুব ভালো কথা তুমি বললে, মাটির স্বাস্থ্য আগের মতো নেই, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে।
0: তার কারণটা কি?
1: কারণটা কি? দেখো, প্রথমেই তাহলে বলতে হবে যে আমরা না একটু তো মানুষ, তো আমরা দোষে গুণে মানুষ, আমাদের কখনো কখনো একটু লোভ কাজ করে। সেটা হচ্ছে গত বছর যে টুকরো জমি থেকে আমি যতটুকু ধান, গম, সবজি তুলেছি, এবার একটু বেশি চাই। এই বেশি চাইতে গেলে কি করি? আমার মনে হয় আমরা গতবার 10 কেজি দিয়েছিলাম SSP সিঙ্গেল সুপার ফসফেট, এবার একটু বেশি করে রাসায়নিক সার দিই। এই অত্যধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে উচ্চ ফলনশীল জাতের শস্য এবং নিবিড় শস্য পর্যায়ে আমাদের অতিমাত্রায় রাসায়নিক সারের উপর নির্ভরশীল করে তুলছে। তাতে কি হয়? অত্যধিক রাসায়নিক সারের ব্যবহারে মাটির স্বাস্থ্যহানির অন্যতম কারণ। এরপরে দেখো সুব্রত, কম জৈব

0: এগুলো এই সমস্ত কারণগুলোতেই আমাদের যে মাটির স্বাস্থ্য, যে আমাদের কৃষক বন্ধুদের দেয় একটা মাথা
1: একদম
0: ব্যথার কারণ,
1: একদম
0: সেটাই হচ্ছে।
1: ঠিক
0: আচ্ছা, এখানে আপনি একটা কথা বললেন যে কম জৈব সারের প্রয়োগ, তাহলে আমাদের জৈব সারের প্রয়োগ বাড়াতে হবে, এটাই তো?
1: ঠিক।
0: কিন্তু এই প্রসঙ্গে আমি একটু সুমিতা আপনার থেকে জানি যে জৈব সার, এই জৈব সারটা ঠিক কি রকম কি জিনিস একটু যদি বলেন।
2: জৈব সার তো আমরা আমরা কেন ছোটবেলার থেকেই আমরা দেখছি,
3: কৃষক বন্ধুরা ভালোই জানে,
2: ভালোই জানে, তাদেরকে নতুন করে কিন্তু
3: না, আমরা কি করছি, আমরা একটু মনে করিয়ে দিচ্ছি,
2: মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারা কিন্তু
3: জানে
2: তারা কম্পোস্ট সার ব্যবহার করেন, আর তারা গোবর সার ব্যবহার করেন, গোবর গ্যাসের থেকে যে তার থেকে সার তৈরি হয়, গোমূত্রের ব্যবহার করে থাকে, হাড়ের গুঁড়ো ব্যবহার করে থাকে, পোল্ট্রি সার ব্যবহার করে থাকে, বিভিন্ন ধরনের খৈল, যেমন সরিষের খৈল, বাদাম খৈল, নিম খৈল, তিসির খৈল, করঞ্চা খৈল, এই হলো
3: সব খৈল ব্যবহার, এগুলো জৈব সার।
2: আবার সবুজ সারও আমরা ব্যবহার করে থাকি, যেমন হলো তোমার ঢেঁচা আর
3: ধৈঞ্চা এবং অ্যাজোলা,
2: আর অ্যাজোলা,
3: ঠিক বলেছো,
2: এই দুটো জিনিস তোমার সবুজ সার হিসাবে, গ্রিন ম্যানিউরিং ইংরেজিতে বলে, গ্রিন
3: ম্যানিউরিং।
2: এবার
3: শুনে এই জৈব সারের একটুখানি উপকারিতাটা আরেকবার মনে করিয়ে দাও।
2: হ্যাঁ, এই উপকারিতা তো এর থেকে উপকারিতা উপকারী, মানে যে জিনিসটা আমরা হারিয়েছি রাসায়নিক সার ব্যবহার করে, যে জিনিসটা আমরা হারিয়েছি সেটা আমরা কিন্তু জৈব সার দিয়ে আমরা পূরণ করে নেব।
3: তাহলে কি তুমি বলতে চাইছো বন্ধুরা যারা আজকে অনুষ্ঠান শুনছেন, লক্ষ্য করুন সুমিত বাবু কি বলছেন, সুমিত বাবু বলছেন ভুলে যাও, রাসায়নিক সার ভুলে যাও, জৈব সারে ফিরে এসো যদি তোমার ফলন চাও এবং হারিয়ে যাও এবং মাটিকে ফিরে পাও, ঠিক কিনা? মাটি তো মা তো, কাজী মাই আমাকে ফলন দেবে, তাই না? একটু বলো
2: এরপরে কি হচ্ছে, মাটি যেটা আমরা জৈব সার ব্যবহার যখন করব তখন মাটির গঠন, সয়েল স্ট্রাকচার, সয়েল টেক্সচার যাকে বলে ইংরেজিতে, সেটা কিন্তু খুব ভালো হয়ে যায় আস্তে আস্তে, দেখবেন।
3: ঠিক,
2: একদিনে হবে না, আজকে করলেন কালকে যে মাটির স্বাস্থ্য ফিরে আসবে তা না, এটা ধীরে ধীরে আস্তে আস্তে আস্তে সময় হবে, আমরা এটা করে নিতে পারবো। অনেক সময় দেখা গেছে যে আমাদের টেম্পারেচার, মাটির টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কিন্তু জৈব সার যদি ব্যবহার যদি করা যায় তখন মাটির টেম্পারেচারটাও ভালো।
3: আচ্ছা শুনি, কৃষি বিজ্ঞানীরা প্রায় বলেন মাটির পিএইচটা দেখতে হবে, ক্ষারত্ব, অম্লত্ব,
2: অ্যাসিডিটি, অ্যালকালিনিটি, এইগুলি ব্যাপারটা আছে। অনেক কিছু ফসল আছে যে ফসল কিন্তু অ্যাসিডিটিতে থাকলে ভালো হয় না,
3: আচ্ছা,
2: আর অনেক ফসল ভালো হয়, আবার অনেক ফসল ভালো হয় না,
3: আচ্ছা,
2: তাকে আমরা কে চুন, লাইম স্টোন দিয়ে
3: চুন,
2: চুন দিয়ে,
3: চুন দিয়ে এটাকে নিউট্রাল করি,
2: নিউট্রাল করে মানে ওইটাকে করার জন্য
3: অ্যাসিডটাকে নষ্ট করে এটা যেন সমান আসে,
2: হ্যাঁ সেটা করা হয়। তো এটা না করলে অনেক সময় ফলন কমে যায়,
3: কমে যাবে।
2: হ্যাঁ, এইগুলি যেগুলি জিনিস আমি বলতে চাইছি, এই জৈব সার যদি ব্যবহার করা যায় তাহলে দেখবেন এইগুলি সমস্ত যে প্রবলেম,
3: সমস্যার সমাধান করে দেবে, মাটির ক্ষয় ঠেকাতে লাগবে। হ্যাঁ, জৈব সার গাছকে অনুখাদ্য সহ সর্বপ্রকার খাদ্য উৎপাদনে যোগান দেবে, ঠিক কিনা? আর এই সার প্রয়োগে মাটিতে বসবাসকারী জীবন, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার,
2: আর
3: জীবনের বংশ বৃদ্ধি এবং কার্যক্ষমতা বাড়াবে।
2: আর অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্যের যেটা হয় সেটা কিন্তু জৈব সার দিলে বেড়ে যায়। মাটির ক্ষয়, সয়েল ইরোজন যেটা হয়, মাটির যেটা ক্ষয় হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আমরা উদ্ধার করতে পারি।
3: বন্ধুরা লক্ষ্য করুন সুমিত বাবু কি বলছে, মাটির ক্ষয়কে রোধ করতে, মাটিকে বাঁচাতে, ভালো রাখতে জৈব সার আমাদের ব্যবহার বাড়াতে।
0: এবার তো মোটামুটি জৈব সার কিছু কথা বলতে ভুলে গেলাম,
2: পরিবেশ, যদি জৈব সার ব্যবহার করা যায়, এই সারের ব্যবহার করার ফলে পরিবেশ যে দূষণ হয়, পলিউশন হয়, সেই পলিউশন
3: সেটাও রক্ষা পাবে। ঠিক ঠিক ঠিক।
0: আচ্ছা, আপনি তো অনেকক্ষণ ধরে সুমিতা বললেন যে জৈব সারের নানান উপকারিতা দিক বা এটা ওটা বিভিন্ন ব্যাপারগুলো বললেন, আমি একটু কল্যাণ আপনার থেকে আসি, এই জৈব সারের কথা উনি তো বলছেন এবং কৃষক বন্ধুরা তো জানেনই, তারা প্রয়োগ করেন বা জানেন, কিন্তু যদি আপনি, আমরা যেহেতু আপনি বারবার বলছেন যে আমরা জাস্ট মনে করিয়ে দিচ্ছি,
3: একদম,
0: হ্যাঁ আপনারা
2: জানেন,
0: শেখানোর কিছু নেই, আপনারা জানেন, কিন্তু আরো একবার আমরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা একটা মনে করানো অনুষ্ঠান।
3: সুব্রত, জানেন বললে কম বলা হবে, কৃষক বন্ধুরা, বয়স্ক কৃষক বন্ধুরা দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমাদের থেকে অনেক বেশি জানেন, তাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি সসম্মানে, একবার খালি মনে করিয়ে দেওয়া, এগুলো আপনারা করছেন।

0: একটু জেনে করুন, আর কিছু
1: সেটাই আমাদের আজকের অনুষ্ঠানের
0: সঠিক সময়।
1: এবারে এই যে জৈব সারের কথা সুমিত এতক্ষণ বললো, আপনি একটু এর প্রয়োগ পদ্ধতিটা একটু তুলে ধরেন।
0: প্রয়োগ পদ্ধতি
1: মানে কিরকম সময় কেমন ভাবে দেওয়া দরকার?
0: এটা খুব ভালো কথা বললে সুব্রত। সেটা হচ্ছে জৈব সারের মধ্যে থাকা গাছের যে সমস্ত খাদ্য উপাদান থাকে না, সেগুলি যে অবস্থায় থাকে সেটি মাটিতে প্রয়োগের পরেই তৎক্ষণাৎ গাছ কিন্তু নিতে পারে না, সঙ্গে সঙ্গে নেবে না, অর্থাৎ গাছের নেবার বা গ্রহণের মতো অবস্থায় থাকে না। এই সারের পচনের ফলে তবে খাদ্য উপাদানগুলো গাছের গ্রহণযোগ্যতা মানে ফসলের গ্রহণযোগ্যতার অবস্থায় আসে, আর এই পচনের জন্য বেশ কিছুদিন সময় দিতে হবে তাকে। এই জন্য জৈব সার প্রয়োগের বেশ কিছুদিন পরেই গাছ সেগুলো গ্রহণ করতে পারে এবং তখন আমি ফসলের চেহারা দেখলেই বুঝতে পারবো যে ফসল খুশি আছে, সে তার খাদ্য উপাদান সংগ্রহ করতে পারছে। আরেকটা কথা, ফসল বোনা বা চারা রোপণের কমপক্ষে 25-30 দিন আগে জমির মাটিতে কিন্তু ভাই প্রয়োগ করতে হবে। আপনারা জানেন কৃষক বন্ধুরা এগুলো করেন, তবু আরেকবার মনে করিয়ে দেবো, আর কিচ্ছু না, জৈব সার মাঠে ফেলে না রেখে সঙ্গে সঙ্গেই মাটির নিচে মিশিয়ে দিতে হবে। এতে সারের মধ্যে থাকা প্রয়োজনীয় সমস্ত খাদ্য উপাদানগুলো অপচয় কম হবে। তাছাড়া জৈব সার চাষ দেওয়া মাটির সঙ্গে সমান এবং ভালো করে মিশিয়ে দিতে হবে। আর সবশেষে মাচায় চাষ করা ফসলের বেলায় জৈব সার ভালো করে সমানভাবে এটা মিশিয়ে দিতে হবে। তবে কি পরিমাণে কি দেবো জৈব সার এটা সুমিত একটু বলো।
2: বেশ, কিন্তু এই যে এটা আমরা বুঝতে পারলাম, জৈব সার আমাদেরকে ফেলে রাখতে হবে না মাঠে, কিন্তু বিভিন্ন ফসলের কিন্তু চাহিদা এক এক রকম। যেমন তোমার আলু আর সবজি, তখন কিন্তু হেক্টর প্রতি তখন 20-25 মিলিয়ন টন দিতে হবে,
0: মেট্রিক টন,
2: আলু আর সবজি যদি যে কোনো কৃষক বন্ধু যদি চাষ করেন তাহলে 20-25 মিলিয়ন টন লাগবে। ধান যদি চাষ করেন তখন এটা 8-10 মেট্রিক টন লাগবে। আর গম, তৈলবীজ বা ডাল শস্য যদি চাষ করেন তখন 10-12 মেট্রিক টন লাগবে।
0: একটু বেড়ে যাচ্ছে,
2: বেড়ে যাচ্ছে। এবার আখ যদি চাষ করেন তাহলে 10-12 মেট্রিক টন লাগবে।
0: গোবর সার লাগবে না সুমিত?
2: না না, গোবর সার লাগবে, এটা কিন্তু নির্ভর করছে জমির চাহিদা হিসাবে, মাটির চাহিদা। এটা মাটি পরীক্ষার মাধ্যমে আমরা সহজভাবে জানতে পারবো।
0: আর গোবর সারটা কি?
2: আচ্ছা, গোবর সার তো আমরা বাড়িতে গোয়াল ঘর আছে, বন্ধুদের বাড়িতেই থাকেন, তো সেখান থেকে যে গোবর সার মানে গোবর সার মানে গবাদি পশুর গোবর, গোমূত্র, এটাকে সঠিকভাবে পচিয়ে এটা ব্যবহার করা যেতে পারে, তাকেই আমরা গোবর সার বলে থাকি। আমাদের বাড়ির কাছে বসত বাড়ি যেখানে থাকে,
1: গোবর সার তো আমাদের গ্রাম বাংলার মানুষজন ভালোভাবেই চেনেন বা জানেন, প্রত্যেকটা বাড়িতে কম বেশি গবাদি প্রাণী তো থাকেই, সেগুলো তারা প্রয়োগ করবেন। এবারে আমাদের অনুষ্ঠান আস্তে আস্তে সময় কিন্তু কমে আসছে, সেক্ষেত্রে আমাদের আজকের একটা যে টপিকের মধ্যে রয়েছে যে মাটির স্বাস্থ্য রক্ষায়, মাটির স্বাস্থ্য রক্ষা, তার মানে আবার সুমিতার কথায় উঠে এলো যে মাটি পরীক্ষার ব্যাপার। এই পরীক্ষাটা, মাটি পরীক্ষার কথাটা বা মাটির স্বাস্থ্য রক্ষা বা পরিচর্যা, এই ব্যাপারটা যদি একটু আমরা এখন আলোকপাত করি, মাটির পরীক্ষার ব্যাপারটা যদি বলেন।
0: মাটি পরীক্ষার ব্যাপারে আগে পাশাপাশি আমাকে একটু জানতে হবে, সেটা হচ্ছে যে কৃষি তো আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে এই চাষবাসের উপরই, এবং গ্রামীণ মানুষের জীবন জীবিকার উপর ভিত্তি করে। সেখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনায়, যেটা তুমি বলেছিলে প্রথমেই, সুস্থায়ী কৃষি মূলনীতি, মানে কোর প্রিন্সিপলস অফ সাস্টেনেবল এগ্রিকালচার। আমরা প্রায় শুনি সাস্টেনেবল ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এটা এমন একটি উৎপাদন ব্যবস্থা যা পরিবেশের ক্ষতি না করে, এই পয়েন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যা পরিবেশের ক্ষতি করবে না বরং প্রাকৃতিক সম্পদকে সমৃদ্ধ করে। এর মূল ভিত্তিগুলো কি কি? এক, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং উর্বরতা বৃদ্ধি, এছাড়া জলের সাশ্রয়ী সুষম ব্যবহার, অকারণে জল দেব না, জলের অপচয় করব না, জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় প্রজাতির সুরক্ষা, তাছাড়া রাসায়নিক উপাদান কমিয়ে জৈব উপকরণের ব্যবহার বাড়ানো, আর সবশেষে বলবো জলবায়ু পরিবর্তন সহনশীল এবং জলবায়ু স্মার্ট প্রযুক্তি।

0: পরিবর্তন। এই যে আজকে মেদিনীপুরের জলবায়ু আর পুরুলিয়ার বাঁকুড়ার জলবায়ু তো এক নয়, তো সেখানে সেইখানকার জলবায়ু অনুযায়ী আমাকে চাষবাস করতে হবে, তবেই কৃষক বন্ধুরা লাভের মুখ বেশি দেখবেন, তাই না?
1: একদম একদম, তো এটা খুবই গুরুত্বপূর্ণ দিক বলেছেন। আমাদের যদি সহনশীল বা যে সমস্ত আবহাওয়া জলবায়ু যেমন পরিবর্তন হচ্ছে, তাই সেই অনুযায়ী আমরা বীজ নির্বাচন করি বা সেই চাষ করি, তাহলে আমরা কৃষি থেকে একটা লাভ দেখতে পারি। আচ্ছা, এক্ষেত্রে আমি যেরকম প্রসঙ্গে বলছিলাম যে মাটি পরীক্ষা বা মাটি ব্যবস্থাপনা, এই বিষয়টা যদি একটু সুমিতদা আপনি বলেন, বা মাটি সংরক্ষণের ব্যাপারটা।
2: এটা তো সয়েল ম্যানেজমেন্ট এবং কনজারভেশন, সংরক্ষণ। এটা আমাদের যে ক্ষুদ্র কৃষক বন্ধুরা যারা আছেন, হ্যাঁ, তারা কিন্তু মাটির উর্বরতা রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, কি করে বীজ বপন করবেন, হ্যাঁ, কিভাবে কর্ষণ করবেন, হ্যাঁ, এই জিনিসটা মাথায় ভালোভাবে রাখতে হবে, যাতে মাটির গঠন আর যেন খারাপ না হয়। হ্যাঁ, এটা ভালো রাখতে হবে, এবং জৈব পদার্থকে আমাদেরকে সংরক্ষণ করতে, খরচও কম যেন হয়।
0: ঠিক,
2: আমাদের যদি রাসায়নিক সার যদি আমরা ব্যবহার করি, খরচ বেড়ে যাবে। হ্যাঁ, আর যদি রাসায়নিক সার ব্যবহার না করি, আমরা জৈব সার যদি দিই, তাহলে আমাদের খরচও কম হবে আর পরিবেশ আমাদের ভালো থাকবে।
0: আচ্ছা আচ্ছা, এছাড়া বারবার চাষ করলে তো জমির ক্ষতি হয়,
2: ক্ষতি হয়তো। তার জন্য আমাদের শূন্য কর্ষণ,
1: জিরো টিলে
2: যতটা দরকার আমরা ততটাই যেন রাঙল চালাই,
0: এর বেশি নয়।
2: হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে ফসল চক্র, মানে যাকে ইংরেজিতে ক্রপ রোটেশন, মানে এক জমিতে বারবার ধান, বারবার ধান না লাগিয়ে ধানের পর ডাল শস্য লাগান, ডাল শস্য যখন হয়ে গেল তারপরে সবজি লাগান, তার আবার ধানে আসুন, মানে ক্রপ রোটেশন, মানে
0: শস্য পর্যায়ে, যেটাকে বলি
2: পর্যায়ে, একটা জিনিসকে বারবার চাষ না করে
0: ঘুরিয়ে ফিরিয়ে।
2: যদি আপনি ডাল শস্য চাষ করেন, তাহলে শিকড়টিকে নাইট্রোজেন আমরা মাটিতে চলে যাবে, আর ডাল জাতীয় ফসলের শিকড় থেকে কি পাই আমরা, আমরা নাইট্রোজেন পাই।
0: কি করে নাইট্রোজেন আসে?
2: তার মাটির মধ্যে যে ছোট ছোট
1: ছোট ছোট যে রাইজোবিয়াম থাকে,
0: এই রাইজোবিয়ামটা কোত্থেকে নাইট্রোজেন পায়?
2: হ্যাঁ, আর জৈব সার একটা বিধি আছে, ভার্মি কম্পোস্ট আমরা অনেকটা বলেছি, এ নিয়ে আর বেশি কিছু বলবো না। তারপরে বায়ো ফার্টিলাইজার আমরা ব্যবহার করতে পারি, বায়ো ফার্টিলাইজারের অ্যাজাটো ব্যাক্টারের আমরা নাম শুনেছি, এই অ্যাজাটো ব্যাক্টার মতো জীবাণু সার ব্যবহার করে আমরা অনেকটা রাসায়নিক সারের যেটা প্রয়োজনীয়তা 30-40%
1: পর্যন্ত কমানোর কথা বলছেন,
2: কমিয়ে আনতে পারি।
0: এই যে অ্যাজোটো ব্যাক্টার তুমি বললে এই সময়, তো এটা তো দোকানে কিনতে পাওয়া যায় এখন, তো
2: পাওয়া যায়
0: বন্ধুরা, আপনারাও জানেন যে একটুখানি একদম গ্রাম থেকে একটু এগিয়ে গেলে পরে, যদি একটুখানি বড় জায়গা বড় বাজারে গেলে কিন্তু আমি সারের দোকানে এগুলো কিনতে পাবো,
2: একটু খোঁজ করলেই পাওয়া যাবে।
0: ঠিক, আর সেচ নিয়ে কিছু বলবে?
2: হ্যাঁ, সেচ কিন্তু খুব বড়, ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড ইরিগেশন, এটা কিন্তু খুব বড় ব্যাপার। যেহেতু জলবায়ু পরিবর্তন হচ্ছে, তো তো কখনো দেখছেন আপনি বৃষ্টি বেশি হচ্ছে, কখনো আবার বৃষ্টি কম হচ্ছে, হ্যাঁ, কখনো দেখছেন মাটির যে স্তর আছে সেটা, ওয়াটার লেভেলটা অনেকটা
0: নিচে নেমে যাচ্ছে।
2: তো এটার করার জন্য আমাদেরকে ওয়াটার ম্যানেজমেন্ট আমাদের ভালোভাবে নিতে হবে।
0: এই যে পয়েন্টটা বললে সুমিত, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বাঁকুড়ার জলস্তর অনেক নিচে, পুরুলিয়া যেখানে রুক্ষ সূক্ষ্ম জমি সেখানে জলস্তর নিচে, আবার যেটা নাকি খুব ফার্টাইল ল্যান্ড যেটাকে বলছে খুব ভালো ফলন দেয়, মেদিনীপুরের মাটি দেখা গেল নরম, অনেক কাছে থেকে আমি জল পাচ্ছি, তো এটার উপরেই এই জন্যই জল সংরক্ষণটা খুব জরুরি।
2: এবার একটা সেচ পদ্ধতি বলছি, ড্রিপ ইরিগেশন, যাকে বাংলায় বলা বিন্দু বিন্দু সেচ, এটা কিন্তু এমন গাছের গোড়াতে আমি জল দেব, তাতে কি হবে, জলটা আমার নষ্ট হবে না,
0: অপচয় হবে না,
2: কম হবে, এবং এটা 70% আমাদের জলকে বাঁচিয়ে দেবে।
1: মানে আমাদের যে পরিমাণে কৃষক বন্ধুরা জলের ব্যবহারটা করেন, যদি আমরা ড্রিপ ইরিগেশনটা করি, তাহলে 70% জলের অপচয়টা কমাতে পারি।
0: সোজা কথা,
2: বাংলা কথা,
0: সেটা হচ্ছে জলের অপচয় শুধু না, কৃষকের পয়সার অপচয়,

0: ভাই বন্ধ হবে,
1: একদম
0: তাকে তো খাল কেটে আরেকখান থেকে জল আনতে হচ্ছে রে ভাই, সেচের মাধ্যমে জল দিতে হচ্ছে, সেটা কমে যাবে, মানে আমার ফসল উৎপাদনের খরচাটা কমে যাবে, ঠিক কিনা?
1: ঠিক ঠিক ঠিক। আর তারপরে রেন ওয়াটার হার্ভেস্টিং, এই যে বৃষ্টির জল, এটাকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। আর কখনো আছে দেখবেন, এই যে ধানের যখন চাষ করছেন আপনারা, সব সময় জমিকে ডুবিয়ে রাখবেন না, কখনো একটু মাঝখানে জল দিলে
0: একটু শুকনো,
1: আবার যখন একটু যখন শুকনো কমছে তখন আবার জল দিলেন। হ্যাঁ, এইভাবে করতে হবে। আর মালচিং পদ্ধতি আপনারা জানেন, মালচিং পদ্ধতিতে কি আছে, ওইটাকে আপনি যদি ঢেকে দেন, সূর্যের তাপে অনেক সময় মাটি
0: শুকিয়ে যায়,
1: বাষ্পীভূত হয়ে যায়, এবং তাতে কি হয়, আমাদের আগাছাও নিয়ন্ত্রণ থাকে, উইডিসাইড।
0: আর সুমি, অনেকক্ষণ তুমি বললে জল বাঁচাবো, মাটি ঠিক রাখবো, সব ঠিক আছে, এইবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা, এইবার সেইখানে চলে আসি, পোকামাকড় কি করে নিয়ন্ত্রণ করব
2: এবং সেটা সুস্থায়ীভাবে
0: দীর্ঘদিনের জন্য।
2: এখন তো হচ্ছে যে পোকারাও কিন্তু ব্যাপারটা বুঝে গেছে, যে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে তারা সেটা খেয়েও নিজেদের সঙ্গে লড়াই করে আবার ঘুরে ফিরে আসছে।
0: আরে ওকে তো বাঁচতে হবে রে ভাই,
2: সেটাই,
0: সেও নিজেকে তৈরি করে নিচ্ছে, হ্যাঁ, যে আমাকেও বাঁচতে হবে। তো কাজেই এই লড়াইয়ের মধ্যে কিভাবে সাম্য ব্যবস্থা আনবো বলে।
1: হ্যাঁ, এবার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আমরা অর্গ্যানিক ইনসেক্টিসাইড, জৈব কৃষি বিষ ব্যবহার করব।
0: কিভাবে?
1: বেশ, তাতে কি হবে, খরচও কম হবে, পরিবেশ দূষণ হবে না। নিম পাতা নির্যাস আপনি ব্যবহার করতে পারেন, নিম পাতা বীজকে গুঁড়ো করে তার যে নির্যাস সেটা আপনি ব্যবহার করতে পারেন,
0: কারণ আমরা জানি নিম খুব পোকামাকড় মারার ওষুধ, আদা ভীষণ ভালো
1: হয়। ঠিক, তারপরে আদা, সজনে ও নিসিন্দা পাতা ব্যবহার করতে পারেন, রসুনের নির্যাস ব্যবহার করতে পারেন, হ্যাঁ, তারপরে তামাক পাতার নির্যাস ব্যবহার করতে পারেন, গোমূত্র এবং জলের মিশ্রণ ব্যবহার করতে পারেন, লঙ্কা গাছ বা ছাই ব্যবহার করতে পারেন।
2: আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি একটু এই যে জানতে চাইছি আপনাদের দুজনের কাছ থেকে, এই যে আমাদের যারা প্রান্তিক বা ক্ষুদ্র কৃষক রয়েছে তাদের কাছে এই যে টেকসই বা সুস্থায়ী কৃষির কথা আমরা বলছি, মেনলি তো আমরা চাইছি তাদের ইকোনমিক্যালি ভাবে ডেভেলপমেন্ট করতে,
0: মানে কি, মানে ওর যেন খরচাটা কমে,
2: একদম তাদের একটা অর্থনৈতিক এবং সামাজিক সুরক্ষা যাতে তার,
0: একদম একদম,
2: এই ব্যাপারে যদি একটু সংক্ষেপে,
0: সংক্ষেপে মানে বলতে বললাম, উৎপাদন খরচা কমাতে হবে, রাসায়নিক সার কীটনাশকের পেছনে বাড়তি খরচ বাঁচে, আর খাদ্য নিরাপত্তা এবং পুষ্টিটা বলবো, বাড়ির আঙিনায় কিচেন গার্ডেন, রান্নাঘরের পেছনে যে কিচেন গার্ডেন বা পুষ্টি বাগানের তৈরির মাধ্যমে, পুষ্টি বাগান তৈরি করব, তার মাধ্যমে পরিবারের
2: দৈনন্দিন
0: আমার যে চাহিদাটা, একটু লাউয়ের মাছাও রইলো, একটু শশা করলাম, একটু টমেটো একটু হলো, ছোট করে হোক না, আমার প্রতিদিনের ব্যাপারটা মিটে যাচ্ছে। আর বাজার সংযোগ, মার্কেট লিঙ্কের যেটাকে বলছি, জৈব পণ্যের উচ্চ মূল্য বা চাহিদার কারণে কৃষকরা আর্থিকভাবে বেশি লাভবান হতে পারবেন। মানে এক কথায় যদি বলি বন্ধুরা, আলোচনা শেষ করব, তার আগে সবচেয়ে জরুরি যেটা, আপনাদেরকে প্রতিনিয়ত সব সময় কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, সেখান থেকে নানান পরামর্শ সুযোগ সুবিধা গ্রহণ করতে হবে, তবেই আপনি চাষে লাভের মুখ দেখতে পাবেন।
2: একদম, আমাদের সময় একেবারেই শেষ, আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। তবে সব শেষে এইটুকু বলি, যেটা উপসংহারে দাঁড়ালো দুজন আমাদের যারা রয়েছেন তাদের কথা থেকে, যে জেনে বুঝে করলে চাষ লস হবে না বারো। আজকের আমাদের অনুষ্ঠান শেষ করছি, এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে কল্লোল দত্ত এবং সুমিত চক্রবর্তী, আমাদের প্রাক্তন অনুষ্ঠান আধিকারিক আকাশবাণী কলকাতা কৃষি বিভাগে। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আপনাদের দুজনকে নমস্কার।
0: নমস্কার।

0: মিশনবাণী এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, সারা পৃথিবী জুড়ে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবারটিকে আমরা মান্যতা দিয়েছি ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে হিসেবে, অর্থাৎ বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস। এবার মনেই হতে পারে আপনাদের যে এই দিনটি নিয়ে বিশেষ কি বলার থাকতে পারে। আসলে দেখুন, প্রত্যেক দিনই আমরা বাড়িতে নানান রকম কাজে যুক্ত থাকি, কখনো রান্না বান্না, কখনো ধরুন এখন তো নানান রকম বাড়িতে ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে আমরা কাজ করি। আবার যে বন্ধু মাঠে যাচ্ছেন কাজ করতে, ছোটখাটো কাস্তে হাতুড়ি যন্ত্রপাতি মেশিন থাকছে, কলকারখানা গেলেও থাকছে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে কিন্তু এমন এমন কিছু জিনিস জড়িয়ে রয়েছে। বা ধরুন রাস্তাঘাটে বেরোলেও যদি হঠাৎ করে কোনো একটা বিপদ এসে পড়ে, যদি বিপদ হয়, কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তো চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবেই, কিন্তু তার আগে একেবারে প্রাথমিক যে চিকিৎসাটা প্রয়োজন সেটা আমাদের সকলকেই কিন্তু বন্ধুরা একটু আধটু জেনে রাখা প্রয়োজন। এবং তার থেকেও যেটা বড় কথা, বাড়িতে, অফিসে, স্কুলে, কলেজে, কর্মক্ষেত্রের প্রত্যেকটা জায়গাতেই যদি আমরা একটা প্রাথমিক চিকিৎসার জন্য একটা কিট বা একটা বক্স রাখতে পারি, যেখানে এই ছোটখাটো ধরুন পুড়ে গেল, কেটে গেল, এই ধরনের যে প্রাথমিক চিকিৎসার পদ্ধতিগুলো রয়েছে বা সামগ্রীগুলো রয়েছে, সেগুলো যদি হাতের কাছে রাখতে পারি সেটা কিন্তু ভীষণ উপযোগী হয়। এবং আজকের এই দিনে সেই কথাটাই আপনাদের একটু মনে করিয়ে দেওয়া, সকলে সুস্থ থাকতে যাতে আমরা পারি, আমাদের জীবনটা যেন একেবারে রুক্ষ সূক্ষ্ম হয়ে না ওঠে, ভালো থাকতে পারি আমরা যাতে, সেই কথা তো আমাদের নিজেদেরই ভাবতে হবে। আর সেই জন্য একটু মনে করিয়ে দিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আর আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে আজকে, যেটি কিন্তু একেবারে আমাদের রোজকার জীবনের সঙ্গেই জড়িয়ে রয়েছে। এই ধরুন বাড়িতে অনেক লোকজন এসে পড়েছে, বাড়িতে একটা অনুষ্ঠান, বিয়ে টিয়ে লেগে গেছে, কিন্তু কি কোথায় শোবে এই নিয়ে একটা চিন্তা ভাবনা হচ্ছে। কিছু কিছু মানুষ আছেন যারা নিজেরাই একটু আলাদা শুতে চায়। কেন বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, নাক ডাকা। এটা মনে হয় খুবই সাধারণ ব্যাপার, কিন্তু এক এক সময় ব্যাপারটি যার নাক ডাকে তাকে তো বিব্রত করেই, পাশাপাশি অন্যরাও, তারাও কিন্তু যে ব্যক্তির নাক ডাকে তার সাথে শুতে চান না। কিন্তু আমরা কখনোই এটা বুঝতে পারি না যে নাক ডাকা কোনো অসুখের লক্ষণ হতে পারে। মনে হয় সবসময় এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, তাই না? কিন্তু না বন্ধু, এরও চিকিৎসা হওয়া সম্ভব, এবং নাক ডাকা কোনো কোনো ক্ষেত্রে অসুখের লক্ষণও হতে পারে। আমরা আজকে ঠিক সেই বিষয় নিয়েই আলোচনা করব, না কেন ডাকে। হাসি পাচ্ছে? না না, একেবারেই হাসির বিষয় নয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, একটা গম্ভীর বিষয়। এবং এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর তমুজিৎ সাউ। ডক্টর সাউ, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আচ্ছা ডাক্তারবাবু, এই যে আমি বললাম যে কখনো সখনো বাড়িতে অনেক লোকজন এসে গেলে কোনো কোনো মানুষ দেখবেন চুপচাপ আলাদা করে যাওয়ারই চেষ্টা করে।

0: বা একটা কোন খুঁজে নেন, এবং অনেকে তার সঙ্গেও শুতে চান না। তার কারণ তার নাক ডাকে। মনে হয় এটা কোনো সমস্যা না, কিন্তু বিশেষ ক্ষেত্রে পড়লে দেখা যায় যেটা সত্যি একটা বড় সমস্যা। তো সত্যি করে কি নাক ডাকা বন্ধ করা যায়, বা নাক ডাকা কি কোনো অসুখের ইঙ্গিত, এটা কি সারে, কি বলবেন আপনি?
1: প্রথমেই বলি, নাক ডাকা এটা একটা টেকনিক্যাল টার্ম আছে, যেটার নাম হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। জিনিসটা হচ্ছে যে যখন আমরা ঘুমাই তখন মাধ্যাকর্ষণ শক্তির জন্য আমাদের জিভের পেছনের নরম টিস্যুগুলো পেছন দিকে পড়ে যায়, যার ফলে বাতাস যখন যাওয়া আসা করে তখন তারা বাধাপ্রাপ্ত হয়। সেই বাধার জন্য আশেপাশের নরম টিস্যুগুলো কম্পিত হয়। সেই কম্পনের যে একটা বিকট আওয়াজ তৈরি হয় সেটাকেই আমরা নাক ডাকা বলে জানি। তো এটা এখন প্রত্যেক ঘরে ঘরেই এখন এই সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষজন। এর প্রধান লক্ষণগুলি হলো সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখেন মুখ শুকিয়ে যাচ্ছে, বা সারা দিন ধরে ঘুম ঘুম ভাব লাগছে, বা ঘুমের মধ্যে হঠাৎ করে দম বন্ধ হয়ে উঠে পড়া বা হাঁপানি হওয়া, তো সেই লক্ষণগুলি হচ্ছে এই রোগের কারণ।
0: আচ্ছা, তার মানে দেখুন এরকম তো আজকাল অনেকেরই হচ্ছে যে 5-6 ঘন্টা ঘুমোলাম, তারপরেও কিন্তু সকালবেলা উঠেই যেন মনে হয় না আমার ঘুমটা ঠিকঠাক হলো না, আবারও ঘুম পাচ্ছে, একটা ঘুম ঘুম ভাব সারাক্ষণই হয়। তাহলে সেক্ষেত্রে মানে এটা লক্ষণ হিসেবে ধরতে পারি, তাই তো?
1: একদম একদম।
0: ধরুন এটা যে একটা অসুখের লক্ষণ বা এটা একটা সুপ্ত অসুখ রয়েছে, সেটা ধরুন আমি এই লক্ষণগুলোকে দেখে বুঝলাম, কিন্তু তারপরে আমি কি করব?
1: আপনাদের একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যেতে হবে, বা স্লিপ স্পেশালিস্টের কাছে যেতে হবে। প্রথমেই এই লক্ষণগুলো দেখলে আমরা এটা সাসপেক্ট করি, তারপরে আমরা একটা স্লিপ স্টাডি বলে একটি পরীক্ষা করতে দিই। তো এটা বাড়িতেও করা যায় বা কোনো হসপিটালে ভর্তি হয়েও করা যায়। তো এটাতে মেইনলি আমরা বিভিন্ন জিনিসপত্র দেখি, যেমন হৃৎপিণ্ডের স্পন্দন, শ্বাস প্রশ্বাস, অক্সিজেনের, রক্তে অক্সিজেনের মাত্রা, বিভিন্ন জিনিসপত্র দেখে আমরা একটা স্কোর পাই। সেই স্কোর অনুযায়ী আমরা এটাকে ডায়াগনোসিস করি। সেটার নাম হচ্ছে AHI বা অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স। তো এটাতে 5-এর নিচে হলে আমরা এটাকে নর্মাল ধরে রাখি, 5-14 হলে সেটা মাইল্ড, 15-29 হলে মডারেট, আর 30-এর বেশি হলে সেটাকে আমরা সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া বলে ধরি। সেই মাইল্ড, মডারেট, সিভিয়ার তিনটে ক্ষেত্রেই আমাদের ট্রিটমেন্ট আছে।
0: একে একে আসবো। ধরুন আপনি বলছেন ইন্ডেক্স রয়েছে যেটা 5-এর নিচে, কিন্তু সেই ব্যক্তি নাক ডাকে, সে আপনার কাছে এসেছে, তাহলে সেক্ষেত্রে কি তার চিকিৎসাটা একেবারে ওষুধে কমে যায়?
1: প্রথমেই আমরা জীবনশৈলী পরিবর্তনের কথা বলি।
0: আচ্ছা,
1: যেমন হচ্ছে যে খাদ্যাভ্যাস, যেটা একদমই ফ্যাটি খাবার দাবার কম খাওয়া, এক্সারসাইজ করা প্রত্যেক দিন, আর ঘুমানোর সময় চিত হয়ে না শুয়ে পাশ ফিরে ঘুমানো যাতে শ্বাসনালীটা বন্ধ না হয়ে যায়।
0: আচ্ছা,
1: এটা মদ্যপান কম করা, ধূমপান কম করা, এগুলো হচ্ছে শারীরিক অভ্যাসের মধ্যে। এগুলো করলে সাধারণত অনেকটাই 50% ক্ষেত্রেই নাক ডাকাটা কমে যায়।
0: বেশ, এবার তার থেকে যদি বেশি ইন্ডেক্স আসলো, ধরুন 5-এর থেকে বেশি, মানে সেক্ষেত্রে তার মাত্রাটাও বেশি, সেক্ষেত্রে কি করা হবে?
1: সেই ক্ষেত্রে আমরা ব্যবহারের জন্য বলি, যেটার নাম হচ্ছে CPAP বা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার মেশিন। এটাও এক ধরনের মেশিন যেটা আপনার ঘুমানোর সময় আপনার শ্বাস প্রশ্বাসের যে রাস্তাটাকে খুলে রাখবে, যাতে বাতাস যাবার সময় বাধাপ্রাপ্ত না হয়, সে যাতে সহজভাবেই যাওয়া আসা করতে পারে। এটার আরেক রকম হয়, যেটা হচ্ছে যে APAP বা অটোমেটিক প্যাপ পজিটিভ এয়ার প্রেশার, আর একটা হয় BPAP বা বাইলেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেশার। তো এই তিন রকমের মধ্যে কন্টিনিউয়াস CPAP মেশিনটাই হচ্ছে আমরা বেশি ব্যবহার করে থাকি।
0: মানে সেটা ডাক্তারবাবুরা পরামর্শ দিলে তবেই সেটা ব্যবহার করা উচিত,
1: একদমই,
0: নচেত নয়। এবং এটা কোথায় পাওয়া যাবে, যে কোনো ওষুধের দোকানে নাকি কোনো হসপিটালে গিয়ে সেখান থেকে এটা নিতে হবে?
1: এটা যারা পরীক্ষা করছেন স্লিপ স্টাডি, তাদের সাথে কন্ট্যাক্ট করলেই এই মেশিনটা তারা প্রোভাইড করতে পারেন।
0: বেশ, এবং সেক্ষেত্রে ধরুন গ্রামের দিকে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেইখানে কি এই পরীক্ষার ব্যবস্থা করা যাবে, বা সেইখানে কি তারা এই চিকিৎসা করতে পারবে?
1: অনেক সময় এটি বাড়িতেও করা যায়। এই পরীক্ষাটা যারাই পরীক্ষাটা করেন তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা বাড়িতে গিয়েও ঘুমানোর সময় এই মেশিন ফিট করে সারা রাত ঘুমিয়ে থাকার সময় এই পরীক্ষাটা করে নিয়ে তারপর বাকি পরামর্শ দিতে পারেন।
0: মানে সেক্ষেত্রে একজন নাক কান গলা বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ করে, সেটা যেখানেই হোক, সেটা শহর বা গ্রাম, এবং সেখান থেকে তাদের সংস্পর্শে এসে সেই অনুযায়ী এই পরীক্ষাটি করে অসুখটি নির্ধারিত করতে হবে, তাই তো?
1: একদম।
0: আচ্ছা, তো এক্ষেত্রে ধরুন

0: বাবু, যদি আপনাদের এই টেস্টটিতে কারোর সিভিয়ার কোনো সমস্যা আছে ধরা পড়লো, সেক্ষেত্রে চিকিৎসা ঠিকঠাকভাবে না হলে কি কি সমস্যা হতে পারে?
1: অনেক রকমই সমস্যা হতে পারে, যেমন হচ্ছে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাট্যাক, স্ট্রোক, অনিয়মিত হৃৎস্পন্দন, হার্ট ফেলিওর, এছাড়া হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, মেটাবলিক সিন্ড্রোমস দেখা দিতে পারে, আর দিনের বেলা সারাদিন ধরে ঘুম ঘুম ভাব থাকার কারণে যদি কেউ ড্রাইভ করে তখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থেকে যেতে পারে।
0: হ্যাঁ, এবং ধরুন দিনের বেলা যদি একজন মানুষের সারাদিনই ঘুম ঘুম ভাব থাকে, তাহলে সেক্ষেত্রে তার যে দৈনন্দিন জীবন যাত সেখানেও তো একটা প্রভাব পড়বেই, কারণ সে কোনো কিছুই ঠিক মতো কাজ করে উঠতে পারবে না, সারাক্ষণই তার ঘুম পাবে, সেটা তো একটা অবশ্যই প্রভাব পড়বেই। তো এই যে সমস্ত ক্ষেত্রগুলো আপনি বললেন, একটা বললেন যে আপনি একটা যন্ত্রের মাধ্যমে ওটাকে কন্ট্রোল করা যাবে, বা প্রথমেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে পারি, কিন্তু এই যে সিভিয়ারের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটি কি বা কি করলে এর থেকে মুক্তি পাওয়া যায়?
1: সিভিয়ারের ক্ষেত্রে প্রথমে দেখে নিতে হবে, যেমন হচ্ছে যে যদি নাক বন্ধ থাকে তাহলে নাক যে সার্জারি গুলো হয়, যেমন হচ্ছে সেপ্টোপ্লাস্টি, টার্বিনোপ্লাস্টি। গলাতে যদি বড় টনসিল থাকে বা অ্যাডেনয়েড থাকে অনেক সময়, সেইগুলো আমাদের কেটে বাদ দিয়ে দিলে হাওয়া যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে গেলে অনেক সময় এই সমস্যাটা কমে যায়। এছাড়াও আছে হচ্ছে ইভিউলো প্যালাটো ফ্যারিঙ্গোপ্লাস্টি, জেড প্যালাটো ফ্যারিঙ্গোপ্লাস্টি, ম্যাক্সিলো ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট, জিনিওগ্লসাস অ্যাডভান্সমেন্ট। তাছাড়াও হাইপোগ্লসাল নার্ভ স্টিমুলেটরের মতন নতুন প্রতিস্থাপনযোগ্য কিছু ডিভাইস এখন এসে গেছে, এগুলোর মাধ্যমে আমরা সিভিয়ার কেসগুলো অনেক সময় কন্ট্রোল করতে পারি।
0: এবং এই যে এগুলো প্রত্যেকটাই অপারেশন, তাই তো? এবং এই অপারেশনগুলো কি গ্রামাঞ্চলের দিকে আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো মানুষ করাতে পারেন?
1: গ্রামাঞ্চলে এই অপারেশন হয় না, এই অপারেশন এখনো খুব লিমিটেড জায়গাতেই হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তাদের শহরে এসে এই ট্রিটমেন্টগুলি করাতে হবে।
0: সরকারি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এই সমস্ত জায়গাগুলোতে এই চিকিৎসাটি পাওয়া যাচ্ছে কি?
1: এই মুহূর্তে সেইগুলি পাওয়া যাচ্ছে না,
0: এটা বলুন।
1: গ্রামাঞ্চলে এই অপারেশন কিছু এখনো শুরু হয়নি, কিন্তু মেডিকেল কলেজে কিছু কিছু অপারেশন হয়, যেমন নাকের সেপ্টোপ্লাস্টি, টার্বিনোপ্লাস্টি বা টনসিলেক্টমি, অ্যাডেনয়েডেক্টমি, এই অপারেশনগুলো অ্যাভেলেবেল আছে। কিন্তু যেগুলো অ্যাডভান্স অ্যাড সার্জারি, যেমন হচ্ছে ইভিলো প্যালাটো ফ্যারিঙ্গোপ্লাস্টি বা ম্যাক্সিলো ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট, এইগুলো এখনো সব জায়গায় ইজিলি আমরা অ্যাভেলেবেল করতে পারিনি, এগুলোর জন্য কোনো স্পেসিফিক হায়ার সেন্টারে গিয়ে এই ট্রিটমেন্টগুলি করাতে হবে।
0: আচ্ছা, এই ক্ষেত্রে ধরুন আমি একটু পেছনের দিকে হাঁটি, ধরুন আমরা তো বড় হয়ে গেল, তারপরে নাক ডাকছে, নাক ডাকার সমস্যা হচ্ছে, বা যেগুলো আপনি বললেন যে ঘুম ঠিক ঠিক হলো না, মাথা ধরছে, সারাদিনই একটা অস্বস্তি হচ্ছে, তখন গিয়ে আমরা চিকিৎসার কথায় আসছি। কিন্তু যদি ছোটবেলাতেই আমরা বুঝতে পারি এবং সেক্ষেত্রে যদি ছোটবেলাতেই এর প্রতিকারের চেষ্টা করি, সেটা কি সম্ভব?
1: হ্যাঁ, সম্ভব। লক্ষ্য করতে হবে বাচ্চাদের মধ্যে পড়াশোনার কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা, তাদের মধ্যে অতি সক্রিয়তা তৈরি হচ্ছে কিনা, তারা দুর্ব্যবহার করছে কিনা, বা তাদের মধ্যে মনোসংযোগের সমস্যা হচ্ছে কিনা। সেই থেকে আমাদের বুঝতে হবে যে তাদের মেমোরি লস হচ্ছে কোনোভাবে। আর যদি দেখেন যে তাদের বৃদ্ধি খুব আস্তে আস্তে হচ্ছে, বা তারা তাদের ওজনের পরিবর্তন খুব তাড়াতাড়ি হচ্ছে, তারা বেশ স্থূলতার সম্মুখীন হচ্ছে, বা তারা যদি বিছানায় প্রস্রাব করে ফেলে বড় বয়স অবধিও, সেইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও এখন বাচ্চাদের উচ্চ রক্তচাপ বা হৃৎপিণ্ডের উপর চাপ বা ফুসফুসের উপর চাপ এর ফলে দেখা দিচ্ছে, তো আমাদের সেইগুলি লক্ষণগুলি দেখে আমাদের সঠিক ডাক্তারের পরামর্শ নিতে হবে।
0: মানে নাক ডাকাটা এটা শুধুমাত্র একটা লক্ষণ, তাই তো? কিন্তু তার কারণগুলো অনেক কিছুর থেকেই ঘটতে পারে। সুতরাং বন্ধুরা, এটা আপনারা নিশ্চয়ই আজকের আলোচনায় বুঝতে পারছেন যে নাক ডাকা স্বাভাবিক যে একেবারেই এটা কিন্তু ভাবলে চলবে না, এটা একটা লক্ষণ, এবং এই লক্ষণটার পেছনে কিন্তু অন্য কোনো অসুখের কথা লুকিয়ে থাকতে পারে, ভবিষ্যৎ অসুখের কথা লুকিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন একেবারেই ছোটবেলা, শিশুর ছোটবেলা থেকেই যদি আমরা সচেতন হই, ছোটবেলায় যদি বাচ্চাদের নাক ডাকে সেটা যদি বড়রা খেয়াল করেন, এবং তার পাশাপাশি ডাক্তারবাবু যেমন বললেন যে বাচ্চার মধ্যেও একটা খিটখিটে ভাব, পড়াশুনো করতে চাইছে না, কারুর কথা শুনতে চাইছে না, এই ধরনের যদি তার মধ্যে কোনো প্রবৃত্তি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে যে

0: নাক কান গলার ডাক্তারবাবু রয়েছেন তার কাছে নিয়ে যান, বা হাতের কাছে যে ডাক্তারবাবু রয়েছেন তার কাছে নিয়ে যান, সেখান থেকে সঠিক পরামর্শ নিন এবং চেষ্টা করুন এই যে সমস্যাটি নাক ডাকা সেটা খুব ছোটবেলাতেই সেটাকে যাতে নির্মূল করা যায়। এবারে আমি একটু আসি বড়দের কথায়। বড়দের ক্ষেত্রে তো প্রায়শ দেখা যায় যে নাক ডাকা নিয়ে তেমন কোনো ট্রিটমেন্ট করা হয় না বা চিকিৎসা করা হয় না। সেক্ষেত্রে আপনি আজকে জানালেন যেটা হয়তো আমিও জানতাম না এবং আমার মনে হয় অনেক শ্রোতা বন্ধুও জানতেন না যে এগুলো অন্য অসুখ ভবিষ্যতে ডেকে নিয়ে আসতে পারে বা অন্য বিপদ ডেকে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে বড়দের চিকিৎসা করালে কি কি উপকার পেতে পারে?
1: বড়দের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ আমরা অনেকটাই কন্ট্রোলে রাখতে পারি এবং উচ্চ রক্তচাপ অনেক সময় কমে যায়। এছাড়া স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে আসে, হৃদস্পন্দনের ছন্দ নিয়ন্ত্রণে চলে আসে এবং হার্ট ফেলিওরের উন্নতি ঘটায়। এছাড়া দৈনন্দিন জীবনে দিনের বেলা ক্লান্তি অনেকটাই দূর হয় এবং ঘুমঘুম ভাব এটা কমে যায়। এছাড়া বিষণ্ণতার লক্ষণ উপশম হয়, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি হয় এবং এছাড়া ঘুম পাওয়ার যান দুর্ঘটনার যে চান্সগুলো থেকে যাচ্ছিল সেইটা অনেকটাই কমে যায়। এছাড়াও ডায়াবেটিস অনেকটাই কন্ট্রোলে আসে, অথবা আমাদের যে রাতের বেলা অ্যাসিডিটির যে প্রবণতা সেই জিনিসটা রিফ্লাক্স যেটা আমরা বলি সেটা অনেকটাই কমে এবং ওজন অনেকটাই কন্ট্রোলে আসে। জোরে যে নাক ডাকার যে শব্দটা হতো সেটা অনেকটাই কমে যাবে, যে সাথে শুচ্ছে তার ঘুম ভালো হবে এবং হসপিটালাইজেশনের যে চান্স সেটা অনেকটাই আমরা কমিয়ে দিতে পারি।
0: অর্থাৎ খুব পরিষ্কার হয়ে গেল আজকের এই আলোচনায় যে শুধু নাক ডাকা মানে যে একটা মানুষের অভ্যাস বলে আমরা মনে করি নাক ডাকা সেটা নয়, এটা কিন্তু আপনার শারীরিক কোনো অস্বাভাবিকতারই একটা কারণ। সেই কারণটা খুঁজে বার করার জন্য আপনাকে কোনো ডাক্তারবাবুর সহায়তা নিতে হবে, সাহায্য নিতে হবে এবং তার পরামর্শ মতন আপনাকে চিকিৎসা করাতে হবে। শিশুদের ক্ষেত্রে সেটা আরো আগে করালে পরে খুব ভালো হয়। বড়দের ক্ষেত্রেও যে ভবিষ্যৎ ঝুঁকিগুলো সেগুলো আমরা এড়াতে পারি। বন্ধু আজকে আমরা আলোচনা করলাম নাক কেন ডাকে এই বিষয় নিয়ে এবং এই বিষয় নিয়ে খুঁটিনাটি তথ্য আমাদেরকে তুলে ধরলেন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর তমোজিৎ সাউ। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মন্ডল মল্লিক।
2: কৃষক উদার পরিবার এখানে শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, 138তম ডাক আদালত ও পেনশন আদালত মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিয়ার এভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জীয় সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগ লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর এবং অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। ইমেল করতে হবে এখানে opmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ এবং সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। আরও বিস্তারিত জানার জন্য এডিপিএস সিএস এর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যায়। টেলিফোন নাম্বার 0332120250, 0332220612, 0332220500, এখানে যোগাযোগ করতে পারেন। ডাক আদালত এবং পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেলে ডাক আদালত অবলিক পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এখানে ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। বিচিত্র সংবাদ একটু পরে।
3: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। অজগর কোথায় লুকিয়ে আছে খুঁজে বের করা বেশ কঠিন, কারণ সেনা ফোন ধরে না লোকেশন শেয়ার করে। তাই গবেষকরা এবার এমন এক কৌশল নিয়েছেন যা শুনলে প্রথমে অবাক হতে হয়। আমেরিকার ফ্লোরিডায় অজগরের গতিবিধি জানতে একটি ছোট্ট স্তন্যপায়ী প্রাণীকে বিশেষ ট্র্যাকিং কলার পরিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হচ্ছে। অজগর সেই প্রাণীটিকে খেয়ে ফেললে ট্র্যাকিং কলারটিও চলে যাচ্ছে অজগরের পেটে। এরপর কলারের সংকেত অনুসরণ করেই গবেষকরা খুঁজে বের করছেন বিশাল অজগরকে। অর্থাৎ অজগর নিজের অজান্তেই গবেষকদের দিয়ে দিচ্ছে নিজের লাইভ লোকেশন। বন্ধুরা, চিঠির বাক্সে কি থাকে? চিঠি, বিদ্যুতের বিল, বিজ্ঞাপনের কাগজেই তো। কিন্তু অস্ট্রেলিয়ার কিছু বাড়িতে চিঠির বাক্স যেন বন্যপ্রাণীদের জন্য পাঁচ তারা হোটেল হয়ে উঠেছে। গবেষণায় দেখা গেছে মানুষের বাড়ির নানা ছোট জায়গায় আশ্রয় নিচ্ছে বিভিন্ন প্রাণী। কোথাও ছাদের ভিতর অফসাম, কোথাও দেওয়ালের ফাঁকে বাদুড়, আবার কোথাও চিঠির বাক্স হয়ে উঠছে প্রাণীদের আশ্রয়স্থল। ফলে বাড়ির মালিকদের জন্য এখন নতুন নিয়ম, চিঠি বের করার আগে সাবধানে তাকান, কারণ চিঠির সঙ্গে ভেতর থেকে বেরিয়ে আসতে পারে ছোট্ট কোনো প্রাণী। ওড়িশার বালেশ্বরের জঙ্গলে এমন পাঁচ অতিথির দেখা মিলেছে যাদের সেখানে থাকার কথা নয়। উদ্ধার হয়েছে পাঁচটি শিশু ওরাংওটাং। তাদের স্বাভাবিক বাসস্থানও ভারত নয়, বর্নিও ও সুমাত্রার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল। ফলে কিভাবে তারা এত দূরে এসে পৌঁছলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। বন দপ্তরের সন্দেহ, এর পেছনে পাচার চক্রের হাত থাকতে পারে। ছোট্ট পাঁচটি ওরাংওটাংকে অবশ্য আপাতত নিরাপদেই রাখা হয়েছে। এখন বনকর্মীদের কাজ হল তাদের প্রকৃত ঠিকানা খুঁজে বের করা। বিদেশি অতিথি ঠিকই, তবে এবার আর পর্যটন নয়, পুরো বিষয়টাই তদন্তের। বিজ্ঞানীরা যখন গবেষণা করেন তখন তারা সাধারণত মাটি, পাথর, জীবাশ্ম এসব পরীক্ষা করে দেখেন। কিন্তু এবার গবেষকদের হাতে এসেছে এমন এক জিনিস যেটা শুনে নাক কুঁচকে যেতে পারে। প্রায় 6.5 কোটি বছরের পুরনো ডাইনোসরের বিষ্ঠায় মিলেছে একটি পালক। বিজ্ঞানীদের কাছে অবশ্যই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পালক থেকে তাঁরা বোঝার চেষ্টা করছেন ভয়াবহ গ্রহাণুর আঘাতের পর কিভাবে আধুনিক পাখিদের পূর্বপুরুষরা টিকে গিয়েছিল। অর্থাৎ এত বছর পরেও ডাইনোসরের পেটের খবর বিজ্ঞানীদের কাজে লাগছে। কেরলের মুন্নারে প্রকৃতি এবার নিজেই সাজিয়েছে উৎসবের মঞ্চ। দীর্ঘ প্রায় 12 বছর অপেক্ষার পর সেখানে ফুটেছে নীলকুরঞ্জি ফুল। পাহাড়ের বিস্তীর্ণ এলাকা ঢেকে গেছে নীল আর বেগুনি রঙের ফুলের চাদরে। এই ফুল সাধারণত প্রায় 12 বছর অন্তর ফোটে, ফলে সেই দৃশ্য দেখতে পর্যটকদের উৎসাহ এখন তুঙ্গে। ভাবুন তো, একটা ফুল ফুটল আর পুরো পাহাড়ের রংটাই বদলে গেল। যারা এখন মুন্নারে যাচ্ছেন তাদের জন্য প্রকৃতিই যেন খুলে দিয়েছে বিশাল নীল ফুলের গ্যালারি। অনেকেই লটারির টিকিট কাটেন ভাগ্যের আশায়, তাদের অনেকের আবার নিজের পছন্দের নম্বরও বেছে নেন। কিন্তু মেরিল্যান্ডের এক মহিলা একই নম্বরের উপর বিশ্বাস রেখেছিলেন টানা 20 বছর। অবশেষে সেই পুরনো নম্বরই তাকে এনে দিয়েছে $150,000 পুরস্কার। অর্থাৎ 20 বছর ধরে যে নম্বরটি বারবার ব্যর্থ হচ্ছিল সেই নম্বরই এনে দিল বিরাট অঙ্কের টাকা। তাহলে বোধহয় এবার বলাই যায় যে লটারি নম্বর যদি আপনাকে হতাশ করে অন্তত 20 বছর ধৈর্য ধরুন। পোল্যান্ডের রাজধানী ওয়ারশোয়ে অবস্থিত একটি বাড়ির নাম কেরেট হাউস। আর দশটা সাধারণ বাড়ির মতোই। সেটিতেও আছে শোবার ঘর, রান্নাঘর, বসার জায়গা, শৌচাগার এবং আলাদা স্নানঘর। পুরো বাড়িটি মাত্র 150 বর্গফুট জায়গার উপর নির্মিত। ওয়ারশতে

0: এ দুটি ভবনের মাঝখানে থাকা সরু একফালি জমিতে তৈরি হয়েছে এই ক্যারেট হাউস। সেটিকে বিশ্বের সবচেয়ে সরু বাড়িও বলা হচ্ছে, কারণ বাড়িটির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র 72 সেন্টিমিটার, অর্থাৎ প্রায় 1.5 হাত, আর বাড়ির সবচেয়ে চওড়া অংশের প্রস্থ 122 সেন্টিমিটার বা 48 ইঞ্চি। অর্থাৎ প্রাপ্তবয়স্ক যে কেউ 2 হাত প্রসারিত করে অনায়াসে বাড়ির সবচেয়ে চওড়া অংশের দুপাশের দেওয়াল ছুঁতে পারবেন। ব্যতিক্রমী এই বাড়ির নকশা তৈরি করেছেন পোলিশ স্থপতি ইয়াকুব সেডেসনি। একই সঙ্গে শিল্পকর্ম এবং বসবাসের জায়গা হিসেবে এটি তৈরি করা হয়েছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের প্রতি একটি সুস্পষ্ট দিক নির্দেশনা। ব্রিক্স সদস্য দেশগুলি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ উপায়েই সম্ভব বলেও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। ছত্তিশগড়ের রায়গড়ে বিশ্বের দীর্ঘতম স্টিল স্ল্যাগ সড়ক নির্মাণ করে ভারত গিনেস বিশ্ব রেকর্ড করেছে। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে নিয়ে আসা হয়েছে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে আরিনা সাবালেঙ্কার মুখোমুখি এলেনা রিবাকিনা। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আলেকজান্ডার জেরেভ বেন শেলটনের বিরুদ্ধে খেলতে নামবেন। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাপ্তি ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন সব দেশের যৌথ দায়িত্ব।
1: আজ কি চর্চা সে স্পষ্ট হ্যাঁ কি বদলতে হুয়ে বিশ্ব কা সঞ্চালন পুরানে সংস্থানো সে নহিঁ কিয়া জা সকতা। রিপ্রেজেন্টেশন, রিসপন্সিভনেস আর রুল মেকিং তিনো মে সুধার আবশ্যক হ্যাঁ। আজ অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে সাজা সংকল্প কো স্পষ্ট দিশা দেতা হ্যায়। আব হামারি জিম্মেদারি হ্যায় কি ইন সংকল্পো কো ঠোস পরিণামো মে বদলে।
0: ব্রিক্সের কুড়ি বছর পূর্তি উপলক্ষে সদস্য দেশগুলির নেতারা দুটি স্মারক ডাকটিকিটও উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী কুড়ি বছরের জন্য ব্রিক্স দেশগুলিকে একটি নতুন ও উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। জোটের নিজস্ব কর্মপদ্ধতির মধ্য দিয়েই এই প্রক্রিয়ার সূচনা হবে বলে তিনি উল্লেখ করেন।
1: আব সময় হ্যায় কি হাম ব্রিক্স মে হামারি একতা অর সহমতি কো বৈশ্বিক মঞ্চ পর ঠোস পরিণামো মে বদলে। আগলে বিশ বর্ষো কে লিয়ে হামে এক নয়ে और एम्बिशियस एजेंडा पर काम करना होगा। इसकी शुरुआत हमें अपने खुद के वर्किंग सिस्टम से करनी होगी। ब्रिक्स की अध्यक्षता हर वर्ष बदलती है, किंतु इसकी वजह से हमारा इंस्टीट्यूशनल मोमेंटम नहीं रुकना चाहिए।
0: প্রধানমন্ত্রী সমুদ্র সংক্রান্ত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক মিশনগুলির মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে নাবিকদের জন্য একটি জরুরি সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলারও প্রস্তাব দেন। বিশ্ববাণিজ্যে নাবিকদের বিশাল অবদান থাকা সত্ত্বেও কঠিন সময়ে প্রায়শই তারা প্রয়োজনীয় সহায়তার অভাবে পড়েন বলে শ্রী মোদী মতব্যক্ত করেন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত আলোচনাকে অবশ্যই একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে স্পষ্ট ফলাফল অর্জনে থাকতে হবে। তিনি বলেন, একইভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ভোটাধিকার, নেতৃত্বের পদ এবং নীতিগত অগ্রাধিকারগুলিকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেসব দেশ আন্তর্জাতিক অর্থনৈতিক বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করছে, আন্তর্জাতিক অর্থনৈতিক শাসন ব্যবস্থা নির্ধারণেও তাদের যথাযথ ভূমিকা পালন করা উচিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: রিপ্রেজেন্টেশনকে সম্বন্ধে আমি কহনা চাহুঙ্গা, यूएन सिक्योरिटी काउंसिल में रिफॉर्म अब और टाला नहीं जा सकता। पर टैक्स बेस्ड नेगोशिएशंस को निश्चित समय सीमा और स्पष्ट परिणाम से

0: जोड़ना होगा। उसी तरह फाइनेंशियल इंस्टीट्यूशंस में वोटिंग पावर, लीडरशिप पोजीशंस और पॉलिसी प्रायोरिटीज आज की इकोनॉमिक रियलिटीज के अनुसार होनी चाहिए।
1: বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘাত এবং আন্তর্জাতিক ব্যবস্থায় মেরুকরণ ও বিভাজন বৃদ্ধির বিষয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিক্স সম্মেলনের প্রথম দিনে গৃহীত নতুন দিল্লি ঘোষণায় আজ যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে চরম অপরাধমূলক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ব্রিক্স নেতৃবৃন্দ কঠোর নিন্দা জানিয়েছেন। গত বছরের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। ব্রিক্স সদস্য দেশগুলি সন্ত্রাসবাদীদের আন্তঃসীমান্ত চলাচল, সন্ত্রাসবাদী মদতদাতা ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশ্বজুড়ে দেশগুলির সামরিক ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলিতে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি ও অবস্থানকে সম্মান জানাতে সক্ষম এমন একটি বহুপাক্ষিক পদ্ধতির পক্ষে মত দিয়েছেন তারা। এসব বিষয়ের মধ্যে রয়েছে স্থিতিশীল উন্নয়ন, ক্ষুধা ও দারিদ্র নির্মূল এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপে অবদান রাখা। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ উপায়েই সম্ভব এবং তা প্যালেস্তাইনের জনগণের বৈধ অধিকার পূরণের ওপর নির্ভরশীল বলে ব্রিক্স নেতৃবৃন্দ পুনর্ব্যক্ত করেছেন। ব্রিক্স সদস্য দেশগুলি পশ্চিম এশিয়ায় ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সংযম প্রদর্শনের পাশাপাশি পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘের সনদের উদ্দেশ্য ও নীতির পূর্ণ ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে সাধারণ নাগরিক ও সাধারণ পরিকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার কথা বলেছেন নেতৃবৃন্দ। ব্রিক্স সদস্য দেশগুলি অসামরিক পরিকাঠামো এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-র পূর্ণ সুরক্ষা বলের আওতাধীন শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রের ওপর ইচ্ছাকৃত হামলার বিষয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রিক্স সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবি আহমেদ আলী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করেন। এছাড়া প্রধানমন্ত্রী আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও আলোচনা করেন। এদিকে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আজ বিকেলে নতুন দিল্লি পৌঁছেছেন কাজাকস্তানের প্রেসিডেন্ট, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের চেয়ারম্যান কাসিম জোমার্ট তোকায়েভ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ছত্তিশগড়ের রায়গড়ে বিশ্বের দীর্ঘতম স্টিল স্ল্যাগ সড়ক নির্মাণ করে ভারত গিনেস বিশ্ব রেকর্ড করেছে। 1.85 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দেশীয় প্রযুক্তির বড় আকারের প্রয়োগের একটি নিদর্শন। এই প্রযুক্তির মাধ্যমে ইস্পাত উৎপাদনের উপজাত দ্রব্য প্রক্রিয়াজাত স্টিল স্ল্যাগকে সড়ক নির্মাণের উপযোগী উপাদানে বা এগ্রিগেটে রূপান্তরিত করা হয়। নতুন দিল্লিতে আজ গিনেস বিশ্ব রেকর্ড স্বীকৃতি অনুষ্ঠানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, স্টিল স্ল্যাগ সড়ক প্রযুক্তি প্রচলিত সড়কের তুলনায় 4 গুণ বেশি মজবুত সড়ক তৈরি করার পাশাপাশি নির্মাণ ব্যয় প্রায় 40% কমিয়ে আনতে সক্ষম। তিনি জানান, বেসরকারি ক্ষেত্রের সমন্বয়ে নতুন দিল্লির CSIR সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট CRRI এই প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে ফিরিয়ে এনেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন CBI। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক ও পাঞ্জাব পুলিশের সহযোগিতায় CBI একাজে সফল হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য পাঞ্জাব পুলিশের 4 সদস্যের একটি দলকে মলদোভায় পাঠানো হয়েছিল। CBI-এর লাল তালিকাভুক্ত ছিল এই আসামি। তদন্তকারী সংস্থা জানিয়েছে, পাঞ্জাবে দায়ের করা একাধিক গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিল অমৃতপাল। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জোড়াখুনের অভিযোগ রয়েছে। মামলা রয়েছে অস্ত্র আইন ও NDPS অ্যাক্টেও। এছাড়া জাল নথিপত্র ব্যবহার এবং পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা NIA আর জম্মু কাশ্মীরের কুপওয়ারা, কুলগাম, বান্দিপোরা, বারামুল্লা এবং সোপোর সহ 10টি স্থানে তল্লাশি অভিযান চালায়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করি তৈবার পাকিস্তান ভিত্তিক নিয়ন্ত্রক এবং তাদের স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা ষড়যন্ত্রীদের সন্ধানে ওই তল্লাশি চালানো হয়। ফিলিপিন্সে ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 76, এখনও নিখোঁজ রয়েছেন 13 জন, প্রাণে রক্ষা পেয়েছেন 43 জন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে ভারত আফগানিস্তানের 3 ম্যাচের টি-20 সিরিজ। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এই স্টেডিয়ামে সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালিঙ্কার মুখোমুখি হবেন এলিনা রিবাকিনা। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলস ফাইনালে আলেকজান্ডার জেরেভ লড়বেন বেন শেল্টনের বিরুদ্ধে। প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস বিভাগে কাতেরিনা সিনিয়াকোভা ও টেলার টাউনসেন্ড খেতাব জয় করেছেন। ফাইনাল

0: তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রবিন মন্টগোমারি ও অ্যাশলিন ক্রুগারকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের লক্ষ্যে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা। ব্রিক্স সদস্য দেশগুলি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ছত্তিশগড়ের রায়গড়ে বিশ্বের দীর্ঘতম স্টিল স্ল্যাগ সড়ক নির্মাণ করে ভারত গিনেস বিশ্ব রেকর্ড করেছে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে আরিনা সাবালিঙ্কার মুখোমুখি এলেনা রিবাকিনা। খবর শেষ হল, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8:00 অনুরোধের আসর, 8:30 সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, রাত 9:00 রজনীকান্তের গান, শিল্পী দেবীপ্রসাদ রায়চৌধুরী, 9:20 নছুড় গীতি, শিল্পী মৌমিতা রায়, রাত 9:30 মুখোমুখি, সাহিত্যিক বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন বামা প্রসাদ মুখোপাধ্যায়, আজ দ্বিতীয় পর্ব, রাত 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন সুরবাহার, শিল্পী অসিন এস ডালভি, আকাশবাণী জয়পুরের নিবেদন, রাত 11:00 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তাপস মিত্র, 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহাকাশেন উর্দু অনুষ্ঠান, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, রাত 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ড্যান্স টু দ্য গ্রোভ, উপস্থাপনায় শ্রীরূপা সেন, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকে সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান প্রসঙ্গে।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সমস্ত ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছে। বিজেপি সরকার রাজ্যের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মাদক চোরাচালান বন্ধে অ্যান্টি নার্কোটিক্স টাস্কফোর্স গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। আসন্ন উপনির্বাচনে কোন শিবিরের হাতে দলের নাম ও প্রতীক থাকবে তা ঠিক করতে আজ তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের বক্তব্য শুনেছে নির্বাচন কমিশন। সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বিশেষ ট্রেনের সোমনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সমস্ত ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছে। সম্মেলনে গৃহীত ঘোষণাপত্রে এই ধরনের ঘটনাকে চরম অপরাধমূলক এবং সম্পূর্ণ অন্যায় বলে অভিহিত করা হয়েছে। গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলাকে তীব্র ভাষায় ধিক্কার জানানো হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ, অর্থের যোগান এবং সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল সম্পূর্ণ বিলোপের দায়বদ্ধতার উল্লেখ করে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বিজেপি সরকার রাজ্যের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ কলকাতার কেষ্টপুরের গণেশ পুজোর সূচনা করে বলেন, বামপন্থীরা 34 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে এ রাজ্যের ঐতিহ্যকে কোনো গুরুত্ব দেয়নি। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস বাংলার পরম্পরা পাল্টে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। 1.5 দশকে সনাতনীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, পঞ্জিকার তিথি মেনে এবার শারদীয়া দুর্গাপুজো দেবী পক্ষের সূচনা করা হবে।
1: আমি বলেছি অষ্টমীর দিন কোথাও মত পাওয়া যাবে না, সূচি শুদ্ধ ধোয়া পোশাক পরে পবিত্র হয়ে আগে মাকে পুষ্পাঞ্জলি দেব আমরা, ওটাই মহাষ্টমী। যারা আমাদের পঞ্জিকা, শাস্ত্র, ঐতিহ্য, পুরোহিত, মন্ত্রোচ্চারণ, পরম্পরা, ঘটোত্তোলন, নিরঞ্জন, আরতি, পুষ্পাঞ্জলি, প্রসাদ, সাত্বিকতা সবকিছু ভুলিয়ে দিয়েছিল 34 বছরের লাল রাজত্বে, ঠিক তার 15 বছর প্রথম দিকে না হলেও শেষের দিকে বাংলাকে জামাতিকরণ করার সম্পূর্ণ চেষ্টা হয়েছে।
0: দুর্গাপুজোর সময় মণ্ডপের কাছে বামপন্থীদের স্টল দেওয়া নিয়েও কটাক্ষ করেন শুভেন্দুবাবু। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির দেখানো পথেই হাঁটছেন বলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন।
2: উনি যেহেতু মমতার মন্ত্রিসভায় ছিলেন, উনি মনে করেছেন মমতার মতন করে ওরও অধিকার আছে, ওই অন্যায় অধিকার, কে কোন কাগজ পড়বে, কে কোন বই পড়বে ইত্যাদি, সেটা বেঠিক। এটা পশ্চিমবাংলার মানুষও তো তৃণমূলকে হারিয়ে বুঝিয়ে দিয়েছে। ফলে শুভেন্দুবাবুকে আমি বলবো, দয়া করে এবারে অন্তত রেস্ট্রেন করুন। যা যা মমতা ব্যানার্জি করেছে একই জিনিস আপনি করবেন কেন? ক্রেতা হিসেবে কোথায় কোন দোকানে কোন বইটা কিনবেন, ক্রেতার চয়েস, বিক্রেতার চয়েস হচ্ছে সে কোন বইটা বিক্রি করতে চাইবে অথবা কোন বইটা বেশি বিক্রি করতে পারবে, তার চয়েস।
0: রাজ্যে মাদক চোরাচালান বন্ধে অ্যান্টি নার্কোটিক্স টাস্কফোর্স ANTF গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অনুকরণে ADG নেতৃত্বে গঠিত রাজ্যস্তরের এই টাস্কফোর্স মাদক সংক্রান্ত অপরাধে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে। কলকাতায় ANTF এর সদর দপ্তর হবে। রাজ্যকে উত্তর, পশ্চিম, দক্ষিণ এই 3টি জোনে ভাগ করে সংশ্লিষ্ট পুলিশ সুপারের নেতৃত্বে এই টাস্কফোর্স কাজ করবে। আসন্ন উপনির্বাচনে কোন শিবিরের হাতে দলের নাম ও প্রতীক থাকবে তা ঠিক করতে আজ নির্বাচন কমিশন শুনানিতে ডাকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীকে। প্রথমে বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দল নেতা বলেন, তারা তাদের বক্তব্য নির্বাচন কমিশনকে জানিয়েছেন। নির্বাচন কমিশনের তরফে তাদের কাছে তথ্য চাওয়া হয়েছিল বলে বিরোধী দল নেতা জানিয়েছেন।
3: না খাতা না বহি, জো ডক্টর মমতা ব্যানার্জি কহে ওই সহি, এটা গণতান্ত্রিক প্রসেসে চলতে পারে না। এই পার্টি তৃণমূল স্তরের কর্মীদের পার্টি, কারুর ব্যক্তিগত মালিকানা নেই। আমাদের যা বলার ছিল এবং নির্বাচন কমিশনেরও যা ইনকোয়ারি ছিল, আমরা সবটারই উত্তর দিয়েছি, আমরা আশাবাদী।
0: কালীঘাট তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশনের কাছে তারা তাদের বক্তব্য রেখেছেন, নির্বাচন কমিশনে এর ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
4: Nearly more than 2 hours, they have heard us. We have made our submissions. Some

0: queries were there. We have given the answer as far as possible. Whether they are satisfied or not, that will be said by them.
1: Mamata Banerjee chairperson na thake chairperson to nei February 2025 theke tara tar deya symbol niye nirbachone danale kano.
2: তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদকে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
3: টিএমসির অ্যাকাউন্ট কার? অ্যাকাউন্ট বন্ধ। টিএমসির অফিস কার? অফিস উঠে গেল। এখন প্রতীক কার? দেখা গেল কেউ প্রতীক পাবে না। ব্যাপারটা কোর্টে হচ্ছে বা ইলেকশন কমিশনে হচ্ছে, অন্য ডিসিশন নেবেন।
2: রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বামফ্রন্ট আজ প্রার্থীদের নাম ঘোষণা করেছে। রেজিনগর বিধানসভা কেন্দ্রের জন্য সিপিআইএম প্রার্থী আইনজীবী সৈয়দ আসাদ আলী এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরির নাম বামফ্রন্টের তরফে আজ ঘোষণা করা হয়। আগামী 6 অক্টোবর ওই দুই কেন্দ্রের বিধানসভা ও উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। কলকাতা পুরসভা এলাকায় অবৈজ্ঞানিক পদ্ধতিতে ওয়ার্ড ভাগ করা হচ্ছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, ওয়ার্ড পুনর্বিন্যাসের মাধ্যমে আসলে বিজেপি পুরো ভোট দখল করতে চাইছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বিশেষ ট্রেনে সোমনাথ যাত্রার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা স্টেশন থেকে আজ এই ট্রেন যাত্রার সূচনা করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে রাজ্যের সমস্ত শক্তিপীঠগুলির উন্নয়নে রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে।
4: ভবিষ্যতে আমরা এই ধরনের আরো বড় পরিকল্পনা করব, নিশ্চিতভাবে আমরা সেই উদ্যোগ নেব যে পশ্চিমবঙ্গের সমস্ত তীর্থক্ষেত্র শক্তিপীঠগুলোকে মানুষের কাছে, সারা ভারতবর্ষের মানুষ বিদেশি পর্যটকদের কাছে নিয়ে আসবার জন্য আমরা ধাপে ধাপে পর্যটন দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে আমরা এই কাজ করব।
2: পশ্চিমবঙ্গ গুজরাট সরকারের যৌথ উদ্যোগে নিখরচায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ পেয়েছেন বাঁকুড়ার 36 জন পর্যটক। পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভার অন্তর্গত নুনি গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। মোট 12 জন সদস্যের এই পঞ্চায়েতে এতদিন বিজেপি ও বামফ্রন্টের একজন করে প্রতিনিধি ছিলেন। সম্প্রতি পঞ্চায়েতে নানা অনিয়মের অভিযোগ তুলে আনা হয় অনাস্থা প্রস্তাব। বাম প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ সদস্য এদিন উপস্থিত না থাকলেও বিজেপি সদস্য সহ মোট 7 জন ভোট দেন। সর্বসম্মতিক্রমে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির ঋতু বাউরি। শালবনীতে জমি দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে জমি লেনদেন এবং অর্থ পাচার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। বৃহস্পতিবার থেকে সুমিতকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, জেরায় তাদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সহযোগিতাই করছেন সুমিত। শীঘ্রই তাঁর বয়ানও রেকর্ড করা হবে বলে জানা গেছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি বড়সড় সাইবার প্রতারণা চক্র ভেঙে দিয়েছে পুলিশ। 10 জন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ সোনারতরী, নঈমনগর এবং মসজিদ মহল্লা এলাকায় অভিযান চালায়। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল কলকাতা মেট্রোর ব্লু লাইনের গীতাঞ্জলি এবং কবি নজরুল মেট্রো স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকছে। ফলে আগামীকাল সকাল 9টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো মেট্রো পরিষেবা মিলবে না। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ থাকছে। স্বাধীন চিন্তা, পরীক্ষা নিরীক্ষা এবং উদীয়মান সৃজনশীল লেখনীকে বাঁচিয়ে রাখতে কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড কালচারের উদ্যোগে শুরু হয়েছে দুদিনের লিটল ম্যাগাজিন মেলা। দক্ষিণ কলকাতার বালিগঞ্জে আজ সূচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক অনিল আচার্য। 25টি লিটল ম্যাগাজিন এই মেলায় অংশ নিয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মালদার মানিকচকের ভূতনীতির বন্যার জল কিছুটা কমলেও এখনও বিস্তীর্ণ এলাকা জলের তলায়। প্রায় 2 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু পরিবার এখনও ত্রাণ শিবির কিংবা উঁচু জায়গায় দিন কাটাচ্ছেন। অসহায় মানুষজন দ্রুত আরও বেশি সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সমস্ত ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছে। বিজেপি সরকার রাজ্যের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতি

0: সেটিকে ফিরিয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বিশেষ ট্রেনে সোমনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অনুরোধের আসর, আপনাদের চিঠি ও ইমেইলে পাঠানো গানের অনুরোধ নিয়ে অনুরোধের আসর। আজকের প্রথম অনুরোধ পাঠিয়েছেন পবিত্র সাহা, রুহি সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট, দমদম থেকে। শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। আপনাদের সঙ্গে আমরা সকলে শুনি।

অনুরোধের আসরের দ্বিতীয় অনুরোধটি পাঠিয়েছেন আদিত্য মুখোপাধ্যায় ও রেখা মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে। মান্নাদের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি।

অনুরোধের আসর। আপনাদের চিঠি এবং ইমেলে পাঠানো গানের অনুরোধ নিয়ে সাজানো এই আসর। এবারের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনবেন। অনুরোধ পাঠিয়েছেন বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্র।

চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী ও অহনা চক্রবর্তী, উলকুণ্ডা, বীরভূম থেকে লতা মঙ্গেশকর।

বীরভূমের পর চলে যাই মালদাতে, জগন্নাথপুর হবিবপুর মালদা থেকে বিশ্বজিৎ হাজরা কিশোর কুমারের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি।

0: এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি বহুশ্রুত প্রিয় গান, সুকান্ত ভট্টাচার্যের কবিতা। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অনুরোধ পাঠিয়েছেন তমা লাইচ, ধোবাপাড়া, বলাগড়, হুগলি থেকে। হেমন্ত মুখোপাধ্যায়, রানার।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

অনুরোধের আসরে। এবারে শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়, অনুরোধ এসেছে পূর্ব মেদিনীপুর থেকে। মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান ও আরুষি প্রধান অনুরোধ পাঠিয়েছেন উত্তর আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। তরুণ বন্দ্যোপাধ্যায়।

অনুরোধের আসরের শেষ গানটি কিশোর কুমারের কণ্ঠে। কতুলপুর বাঁকুড়া থেকে অনুরোধ পাঠিয়েছেন সোমা সায়ক, সৌরিমা ও গুরুস্বরূপ মুখোপাধ্যায়।

0: অনুরোধের আসর আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার ক্রীড়া পত্রিকা স্পোর্টস এক্সট্রা টাইম।
1: নমস্কার, স্পোর্টস এক্সট্রা টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ঘ্য সর্দার। আপনারা সকলেই জানেন, তবু যারা নতুন করে স্পোর্টস এক্সট্রা টাইম টিউন করেছেন তাদের জানিয়ে রাখি, স্পোর্টস এক্সট্রা টাইম হলো গোটা সপ্তাহ জুড়ে খেলার জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দিয়ে সাজিয়ে তোলা একটি বিশেষ অনুষ্ঠান। চলুন তাহলে শুনে নেওয়া যাক এই সপ্তাহের বিশেষ বিশেষ খেলার খবরগুলোর শিরোনাম। প্রথমে ক্রিকেট। আগামীকাল 3 ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও আফগানিস্তান। আর আগামীকালই মেয়েদের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে হরমনপ্রীত কৌররা পৌঁছে যান ফাইনালে। এছাড়া এই সপ্তাহে 14 বছর পর দলীপ ট্রফি চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল। ঈশান স্বামীদের দাপটে দক্ষিণাঞ্চলকে হারিয়ে আবার ট্রফি এলো পূর্ব ভারতে। অন্যদিকে এই সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার ব্যাডমিন্টনে মরশুমের দ্বিতীয় খেতাব সাত্বিক চিরাগের, হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাস্ত চীনা জুটি। এবার যাব হকির খবরে, যেখানে চলল রীতিমতো গোল বর্ষণ। হকির মাঠেও পাকিস্তান বধ, 19-0 ব্যবধানে লজ্জার হার পাকিস্তানের। অনন্য কীর্তি গড়ে এশিয়া কাপের সেমিতে ভারতের মেয়েরা। অন্যদিকে ফুটবলে বাংলাদেশকে উড়িয়ে 20 বছর পর অনূর্ধ্ব 20 এশিয়া কাপের মূল পর্বে ভারত। শিরোনাম শেষ করব ইউএস ওপেনের খবর দিয়ে, যেখানে ইতিহাসের দোরগোড়ায় সাভালেঙ্কা, হ্যাট্রিক আটকাতে ফাইনালে প্রাচীর রিভাকিনা। অপরদিকে নিউ ইয়র্কে জেরেভের কঠিন জয়, এছাড়া টিয়াফোকে রুখে প্রথমবার ফাইনালে মার্কিন তরুণ সিল্টন। এবার যাব বিস্তারিত খবরে। আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তান 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ, প্রথম ম্যাচ দিল্লিতে। অন্যদিকে আগামীকালই মেয়েদের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। তবে সহজ জয় এলেও ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতার ক্ষত কিন্তু পুরোপুরি ঢাকা পড়ল না। দুবাইয়ের মন্থর পিচে শেফালি বর্মার আক্রমণাত্মক ইনিংস এবং বাংলাদেশের ফিল্ডারদের বারবার সুযোগ নষ্ট না থাকলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। শুরুতেই মারুফা আক্তারের বলে ছন্দে থাকা স্মৃতি মান্ধানা ফিরে গেলে চাপে পড়ে যায়।

ভারত। তবে এক প্রান্ত আগলে প্রতিপক্ষের উপর পাল্টা আক্রমণ শানান শেফ আলী বর্মা। দলের বাকি চার ব্যাটারের স্ট্রাইক রেট যখন 100 নিচে আটকে, শেফ আলী তখন খেললেন 40 বলে 64 রানের মারকুটে ইনিংস, যাতে ছিল 7টি 4 এবং 3টি বিশাল ছক্কা। মারুফার বলে ফ্রন্ট ফুটের পুল কিংবা স্পিনারদের বিরুদ্ধে রিভার্স সুইপে মুগ্ধ করেন তিনি। ব্যক্তিগত 6, 11 ও 40 রানের মাথায় তাঁর 3টি সহজ ক্যাচ ফেলার খেসারত দিতে হয় বাংলাদেশকে। পাওয়ার প্লেতে 1 উইকেটে 45 রান তোলার পর মাঝের ওভারগুলোতে রান রেট সচল রাখতে বেশ বেগ পেতে হয় ভারতকে। 3-এ নামা প্রতিকার রাওয়াল 24 বলে 20 রান করেন। ঋচা ঘোষ শুরুটা ধীরে করলেও পরের দিকে চালিয়ে খেলেন। তবে সমস্যা হয় হরমনপ্রীত কৌরকে নিয়ে। প্রথম 16 বলে মাত্র 4 রান করেছিলেন তিনি, পরের দিকে 28 বলে 24 রানে অপরাজিত থাকেন। দীপ্তি শর্মা 6 বলে 13 রান করে 1টি 4 ও 6 মেরে রান রেট বাড়ানোর চেষ্টা করেন, যার ফলে 20 ওভার শেষে 6 উইকেটে 149 রান তোলে ভারতীয় দল। জবাবে মন্থর উইকেটে ভারতের নিয়ন্ত্রিত স্পিন আক্রমণের সামনে লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। 6ষ্ঠ ওভারে জুরাইয়া ফিরদৌসকে 14 রানে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন শ্রীচরণী। এরপর দিলারা আক্তারকে 21 রানে তুলে নেন দীপ্তি। শোভনা মাস্তারি 18 ও অধিনায়ক সুলতানা 19 রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও 31 রানের জুটির পরই পরপর আউট হয়ে যান তারা। আস্কিং রেটের চাপে শেষ পর্যন্ত 7 উইকেটে 109 রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস, যার ফলে অনায়াসে জয় তুলে নিয়ে খেতাবি লড়াইয়ের টিকিট কেটে নেয় ভারত। দীর্ঘ 14 বছর পর ট্রফি খরা কাটিয়ে অবশেষে দলীপ ট্রফির মুকুট ছিনিয়ে নিল পূর্বাঞ্চল। চেন্নাইয়ের নিষ্প্রাণ পিচে শুরু থেকেই আধিপত্য বজায় রেখে দক্ষিণাঞ্চলকে কার্যত কোণঠাসা করে দেয় ঈশান কিষাণের দল। প্রথম ইনিংসের বিশাল ব্যবধানই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল। পঞ্চম দিনে এসে কেবল নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতাটুকুই সারা হলো, সেই সঙ্গে নিজের 100তম প্রথম শ্রেণীর ম্যাচটি স্মরণীয় করে রাখলেন বাংলার অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। ম্যাচের পঞ্চম দিনে পূর্বাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল 5 উইকেটে 212 রান নিয়ে। লক্ষ্য ছিল সিরফ সময় কাটিয়ে দক্ষিণাঞ্চলকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেওয়া। কুমার কুশাগ্র 46 রানে ফিরলেও মোহাম্মদ কুরেশি ও অনুকূল রায়ের জুটি দক্ষিণাঞ্চলের বোলারদের কোনো সুযোগই দেননি। 6ষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন গুরুত্বপূর্ণ 150 রান। অনুকূল 64 রান করে আউট হলেও কুরেশি তুলে নেন দুর্দান্ত 100 রান। চাবিরতির ঠিক আগে দল যখন 7 উইকেটে 388 রানে পৌঁছায়, তখন 116 রানে অপরাজিত কুরেশিকে সঙ্গে নিয়ে ম্যাচ ড্র ঘোষণার প্রস্তাব দেন অধিনায়ক ঈশান। দক্ষিণাঞ্চল অধিনায়ক তিলক বর্মা সেই প্রস্তাবে সায় দিলে উল্লাসে ফেটে পড়ে পূর্বাঞ্চল শিবির। 100তম ম্যাচের মাইল ফলক ছোঁয়ায় স্বামীকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান তিলক। বৈভব সূর্যবংশীদের উচ্ছ্বাসে তখন 14 বছর পর ট্রফি জয়ের আনন্দ স্পষ্ট। এই জয়ের ভিত মূলত তৈরি হয়েছিল প্রথম ইনিংসে, যেখানে টসে জিতে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চল পাহাড় প্রমাণ 708 রান তোলে। অধিনায়ক ঈশান কিষাণ একাই খেলেন 270 রানের মহাকাব্যিক ইনিংস। এছাড়া কুশাগ্র 101, শিখর মোহনের 85 এবং অভিমন্যু ঈশ্বরনের 72 রানের ইনিংসে দল ধরাছোঁয়ার বাইরে চলে যায়। চরম ব্যাটিং সহায়ক উইকেটেও পূর্বাঞ্চলের বোলাররা কিন্তু নিজেদের মেলে ধরেন। মুকেশ কুমার 3টি ও মোহাম্মদ শামি 2টি উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস থামিয়ে দেন 336 রানে, যেখানে তিলক বর্মা 99 রানে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান। প্রথম ইনিংসেই 372 রানের বিশাল লিড পেয়ে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় পূর্বাঞ্চল। দ্বিতীয় ইনিংসেও ঈশানের লড়াকু 80 ও শিখর মোহনের 52 রান প্রতিপক্ষের সব আশা শেষ করে দেয়। ফাইনালের আগে দলকে উদ্বুদ্ধ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দলের এই সাফল্যে সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে সিএবি সভাপতি লেখেন, প্রতিযোগিতায় অপরাজিত থেকে ঈশানের নেতৃত্বে দল যে শৃঙ্খলা ও নৈপুণ্য দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। দলগত সংহতি আর শীর্ষ সারির ব্যাটারদের অসাধারণ ফর্মই 1.5 দশকের অপেক্ষার

0: অবসান ঘটালো পূর্বাঞ্চলের। খেলার আরও নানান খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব একটি বিশেষ প্রতিবেদন। বাংলায় আয়োজিত হলো দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নমো দিব্যাং টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ। সেখানে পাঞ্জাবের দিব্যাঙ্গ ক্রিকেট দল এসেছে বাংলায় খেলতে। আজ ছিল সিরিজের প্রথম খেলা এবং সেই খেলায় বাংলা জয় পেয়েছে খুব সহজভাবেই। বর্ধমানের আয়োজিত এই খেলার ছোট্ট টুকরো আপনাদের শোনাবো হেড কোচ থেকে শুরু করে দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং কিছু প্লেয়ারদের অনুভূতির কথা।
1: নমস্কার, আদাব, জয় জোহার। মানে তাজ হালচাল আপনি সেভাবে একবার যেটা কি আপনার জানতে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত এদিবসীয় টি টোয়েন্টি নমো দিব্যাঙ্গ ক্রিকেট সিরিজ কাজ আয়োজন কিয়া গিয়া থা। ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন ভার্সেস পঞ্জাব দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েট উইথ ক্রীড়া ভারতী মধ্যবঙ্গ প্রান্ত বর্তমান জেলা।
0: শুনবো হেড কোচ অলোক বৈরাগী কি বললেন।
2: আজ অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমানের বোরশুলে বিএফসিসি মাঠে নমো দিব্যাঙ্গ ক্রিকেট কাপ পাঞ্জাব এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার প্রথম খেলায় পাঞ্জাব 18 ওভারে 107 রান করে অল উইকেট হয় এবং ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন 68 রান কোনো উইকেট না হারিয়ে তুলে নেয় এবং ডার্ক হর্স লুইস নিয়মে তারা জয়লাভ করে। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাপতি এছাড়াও বিভিন্ন অতিথিবৃন্দ।
0: এই জয়ে উচ্ছ্বসিত ওয়েস্টবেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন দীপঙ্কর মল্লিক।
3: আমি দীপঙ্কর মল্লিক, ওয়েস্টবেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন। আমাদের সেশনের ফার্স্ট ম্যাচ পাঞ্জাব সিরিজ দিয়ে শুরু হলো। আজ আমাদের ফার্স্ট খেলা ছিল যেখানে পাঞ্জাব 18 ওভার এক বল খেলে 107 রান করে অল আউট হয়ে যায়। সেকেন্ড ইনিংসে আমরা ব্যাট করতে নেবে 68, 4 ওভার শেষে নো লসে তুলে দিই। সেক্ষেত্রে আমরা ডাকোয়ার্থ লুইসের নিয়ম অনুযায়ী আমরা জিতে গেছি ম্যাচটায়। আগামীকাল আমাদের নেক্সট ম্যাচ, আশা রাখছি আমরা সেটা জিতব এবং ওয়েস্ট বেঙ্গলের নাম উজ্জ্বল করব। থ্যাংক ইউ।
0: পাঞ্জাবের হয়ে মনপ্রীত সিং করেন 25 রান এবং অবতার সিং করেন 23 রান। ওয়েস্টবেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বোলিংয়ে মুদেশ খান দুর্দান্ত পারফরমেন্স করেন। তিনি 4 ওভারে মাত্র 8 রান দিয়ে 4 উইকেট তুলে নেন। শুনব তার বক্তব্য।
4: নমস্কার, মুদেশ খান, ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন ক্রিকেট খেলাড়ি। মুঝে আচ্ছা লাগা আজ খেলতে ওর জিস তরিকা সে মতলব গ্রাউন্ড পর খেলে ওর হামারে টিম নে জিস তরিকা সে খেলা ওর আচ্ছা লাগা। 4 ওভার কর 4 উইকেট লিয়ে ওর জিস তরিকা সে হামারে টিম কে খেলাড়ি নে সাপোর্ট কিয়া বহুত আচ্ছা লাগা খেল কর ওর হামারে জো আজ কা পহলা ম্যাচ থা খেলনে মে আচ্ছা লাগা।
0: এরপর ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে সুকুমার মাহাতো মাত্র 14 বলে অপরাজিত 52 রান করেন। শুনব তার বক্তব্য।
5: নমস্কার, আমি সুকুমার মাহাতো, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্লেয়ার। আজ আমাদের নমো কাপের ফার্স্ট ম্যাচ ছিল যেটায় পাঞ্জাব 107 অল আউট হয়ে যায় আর আমরা বেঙ্গল 4 ওভারে 68 রান করি। মাঝে জল পড়ে যায় তাই খেলাটা ডিএলএস মেথডে আমরা জিতি 51 রানসে। আজ খেলে আমাদের খুব ভালো লাগলো, মানে খুব খেটেছে গ্রাউন্ডের যারা করেছে এই ওয়েদারে এত ভালো টুর্নামেন্ট। আজ আমি 52 করেছি 14 বলসে আর আমাদের বলিংও খুব ভালো হয়েছে, বলারগুলো সব উইকেট নিয়েছে।
0: সবশেষে শুনব ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অভিজিৎ বিশ্বাস কি বললেন।
6: নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশনের ফাউন্ডার সেক্রেটারি। আমরা সত্যি খুব হ্যাপি কি আমরা বিগত 1 মাস ধরে যে আমরা পরিশ্রম করছিলাম নামো দিব্যাঙ্গ কাপ এই টুর্নামেন্টটা আমরা আমাদের প্রাইম মিনিস্টার মোদিজির জন্মদিন তার উপলক্ষে আমরা এই টুর্নামেন্ট

0: আমাদের তরফ থেকে, আমাদের দিব্যাং প্লেয়ারের তরফ থেকে একটা ট্রিবিউট। ওয়েদার এই সময় আমাদের ওয়েস্টবেঙ্গলে সিজন শুরু হয় না, তারপরেও আমরা আজকে প্রথম দিন এত পরিশ্রম করার পরে 20 ওভারে পাঞ্জাব আজ টস জিতে তারা ব্যাটিং নিয়েছিল এবং 108 রানে তারা অল আউট হয়। এবং আমাদের সেকেন্ড ইনিংসে আমাদের ওয়েস্টবেঙ্গল দিব্যাং ক্যাশন বেঙ্গল টিম তারা 4 ওভারে 68 রান নো লসে তারা এই রানটা পৌঁছে, তারপরে বৃষ্টির কারণে খেলার না হওয়ার কারণে রান রেট মেথডে আমরা আজকে জয়লাভ করি। এবং আমাদের সমস্ত প্লেয়াররা তারা খুব সুন্দর পারফরমেন্স করেছে, উল্লেখযোগ্য হিসাবে মুদেশ্বর খান সে 4 উইকেট নিয়েছে এবং আমাদের সুকুমার মাহাতো সে 50 রান অর্ডার করেছে। এবং বোলিংয়ের ভিতরে তপন বৈরাগী, সুমন দে, সাধুকা সবাই তারা খুব সুন্দর বোলিং করেছে। এবং আমরা আশা করি কালকে ওয়েদার ভালো থাকবে এবং দ্বিতীয় ম্যাচটা আমরা জিতে 2-0 চ্যাম্পিয়ন হব। কেন আমাদের ওয়েস্টবেঙ্গল দিব্যাঙ্কের অ্যাসোসিয়েশন বাংলা টিম সব জায়গায় কিন্তু আমরা চ্যাম্পিয়ন হই, এই সিজনের প্রথম ম্যাচটাও আমরা চ্যাম্পিয়ন দিয়েই শুরু করবো, এটাই আমরা আশা রাখি। এবং আমাদের সমস্ত অফিসিয়াল, সমস্ত ওয়েল বিশার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা সাপোর্ট করার জন্য। আমরা আশা করি এইভাবেই বাংলার নাম আমাদের প্লেয়াররা এবং আমরা এইভাবেই কাজ করে যাব আমাদের ডিফারেন্টলি অ্যাবল ক্রিকেটের জন্য। ধন্যবাদ।
1: শুনলাম বর্ধমানে আয়োজিত পাঞ্জাব বনাম বাংলার দিব্যাঙ্গ ক্রিকেট টি-20 সিরিজের প্রথম খেলা নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।

আবার ফিরব খেলার খবরে। চলতি মরশুমে সাফল্যের ধারা বজায় রেখে নিজেদের দ্বিতীয় ট্রফিটি ঘরে তুললেন ভারতের তারকা শাটলার জুটি সাত্ত্বিক সাইরাজ রনকি রেড্ডি ও চিরাগ শেট্টি। সিঙ্গাপুর ওপেনের খেতাব জয়ের পর থাইল্যান্ড ওপেনের ফাইনালেও পৌঁছেছিলেন তারা। আসন্ন এশিয়ান গেমসে নিজেদের সোনা ধরে রাখার লড়াইয়ে নামার আগে এই ট্রফি তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। সপ্তাহের শুরুর দিন অর্থাৎ রবিবার ফাইনালে ভারতীয় জুটির সামনে ছিলেন চীনের অভিজ্ঞ জুটি তিং ও শিয়াং। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চীনা ব্যাডমিন্টন সংস্থার নির্বাসনের খাড়া কাটিয়ে ফেরার পর এটি তিংয়ের তৃতীয় প্রতিযোগিতা ছিল। দীর্ঘদিন কোর্টের বাইরে থাকায় একসময়ের বিশ্বের চার নম্বর এই জুটি র্যাঙ্কিংয়ে 70 নম্বরে নেমে গেলেও লড়াইটা সহজ ছিল না। যদিও মুখোমুখি সাক্ষাতে আগের দুবারই তাদের হারিয়ে জয়ের রেকর্ড ধরে রেখেছিলেন ভারতীয় জুটি। ম্যাচের শুরুটা অবশ্য প্রত্যাশা মতো হয়নি ভারতীয় জুটির জন্য। প্রথম গেমে দ্রুতগতির র্যালি খেলে শুরুতেই 5-0 ব্যবধানে এগিয়ে যায় চীনা প্রতিপক্ষ। চিরাগের সার্ভিসের কিছু ভুল বোঝাবুঝি চীনের জুটিকে আরও সুবিধা করে দেয়, ফলে প্রথম গেমে তাল মেলাতে না পেরে পিছিয়ে পড়েন সাত্ত্বিকরা। তবে দ্বিতীয় গেম থেকেই নিজেদের আগ্রাসী ও জমাট রক্ষণে খেলায় ফেরে ভারত। লম্বা র্যালি খেলে প্রতিপক্ষকে ক্লান্ত করার কৌশল কাজে দেয়। ইন্টারভেলের সময় 4 পয়েন্টের লিড নেওয়ার পর শেষ 8টি পয়েন্টের মধ্যে 7টি পয়েন্টই তুলে দাপটের সঙ্গে দ্বিতীয় সেট জিতে ম্যাচের সমতা ফেরান তারা। নির্ণায়ক তৃতীয় গেমেও চীনা জুটি একসময় 4-0 ও পরে 7-3 ব্যবধানে এগিয়ে গিয়ে ভারতীয়দের চাপে ফেলে দেয় কিছুটা। এমনকি মধ্যবিরতির সময়েও পিছিয়েছিলেন সাত্ত্বিক চিরাগ, কিন্তু স্নায়ুর চাপ সামলে ম্যাচের অন্তিম লগ্নে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে প্রতিপক্ষের প্রতিরোধ গুড়িয়ে ট্রফি জিতে নেন এই ভারতীয় জুটি। অন্যদিকে গত সপ্তাহে ক্রিকেটের পর এই সপ্তাহে হকির মাঠেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এক পেশে দাপট। মহিলাদের জুনিয়র এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে 19-0 গোলের বিশাল ব্যবধানে চূর্ণ করে শেষ চারে পৌঁছালো ভারতীয় তরুণ ব্রিগেড। দলের হয়ে একাই হ্যাট্রিক করেন পূজা মালিক, পাশাপাশি রোশনি আইন্দ, সানিকা মানে, মধু শিকদার ও সুপ্রিয়া প্রত্যেকে 2টি করে গোল পান। দলের মোট 13 জন খেলোয়াড়ের নাম ওঠে স্কোরবোর্ডে, যা ভারতীয় দলের অসাধারণ দলগত সংগতিকেই প্রমাণ করে। চীনের মাটিতে প্রতিযোগিতা শুরু থেকেই অপ্রতিরোধ্য ছন্দে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বে জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াকে পরাস্ত করে শীর্ষস্থান ধরে রেখে নক আউটে উঠেছিল ভারত। কোয়ার্টার ফাইনালেও সেই আধিপত্য বজায় রেখে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে কার্যত দাঁড়াতেই দিল না তারা। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যেকার জয়ী দলের মুখোমুখি হবে ভারত। যেহেতু গ্রুপ পর্বে এই দুই দলকেই হারিয়েছে ভারত, তাই ফাইনালে ওঠার লড়াইয়ের আগে

লক্ষ্যভেদ করলে প্রথম কোয়ার্টারেই ভারত 5-0 ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারেও আক্রমণের ধার বিন্দু মাত্র কমেনি। মধু 16 মিনিটে, গীতা 18 মিনিটে, সানিকা 23 মিনিটে, তনুজা 25 মিনিটে ও পূজা মালিক 27 মিনিটে গোল করেন। ফলে বিরতির আগেই ভারতের স্কোরলাইন 10-0 হয়ে যায়। দ্বিতীয়ার্ধেও পাকিস্তানের অসহায় আত্মসমর্পণের ধারা অব্যাহত ছিল। তৃতীয় কোয়ার্টারে 33 মিনিটে পূর্ণিমা যাদব, 39 মিনিটে মধু এবং 40 মিনিটে সুপ্রিয়া গোল করেন। চতুর্থ কোয়ার্টারে 48 মিনিটে কৃষ্ণা শর্মার গোলের পর 49 ও 51 মিনিটে দ্রুত দুটি গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন পূজা মালিক। এরপর 54 মিনিটে সুপ্রিয়া, 55 মিনিটে বিনিমা এবং ম্যাচের অন্তিম লগ্নে রোশনির গোলে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি পোতা হয়। পুরো ম্যাচে কার্যত কোনো আক্রমণই শোনাতে পারেনি পাকিস্তান। 2023 ও 2024 সালের পর টানা তৃতীয়বার জুনিয়র এশিয়া কাপ জয়ের ইতিহাস ছোঁয়ার লক্ষ্যে ভারত এখন মাত্র 2টি জয় দূরে। এবার যাব ফুটবলের খবরে। আন্তর্জাতিক ফুটবলে দারুণ সাফল্য পেল ভারত। গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে বাংলাদেশকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়া কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করল ভারতীয় যুব দল। এর ফলে দীর্ঘ 2 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মূল মঞ্চে ফিরল তারা। বাছাই পর্বে গ্রুপ বির এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ভারতীয় দল। খেলার 25 মিনিটের মাথায় নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে দেন ড্যানি মেইতেই লাইশরাম। প্রথমার্ধে এই 1-0 ব্যবধান ধরে রাখার পর দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে ভারত। 60 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বিশাল যাদব। এরপর ম্যাচের 79 মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তৃতীয় গোলটি করে বাংলাদেশের সব আশা শেষ করে দেন মোহাম্মদ আরবাজ। পুরো ম্যাচে বাংলাদেশের তরফ থেকে লড়াইয়ে ফেরার মতো কোনো প্রতিরোধী দেখা যায়নি। এই জয়ের সুবাদে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করল ভারত। গ্রুপের অন্য ম্যাচে সিরিয়াকে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে শীর্ষ জায়গা করে নিয়েছে উজবেকিস্তান, যারা আগেই ভারতকে হারিয়েছিল। 3 পয়েন্ট নিয়ে সিরিয়া তৃতীয় স্থানে থাকলেও একটি ম্যাচও না জিতে শূন্য হাতে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। নিয়ম অনুযায়ী 8টি গ্রুপের মধ্যে সেরা 7টি রানার্স আপ দল মূল পর্বে ওঠার যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে নিজেদের স্থান পাকা করে নিয়েছে ভারত। আগামী বছর চীনের মাটিতে 24শে মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত বসবে এই এএফসি অনূর্ধ্ব 20 এশিয়া কাপের আসর। মূল পর্বের সেরা 4টি দল সরাসরি পরবর্তী ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে, ফলে ভারতের সামনে বিশ্বমঞ্চে ওঠার দারুণ সুযোগ থাকছে। এক্সট্রা টাইম শেষ করব টেনিসের খবর দিয়ে। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের মহিলাদের খেতাবি লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে বিশ্বের শীর্ষ বাছাই এরিনা সাবালেঙ্কা এবং দ্বিতীয় বাছাই এলিনা রিবাকিনা। ঘরের চীনা কোর্টে সেমিফাইনাল থেকেই বিদায় নিলেন 2 আমেরিকান তারকা জেসিকা পেগুলা ও কোকো গফ। প্রথম সেমিফাইনালে সাবালেঙ্কার বিধ্বংসী টেনিসের সামনে দাঁড়াতেই পারেননি তৃতীয় বাছাই পেগুলা। প্রথম সেটের খেলা 5-5 থাকা পর্যন্ত কিছুটা প্রতিরোধ গড়লেও সাবালেঙ্কা 6-5 এগিয়ে যাওয়ার পরই ম্যাচের রাশ পুরোপুরি নিজের হাতে তুলে নেন। শক্তিশালী সার্ভিস ও আগ্রাসী ফোরহ্যান্ডের সাহায্যে মোট 29টি উইনার মেরে বেলারুশের এই তারকা ম্যাচটি পকেটে পড়েন 7-5, 6-2 ব্যবধানে। গত 2 বারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কার সামনে এখন অনন্য ইতিহাস গড়ার হাতছানি। ফাইনালে জিতলেই ক্রিস এভার্ট ও সেরিনা উইলিয়ামসের পর ইতিহাসে তৃতীয় মহিলা খেলোয়াড় হিসেবে টানা 3 বার ইউএস ওপেন খেতাব জয়ের ঐতিহাসিক হ্যাট্রিকটি স্পর্শ করবেন তিনি। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে কাজাকিস্তানের এরিনা রিবাকিনার বিরুদ্ধে তুমুল লড়াই হয় কোকো গফের। প্রথম সেটটি 6-3 ব্যবধানে সহজে জিতে নিলেও দমে যাননি দ্বিতীয় বাছাই রিবাকিনা। শুরুর জড়তা কাটিয়ে নিজের চেনা শক্তিশালী সার্ভিসের উপর ভর করে ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটান তিনি। তীব্র চাপের মুখে গফের বেশ কয়েকটি আনফোর্সড এরর এবং 4টি ডাবল ফল্ট ম্যাচ ঘুরিয়ে দেয়। দ্বিতীয় সেট 6-4 ব্যবধানে জিতে সমতায় ফেরার পর নির্ণায়ক তৃতীয় সেটেও
স্নায়ুচাপ সামলে 6-4

ব্যবধানে বাজিমাত করেন রিবা কিনা। প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করার সুযোগ কাজে লাগিয়ে নিজের প্রথম ইউএস ওপেনের ফাইনালের টিকিট পাকা করে নেন তিনি। রবিবার মেগা ফাইনালে এখন এক ঐতিহাসিক মহারণের অপেক্ষা। একদিকে সাবালেঙ্কার টানা তৃতীয় খেতাব জয়ের মহাকাব্যিক হাতছানি, অন্যদিকে নিজের প্রথম ইউএস ওপেন ট্রফি জিতে সেই হ্যাট্রিকে জল ঢেলে দেওয়ার লক্ষ্য নিয়ে নামবেন ফর্মে থাকা রিবা কিনা। অন্যদিকে ইউএস ওপেনের পুরুষ একক বিভাগে খেতাবের মঞ্চ প্রস্তুত। রোমাঞ্চকর সেমিফাইনাল জিতে ফাইনালে জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের এক নম্বর বাছাই আলেকজান্ডার জেরেভ। তবে ফাইনালে ট্রফি জয়ের লক্ষ্যে এই জার্মান তারকাকে মোকাবিলা করতে হবে কোর্টের নতুন চমক অষ্টম বাছাই বেন সেলটনের। অন্য সেমিফাইনালে প্রথম সেট হাতছাড়া হওয়ার পরও নিজের দেশীয় প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের টিয়াপোকে হারিয়ে চমক দেখিয়েছেন সেলটন। কাগজে কলমে স্ট্রেট সেটে জিতলেও অবাছাই কারেন খাচনভের বিরুদ্ধে জিরোভের জয় মোটেই সহজ ছিল না। প্রথম সেটটি 6-3 গেমে অনায়াসে পকেটে পড়লেও পরবর্তী দুই সেটে খাচনভ জিরোভকে প্রায় কোণঠাসা করে ফেলেছিলেন। প্রায় 3 ঘন্টার এই লড়াইয়ের পরের দুটি সেটের নিষ্পত্তি হয় তীব্র টাইব্রেকারে। বিশ্বের 50 নম্বর রাশিয়ান খেলোয়াড়টি বেশ কিছু আনফোর্সড এরর করায় সুযোগ হাতছাড়া করেন, যার পূর্ণ সদ্ব্যবহার করেন জেরেভ। শেষ পর্যন্ত 6-3, 7-6, 7-6 ব্যবধানে ম্যাচ বের করে নিয়ে টানা তিনটি মেজরের ফাইনালে পা রাখলেন তিনি। দিনের অন্য শেষ চারের দ্বন্দ্বে 4-6 গেমে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটান বেন সেলটন। পরবর্তী তিনটি সেট 6-3, 6-3, 7-5 ব্যবধানে জিতে ম্যাচ নিজের নামে করেন তিনি। প্রথম সেটে একাদশ বাছাই টিয়াফো আশা জাগালেও সময়ের সঙ্গে নিজের নিয়ন্ত্রণ হারান এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক পয়েন্ট হাতছাড়া করেন। বিশেষ করে সেলটানের বুলেট গতির সার্ভিস টিয়াফোকে দাঁড়াতেই দেয়নি। 2023-এর ইউএস ওপেনের সেমিফাইনাল খেলার পর আর কোনো বড় মঞ্চে সাফল্য পাননি এই মার্কিন তারকা। তবে এবার সব বাধা পেরিয়ে 23 বছর বয়সে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের রোমাঞ্চ উপভোগ করতে চলেছেন তিনি। এক্সট্রা টাইম আজ এই পর্যন্তই। এক্সট্রা টাইম কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। ফেসবুকে আকাশবাণী স্পোর্টস কলকাতা পেজে সরাসরি আমাদের মেসেজ করে নিজেদের মতামত জানিয়ে দিতে পারেন। আমি অর্ঘ্য সর্দার আর আপনারা শুনছিলেন স্পোর্টস এক্সট্রা টাইম। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।

শুনলেন সাপ্তাহিক বেতার ক্রীড়া পত্রিকা স্পোর্টস এক্সট্রা টাইম। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রজনীকান্তের গান, শিল্পী দেবী প্রসাদ রায়চৌধুরী।

চারখানি রজনীকান্তের গান শুনলেন দেবীপ্রসাদ রায়চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মৌমিতা রায়।

0: পরপর দুখানি নজরুলগীতি শুনলেন মৌমিতা রায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
2: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান মুখোমুখি। আজ শুনবেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে নেওয়া বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর সঙ্গে কথোপকথনের দ্বিতীয় পর্ব। তাঁর সঙ্গে কথা বলছেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়।
1: বুদ্ধদেব গুহর বহুজনের খুব কাছের মানুষ লালাদা।
2: প্রেম তো আমি ছোটবেলা থেকে করছি, এখনো করি। তখন নমিতার আমরা এক ব্যাচ,
1: নমিতা দেবসেন।
2: হ্যাঁ, তো ওর প্রেসিডেন্সিতে পড়তো। প্রেসিডেন্সির ছেলেমেয়েরা আর সেন্ট জেভিয়ার্স কলেজের ছেলেরা মিলে একটা ম্যাগাজিন

0: করতাম আমরা, তার নাম ছিল সংলাপ।
1: আচ্ছা,
0: তা সেই সত্যি নবদের সঙ্গে প্রথম আলাপ হয়। তারপরে হিন্দুস্তান রোডে থাকি, 72 নম্বর হিন্দুস্তান রোড, ভালোবাসা বাড়ির নাম। আর নবনীতার মামা ছিলেন আমাদের ক্লায়েন্ট,
1: আচ্ছা,
0: বিভূতিভূষণ ঘোষ। তা সেই জন্য নবনীতার সঙ্গে একটা অন্য ই ছিল। তা একদিন আমি গড়িয়াহাট মোড় থেকে আসছি, আমরা তখন ডোভা রোডে থাকি, রাজুরের বাড়ি ছেড়ে দিয়ে বাবা চাকরি ছেড়ে দিলেন প্রমোশন করার পরে, বাবার অবস্থা ফিরল, একটা কোঅপারেটিভের কাছ থেকে ডোভা রোডে একটা বাড়ি কিনেছিলেন। তা আমি তখন ডোভা রোডে থাকি, 5-7 বছর ডোভা রোডে ছিলাম।
1: আচ্ছা,
0: তারপরে রাজা বসন্ত রোডে বাবার জমি কিনে বাড়ি করেন কনীনিকা। তো নবনীতা আমার পাশে বসে আমরা আসছি, একজন মেয়ের পাশে বসে তখন একটা মারাত্মক ব্যাপার ছিল, বুঝলেন না? তা তখন মনে হচ্ছিল বাসটা তাড়াতাড়ি পৌঁছে গেল কেন গন্তব্যে, 8 নম্বর বাস,
1: 8 নম্বর বাস,
0: ও হাজার রোড দিয়ে চলে যাবে, পরে গিয়ে আবার ডান দিকে রিচি রোড থেকে মোড় নিয়ে এসপ্লানেডে যাবে। তো সেন্ট জোসেফ কলেজে সকালে পড়তাম বিকম, যখন বিকম হলো সকালবেলায়, তখন তো ওই 8 নম্বর বাসে করে যেতে হতো, নয়তো কোনো কোনো দিন বড় রাস্তা দিয়ে যেতাম, গিয়ে ওখানে পার্ক স্ট্রিটে নেমে হেঁটে আসতাম, আর অন্য অন্য দিন ওই 8 নম্বর বাসে গিয়ে তোমার ওই পার্ক সার্কাসে পার্ক স্ট্রিটের মোড়ে নেমে ওখান দিয়ে হেঁটে যেতাম।
1: আচ্ছা, আপনি রিভুতে একটা জায়গায় বলছেন যে নারীরা রিভুর জীবনে শিশুকাল থেকে একটা বিশেষ প্রভাব বিস্তার করেছিলেন এবং রিভু তাদের মনে রেখেছে। ধরুন আমরা তো রিভু মানে আপনাকেই জানি, তাই আপনাকে জিজ্ঞেস করবো যে আপনার জীবনের প্রথম নারীকে আপনি কি আজও সেইভাবে মনে রেখেছেন?
0: হ্যাঁ, মনে রেখেছি নিশ্চয়ই। আমার জীবনে নারীর অনেক, নারী ছেড়ে যাওয়ার উপর তো কাজে মনে রেখেছি, নারীদের আমার উপরে প্রচণ্ড বড় প্রভাব। এবং অনেক পাঠক পাঠিকা আমাকে বলেন যে আপনি আমাদের এরকম বোঝেন কী করে, আমাদের মনের কথা তো জানেন কী করে। হয়তো আমি ছোটোবেলায় খুব ইয়ে ছিলাম, লোকে বলবে মেনিমুখো, আমি মা পিসিমা দিদি এরা গল্প করছেন তো আমি বসে রয়েছে, আমি কানটা খারাপ রয়েছে। হ্যাঁ, তা ওদের কী কথা বলেন, কী মানসিকতা ওদের, এই করতে করতে হয়তো এটা হয়েছে, আমি অর্ধনারীশ্বর হয়ে গেছি, হয়তো অর্ধেক নারী অর্ধেক পুরুষ। আবার পুরুষালী ব্যাপারও ভীষণ ছিল, 10 বছর বয়সে প্রথম বাবা বাঘের জঙ্গলে যাচ্ছেন, বলে না তোকে নিয়ে যাওয়ার, মাকে রাজি করে, তখন মা তো আর যেতে দেবেন না, মা ছোটোখাটো মানুষ ছিলেন, সোফায় বসেছেন, পাটা মাটির মধ্যে পৌঁছে গেছে, পাটা উঁচু হয়ে রয়েছে। তখন আমি ফট করে গিয়ে তো একটা গামলার মধ্যে জল নিয়ে এসে মার পা দুটো ডুবিয়ে দিয়ে চোঁ করে খেয়ে ফেললাম। মা বলে কী করছিস কী করছিস, আমি মা তোমার পা ধুয়া জল খেয়েছি,
1: এতই আগ্রহ ছিল,
0: এতই শিকারে যাওয়ার আগ্রহ, তুমি না করো না। তখন বাবা বাধ্য হয়ে আমাকে নিয়ে গেলেন শিকারে, কাজে 10 বছর বয়স থেকে জঙ্গলে জঙ্গলে ঘুরছি, বাঘের জঙ্গলে, এই জঙ্গলে প্রেমে পড়লাম,
1: জঙ্গলের প্রেমে,
0: জঙ্গলের প্রেমে, ওরকম প্রেম তো আর আর কারোর
1: সঙ্গে আলাদা, তো নারীর প্রতি,
0: জঙ্গল তো নারী,
1: জঙ্গল
0: প্রকৃতিতে নারী,
1: প্রকৃতি
0: নারী, পরম নারী।
1: কিন্তু আপনি জানেন নিশ্চয়ই যে নারীরা এখনও আপনাকে অত্যন্ত পছন্দ করেন, তো এই জন্য কি আপনাকে সচেতন থাকতে হয় কোনো ব্যাপারে?
0: না, সচেতন থাকতে হয় না,
1: হ্যাঁ,
0: তবে হ্যাঁ, যাতে বিপদ না ঘটে সেই বিষয়ে একটু
1: সচেতন থাকতে হয়। ধরুন আপনার ছোটবেলার ছবি দেখেছি, আপনার যুবক বয়সে আপনি খুব সুন্দর একটা পাইপ খাচ্ছেন, ছবিটা অনেকেই দেখেছেন, তো এই যে পাইপ মুখে নেওয়া, এটা কি আপনার সৌন্দর্যকে
0: বাড়ানোর জন্য? না,
1: দেখতে খুব ভালো লাগছে মেয়েদের সামনে ইমপ্রেস করে, সেটা
0: আমি একটু পাকা ছিলাম, আমি সেকেন্ড ইয়ার থেকে পাইপ খাই।
1: আচ্ছা,
0: সবাই সিগারেট খেতো, আমি পাইপ খেতাম।
1: আচ্ছা,
0: তার পিছনে কারণ ছিল, আমাদের এক ক্লায়েন্ট ছিলেন অর্জুন আগরওয়ালা বলে, কলিয়ারি কিং, এই ধানবাদ, তারপরে রানীগঞ্জ, আসানসোল, এই সমস্ত এরিয়াতে বহু কলিয়ারি ছিল, উনি পাগলাটে ছিলেন। তখন এই হোয়াইট ওয়ান লেড ল, তোমরা দেখো দেখো নি, এই দোকান চরিঙ্গের উপরে,
1: আচ্ছা,
0: যেখানে এখন এই তোমাদের কটেজ,
1: কটেজ
0: একতলাতে, সেই পুরো বাড়িটা ছিল একটা ডিপার্টমেন্টাল স্টোর, এখন আর মল তোমরা দেখো, এখনকার তো মল, তখন মলের বাবা ছিল। সেই ওই ডিপার্টমেন্টে যখন ওরা চলে যাবে ঠিক করলো স্বাধীনতার পরে, তখন ওদের একটা টোবাকোনিস্ট ডিভিশন ছিল, তাতে পাইপ, সিগার, হাওয়ানা সিগার, বার্মিজ সিগার, বিভিন্ন রকম টোব্যাকো সব ওরা রাখতো। তো উনি পুরো দোকানটা কিনে নিলেন অর্জুনবাবু, তার মধ্যে 450-500 পাইপই ছিল, কিনে উনি তো নিজে খান না, ওই সবাইকে ওর যারা ইসে ইম্পর্টেন্ট লোক ওর কাছে, তো বাবাকে পাঠিয়েছিলেন এরকম প্রায় 50-50টা পাইপ। হ্যাঁ, তো আমি বাবার ডোয়ার থেকে মেরে তখনই আমি পাইপের স্টক করেছিলাম, আর 10টা পাইপ, সে দারুণ দারুণ পাইপ, ডানহিল, সেই পাইপ খেতে আরম্ভ করলাম। আর পাইপ খেতে অনেক সুবিধা, বুঝলে না, পাইপ খেলে কাউকে অফার করতে হয় না,
1: নিজে খাওয়া যায়,
0: নিজে খাওয়া যায়,
1: বুঝে খেয়ে না যায়,
0: তামাক বুঝে খাওয়া যায়, নানা রকম তামাক পাওয়া যায়, এই করে করে পাইপ। তারপরে হেমিংওয়ের ভক্ত ছিলাম,
1: পরে আসবো, খুব জমিয়েও সে প্রসঙ্গে আসতে হবে। তো এই যে ধরুন একটা সৌন্দর্যের কথা হচ্ছিল যে পাইপ খেলে আপনার সৌন্দর্য বাড়ে কি বাড়ে না, চিন্তা ছিল কিনা, তো এই যে সৌন্দর্য আপনার, তো আমরা দেখি সবকিছু সুন্দরভাবে আপনি চেষ্টা করেন করতে, সৃষ্টি থেকে শুরু করে আপনার নিজেকে সুন্দর রাখতে চেষ্টা করেন, তো সুন্দরের সংজ্ঞাটা কি আপনার কাছে?
0: সুন্দর

0: এর সঙ্গে এক একজনের কাছে এক এক রকম। সৌন্দর্যের কোনো ফিক্সড সংজ্ঞা নেই। তোমার শারীরিক সৌন্দর্য একমাত্র সৌন্দর্য নয়, মনের সৌন্দর্য সবচেয়ে বড় সৌন্দর্য। তা কাজেই আমি সুন্দর বলে আমি নিজেকে মনে করি না, কোনোদিন ছিলাম না হয়তো। অন্য চোখে সুন্দর, অন্যরা যদি তোমাকে সুন্দরভাবে দেখে কি সুন্দর বলে তবে তুমি সুন্দর।
1: আপনি তো বিদেশে অনেক গেছেন, ভিক্টোরিয়া কম্প পেয়েছেন কখনো?
0: না না, সে প্রচুর সময় লাগে, রবীন্দ্রনাথের মতো পয়সা লাগে, ওর মতো চেহারা লাগে, ওর মতো গুণ লাগে।
1: কোন নারী আপনাকে বিপদের দিকে নিয়ে গেছেন কখনো?
0: সব নারী তো বিপদের দিকে নিয়ে যান।
1: কিরকম বিপদ?
0: কিরকম বিপদ নয় সেটা বলো,
1: সেটা আপনি বলুন। কিরকম বিপদটা হতে পারে?
0: সাংঘাতিক সাংঘাতিক
1: বিপদ, মানে কথার জালে তো বিপদ হতে পারে।
0: আমার উপরে ঈশ্বরের পরম আশীর্বাদ আছে বলে আমি যে কতবার, আমি অলওয়েজ হ্যাভ লিভড ডেঞ্জারাসলি, আই হ্যাভ অলওয়েজ লিভড ভেরি ভেরি ডেঞ্জারাসলি। ঠিক চরম বিপদ ঘটবার আগে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছেন
1: সর্বক্ষেত্রে,
0: সর্বক্ষেত্রে ঠিক সময় ফিরে এসেছি। সে জিপ চালিয়ে যাচ্ছে কোথাও কিংবা কোনো নারীর সিচুয়েশনে বলো, সে ঠিক সময় মতো আমি পালিয়ে এসেছি।
1: আপনাকে কোনো নারীকে দেখে মনে হয়েছে যে আর এই এতদিন কোথায় ছিল?
0: সে তো প্রায় মনে হয়,
1: প্রায় মনে হয়, এখনো মনে হয়,
0: এখনো মনে হয়
1: যে বিয়ে করলে বেশি
0: কোথায় ছিল এতদিন লুকিয়ে,
1: হ্যাঁ এরকম মনে হয়। তো এই যে ধরুন আপনার নানান বয়সে নানান রকম নারীরা এসছেন, এদের নিয়ে লিখেছেন কখনো? এক একজন চরিত্র হিসেবে এসছে
0: তো লিখবো না, এত যে বই আমার 150 করে বই,
1: হ্যাঁ
0: হ্যাঁ, ছ বই নায়িকা থাকে একজন করে,
1: আপনার দেখা চরিত্রে এসে যায় সেখানে। আপনার প্রেম কি নীরব এসেছিল?
0: নীরব এসেছিল মানে সে তো রবীন্দ্রের গানের মধ্যে রয়েছে।
1: আমরা যে বাড়িটায় বসে আছি এবার আপনার কাছে পরে আসবো, প্রেমের সূত্রপাত ধরুন খেলা যখন উপন্যাস যেটা, সেটা কিন্তু এই বাড়ির একটা বিরাট ভূমিকা ছিল, তো সেখান থেকে কি ধরবো আপনার সূত্রপাত?
0: তার মধ্যে তার আগে অনেক বিফল প্রেম হয়েছে।
1: আচ্ছা,
0: এর আগে ছিল গাস্টিন প্রেসে, গাস্টিন প্রেসে তখনকার দিন তো এরকম করা করেছিল না, আমি অডিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম।
1: আচ্ছা,
0: ডেকে নিল 15 দিনের মধ্যে,
1: সেটা গাস্টিন প্রেসে।
0: হ্যাঁ,
1: কত সাল হবে সেটা? 50-এর দশক?
0: না না, তারও আগে,
1: তারও
0: 40-এর দশক, শেষ 40-এর দশকের শেষে।
1: তখন আপনি বালক মাত্র,
0: স্কুলে পড়ি,
1: স্কুলে পড়েন? আচ্ছা,
0: তো স্কুলে পড়লে কেউ আমার তো মানে বদবুদ্ধি শেষ নেই আর উৎসাহরও শেষ নেই। অডিশনে ডেকে নিল, তো আমার এক মাস্টার ভাইকে নিয়ে, এখন আমার ছোট বোনের লেডিস সাইকেল ছিল, বিয়ে হয়ে চলে গেল, যেই ওই সাইকেলটা আমি পেলাম, বাবা আমাকে একটা এমনি সাইকেলও কিনে দেন তখন, সেই সাইকেলে করে চলে গেলাম গাস্টিন প্রেসে। গিয়ে দেখি এক ভদ্রলোক বিরাট বড় একটা বাজনা নিয়ে কালো একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, সে বাজনাটা হচ্ছে বীণা,
1: বীণা
0: ওই যে আমাদের রাজা বীরেন্দ্র কৃষ্ণ রায়চৌধুরী বোধ হয়, খুব সুন্দর চেহারা, উনি বীণা বাজাতেন, উনি বেরোচ্ছেন। তখন আমি গেলাম, দেখালাম কাগজটা, ঠিক আছে বসুন বলে একটা ঘরে ঢুকিয়ে দিলেন, এরকম বন্ধ ঘর, দেড় একটা লাল রঙের আলো। কী গান গাইবেন বললাম, বললো যখন গাইতে বলা হবে গাইবেন, যে আলোটা জ্বলে যাবে বন্ধ করে দেবেন গান। আমি তখন গান শিখতাম তুলসী লাহিড়ির ছোটো ভাই শ্যামু লাহিড়ি শ্যামকাকুর কাছে, উনি দিল্লু নিয়ে আসতেন বাড়িতে, দিল্লু আমার তানপুরা ছিল।
1: আচ্ছা,
0: ওই তানপুরা আর দিল্লুবা দিয়ে গান শেখাতেন, রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। তখন আমি গাইলাম মনোমম উপবনে গভীর রাতে বিরোহিণী কিংবা এরকম কথা হবে বলে গেছি, এক লাইন গিয়েছি ডপ করে আলোটা জ্বলে গেল। দারুণ গাছ তো, নিঘাত পাস। তা বলতে চলে এলাম বাড়িতে, এদিকে আমার কাকা দেখি মরে দাঁড়িয়ে আছেন, বলে কোথায় গেছিল রে? তো কি বলবো যে অডিশন দিতে গেছিলাম, আমরা কিছুই বলবো না, যখন একদিন গম গম করে দুপুরবেলা রেডিওতে বলবে এবার রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন বুদ্ধদেব গুহ, তখন বুঝবে কোথায় গেছিলাম। কিছু বললাম না কাকাকে, বলো মারব এক গানটা, কোথায় গেছিলি? তারপর কিন্তু চিঠি এলো, একটা ফেল
1: হয়নি,
0: হয়নি তো অবশ্যই হয়নি। তো সেই প্রথম এক্সপিরিয়েন্স এই অল ইন্ডিয়া রেডিও এই বাড়ি থেকে আমাকে পরে রবীন্দ্রসঙ্গীতের অডিশন বোর্ডের মেম্বার করে দিল। সে শৈলেনবাবু আর আমি ছিলাম, খুব
1: শৈলেন দাস,
0: শৈলেন দাস উনি তো খুব বড় গায়িকা। তা কি বিপদে পড়লাম, তুমি আমার কফি বানিয়ে নিয়ে আসতেন, স্যান্ডউইচ নিয়ে আসতেন, তাই আমার জীবনটা একটা অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার। আমি ওদের বললাম, স্বপ্না তখন ছিল, তখন স্টেশন ডিরেক্টর কে ছিলেন, তিনিও বললেন না বাইরের লোক চাই আমাদের। তখন আমি বললাম যে আরে বাইরের লোক হোক কিন্তু আমি তো একটা মানে আনপাড়, ও না না সে আমরা জানি, আপনার গান আমরা শুনিনি, এটা বললে হবে না, আপনাকে হতেই হবে। সেই করে জোর করে করে দিয়েছিল, সেটা ঘটনা তো যে গাস্টিং প্রেসে ফেল করেছিলাম তাকে অডিশন বোর্ডের মেম্বার।
1: আপনি তো তাহলে সংসার করছেন, সে অর্থে তো
0: সংসার
1: সংসারই বলা যায়
0: না,
1: কাজ করেন সংসার বাড়ির কাজ কিছু
0: করে না, সব স্ত্রী করে না, আমি টাকা দিয়ে খালাস,

0: আর মেয়ের আপনার ধরুন মেয়েরা যেমন আপনাকে খুব আপনার লেখা ভালোবেসে পড়ে, আপনার মেয়েরা আপনার লেখা ভালোবেসে পড়ে?
1: পড়ি না,
0: পড়ে না।
1: আমার বাড়িতে আমার কোনো জায়গায় কেউ পড়ে না, একদিক দিয়ে খুব বাঁচিও, কারণ তুমি যাকে লিখেছিস পারো, তুমি পড়তো মারতো আমাকে।
0: মেয়েদের একটু বলুন, আপনার দু মেয়ের সামনে একটু বলুন। এখানে
1: দু মেয়ে খুব ব্রিলিয়ান্ট, খুব ভালো, ভেরি ওয়েল ম্যানার্ড, সারা পৃথিবী ঘুরেছে তারা, আর মায়ের ট্রেনিংয়ে। তবে বাড়ির কাজ কেউ করে না।
0: আচ্ছা।
1: এক গ্লাস জল ঢেলে খায় না।
0: আচ্ছা।
1: এক কাপ চা করেনি। আর তবে তারা হচ্ছে ছোট মেয়ে তো সেদিন এলো কানাডা থেকে ডক্টরেট করে, তা কাজে আমার বাড়িতে একটা অদ্ভুত বাড়ি। আমি আমার ঘরে থাকি, আমি আমার লেখাপড়া নিয়ে থাকি, বাথরুমে গান গাই, ছবি আঁকি মেঝেতে বসে কখনো কখনো,
0: আলো দেখব। হ্যাঁ,
1: আমার সংসার চালনা করেন আমার স্ত্রী, তারই সব গুণ, তার মধ্যে গানও শেখান।
0: ঋতুদির জন্য আপনার লেখা অনেকটা
1: নিশ্চয়ই, ও যে একটা প্রাচীর প্রাচীর তুলে রেখেছে চতুর্দিকে,
0: আপনার দিকে কোনো ঢেউ নিয়ে আসতে দেন
1: না,
0: যাতে আপনাকে কেউ ডিস্টার্ব
1: না করে, না একদম না,
0: আটকে রেখেছেন পুরো। তাহলে আপনার স্বামী হওয়া গল্পটার কথা ভাবুন আপনি, ওটা গল্পটা একটা অসামান্য গল্প, এবং বিশেষ করে মহিলার তো আপনার শেষ লাইনটা দাদা, শেষ লাইনটা যেভাবে লিখেছেন সেটার জন্য গল্পটা একটা অসামান্য প্রতিষ্ঠা পেয়েছে। গল্পটা শেষ লাইনটা আপনার মনে আছে? আপনার তো নিজের লেখা মনে থাকে, মনে আছে?
1: শেষ লাইনটা হচ্ছে বর হওয়া স্বামী হওয়া,
0: হ্যাঁ
1: তা আপনি বর সকলেই হয়, স্বামী হওয়া একটা বড় ব্যাপার, বাবা হওয়া গল্প তাই,
0: একদম দাদা হওয়া একটা আছে,
1: দাদা জনক হতে পারে সকলে কিন্তু বাবা হওয়া অনেক বড় ব্যাপার।
0: আচ্ছা, এরপরে দাদা আমরা যাচ্ছি একটু আপনার যে জগৎটা আপনাকে মানুষ সবচেয়ে বেশি দেখতে ভালোবাসে, এবং যে জগতে আপনার লেখাটা পড়লেই আমরা সেখানে পৌঁছে যাই, সেটা হচ্ছে আপনার প্রকৃতি, প্রেম আর শিকার। একটা দারুণ রহস্যময় জগৎ আছে আপনার শিকার নিয়ে। তো এই যে প্রকৃতিকে ভালোবাসে, সেটা তো আপনি বলছেন যে শৈশবে রংপুরেই, সেখানে হাতে করে
1: প্রথম
0: অভিজ্ঞতা, তার মানে অরণ্যতে যখন ঘোরাঘুরি করলেন সেইটা কাজে লেগেছিল প্রকৃতি প্রেম, যেটা আপনি রংপুরে পেয়েছিলেন সেটা?
1: রংপুরে তো গ্রাম্য প্রকৃতি, আর অরণ্যের প্রকৃতি অন্যরকম,
0: অন্যরকম। প্রথম কবে গেছিলেন?
1: কোথায়?
0: অরণ্যে
1: তখন গেছিলাম ক্লাস 8-9 পড়ি, কোডারমার, ওখানে আমাদের ক্লায়েন্ট ছিল ক্রিশ্চিয়ান মাইকা বলে, ওদের গেস্ট হাউস ছিল, ওখানে গিয়ে আমরা উঠতাম। তখন চতুর্দিকে জঙ্গল, বাংলোটাই পুরো জঙ্গলের মধ্যে, ওখানে প্রথম লেপার্ড মারি আমি জঙ্গলে,
0: ওটাই প্রথম শিকার,
1: বাইরে প্রথম বাঘ শিকার,
0: প্রথম বাঘ শিকার। আচ্ছা, আর প্রথম শিকার কি ছিল?
1: তারপরে সাম্বার, হরিণ,
0: এইগুলো প্রথম করেছিলেন। আর এই শিক্ষা কি বাবার কাছ থেকে, যে কিভাবে শিকার, কিভাবে রাইফেল ধরতে হয়, কিভাবে টিপ করবে, জানোয়ারের সামনে কিভাবে দাঁড়াবে, কোন জায়গায় দাঁড়াবো, এইগুলো কি শিখালেন?
1: বাবাই মুখ্যত, তাছাড়া আমাদের পরিবারে তো আর কাকারাও শিকার করতেন, বাবার বন্ধু বান্ধব ছিলেন
0: আমাদের সকলের। খুবই নামি শিকারী ছিলেন আপনি একসময়, কিন্তু এখন আপনি সম্পূর্ণভাবে সংরক্ষণের সঙ্গে সরাসরি যুক্ত। তাহলে এই যে বন্যপ্রাণীর শিকার আবার সংরক্ষণ, এই দুটোর মধ্যে কোনো বৈপরীত্য আছে কি? আমাদের কাছে একটু শক্ত লাগে ব্যাপারটা।
1: কোনো বৈপরীত্য নেই, কারণ জিম কর্বেট, সালিম আলি, এরা প্রত্যেকেই প্রচুর শিকার করেছেন। এই সালিম আলির একটা বই আছে, দ্য ফল অফ স্প্যারো, জিম কর্বেটের তো অজস্র বই আছে, জাঙ্গলোর, মাই ইন্ডিয়া, তা এরা শিকার করেছেন, তখন শিকার ছিল প্রচুর, এবং শিকার একটা অত্যন্ত উচ্চদরের আর্ট বলবো আমি, তখনকার দিনে রাজা মহারাজা সকলেই শিকার করতেন। কিন্তু একটা সময়ের পরে ওরা বুঝতে পেরেছিলেন যে এইভাবে বন্যপ্রাণী আজেবাজে লোকের হাতে নষ্ট হচ্ছে, তো সেইটার জন্যে, সেটা প্রতিরোধ করবার জন্যে ওরা নিজেরা কনজারভেটর হয়ে গেছেন, এবং যারা একসময় প্রচার ছিলেন তারাই সবচেয়ে ভালো কনজারভেটর হন, কারণ তারা তো ঘোটঘাট জঙ্গলের সব কিছু জানেন, তা তারাই সবচেয়ে বড় কনজারভেটর হন, এবং কী করে কনজার্ভ করতে হয় সেটা তারা সবচেয়ে ভালো জানেন, তাই তারা শেষ জীবনে কনজারভেটর হয়ে গেছিলেন। তা আমারও তাই, যেদিন থেকে শিকার বেআইনি হলো 1972
0: থেকে,
1: তারপর থেকে আমি এক রাউন্ড গুলি ছুঁড়িনি, আমার রাইফেল বন্দুক সব কিছু দোকানে দিয়ে দিয়েছিলাম, বেআইনি করে কোনো শিকার করিনি। আমরা যখন শিকার করেছি পারমিট দিত আমাদের, বাংলো বুকিং করতাম, সেই পারমিটে লেখা থাকতো যে একটা বাঘ, দুটো লেপার্ড, একটা ভাল্লুক, কী কী শিকার করতে পারবো, 10 দিনের জন্য পারমিট দিত, 15 দিনের জন্য দিত, কিন্তু সেই সময়ের মধ্যে অত কিছু শিকার করা সম্ভব ছিল না, ওটা হচ্ছে আউটার লিমিট, ওরা যে লিখে দিতেন আউটার লিমিট, তার মধ্যে হয়তো 1/3 কি 1/4 তো আমরা শিকার করতে পারতাম না, কিন্তু বেআইনি করে নয়, সমস্ত আইনানুগত, এবং যা মারা হতো তার উপরে রয়্যালটি দিতে হতো। কিন্তু তারপর থেকে তো শিকার বন্ধ হয়ে গেল, সব শিকার বন্ধ হয়ে গেল, সব ছেড়ে দিয়েছে, কিছু করেনি।
0: আর আপনি তো, আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের যে বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ড আছে সেই বোর্ডের আপনি সদস্য। তো বন্যপ্রাণী রক্ষা করতে আপনার

0: নিশ্চয়ই অনেক মূল্যবান মতামত আপনি ওদের দেন।
1: মানে আমাদের মতামতের খুব একটা প্রয়োজন নেই, কারণ একটা বড় বোর্ডের অনেক মেম্বার আছেন, ফরেস্ট অফিসাররা আছে, বড় বড় অফিসাররা আছেন, তারপরে ওখানে অনেক এনজিও এখন হয়েছে, এনজিআই হয়েছে, সেই মিটিং এ সকলকেই ডাকা হয় এবং সকলকেই ডাকা হয় এবং ওরা আগে থেকে এজেন্ডা ঠিক করে নেন যে কি কি আলোচনা হবে, কি কি সিদ্ধান্ত হবে। তাতে আমার একটা মত থাকে, আমার এখানে সব মেম্বারদেরই মত থাকে, করে ইউনানিমাসলি যেটা সিদ্ধান্ত আসা হয় সেটা গৃহীত হয়। কাজেই আমার যেটা বিশেষ এখানে বাহাদুরি রোল আছে তা নয়।
0: না, তবু আমাদের ইচ্ছে হচ্ছে জানতে আপনার কাছ থেকে, কারণ আপনি তো এত অরণ্যকে ভালোবেসেছেন, লোককে অরণ্যমুখী করেছেন, এই অরণ্য সম্পদকে কি ভারতবর্ষে রক্ষা করা যাবে, গেলে কীভাবে?
1: আসল প্রবলেমটা হচ্ছে কি জানো, যেটা কেউই বলে না, আসল প্রবলেম হচ্ছে জনসংখ্যা। এই জনসংখ্যার জন্যে দেশের যত রকম সমস্যা, আজকে এই মাওবাদী সমস্যা বলো, কি এই যে বন্যপ্রাণী সংরক্ষণের সমস্যা বলো, সবের মূলে কিন্তু জনসংখ্যা। এইভাবে জনসংখ্যা বৃদ্ধি হলে মানুষের প্রয়োজন এত বেড়ে যাচ্ছে, তাদের খিদে এত বেড়ে যাচ্ছে, তারা সমস্ত জঙ্গলের মধ্যে তো জঙ্গল থাকছে না, জঙ্গল কেটে আবাদ করছে, জঙ্গল কেটে আবাদ করা মানে কি, প্রাণীদের খাদ্যে টান, তাদের বিচরণ ভূমিতে টান, তাই এটা কনফ্লিক্ট হবেই, হতে বাধ্য। তা কিন্তু সকলেই এই যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন, আমার মতে তার যে মূলটাই কেউ জান না, জনসংখ্যা কমাও সব প্রবলেমস ই হয়ে যাবে,
0: সমাধান হয়ে যাবে,
1: সেই দিকে কেউ নজর দিচ্ছে না।
0: এই ধরুন অরণ্যে যে সেরা প্রাণী, সবচেয়ে প্রিয় প্রাণী সারা মানে সব মানুষেরই, সেটা হচ্ছে বাঘ। আপনি জানেন আড়ালে কত লোক আপনাকে বাঘ বলেন, সেটা আপনি জানেন না? জানেন না, বাঘের মতো ঘুরে বেড়াচ্ছে, বুদ্ধদেবকে দেখলাম আমার বাঘের মতো ঘুরে বেড়াচ্ছে। বাঘ আপনারও খুব প্রিয় প্রাণী?
1: আমার সবচেয়ে প্রিয় প্রাণী,
0: প্রিয় প্রাণী। এবং বাঘের ব্যাপারে আপনি একটা জায়গায় উপমা দিয়েছেন, যেটা অনেকেই বারবার বলেন, যে এরকম বাঘের চোখের সঙ্গে দৃষ্টি বিনিময় হলে এই যে মনের মধ্যে যে অনুভূতি, জিম কর্বেটের মধ্যে আমি লিখিনি, আপনি বলেছেন যে বাঘের চোখে চোখ পড়লে মনে হয় বাঘ যেন বলছে যে তুমি স্কুল ফাইনের অঙ্কে কত পেয়েছো আমি জানি, এটা খুব ভালোবাসা, না হলে তো উপমা আসে না, একটু বাঘের সম্বন্ধে বলবেন আমাদের।
1: বাঘের মতো ভদ্রলোক নেই, বাঘের মতো অসম সাহসী কোনো প্রাণী নেই ভারতবর্ষে, কেন পৃথিবীতেই, পৃথিবীতে এরকম সুন্দর প্রাণী নেই। এবং বাঘের যে শিকার পদ্ধতি সেটা সঙ্গে সিংহর পদ্ধতির কোনো মিল নেই।
0: ও,
1: সিংহ দে রান ডাউন দেয়ার প্রে, পিছনে দৌড়ে তার ঘাড়ে গিয়ে পড়ল, কিন্তু বাঘ হচ্ছে মানে বাঘবন্দি খেলা বলে না, বাঘ হচ্ছে আলো ছায়ার জাদুকর, আলো ছায়ার মধ্যে এক পা ফেলে ফেলে এক পা ফেলে ফেলে এগোয় গিয়ে, তারপরে একটা জানোয়ার ধরতে বাঘের হয়তো সারা রাত্রি লেগে গেল। সুন্দরবনের বাঘ, সুন্দরবনের বাঘ মানুষকে কো বাঘ, ওরা জানো তো দন্ডি কাটে, পৃথিবীতে কোথাও নেই। দন্ডি কাটা কাকে বলে, একজন শিকারী নামলো, বাঘের পাগ মাগ দেখে চলতে লাগলো, বাঘ কিন্তু
0: ফলো করছে। আচ্ছা,
1: বাঘ কিন্তু বুঝে গেছে যে ওকে ফলো করছে।
0: আচ্ছা,
1: কিন্তু সুন্দরবনের টোপোগ্রাফি এরকম যে তুমি যে কোনো জঙ্গলে দিশেহারা হয়ে যাবে, যেখানে হাঁটাল সেখানে হাঁটাল, যেখানে গড়ান সেখানে গড়ান, যেখানে সাদাবানি সেখানে সাদাবানি, একই রকম জঙ্গল, কোনো ল্যান্ডমার্ক নেই। অন্য যে কোনো জঙ্গলে হাই ফরেস্টে তুমি একটা বড় শিমুল আছে এখানে, একটা বড় পিপল গাছ আছে এখানে, কোনো ল্যান্ডমার্ক নেই, সমস্ত গাছ একরকম দেখতে, সেখানে দিকভুল করা খুব সোজা। তো বাঘ করে কি, আস্তে আস্তে আস্তে আস্তে সার্কেলে হাঁটতে থাকে, সার্কেলে হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে সার্কেলটা ছোট করে নিয়ে আসতে থাকে। এমন একটা জায়গা আছে যেখানে শিকারি বাঘের স্ট্রাইকিং ডিস্টেন্সের মধ্যে এসে যায়,
0: শিকারি বুঝতে পারছে না,
1: শিকারি বুঝতে পারছে না, তখন বাঘ সবসময় বাঁদিক দিয়ে ধরে।
0: কেন
1: কেন জানি না, তখন এখানে মুখোশ বানিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট, মুখোশ দিয়ে মুখটা উল্টো
0: উল্টো করেছে।
1: হ্যাঁ, তো এই লাফিয়ে পড়ে এইখানটায়
0: কাঁধে
1: কাঁধে ঝাঁপিয়ে পড়ে ঘাটটা মুটকে দেয়, তা সেরম করেছে বাঘ শিকারিকে ধরে ফেলে। এই দন্ডি কাঠের মতো এরকম ব্যাপার পৃথিবীর কোথাও কোনো প্রাণীর বাঘ,
0: শুধু সুন্দরবনের
1: খালি সুন্দরবনের বাঘ।
0: বাঘ সংরক্ষণ ঠিক মতো হচ্ছে না?
1: শোনো, মূল সমস্যা হচ্ছে দারিদ্র,
0: দারিদ্র
1: মূল সমস্যা হচ্ছে সংখ্যা বৃদ্ধি মানুষের। এরা তো তোমার লোভের জন্যে, টাকার জন্যে জঙ্গলে যে শিকারি তার মধ্যে তো আর কেউ জানে না কোথায় কোন বাঘটা আছে, আর বাঘ তো গন্ডা গন্ডা থাকে না, তাদের দিয়ে মারিয়ে নিয়ে নেয়, ওদের সামান্য টাকা দিল। কিন্তু তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো, সব দারিদ্র,
0: দারিদ্র
1: এই মাওবাদী সমস্যা তো দারিদ্রই মূল, দারিদ্রই মূল। যদি মানুষকে খেতে পড়তে দাও, খেতে পড়তে দিতে পারতে তাদের পরনের কাপড়, তাদের তোমার বৈদ্যুতিক আলো, তাদের খাবার জল,
0: শিক্ষা
1: শিক্ষা, তবে তো ব্যাপারটা এরকম পর্যায়ে আসতো না।
0: এই যে পাঠক সমাজ,

যারা আপনার লেখা পড়তে খুব ভালোবাসেন, তাদের একটা খুব বড় অংশের মতে যে আপনি হচ্ছেন বিভূতিভূষণের যোগ্যতম উত্তরসূরি, বাঙালি আপনার কলমকে অবলম্বন করে অরণ্যমুখী হয়েছে। আবার আপনার রাগমালা পত্রাসু উপন্যাসেও আপনি এই কথা বলছেন যে সাহিত্য করে আর কিছু করতে পারি আর না পারি, বাংলা ভাষাভাষী দুটি প্রজন্মকে অরণ্য প্রেমে সিক্ত যে করেছি এই আমার মস্ত আনন্দ। এই বিষয়ে

0: সঙ্গে আমার তুলনা না করাই ভালো। তবে এটা ঠিক যে সাধারণ জনসাধারণের কাছে আমি অত্যন্ত রিলিভেন্ট, কারণ সত্যি তাই আমার লেখা পড়ে সে কোয়েলের কাছে কোজাগর পড়ে সবাই পালা মতে গেছেন, এই কৃষ্ণদের জন্য পড়ে ম্যাকলাসিগঞ্জ এখন একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, মাধুকরি পড়ে লোকে মধ্যপ্রদেশে দৌড়েছে, এটা ঠিক।
1: এবং হাটাচন্দ্রা জায়গাটা খুঁজেছে,
0: হাটচন্দ্রা জায়গাটা
1: খুঁজেছে তারা,
0: তারা একবার একটা পার্টি হয়েছিল এখানে, ঘটক সাহেব আমার খুব ভক্ত ছিলেন, ক্যারেট ক্লাবে প্রায় দেখা হতো, তার খুব সাহিত্য পড়তেন, কিলিকলি নতুন কিলিকলি ইত্যাদি ইত্যাদি। একদিন ওর বাড়িতে একটা পার্টি রোববার দিন, তা আমি গেছি, ঢুকতেই সামিয়ানা টানানো হয়েছে, তারপর আমি ঢুকতেই প্রায় মানে জনা 20-25 মহিলা আমাকে একেবারে আক্রমণ করেছে, বলে আপনার মতো লোক হয় না আমরা, কারণ শহরে সেটা খুব ভালো বাংলো আছে জব্বলপুরে, সেখানে থেকে কানহা কিসলি সব জায়গায় যাওয়া যায়। তারপর সে মহিলারা বললেন যে আপনি এরকম বাজে লোক, আমরা গিয়ে চারখানা গাড়ি নিয়ে আমরা হাটচান্ডা খুঁজতে বেরোলাম, সারাদিন ঘুরে ঘুরে বেরিয়ে কোথাও খুঁজে পেলাম না, তা আমি বললাম যে যাওয়ার আগে যদি আমাকে ফোন করতেন, কারণ হাটচান্দার মাথায় আছে, আপনি কোথায় খুঁজে পাবেন, হাটচান্দা বলে কোনো জায়গা নেই। আর ওই সেলাক ফ্যাক্টরিটা আমার এক ক্লায়েন্টের ফ্যাক্টরি আছে মুঢ়ুতে রাঁচির কাছে, সেই ফ্যাক্টরিতে বহুবার গেছি থেকেছি, মুন্ডাদের এরিয়া, আমার ছাছান্দিদি বলে একটা উপন্যাস আছে, হ্যাঁ, তা আমি বলে যে একবার জিজ্ঞেস করলে আমি বলে দিতাম যে হাটচান্দা বলে কোনো জায়গা নেই, ওটা আমার মাথার মানে আমার উদ্ভাবিত জায়গা। তো তাও খুব শুনে আমার ভালোও লাগলো যে এত লোকে বিশ্বাস করেছে, খালি তাই না, মাঝগুলো লেখার সময় আমাকে বহু মানুষ মধ্যপ্রদেশ থেকে সেটেল করেন যে আপনি কপুরুষ সেটেলড, আপনারা মধ্যপ্রদেশে কপুরুষ সেটেল,
1: আপনার বর্ণনাটা এতই বাস্তব,
0: অথচ আমি মাধুকরি লিখেছি টোটাল 10 দিন মধ্যপ্রদেশে গিয়ে,
1: অত বড় উপন্যাস,
0: অত বড় উপন্যাস, কানাতে ছিলাম 4 দিন আর তোমার ভোপালে ছিলাম 2 দিন আর ইন্দোর, ইন্দোর আর ভোপাল। তো যাই হোক, তো সেটাই আনন্দ যে এমন করে এস্টাবলিশ করেছি যে লোকে বিশ্বাস করছে না যে আমি ওখানে সেটেল নই, কপুরুষ ধরে সেটেলড,
1: মানে এতই ওনার মানে বিশ্বাস
0: কনভিন্স হয়ে গেছে এত যে এটা এখানে মানুষ ছাড়া এরকম লিখতে পারে না কেউ।
1: আপনার একটা খুব জনপ্রিয় বই হচ্ছে জঙ্গলমহল, তো এই বইটার একটা চমৎকার ভূমিকা আপনি লিখেছেন, সেখানে আপনি লিখছেন যে এই বই পড়ে প্রখ্যাত গায়িকা মালবিকা কাননের দুরারোগ্য নার্ভাস ব্রেকডাউন ভালো হয়ে গেছিল, কারণ উনি এতটাই হেসেছিলেন এই বইটি পড়ার পর। এই বইটা তো অনেকগুলি গল্প আছে,
0: উনি তো দার্জিলিং এ ডাক্তাররা পাঠিয়ে দিয়েছিল, কিছুদিন নার্ভাস ব্রেকডাউন ঠিক হচ্ছিল না, তা এখন আমাদের আমার বাবার বাড়ির উল্টো দিকের বাড়িতে এক ভদ্রলোক দেশে ধারাবাহিকভাবে লিখতেন ক্লাসিক্যাল মিউজিকের উপরে, সাঙ্গদেব বলে,
1: আচ্ছা,
0: তো উনি ছিলেন ইশাপুর গান ফ্যাক্টরির অফিসার, তা একদিন মালবিকা দিয়ে এসছেন ওখানে ওর বাড়িতে, ওরা বলেছেন এটা বুদ্ধযোগ্যর বাড়ি, উনি নিজে এসছেন আমার সাড়াপ করতে, তখন তো যুবতী মালবিকা কারণ সুন্দর দেখতে, তখন
1: ছবি ছাপা,
0: তো বললেন যে আপনার সঙ্গে আলাপ করতে এলাম, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, কলকাতার কোনো ডাক্তার ভালো করতে পারেনি, আমি দার্জিলিং এ গেছিলাম চেঞ্জে, আবার জঙ্গলমহল পড়ে আমার নার্ভাস ব্রেকডাউন ঠিক হয়ে গেছে, এমন হেসেছি আমি।
1: এই যে ধরুন বইটাতে যতগুলো গল্প আছে প্রত্যেকটাই মজার গল্প আমরা ধরে নিতে পারি, এবং অদ্ভুত অদ্ভুত সব ক্যারেক্টার আছে, ক্যারেক্টারগুলো ধরুন আবু সত্তার আছেন, তারপরে ফৈজু আছে, রাজা সাহেব আছেন, নাজিম সাহেব, তারপর আরেকটা আছেন ওই মাইরেন, এবং মাইরেন না, এক যুবক বেচারা একটা পাখি মেরে তার বিয়ে ভেঙে গেল, তো এই যে ক্যারেক্টার এদের তো কেউ চিনত না, আপনার জন্য এরা অমর হয়ে গেল। তো আজকের এই মুহূর্তে আপনি যদি একটা এরকম মজার কোনো ঘটনা, আপনার যে একটা পছন্দ, যে একটা ভালো প্রকৃতি বলুন বা যে বলুন, একটা
0: এটা প্রথম গল্প মাগ্গার বুলানেওয়ালা, মাগ্গার মানে জানো তো
1: কুমির,
0: ঢং ঢং ঢং করে বিন্ধ্যবাসিনীর মন্দিরে ঘণ্টা বাজছে, ঘণ্টার রেশ ছড়িয়ে যাচ্ছে শেষ সূর্যের ম্লান সোনালি ম্লানিমা ছড়ানো পাহাড়ে প্রান্তরে, উপর থেকে ঘন জঙ্গলের মধ্যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে হনুমানজির মন্দিরের চূড়াও, সে মন্দিরের পাশে উঁচু উঁচু মাসে বাঁধা লাল হনুমান ঝান্ডা, ঝান্ডাগুলো দিন শেষের হাওয়ায় পতপত করে উঠছে, অনেক নিচে দেখা যাচ্ছে গঙ্গা মায়ের গেরুয়া শান্ত ছবি, একটু পরেই এখান থেকে দেখা যাবে সন্ধ্যের ট্রেনটা ভুসভুস আওয়াজ করতে করতে বিনাজল স্টেশন থেকে বিরোহী হয়ে চলে যাচ্ছে ইলাহাবাদের দিকে, উপর থেকে ট্রেনটাকে দেশলাইয়ের বাক্সের মতো দেখাবে। আমলকি গাছেদের তলায় শুয়ে একটু আরাম করছিলাম, সারা দুপুর পাহাড়ের উপরে উপরে এক ঝাঁক চিকারা হরিণের পিছনে রাইফেল কাঁধে ঘুরে একেবারে কুকুরের মতো ক্লান্ত হয়ে গেছি, রাত নামলে তারপরে নামব শিবপুর আর পাকদণ্ডি বেয়ে, শুয়ে আছি গাছের গুঁড়িতে হারান দিয়ে, আর অন্য মনে এক ঝাঁক সোনালি চকাচকিকে গঙ্গার উপরে উপরে, গঙ্গার চরের উপরে চক্রাকারে উঠতে দেখছি।

0: এমন সময় হঠাৎ চোখে পড়ল অনেক দূরে পাহাড়ের উপরের প্রায় ন্যাড়া মালভূমি বেয়ে একটি কালো বিন্দু এগিয়ে আসছে এদিকে। উৎসুক হয়ে ওইদিকে চেয়ে রইলাম। আস্তে আস্তে বিন্দুটি বড় হতে লাগল, বড় হতে হতে সাইকেলে চড়া একজন মানুষ হয়ে গেল।
1: খুব সামান্য একটু জায়গা আমরা শুনলাম আপনার কণ্ঠে জঙ্গলের একটা বর্ণনা, এবং আমার মনে হলো যে শুধু চোখের দেখাটাই নয়, ওই জঙ্গলের গন্ধটাও যেন পাচ্ছি, যে রেলগাড়িটা আসছে ধোঁয়া ছাড়তে ছাড়তে ওই গন্ধটাও যেন আমাদের কাছে আসছে। তো এই যে গল্পটা আপনি লিখছেন, ছোট গল্প আপনার মাথায় কীভাবে আসে? আমরা এখন গল্প উপন্যাসের আপনার যে জগৎ সেখানে যাই, কীভাবে ছোটো একটা গল্প হট করে আপনার মাথায় চলে আসে?
0: সে নানাভাবে আসে, কোনো ঘটনা, কোনো মানুষ, কোনো জায়গা, এই করে আসে। কোন গল্প যে কীভাবে আসবে আগে থেকে বলা যায় না।
1: আপনার কোনো পদ্ধতি আছে লেখা শুরুর আগে? আমরা পড়েছি যে রবীন্দ্রনাথ নাকি যে কোনো লেখা শুরু করাটা গলা কাঁকড়।
0: না, আমার কোনো,
1: আপনার কোনো পদ্ধতি কিছু নেই? আর এই যে একইভাবে লেখেন একটা গল্প না, আপনার বদলায় চিন্তা বদলে যায়, লেখা কাটাকুটি করেন?
0: লেখা কাটাকুটি করি। আমাকে প্রেমেন্দ্রা বলতেন, প্রেমেন্দ্র মিত্র, আমি বলতাম বড্ড কাটাকুটি হয় প্রেমেন্দ্র মামা? তো উনি বলতেন কাটে সকলেই, কেউ মনে কাটে, কেউ লিখে কাটে, তুমি লিখে কাটো, তাতে কী হয়েছে? রমাপদ চৌধুরী যেমন পুজো একটা উপন্যাস লেখেন, একটা শব্দ কাটেন না, পুরো উপন্যাসটা মাথার মধ্যে তৈরি হয়ে যায় সারা বছর ধরে। ডিপেন্ড করে এক একজন লেখকের লেখার পদ্ধতি।
2: মুখোমুখি অনুষ্ঠানটি শেষ হল। আজ এই অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর সঙ্গে কথা বললেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে। রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তাপস মিত্র।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন তাপস মিত্রর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন, P36 সিয়ার অ্যাভিনিউ, কলকাতা 700012 এ বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেইলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেইল করতে হবে opmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সঙ্গে টেলিফোন নম্বর 0332120250 0332120612 0332120500 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ ইমেইলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক

আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা আধুনিক গান ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে বাংলা আধুনিক গান, আজকের প্রথম শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

বাংলা আধুনিক গান শুনলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারের শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

বাংলা আধুনিক গান এই পর্যন্তই। এবার শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথমে হোটেল স্নো ফক্স ছায়াছবির গান মান্না দের কণ্ঠে।

Hey, yum, hey, yum, hey, yum. Hey, yum, hey, yum, hey, yum.

হোটেল স্নো ফক্স ছায়াছবির গান শুনলেন। এবারে ছবি কাল তুমি আলেয়া, প্রথম গানটি আশা ভোসলের কণ্ঠে।

0: वर्षों के लिए हमें एक नए और एम्बिशियस एजेंडा पर काम करना होगा। इसकी शुरुआत हमें अपने खुद के वर्किंग सिस्टम से करनी होगी। ब्रिक्स की अध्यक्षता हर वर्ष बदलती है, किंतु इसकी वजह से हमारा इंस्टीट्यूशनल मोमेंटम नहीं रुकना चाहिए।
1: After the conclusion of the session on the first day, Prime Minister Modi and the BRICS leaders planted saplings at the venue outside the lawns of Bharat Mandapam and posed for a family photo. They also visited the India Innovates exhibition. Prime Minister Narendra Modi and President of China Xi Jinping reaffirmed that India and China should take a strategic and long-term perspective of their ties and differences should not become disputes. During their bilateral meeting on the sidelines of BRICS summit, the two leaders welcomed the steady progress in India-China bilateral relations since their last meeting in Tianjin in August last year. Prime Minister Modi highlighted that both sides must be guided by three mutuals: mutual respect, mutual sensitivity, and mutual interest. The two leaders expressed commitment to a fair, reasonable, and mutually acceptable resolution of the boundary question, proceeding from political perspective of their overall bilateral relations and the long-term interests of the two peoples. External Affairs Ministry said in a statement that the two leaders took note of the progress in people-to-people ties and underscored the need to further promote cultural exchanges, business linkages, and greater mobility between the two countries. Prime Minister's Museum and Library hosted the visiting dignitaries participating in the BRICS summit. They included the First Lady of Philippines, Luis Araneta Marcos, daughter of the President of Iran, Zahra Pezeshkian, and son-in-law of the President of Iran, Hassan Majidi Dizaj. During the visit, the dignitaries toured blocks 1 and 2 of the museum and experienced the immersive exhibits at the Anubhuti section. In cricket, India will begin their three-match T20I series against Afghanistan at Arun Jaitley Stadium in Delhi today. All three matches are scheduled at the same venue. India have won 8 of their 9 T20Is against Afghanistan, with one match ending without a result. The Indian team will look to build momentum after defeats against Ireland and England in the new T20 cycle. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আপনাদের জানিয়ে দিই, 13ই সেপ্টেম্বর 2026 রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন বাইবেল থেকে পাঠ, 6টা 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি, 6টা 30 মিনিটে আজকের চাষবাস, পুকুরে ভেটকি মাছের চাষ, এই নিয়ে বলবেন ডক্টর তিমির বরণ মণ্ডল, 6টা 40 মিনিটে আপনার স্বাস্থ্য, পুষ্টি ও অপুষ্টি, শুনবেন প্রথম পর্ব, বলবেন ডাক্তার মধুমিতা দোবে, 6টা 45 মিনিটে প্রাত্যহিকী, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও সৌরভ সাহা, 7টা 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তৃষা পাড়ুই, সকাল 8টায় বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, নবম পর্ব শুনবেন প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 8টা 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী অভিষেক মণ্ডল, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে শুনবেন সকাল 9টায়, 9টা 25 মিনিটে বিচিত্র সংবাদ, 9টা 30 মিনিটে শিশুমহল, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 10টা 30 মিনিটে গানের ভেলা, উপস্থাপনায় ডালিয়া দাস, 11টায় যুববাণীর অনুষ্ঠান 21শে সাহিত্য, উপস্থাপনায় আভাস দেবনাথ ও মনীষা চক্রবর্তী, বেলা 12টায় সঙ্গীত শিক্ষার আসরে খেয়াল, আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12টা 15 মিনিটে আধুনিক গান শিল্পী মিতালী শিকদার, 12টা 33 মিনিটে গল্প দাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 1টা 45 মিনিটে দ্বিজেন্দ্রগীতি ও অতুল প্রসাদের গান, দুপুর 2টায় আধুনিক গানের অনুরোধের আসর, 2টা 30 মিনিটে নাটক 24 ঘন্টা, রচনা প্রমথনাথ বিশি, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী, 5টা 30 মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা, 6টা 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে লোকগীতি, নীলমণি হেমব্রম ও সহশিল্পীদের পরিবেশনায়

6:15 পরবর্তী সাঁওতালি অনুষ্ঠান, 6:38 যাত্রা অনুষ্ঠান সিদ্ধিদাতা গণেশ, রচনা শৈলেন নাথ, পরিবেশনা কোন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা, 7:30 সমীক্ষা, রাত 8 সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান, 9:00 শিক্ষাঙ্গন থেকে চাঁদপাড়া বাণী বিদ্যাবিথি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী পত্রালী মুখোপাধ্যায়, 9:45 রাগ প্রধান গান শিল্পী তৃষা পাড়ুই, 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন সেতার শিল্পী সুমিত সিং পদম, এটি আকাশবাণী জলন্ধর কেন্দ্রের নিবেদন, 11:00 লোকগীতি শিল্পী মানিক দাস, 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। এবার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীতে ঠুংরি শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী পত্রালী মুখোপাধ্যায়, 6:35 রামচরিতমানস 232 পর্ব শুনবেন, 6:45 ভজন শিল্পী তৃষা পাড়ুই, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, 8:30 বাংলায় হিন্দি শিক্ষার আসর উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, 9:00 আধুনিক গান শিল্পী মিতালি শিকদার, 9:15 লোকগীতি শিল্পী মানিক দাস, 9:40 রসধারা উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্টবক্স নাম্বার 111, 12:00 সুরভি উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন উপস্থাপনায় বেনিতা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অভিষেক মল্লিক। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তৃষা পাড়ুই, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 7:10 লোকগীতি শিল্পী মানিক দাস, 7:30 দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত মহিলা এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2026 ফাইনাল খেলার অফ টিউব দ্বিভাষিক ধারাবিবরণী শুনবেন, পরবর্তী সমস্ত অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে, 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইস আ সং উপস্থাপনায় অভিষেক মণ্ডল, এবং 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন। 13 সেপ্টেম্বর 2026 রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, কোনো কোনো অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা, গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি সেলসিয়াস কম, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সবচেয়ে বেশি পরিমাণ ছিল 95% এবং সবচেয়ে কম পরিমাণ ছিল 77%, গত 24 ঘন্টায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়েছে 5.3 মিলিমিটার, পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:17 হয়ে 16 সেকেন্ড।